তা পীর বাঁধন কাটু রাতের বর্ষণে হৃদয় আমার শ্যামল মধুর করুণ স্পর্শনে তপের তাপের বাঁধন কাটু।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। অনুষ্ঠান শেষ হতে আর কিছু সময় বাকি। সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। প্রহাসিনী কাব্যগ্রন্থের অনাদৃত লেখনী, সম্পাদকী তাগিদ নিত্য চলছে বাহিরে, অন্তরেতে লেখার তাগিদ একটু নাহিরে। মৌন মনের মধ্যে গদ্যে কিংবা পদ্যে, পূর্বযুগে অশোক গাছে নারীর চরণ লেগে ফুল উঠিতে জেগে, কলিযুগে লেখনীরে সম্পাদকের তারা নিত্যই দেয় নাড়া। ধাক্কা খেয়ে যে জিনিসটা ফোটে খাতার পাতে, তুলনা কি হয় কবুতার অশোক ফুলের সাথে? দিনের পরে দিন কেটে যায় গুনগুনিয়ে গে, শীতের রৌদ্রে মাঠের পানে চেয়ে, ফিকে রঙের নীল আকাশে আতপ্ত সমীরে, আমার ভাবের বাষ্প উঠে ভেসে বেড়ায় ধীরে। মনের কোণে রচে মেঘের স্তূপ, নাই কোনো তার রূপ, মিলিয়ে যায় সে এলোমেলো নানান ভাবনাতে, মিলিয়ে যায় সে কুয়োর ধারে সজনে গুচ্ছ সাথে। এদিকে যে লেখনী মোর একলা বিরহিণী, দৈবে যদি কবি হতেন তিনি, বিরহ তাঁর পদ্যে বানিয়ে নিচের লেখার ছাঁদে আমায় দিতেন জানিয়ে। বিনয় সহ এই নিবেদন অঙ্গুলি চম্পাসু, নালিশ জানাই কবির কাছে জবাবটা চাই আসু। যে লেখনী তোমার হাতের স্পর্শে জীবন লাভে, অচল কুটের নির্বাসন সে কেমন করে সবে? বক্ষ আমার শুকিয়ে এলো বন্ধ মসি পান, কেন আমায় ব্যর্থতার এই কঠিন শাস্তি দান? সাধিকারে প্রমত্তা কি ছিলাম কোনোদিন? করেছি কি চঞ্চু আমার ভোঁতা কিংবা ক্ষীণ? কোনোদিন কি অপঘাতে তাপে কিংবা চাপে অপরাধী হয়েছিলাম মসি পাতন পাপে? পত্রপটে অক্ষর রূপ নেবে তোমার ভাষা, দিনে রাতে এই ছাড়া মোর আর কিছু নেই আশা। নীলকণ্ঠ হয়েছি যে তোমার সেবার তরে, নীল কালিমার তীব্র রসে কণ্ঠ আমার ভরে। চালাই তোমার কীর্তিপথে রেখার পরে রেখা, আমার নামটা কোনো খাতায় কোথাও রয় না লেখা। ভগীরথকে দেশ বিদেশে নিয়েছে লোক চিনে, গোমুখী সে রইল নীরব খ্যাতি ভাগের দিনে। কাগজ সেও তোমার হাতের স্বাক্ষরে হয় দামি, আমার কাজের পুরস্কারে কিছুই পাইনি আমি। কাগজ নিত্য শুয়ে কাটায় টেবিল পরে লুটি, বাঁদিক থেকে ডান দিকেতে আমার ছোট ছুটি। কাগজ তোমার লেখা জমায় বহে তোমার নাম, আমার চলায় তোমার গতি এইটুকু মোর দাম। অকীর্তিত সেবার কাজে অঙ্গ হবে ক্ষীণ, আসবে তখন আবর্জনায় বিসর্জনের দিন। বাচালতায় তিন ভুবনে তুমি নিরুপম, এ পত্র তার অনুকরণ আমায় তুমি ক্ষম। নালিশ আমার শেষ করেছি, এখন তবে আসি

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেনু প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 33 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 51 সেকেন্ড। আজ 7 অক্টোবর 2026 বুধবার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ।

কালিদাস ঋতুসংহার লিখেছিলেন, শেক্সপিয়ার লিখেছিলেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এখনকার ইউরোপের কবিরাও লেখেন। কিন্তু তাঁদের একটা স্বাভাবিক পরিণতি আছে, তারা কুঁড়ি থেকে ফুল ও ফুল থেকে ফলে পরিণত হন। কিন্তু আমাদের সমাজের গড়ন এমন অদ্ভুত যে আমাদের এখানকার কবিরা কুঁড়িতেই পাকেন কিংবা পচেন। 30 বছর আগেও আমাদের পুরুষরা অল্প বয়সে বিবাহ করত, বাইরের নারীকে না জানলেও ঘরের নারীকে জানত। বহুকাল থেকে আমাদের দেশে নারীকে জানবার একমাত্র উপায় ছিল তাকে ঘরে এনে জানা। একজন একটি গল্প লিখেছেন, বাঙালি মেয়েকে জানতে হলে তাকে বিয়ে করতে হয়। আমাদের আগের জেনারেশনের তরুণরা তেমনি করে জেনেছিলেন। তাঁদের কবিতা দাম্পত্য কামের ও দাম্পত্য প্রেমের কবিতা। বিয়ে না করেও যে ভালোবাসতে পারা যায়, এটা তাঁদের চোখে দুর্নীতির মতো ঠেকত। ভালোবেসে বিয়ে করা তাঁদের কাছে অপরাধ বলে গণ্য হতো। কিন্তু তে হি নৌ দিবসা গতা, আমাদের বয়ঃসন্ধি কাটে প্রবাসে অবিবাহিত অবস্থায়। ঘরের নারী বাইরের নারী দুই আমাদের কাছে দুর্লভ। অগত্যা আমরা মানুষের উদ্দেশ্যে এমন কবিতাও লিখি যা কোনো রক্তমাংসের নারীর উদ্দেশ্যে লিখলে তিনি আমাদের ধিক্কার দিতেন। এ কবিতা আদি রসাত্মকও নয়, বিভৎস রসাত্মক। এর ভোগ কামনাতে রাজসিকতা নেই, এর পূজা আকাঙ্ক্ষাতে সাত্ত্বিকতা নেই, এর ভাবে ভাষায় তামসিকতা। এই আমাদের ডেমোক্রেটিক সাহিত্য। শখানেক বছর পরে পানওয়ালি ও পালকি বেহারার দল যখন সাহিত্য সৃষ্টি করবে, তখন আমাদের রচিত তাদের মনস্তত্ত্বকে জাদুঘরে রেখে আমাদের মনস্তত্ত্ব গবেষণা করবে। শরৎবাবুর মেসের ঝি তার নিজের স্তরের মেয়ে, দৈবক্রমে অবস্থানে পড়েছে। নিজের আত্মীয়ার মন বুঝে শরৎবাবুর তার মন কল্পনা করতে পারেন, তাই সাবিত্রীকে এত জীবন্ত মনে হয়। অচিন্ত্যবাবুর পুতুলি কি এমনি জীবন্ত? আমাদের স্তরের মেয়েদের সঙ্গে আমাদের যোগ নেই, এইটি আমাদের অধিকাংশের দুর্ভাগ্য। পারিবারিক প্রেমের দিন চলে গেছে, সামাজিক প্রেমের দিন আসেনি। মাঝখানে দাঁড়িয়েছে পর্দার প্রাচীর ও লোকনিন্দার কপাট। আমাদের স্কুলগুলো কলেজগুলো যতদিন না শান্তিনিকেতনের মতন হয়, ততদিন আমাদের তরুণ কবিরা সঙ্গিনীকে শ্রদ্ধা না দিয়ে কামিনীকে কামনা নিবেদন করবে। আমাদের আপিসগুলো যতদিন না মেয়ে কেরানিতে ছেয়ে যায়, ততদিন আমাদের তরুণ গল্প লেখকেরা পানওয়ালির বা মেসের ঝির ছাড়া আর কারুর মন বুঝতে মন দেবেন না। সমালোচকরা নিন্দা করছেন করুন, কিন্তু বরং পানওয়ালির মন বুঝতে চাইলে বোঝা যায় সমস্ত স্তরের অনাত্মীয়ার মন বোঝবার উপায় নেই। আমাদের ভদ্র সমাজে অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মেলা

হামেশা এত অল্প যে আমাদের অধিকাংশ সাহিত্যিককে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, এবং যে বয়সে আমরা কাব্য লিখতে আরম্ভ করি সে বয়সে আত্মীয়ার সঙ্গেও আমাদের অধিকাংশের যোগ থাকে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন চারুকেশীয় বসন্ত মুখরির আগে সন্তুর, পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

চারুকেশীয় বসন্ত মুখারির আগে সন্তুর পরিবেশন করলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। সরকারের প্রধান হিসাবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন করেছে। এছাড়া মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে গতকাল 80% বেশি ভোট পড়েছে। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএ ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যে নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারের সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগে অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবা তীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। সমাজের কোনো অংশ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে প্রযুক্তির গণতান্ত্রিকরণ করার প্রতি প্রধানমন্ত্রী সওয়াল করেন। প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে বিশেষ করে দক্ষিণ বিশ্বের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার উপর গুরুত্ব দেন তিনি। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। ডক্টর জয়শঙ্কর এবং ঘানার বিদেশমন্ত্রী এস ও আবলাখোয়া

0: উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্রগুলি বিনিময় করা হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অব ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এবং ঘানার সিএসআইআর ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশমন্ত্রী গতকাল থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই তিন দেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন করেছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, একটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন, দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন নৌবন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রহি হ্যায় 7% 8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রহি হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষো পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বানানি হো এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকারের প্রধান হিসেবে তাঁর এই 25 বছর পূর্ণ হল আজ।
1: ये जो निरंतर सेवा देश की है इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া 2015 একটি প্রতিবেদন।
2: কৃষি উৎপাদন বাড়াতে সারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। কৃষিক্ষেত্রে সারের সঠিক ব্যবহার ও কৃষকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
3: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। তো সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছের পক্ষে এটা গ্রহণযোগ্য হয়, সেই জন্য নিম কোটেড ইউরিয়াটা খুব কার্যকরী। গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে গতকাল 80% বেশি ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেন তিনি। এদিকে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। একমাত্র লোকসভা আসনের ভোটগ্রহণ হচ্ছে সেটি হল আসামের নগাঁও। বিরোধী দলের আজকের গতকালের বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্ট চায়নি। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, বিকেল 4টের দিকে দিল্লি পুলিশের কাছ থেকে তারা খবর পায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে এবং একটি স্মারকলিপি জমা দিতে চায়। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন,

0: রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাজাখস্তানের ওস্কেমেনে অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া কাজিন্দ 2026 সফলভাবে সম্পন্ন করেছে। যুদ্ধক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী জানায়, কাজিন্দ 2026 মহড়ার অংশ হিসেবে ওস্কেমেনে দুই দেশের সেনারা যৌথ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই যৌথ সামরিক মহড়ায় ভারতীয় সেনাদলের প্রতিনিধিত্ব করে মূলত গাড়োয়াল রাইফেলসের একটি ব্যাটালিয়ন। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 172 রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
2: 1838 খ্রিস্টাব্দে 17ই এপ্রিল হুগলি জেলার গুলিটা গ্রামে মাতুলালয়ে জন্ম হয় 19 শতকের বাংলার অন্যতম কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলায় মামার বাড়ির গ্রামের পাঠশালাতেই পড়াশুনো করেন তিনি। 9 বছর বয়সে খিদিরপুরে দাদামশায়ের কাছে চলে আসার পর এখানেই তিনি পড়াশুনো করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ এবং তারপর 1861 খ্রিস্টাব্দে এলএলবি পাশ করার পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দে সরকারি উকিল হিসেবে নিযুক্ত হন হেমচন্দ্র। কিন্তু তার প্রকৃত পরিচয়, তিনি অসামান্য কবি। 1864 খ্রিস্টাব্দে 26 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী প্রকাশ পায়। প্রকাশের অল্পদিনের মধ্যেই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকাভুক্ত হয়। 1872 খ্রিস্টাব্দে এডুকেশন গেজেট পত্রিকায় হেমচন্দ্রের ভারত সঙ্গীত কবিতা প্রকাশিত হয়। দেশবাসীর কাছে স্বদেশপ্রেমী কবি হিসেবে সুখ্যাতি অর্জন করলেও শাসক ইংরেজ সরকারের রোষদৃষ্টিতে পড়েন তিনি। ভারত সঙ্গীত ছাড়াও তিনি রচনা করেন ভারত বিলাপ, কালচক্র, বীরবাহু কাব্য, রিপন উৎসব, ভারতের নিদ্রাভঙ্গ, গঙ্গা, জন্মভূমি প্রভৃতি। তবে হেমচন্দ্র চিরস্মরণীয় হয়ে আছেন তার বৃত্রসংহার কাব্যের জন্য। 1875 খ্রিস্টাব্দে বৃত্রসংহার কাব্য প্রকাশিত হওয়ার পর বঙ্কিমচন্দ্র কাব্যটি সমালোচনা লেখেন বঙ্গদর্শন পত্রিকায়। সেখানে কাব্যটির প্রভূত প্রশংসা করেন তিনি। কাব্য আলোচনার এক জায়গায় তিনি হেমচন্দ্রকে জগৎবিখ্যাত কবি মিল্টনের সঙ্গে তুলনা করেন। হেমচন্দ্র ছিলেন স্বদেশপ্রেমিক এবং সত্যের পূজারি। এছাড়াও নারী মুক্তি, বিশেষ করে অসহায় বিধবা নারীর ওপর হিন্দু সমাজের হৃদয়হীন আচরণের বিরুদ্ধেও তিনি তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তার কুলীন মহিলা বিলাপ কবিতাটি বিদ্যাসাগর মহাশয়ের বহু বিবাহ রোধ আন্দোলনের সহায়ক হয়েছিল। মৌলিক কাব্য ছাড়াও হেমচন্দ্র শ্রেষ্ঠ ইংরেজ কবিদের কবিতার অনুবাদও করেন। টেনিসন, ড্রাইডেন, আলেকজান্ডার পোপ প্রমুখ কবির রচনার অনুবাদ যেগুলি তিনি করেছিলেন তা অনুবাদ হলেও মৌলিক রচনার স্বাদ গন্ধি। জীবনের শেষ পর্যায়ে পরপর আত্মীয় বিয়োগ ব্যথা, স্ত্রীর উন্মাদ অবস্থা এবং সর্বোপরি দৃষ্টিশক্তি হারিয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হন তিনি। এককালে আইন ব্যবসায় প্রচুর উপার্জন করলেও তার মন ছিল উদার ও পরদুঃখ কাতর। বৈষয়িক ব্যাপারেও একেবারেই অনভিজ্ঞ ছিলেন তিনি। তার অর্জিত অর্থের বেশ বড় একটা অংশ খরচ করতেন আত্মীয় স্বজন ও আশ্রিতদের ভরণ পোষণের জন্য। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কখনোই করেননি তিনি।

0: এর সঙ্গে ঘটে নানা পারিবারিক বিপর্যয়। স্ত্রী কামিনী দেবী উন্মাদ রোগগ্রস্ত হয়ে পড়েন মধ্য বয়সে। একের পর এক আত্মীয় বিয়োগ ঘটতে থাকে। উপরন্তু তার সন্তানদের মধ্যেও সেরকম উপার্জনশীল কেউ ছিলেন না, ফলে হেমচন্দ্র আর্থিক অনটনের সম্মুখীন হন। শেষ বয়সে কবি অন্ধ হয়ে যান। অসহায় অবস্থায় গুণগ্রাহী হিতৈষীদের দানের উপরই তাকে বেঁচে থাকতে হয়েছিল। শোক তাপ এবং দুঃখ দারিদ্র্যের মধ্যে শেষ জীবন কাটিয়ে 1903 খ্রিস্টাব্দের 28 মে অমৃতধামে যাত্রা করেন কবি হেমচন্দ্র।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা আকাশবাণী মৈত্রী।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

17ই অগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই অগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই অগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি।

সম্প্রচার তরঙ্গের বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু পরিবর্তন ও কৃষি, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শঙ্কর আচার্য।
2: জলবায়ু পরিবর্তন এবং ভূষণায়ন যতটা না এর ভৌগোলিক কারণ রয়েছে, এর পেছনে আমাদের এই নগরায়িত সভ্যতা এবং বা আধুনিক কৃষির অবদানও কম নয়। একটা ভৌগোলিক কারণ রয়েছে যার উপর আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন পৃথিবীর আবর্তনের যে কাক্ষিক পরিবর্তন। কিন্তু আমি কতটা তাপমাত্রায় আমার ঘরের এয়ার কন্ডিশনকে চালাব সেটা তো আমার হাতে আছে। আমি চাষের জমিতে কতটা সেচের জল দেব সেটা তো আমার হাতে আছে। আমি কতবার ভূমি কর্ষণ করব সেটাও আমার নিয়ন্ত্রণে। কিন্তু এগুলোর দিকে এখন নজর দেওয়ার সময় হয়েছে। জমি কমছে, জনসংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবে মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা, বস্ত্রের চাহিদা, সামাজিক চাহিদা, এগুলো বাড়ছে। এগুলো তো মেটাতে হবে। মেটাতে গিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে। যত আমরা বেশি জলের অপচয় ঘটাব, প্রয়োজনের অতিরিক্ত জল খরচ করব, যত বেশি আমরা ভূমিকর্ষণ করব, যত বেশি বেশি করে আমরা নাড়া পোড়াব। আর অন্যদিকে রয়েছে ভুল নগরায়ন। আমার যেখানে চারতলা বিল্ডিং করার কথা সেখানে দশতলা বিল্ডিং করি। এই বিল্ডিংগুলোতে বৃষ্টির জল ধরার না ব্যবস্থা থাকে, তাহলে কি হবে? একদিকে আমি জল, মাটি, জৈব বৈচিত্র্য ধ্বংস করছি, অন্যদিকে তাদের সৃজনে আমাদের নজর থাকছে না। আমাকে মনে হচ্ছে যেটা, আমাদের পুরো একটা সামগ্রিক পরিকল্পনা নিতে হবে। আমাদের জীবনযাত্রা, জীবনশৈলী, চিন্তাভাবন সব বদলে দিতে হবে। আমি প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় কিনব না, আমি প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ করব না বা বিনষ্ট করব না। আর সমবেত ভাবে আমাদের বাঁচতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, আমি একা একা যদি বীজতলা করি তাতে যে পরিমাণ জল, বীজ খরচ হয় এবং রাসায়নিক লাগে, আমার যদি পাঁচজন কৃষক মিলে একসঙ্গে একটা বীজতলা করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 25% জল, প্রায় 30% খরচ আমরা বাঁচাতে পারব। মানে দুঃখের সঙ্গে বলতে হয়, খুব কম ক্ষেত্রেই আমাদের সমবেতভাবে চাষ করার প্রবণতাটা খুবই কম। এটাকে আমাদের বাড়াতে হবে। তা না হলে হবে কি, আমার জমিতে যদি আমি কীটনাশক প্রয়োগ করি সেই কীটশত্রু অন্যের জমি নষ্ট করবে। যেটা বলা যায় যে IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত কীটশত্রু পরিচর্যা। তাহলে হবে কি, আমি একসঙ্গে যেমন আমরা এলাম তেমনি জল, পরিবেশ এবং জৈব বৈচিত্র্য রক্ষা করতে পারব। যে দেশি জাতগুলো হারিয়ে যাচ্ছে, দেশি গাছগুলো মুছে যাচ্ছে, এগুলোর বাস্তুতন্ত্রের উপর, পরিবেশের উপর হাজার হাজার বছরের একটা শিকড় তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। আমরা হঠাৎ যদি এই গাছগুলো কেটে ফেলি, হিজল গাছ কেটে ফেললাম, আমরা তেঁতুল গাছ কেটে ফেলছি, আমরা খেজুর গাছ, তাল খেজুর কেটে ফেলছি। গত 10 বছরে যে পরিমাণ তাল গাছের সংখ্যা কমেছে খুবই বেদনাদায়ক। আমাদের এইগুলোকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য কি দরকার? এক, সমবেত বাস এবং সমবেত চাষ। দুই, সীমাহীন ভোগ, এই রাস্তাটাকে ত্যাগ করে সংযমের দিকে যেতে হবে, সংরক্ষণের দিকে যেতে হবে। তিন, আমাদের একটা উপযোগী পলিসি বা নীতি নির্ধারণ করতে

0: করতে হবে এবং পলিসি রূপায়ণের উপর জোর দিতে হবে। চার, আমাদের যে লোক সংস্কৃতি বা পুরাতন যে বিষয় বা ভিত্তি ছিল তাকে ফিরিয়ে আনতে হবে। এবং ছয়, আমাদের শিক্ষা, স্কুল প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রতিটি যেন একটা ইকোসিস্টেমের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্ব করে। সেখান থেকেই ছাত্রছাত্রীরা শিখে যাবে যে কিভাবে জল সংরক্ষণ করতে হয়, কিভাবে মালচিং করতে হয়, মাটি ঢেকে রাখতে হয়, কিভাবে হারিয়ে যাওয়া গাছগুলোকে আবার ফিরিয়ে আনতে হয়, কিভাবে প্রকৃতির ছন্দের সঙ্গে তালের সঙ্গে তাল রেখে জীবন জীবিকাকে বিকশিত করতে হয়। আমাদের দরকার এক ভিশন, যাকে বলে আমাকে দেখতে পাই যেন সামনে কি ঘটতে যাচ্ছে, আর মিশন, কোন রাস্তা দিয়ে এগোবো, কি দেখতে পেলাম আর রাস্তাটা কোথায়, আর সেই রাস্তাতে আমরা শিশুদের নিয়ে যাব, কারণ ওরা তো এসছে অপাবৃদ্ধ পৃথিবীতে বুক ভরা বাতাস নিতে আর নীল আকাশ দেখতে। দুটোই ওদের ফিরিয়ে দিতে হবে। এ বড় কঠিন কাজ, এটা সম্ভব অসম্ভব নয়। নতুন পৃথিবী, সুন্দর পৃথিবীর দিকে আমরা ফিরে যাই।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তন ও কৃষি, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শঙ্কর আচার্য।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। একটু পরেই শুনবেন লোকগীতি। ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন উত্তরাখণ্ড হারসিলের কথা। ভারতীয় সময় সকাল 8:30 মাফ করবেন, ভারতীয় সময় সকাল 7:35 শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 শুনবেন বুধ সকালে, বিষয় জমিয়ে বসে গল্প, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। ভারতীয় সময় সকাল 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ সরোদ পরিবেশন করবেন আবির হোসেন, রাগ বিলাস খানি টোড়ি। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। ভারতীয় সময় সকাল 10:30 শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন সুমিত সাহার কণ্ঠে কীর্তন, আর তার পরেই শুনবেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে আধুনিক গান। ভারতীয় সময় বেলা 11:00 শুনবেন সংগ্রহশালার অনুষ্ঠান, তরুণ মজুমদারের সাক্ষাৎকার, আজ শুনবেন প্রথম পর্ব। ১১:৩০ শুনবেন রম্যগীতি। বেলা 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী। 12:30 শুনবেন নজরুল গীতি। দুপুর 1:00 শুনবেন নাটক সুখের লাগিয়া, রচনা স্বপন জ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ শামস উন্নাহার, প্রযোজনা আশিস গিরি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান,

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর। বিষয়

অবহেলা নয়, বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। সন্ধে সাতটায় শুনবেন নাটক সুখের লাগিয়া, রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ শামস উন্নাহার, প্রযোজনা আশিস গিরি। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন সিনেমা জগৎ। ভারতীয় সময় রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। যোগ রাগে শুনবেন শরদ, পরিবেশনায় অভিষেক লাহিড়ি। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন তপন রায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

চারিদিকে শ্বেতশুভ্র পর্বতমালা, আর তার মাঝে চঞ্চলা হরিণীর মতো ছুটে চলেছে দুই গঙ্গা। দুই গঙ্গা কি কে? ভাগীরথী আর মন্দাকিনী। আর সেই গ্রামের নাম হল হারসিল। চার ধামের দ্বিতীয় ধাম গঙ্গোত্রী যাবার পথেই এই গ্রামের দেখা মেলে। গঙ্গোত্রী থেকে মাত্র 35 কিলোমিটার আগে এই গ্রাম হারসিল। লক্ষ লক্ষ পুণ্যযাত্রীবাহী গাড়ি ছুটে চলে এই গ্রামের পাশ দিয়ে, অথচ গ্রামটি কিন্তু সেই অর্থে রয়ে গেছে একেবারেই অলক্ষে, বেশ খানিকটা একা হয়ে। আর তাই যদি আপনি নির্জনতা ভালোবাসেন, তাহলে এই গ্রামে এসে দুটো দিন কাটিয়ে যেতে পারেন। না, দুটো দিন বেশ কম হয়ে যাবে, অন্তত 3-4 দিন তো আপনাকে এখানে এলে থাকতেই হবে। উত্তরকাশী থেকে 70 কিলোমিটার দূরে গঙ্গোত্রী জাতীয় উদ্যানের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,005 ফুট ওপরে অবস্থিত এই গ্রাম আজও সযত্নে লালিত অভিমানী কিশোরী বালিকার মতো দাঁড়িয়ে রয়েছে। হালফিলের চমকে সে সলজ্জ আর কিছুটা হলেও ভীত তো বটেই, আর তাই হয়তো আজও সে তার দৃষ্টির গরিমাটুকু ধরে রাখতে সক্ষম হয়েছে। হারসিল ভ্যালির চারিদিক ঘিরে রয়েছে মাতৃ কৈলাস, আর তার সঙ্গে রয়েছে বন্দের পাঞ্চ। এছাড়াও লামখাগা পাস দিয়ে ছিটকুলের সঙ্গেও যুক্ত রয়েছে এই রাস্তা। যে নামগুলো বললাম সেই সব কটি অসাধারণ সুন্দর দর্শনীয় স্থান বা ডেস্টিনেশন। কথিত আছে হারসিল নামটি এসেছে হরিশিলা থেকে। ভাগীরথী ও জলন্ধর নিজেদের মধ্যে যখন বিবাদের চরম পর্যায়ে চলে যায়, তখন নাকি ভগবান বিষ্ণু তাদের দুজনার গতিপথের মধ্যে পাথর রূপে স্থাপিত হয়ে তাদের ক্রোধ সংবরণ করেন, শোনা যায় এমন গল্প। আর এ কথা সত্যি যে ভাগীরথীর যাত্রাপথে হারসিলে চলার বেগ তুলনামূলকভাবে বেশ কম। মতান্তরে অসুররাজ জলন্ধরকে ভগবান বিষ্ণু পরাস্ত করলে জলন্ধরের স্ত্রী বিষ্ণুকে অভিশাপ দেন পাথর হয়ে যাওয়ার। পুণ্যতীর্থ ভারতবর্ষের আনাচে কানাচে এমনই ছড়িয়ে রয়েছে অসংখ্য অজস্র পুরাণ কথা, আর সেই পুরাণ গাথা শুনে এগিয়ে যাক বর্তমানের হারসিল। আর যদি আপনি সেই পুরাণ কথা বা পুরাণ গাথা শুনতে চান, উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন হারসিল থেকে, যার বুকে কান পাতলে শোনা যায় ভাগীরথীর পথ চলার শব্দ, দেবদারুর গাঢ় সবুজের মধ্যে অজস্র আপেল গাছের গ্রাম হারসিল। আর আপেল ফুলের সময় এই গ্রাম একেবারে স্বর্গোদ্যানে পরিণত হয়। তবে হারসিলে আগে কিন্তু খুব বেশি আপেল ছিল না। উইলসন সাহেব আসার আগে এখানে আপেল উৎপাদন হতো না বললেই চলে। চলুন সেই গল্পটি তাহলে চটপট শুনে নি। সালটা 1857। ব্রিটিশ আর্মি থেকে

পালিয়ে গাড়োয়ালে এলেন উইলসন সাহেব। তেহরির রাজা তাকে আশ্রয় দিতে একেবারেই নারাজ। উইলসন সাহেব তখন চলে এলেন হারসিলে, প্রেমে পড়ে গেলেন পাশের গ্রামের মেয়ে গোলাপীর। তাকে নিয়ে শুরু করলেন সংসার, বানালেন উইলসন কটেজ, যার সামনে দাঁড়ালে আজ অনুভব করা যায় পাহাড়ি উইলসন ও গোলাপীর পবিত্র ভালোবাসার। এই উইলসন সাহেব প্রথম এই গ্রামে আপেল চাষের সূচনা করেন।

ইতিহাস আর পুরাণ কথা বা পুরাণ গাথার সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে এই হারসিল। সূর্য ওঠার পালা হোক কিংবা ডোবার, ঠান্ডা তার আগ্রাসনী ভূমিকা যথাযথ পালন করে চলে এখানে। আর তাই হারসিলে যদি আসার প্ল্যান করেন, উপযুক্ত শীত বস্ত্র সঙ্গে নিয়ে আসবেন। আর প্রকৃতির সাথে সেই অসম সংঘাতের বিরুদ্ধে প্রতিরোধের আগুন জ্বলছে রাস্তার যেখানে সেখানে, সেই আগুনে হাতটা সেকে নিলে বেশ সতেজ লাগে। আপনি এলে আপনাকেও সেই আগুনে একটু গা গরম করতেই হবে। পকেটে দুহাত দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়ে কিছু সরল গ্রাম্য গাড়োয়ালি মহিলাদের, যারা নিপুণ হাতে পশম বোনার কাজে ব্যস্ত। তারা সাদরে অভিবাদন জানায় অতিথিদের কিংবা ভিনদেশীদের। ভিনদেশী মানে আপনি অন্য রাজ্য থেকে গেলেও ভিনদেশী বলে সম্বোধন করেন তারা। শুধু কি আতিথেয়তা, আগে না মশাই, তাঁদের আন্তরিক হাসি মুখগুলোর সঙ্গে আপনাকে অফার করবে তাদের বাড়ির তাদের দেশীয় নানান ধরনের খাবার, আর তার সঙ্গে গরম চা। আর সেই চা খেলে আমি হলপ করে বলতে পারি তা কখনোই ভুলতে পারবেন না। গ্রামের একপাশ বরাবর আর্মি ক্যাম্প, তিব্বত বর্ডার এখান থেকে খুব বেশি দূরে নয়। কেউ চাইলে গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন তিব্বত বর্ডার থেকে, তবে তার জন্য উত্তরকাশী থেকে আগে পারমিশন নিয়ে আসতে হবে। এই গ্রাম থেকে কাল এই গ্রামে থাকাকালীন বেরিয়ে আসা যায় মুখবা ভিলেজ, যেটি শীতকালীন চার ধামের একটি ধাম বলে পরিচিত। বর্ষার সময়টুকু বাদ দিয়ে আপনি যে কোনো সময় চলে আসতে পারবেন হারসিলে। গ্রীষ্ম শরৎ ও শীতের রূপ সম্পূর্ণ ভিন্ন, বিভিন্ন ঋতুতে এখানে বিভিন্ন রূপ দেখা যায়। কখনো সবুজ আপেলের উপত্যকা, কখনো আবার ধুধু সাদা বরফের সাম্রাজ্য এই হারসিল। শরৎ পেরিয়ে যখন শীত পড়তে থাকে, অর্থাৎ এই সময় ঠান্ডার কাঠিন্যতা এই উপত্যকাকে আস্তে আস্তে গ্রাস করতে থাকে। অধিকাংশ মানুষ তখন নিচে নেমে আসতে শুরু করেন উত্তরকাশীর উদ্দেশ্যে। গুটি কয়েক মানুষ থেকে যান অবশ্যই হারসিলে, যারা শীত ভালোবাসেন। শীতকালের হারসিল সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নয়, তাই আপনি যদি কষ্ট করে একটুখানি ঠান্ডা সহ্য করতে পারেন, না একটুখানি ঠান্ডা একেবারেই নয়, প্রবল ঠান্ডা সহ্য করতে পারেন, তাহলে একটুকরো সুইজারল্যান্ড দর্শনও কিন্তু হয়ে যাবে হারসিলে। এই মহান দেশের কোণে কত যে এমন সুন্দর লুকোনো ভান্ডার রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তাই যদি মনে হয় এই শীতে আপনি একবার হারসিল ঘুরে আসবেন, তাহলে আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ুন হারসিলের উদ্দেশ্যে। ও কিভাবে যাবেন? হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে করে উত্তরকাশী পৌঁছে যান। উত্তরকাশী থেকে গাড়ি করে সেটা আপনি শেয়ারও করতে পারেন, আবার বুক করতে পারেন গাড়ি করে হারসিল। এবং এখানে এলে বেশ কিছু হোমস্টে বা কটেজ পেয়ে যাবেন থাকার জন্য। আর সেসব যদি আপনাকে বুক করতে হয়, অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে। তাহলে হাতের কাছে থাকা মোবাইল ফোন তুলে নিয়ে হারসিল গ্রাম টাইপ করুন, কিংবা তার সঙ্গে লিখে দিতে পারেন হোমস্টে বা কটেজ। তাহলেই সমস্ত ঠিকানা পেয়ে যাবেন হাতের নাগালে। তাহলে দেরি কিসের, চটপট বেরিয়ে পড়ুন হারসিলের উদ্দেশ্যে। আর এই শীতে যেতে চাইলে দর্শন হয়ে যাবে এক টুকরো সুইজারল্যান্ডের। শুনলেন, আসুন বেরিয়ে যান ভারতে। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাশ করেছে। সরকার 2025 সালের ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও ঘানা দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। লখনৌয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যে নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারে সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগ অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদ থেকে এসে যোগ দেবেন। সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকার প্রধান হিসেবে তার এই 25 বছর পূর্ণ হচ্ছে।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে

0: লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন পরিকল্পনা প্রস্তুত করবে।
1: देश में जिस तरह से जीडीपी बढ़ रही है 7% 8% के बीच में, लॉजिस्टिक्स की रिक्वायरमेंट लगातार बढ़ रही है। देश में बहुत सारे हाईवे बन रहे हैं, पोर्ट्स नए बन रहे हैं, इन सब का एक यूनिफाइड तरह से प्लानिंग हो उसके लिए पीएम गतिशक्ति पोर्टल प्रधानमंत्री जी ने कुछ वर्षों पहले लागू किया था। अब भविष्य की जरूरतों को देखते हुए जो प्लानिंग बनानी हो, एक इंटीग्रेटेड ट्रांसपोर्ट एंड लॉजिस्टिक्स अथॉरिटी का निर्माण किया जाएगা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সেবাতীর্থ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া।
2: लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलते हैं, तो इससे ना लोकतंत्र ठीक होगा ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়ে। পুদুচেরির থাট্টানচাভাদিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। আসামের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন। সবকটি কেন্দ্রে ভোট গণনা আগামী শুক্রবার। সিবিআই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওএসডি রাজীব ঘুমান ও তার সহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইএএস আইএফএস অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতির তদন্ত চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন, গ্রামীণ বা ভিভিজি, রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে 4টি মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকাভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডঃ সুব্রহ্মণ্যম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষর হয়। এর লক্ষ্য হল দুদেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। সমাজ মাধ্যমে এক বার্তায় ডঃ জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অব ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর চলতি মাসের 10 তারিখ পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই 3 দেশ সফর করছেন। কাজাখস্তানের ওস্কেমেনে অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া কাজিন 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গত রাতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে

0: প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ঈশান কিষাণ 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই বারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আর এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় আমি স্পন্দন দাস।

0: দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝু।
1: সুপ্রভাত। দুই বাংলার শ্রোতা বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সকালের আড্ডা। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আজকের সকালের আড্ডা শুরু করলাম কিশোর কুমারের কণ্ঠে অসাধারণ সুন্দর একটি গান দিয়ে। এক দেশে এক বনের ধারে এক ছোট্ট নদীর তীরে এক রাখাল থাকত। আজকে আমি শুরুতে যে গল্প আপনাদের শোনাব, সেও এক দেশে এক বনের ধারে এক ছোট্ট নদীর তীরের গল্প। না, সেখানে কোনো রাজকুমার বা রাখাল নেই, সেখানে রয়েছে এক নায়ক। আসলে নায়কোচিত কাজ যিনি করেন তাকে আমরা অনায়াসেই নায়ক বলতে পারি। নাইবা হলেন তিনি ফিল্মের হিরো, কিন্তু তিনি যে নায়কোচিত কাজ করেছেন আজ আমি শোনাব তেমনই এক নায়কের কথা। সোমবার সকালে গড়বেতা 3 নম্বর ব্লকের কুমার বাঁধ এলাকার বাসিন্দা প্রশান্ত হাঁসদা তাঁর টোটো নিয়ে বেরিয়েছিলেন। পেশায় তিনি ই রিক্সা চালক। স্থানীয় শেকাশোল গ্রামের স্বামী বিবেকানন্দ শিশু নিকেতনের 2 পড়ুয়াকে তিনি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সঙ্গে নিয়ে। এলকেজি এবং ইউকেজির পড়ুয়া ছিল তাঁর সঙ্গে। স্কুলে যাওয়ার সময়ই মঙ্গলপাড়া গ্রামের রাস্তায় একটি হাতিকে রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে আসতে দেখেন তিনি। দলছুট হাতিকে রাস্তা দিয়ে ছুটে আসতে দেখে ভিড় জমে যায় এলাকায়। কিন্তু কারোর খেয়াল ছিল না যে সেই রাস্তার মাঝে একটি টোটো দুটি শিশুকে নিয়ে আসছে, আর তাদের দিকেই ধেয়ে আসছে এক দলছুট হাতি। সকলে দাঁড়িয়ে চিৎকার করছে, দেখছে, কিন্তু কারো মাথায় আসেনি শিশু দুটি আর সেই টোটো চালককে রক্ষা করার কথা। হাতি এসে পড়ল বেশ কাছাকাছি। হাতির সামনে পড়লে ভয়ানক বিপদ, বিশেষ করে এমনই দলছুট হাতির সামনে যদি পড়া যায় তাহলে কিন্তু সেই হাতি প্রাণে মেরে ফেলে সামনে থাকা মানুষকে। আর এই আশঙ্কায় দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন প্রশান্তবাবু। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় এবং রাস্তায় প্রচণ্ড ভিড় থাকায় ই রিক্সা ঘুরিয়ে নিয়ে অন্যত্র যাওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে, কিংবা সেই ই রিক্সাকে খুব জোরে চালিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হয়নি। কি করবেন তিনি? আর সামনে সেই মত্ত দলছুট এক হাতি, ওদিকে হাতি ততক্ষণে বেশ কাছাকাছি এসে পড়েছে। এই অবস্থায় অবস্থা বেগতিক দেখে কোনো ক্রমে 2 পড়ুয়াকে কোলে নিয়ে পাশের একটি ধানের জমিতে ঝাঁপিয়ে পড়লেন প্রশান্তবাবু। আর তারপর জমি থেকে 2টো ছেলেকে তুলে নিয়ে প্রাণপণে দৌড়। মুহূর্তের মধ্যে সেই জমি পেরিয়ে হাতি

নাগাল ছাড়িয়ে অনেকটা দূরে পৌঁছে গেলেন তিনি। আর ততক্ষণে সেই হাতি এসে তাঁর টোটোটিকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, জীবন মৃত্যুর মুখোমুখি দুটি শিশু আর একজন নায়ক।

আসলে উপস্থিত বুদ্ধি মাঝে মধ্যে আমাদেরকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। ওই হাতিটি পশ্চিম মেদিনীপুরের নয়া বসত রেঞ্জের, কোনোভাবে দলছুট হয়ে গিয়েছিল হাতিটি। তবে ওই টোটো চালকের সঙ্গে বন দপ্তরের কথা হয়েছে, সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ আশ্বাস কিংবা সামান্য কিছু টাকা, এসবের ঊর্ধ্বে আজও বেঁচে আছে মানবতা। আজও নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসেন, ঠিক যেমন করলেন প্রশান্তবাবু। এমন ভয়ঙ্কর বিপদের সামনে, এমন ভয়ঙ্কর এক পরিস্থিতির সামনে ছোট্ট ছোট্ট দুটো শিশুর মুশকিল আসান হয়ে উঠলেন তিনি মুহূর্তের মধ্যে, নায়ক প্রশান্তবাবু।

এসো এসো। শুনছেন সকালের আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছে আমি স্পন্দন দাস। সকালেই শুরু করলাম ভীষণ সুন্দর মন ভালো করা একটি গল্প দিয়ে, প্রশান্তবাবুর কথা। আর সেই প্রশান্তবাবুকে যে আক্রমণ করেছিল সেই দলছুট এক হাতির কথা দিয়ে। অনেক সময় দলছুট এই হাতিরা ভীষণ আক্রমণাত্মক হয়ে থাকে। হাতি সাধারণত বেশ নিরীহ।

গোছেরই থাকে বেশিরভাগ সময়। কিন্তু কখনো সখনো মত্ত হয়ে গেলে কিংবা দলছুট হয়ে গেলে তারা বেশ আক্রমণাত্মক হয়ে যায়। আচ্ছা, এই হাতিদের প্রসঙ্গেই বলি, একেবারে গভীর জঙ্গলের ভেতর হাতি যেখানে থাকে সেখানে তো আর সবসময় ডাক্তার কিংবা ওষুধ পৌঁছে দেওয়া যায় না বন দপ্তরের দ্বারা। তো হাতিদের যদি কখনো নানান সমস্যা হয় কিংবা অসুখ করে, কি হয় তাহলে? চলুন সেই গল্প চটপট শুনে নি। ওদেরও তো অসুখ বিসুখ হয়, গভীর জঙ্গলে ডাক্তার হাসপাতাল কোনো কিছু নেই, আর সেই কারণেই ওই সমস্ত অঞ্চলের অর্থাৎ গভীর জঙ্গলের ভেতরের হাতিরা গাছপালা চিনে নিজেদের চিকিৎসা নিজেরাই করে চলেছে বছরের পর বছর ধরে। কেনিয়ার মাউন্ট এলগন অঞ্চলের বন্য আফ্রিকান হাতিদের নিয়ে নতুন এক গবেষণায় এমনই বেশ কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষকেরা স্থানীয় আরজন অভিজ্ঞ বন্যপ্রাণী বিশেষজ্ঞের পর্যবেক্ষণ বিশ্লেষণ করে প্রায় 35 প্রজাতির উদ্ভিদ শনাক্ত করেছেন, যেগুলো হাতিরা খায় এবং বেশ কিছু ক্ষেত্রে অন্য হাতিদের অসুস্থতা বা তাদের শাবকের যত্নের জন্য ব্যবহার করে বলে পর্যবেক্ষকেরা পর্যবেক্ষণ করেছেন। এছাড়াও বিশেষ ধরনের 8টি উদ্ভিদকে তাঁরা চিহ্নিত করেছেন যা সম্ভাব্য ঔষধি উদ্ভিদ বলে গণ্য করা যেতে পারে, আর তা নিয়ে বিস্তর গবেষণা চলছে। আর সেই গবেষণার শুরু হলো কিভাবে? জঙ্গলের মধ্যে বেশ কয়েকদিন ক্যামেরা বসিয়ে রেখেছিলেন বেশ কয়েকজন গবেষক এবং দেখলেন হাতিরা যখনই অসুস্থ হচ্ছে কিংবা হাতি দলের মধ্যে যখন কোনো হাতি অসুস্থ হয় তখন সেই দলের মধ্যে দুই হাতি এসে বারবার সেখান থেকে বেশ কিছু গাছের ডাল ভেঙে নিয়ে যায় কিংবা গাছ উপড়ে নিয়ে যায়। আর তাই দেখে সন্দেহ হয় বিজ্ঞানীদের, তখনই তারা গবেষণা করবেন বলে স্থির করেন। আর সেই গবেষণার ফল বেরোলো এইভাবেই। এই 8টি নির্দিষ্ট গাছ অসুস্থ হাতি খেয়েছে কিংবা মা হাতি শাবককে তা উদ্ভিদজাত উপাদান হিসেবে দিয়েছে। আরও অবাক করার মতো বিষয় হল, কিছু পর্যবেক্ষণে মা হাতিকে গাছের কিছু অংশ দুধের সঙ্গে মিশিয়ে শাবককে খাওয়াতে দেখা গিয়েছে। কেনিয়ার সাভো অঞ্চলের একটি গর্ভবতী হাতিকে প্রসবের ঠিক কিছুদিন আগে একটি গাছের ছাল ও পাতা খেয়ে নিজের চিকিৎসা করতে দেখা গেছে এবং সেটি বেশ কিছুদিন পরপর। আর তারপরে হাতিটি সুস্থভাবে একটি সন্তানের জন্ম দেয় এবং সন্তান জন্ম হওয়ার পরে মা শাবককে সেই বিশেষ গাছ থেকে বেশ কিছু পাতা নিয়ে এসে আর ছাল নিয়ে এসে খাইয়ে দেয়। হাতিদের এই সব অদ্ভুত কাণ্ড দেখে বিজ্ঞানীরা বেজায় ব্যস্ত তা নিয়ে গবেষণা করতে।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
5: সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। বিশিষ্ট অভিনেতা বিনোদ খান্নার স্মরণে আজকের দৃষ্টিকোণ।

0: মুম্বাই চলচ্চিত্রের এক দাপুটে অভিনেতা ও সুদর্শন নায়ক বিনোদ খান্না। সত্তরের দশকের গোড়ায় মান কা মিত ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ। এই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন সুনীল দা। এরপর পরপর খলনায়কের ভূমিকায় পুরাব আউর পশ্চিম, সচ্চা ঝুটা, এলান, মেরা গাঁও মেরা দেশ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
1: ইসকা মন সাফ হোতা হ্যায়, উসকি নজর ভি সাফ হোতি হ্যায়, অর জিসকে মন মে কপট হো উসকি নজর কো জব্বর সিং ঘোর অন্ধেরে মে ভি পহচান লেতা হ্যায়।
0: 1971 সালে হাম তুম আউর ও ছবিতে নায়ক হিসাবে তিনি ব্রেক পান। সঙ্গে ছিলেন এক সুদর্শনা নায়িকা।

আসা অমিতাভ বচ্চনের সঙ্গে বহু জনপ্রিয় সিনেমায় বিনোদ খান্না অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য খুন পেসিনা, হেরাফেরি, অমর আকবর অ্যান্টনি, পারবারিস ও মুকদ্দর কা সিকান্দার।

বর্ণময় জীবন ছিল তাঁর। চলচ্চিত্রের মায়াবী জীবনের মোহ কাটিয়ে তিনি স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন ধার্মিক ভাবনায় আকৃষ্ট হয়ে। তিনিই বোধহয় বলিউডের প্রথম অভিনেতা যিনি খ্যাতির শীর্ষে উঠেও বিরতিতে চলে যান, পরে অবশ্য ফিরেও আসেন, যোগ দেন রাজনীতিতে, দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রকের, দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে

বাঁধন ছাড়া এক নদী তারও দেশকালের কোনো ঠিক নেই। না, বর্ষায় সেই নদীর তীরে দাঁড়িয়ে রোম্যান্টিসিজম একেবারেই চলে না। বর্ষায় সেই নদীর সর্বগ্রাসী রূপ সেখানকার স্থানীয় মানুষদের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আর সেই নদী অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেখানকার স্থানীয় ছেলেমেয়েদের পড়াশুনোর পথে। তাই বলে কি সকলে পড়াশুনো ছেড়ে দিয়েছে? একেবারেই না। সেই উদ্দাম বেপরোয়া নদীকে অনায়াসে পেরিয়ে যাচ্ছে পড়ুয়ারা, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এক অদ্ভুত উপায়ে। কিভাবে? চলুন, ইচ্ছে থাকলে মানুষ যে কি করতে পারে এই ঘটনাটি তার প্রমাণ। ভিয়েতনামের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে এক দুর্গম নদী বয়ে চলেছে। ভীষণ দুর্গম ও দরিদ্র এক এলাকা ভিয়েতনামের উত্তর পশ্চিমাঞ্চল। সেই এলাকার নাম হল দিয়েন বিয়েন প্রদেশ, আর এই প্রদেশের হুইহা গ্রাম এক অসাধারণ সুন্দর নৈসর্গিক দৃশ্যের গ্রাম। কিন্তু এখানে টিকে থাকাটা ভীষণ ভয়ঙ্কর। পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামের মানুষের জীবনযাত্রা বরাবরই বেশ কঠিন। বর্ষাকালে সেই কষ্ট আরও বহুগুণ বেড়ে যায়। তীব্র বৃষ্টিতে গ্রামের পাশের নদী জলে ভরে উঠলে শিশুদের স্কুলে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে হ্যাঁ, সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছে সেখানকার ছেলেমেয়েরা এবং তাদের পিতামাতা। সেই বাহানায় কিন্তু সেখানে কেউ স্কুল বন্ধ করে না। মানে স্কুলে যাওয়ার পথে এত বড় এক উদ্দাম নদী, তাই স্কুলে যাচ্ছে না সেরকমটা কিন্তু এখানে একেবারেই হয় না। এই সময়

জলের স্রোত এতটাই তীব্র হয়ে ওঠে যে সাধারণভাবে সেই নদী পার হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। আর ঠিক সেই সময় সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বাবা কিংবা গ্রামের অন্য কোনো গুরুজন স্থানীয় সবল মানুষ শিশুটিকে একটি বিরাট বড় প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে দেন এবং তার মধ্যে বেশ খানিকটা অক্সিজেনও থাকে। এরপর বস্তাটিকে শক্ত করে ধরে বহন করে তারা ওই তীব্র স্রোত পেরিয়ে চলেন। বস্তার এক মুখ বাঁধা থাকে দড়ি, আর একটা মুখ বাঁধা থাকে পারে দাঁড়িয়ে থাকা আরেকজনের হাতে। বস্তার ভেতরে থাকা শিশুটির শরীর ও স্কুলের পোশাক যাতে জলে ভিজে না যায় সেটাই হলো মূল উদ্দেশ্য, কারণ নদী পার হওয়ার পর শিশুটিকে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে হয়। একদিকে ভয়ঙ্কর নদীর স্রোত, অন্যদিকে দীর্ঘ দুর্গম পথ, এই সব কিছুকে পেছনে ফেলে সেই শিশুটিকে ছুটতে ছুটতে যেতে হয় সঠিক সময়ে স্কুলে পৌঁছানোর জন্য। আর তারপর তাদের হাতে বা ইউনিফর্মে কোনো কারণে যদি জল লেগে যায় তাহলে সেটিও পরিষ্কার করে নিতে হয় স্কুলে ঢোকার আগে। কিন্তু এসবের জন্য কি পড়াশুনো থেমে আছে? একেবারেই নয়। গোটা বর্ষাকাল এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং এইভাবে অসংখ্য শিশু প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পেরিয়ে চলেছে এই নদী আর যাচ্ছে স্কুলে। লক্ষ্য, বিদ্যাপতির কাছ থেকে, দেবী সরস্বতী, বিদ্যাপতি দেবী সরস্বতীর থেকে খানিক বিদ্যা অর্জন করা।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব। বলছেন অধ্যাপক সমীর সাহা।
1: শ্রীনিবাস রামানুজনের জীবনী ও কর্মকাণ্ডকে চমকপ্রদ বললে কম বলা হয়। মাদ্রাজে অধুনা তামিলনাড়ু জন্ম এই ম্যাট্রিক পাস ব্রাহ্মণ নিরামিশাষী যুবক অঙ্কের ইতিহাসে এমন অবদান রেখে গেছেন যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনকে অঙ্কের ইতিহাসের সবথেকে নামকরা দুজন গাউস এবং অয়লারের সাথে এক আসনে বসিয়েছেন। 1887 সালের 22 ডিসেম্বর রামানুজনের জন্ম। ওই দিনটাই এখন ভারতে গণিত দিবস হিসাবে পালিত হয়। মার কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে বড় হওয়া রামানুজন ছোটবেলা থেকেই অঙ্কে সবার থেকে অনেক এগিয়ে ছিলেন। লোনির ত্রিগোনোমেট্রি প্রথম থেকে শেষ অবধি তিনি সব অঙ্ক করে ফেলেছিলেন। এর সঙ্গে তিনি পড়েছিলেন কারের পিওর ম্যাথামেটিক্সের বই। রামানুজনের জীবন খুব সোজাভাবে শুরু হয়নি। 1903 সালে উনি ম্যাট্রিকুলেশন ফার্স্ট ক্লাস মাদ্রাস ইউনিভার্সিটি থেকে পাশ করেন এবং কুম্ভকোণমে বাস করতে শুরু করেন, কিন্তু এফএ এক্সামিনেশনে উনি অ্যাপিয়ার করেও পাশ করতে পারেননি। আর 22 বছর বয়সে 1909 খ্রিস্টাব্দে ওনার 9 বছর বয়সের জানকীর সঙ্গে বিবাহ হয়। শ্রীনিবাস রামানুজন কিন্তু এফএ পাশ করতে পারেননি, কিন্তু তার অঙ্ক ভর্তি নোট বই যখন ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা রামস্বামী আয়ারকে দেখান 1910-11 সালে, তখন উনি আয়ার সাহেব মাদ্রাস ইউনিভার্সিটি থেকে ওনার একটা স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করে দেন এবং পরে 1913 থেকে 14 সাল এই স্কলারশিপ পাওয়ার পর উনি ওই রেকমেন্ডেশন নেন স্যার গিলবার্ট ওয়াকারের কাছে। স্যার গিলবার্ট ওয়াকার ছিলেন ভারতীয় আবহাওয়া দপ্তরের তখন সর্বাধিকর্তা। রামানুজন দেখা যায় 16 জানুয়ারি 1913 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং অধ্যাপক জি এইচ হার্ডিকে প্রথম চিঠি লেখেন। এবার হার্ডি সাহেব এই চিঠি ফেলে রেখে দিতেই পারতেন, কিন্তু এই চিঠিটা খুলে যে ইকুয়েশন তিনি দেখেন তাতে তিনি একেবারে চমকিত হয়ে যান এবং অনেক চেষ্টা করে 1913 থেকে 1914 সাল অবধি চেষ্টা করে উনি রামানুজনকে কেমব্রিজ ইউনিভার্সিটিতে আসার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করতে পারেন। 17 মার্চ 1914 লন্ডনের উদ্দেশ্যে রামানুজন যাত্রা করেন এবং লন্ডনে পৌঁছে কেমব্রিজে যান এবং সেখানকার ট্রিনিটি কলেজে গবেষণা করতে শুরু করেন জি এইচ হার্ডির সাথে। এই জি এইচ হার্ডি রামানুজনের জীবনে বিশাল প্রভাব ফেলেছিলেন। কেমন মানুষ ছিলেন গডফ্রে হ্যারল্ড হার্ডি? তার বই এ কোর্স অফ পিওর ম্যাথামেটিক্স ইউনিভার্সিটি টিচিংয়ে একটা প্রামাণ্য দিক আনে। এছাড়া উনি তার নিজের জীবনের লক্ষ্য বলতে অদ্ভুত কতকগুলো কথা বলেছিলেন। তিনি বলেন যে তার উদ্দেশ্য হচ্ছে রিম্যানিয়ান হাইপোথেসিসটা প্রমাণ করা, ক্রিকেট খেলায় চতুর্থ ইনিংসে ওভারে 211 রান করা, সাধারণ লোককে বোঝানোর জন্য ভগবানের অস্তিত্ব যে নেই তার কিছু একটা তত্ত্ব বার করা, আর মাউন্ট এভারেস্টে প্রথম মানুষ চড়া, আর ইউএসএসআরের প্রথম প্রেসিডেন্ট হওয়া। আর সবথেকে অদ্ভুত ছিল 6 নম্বরে উনি লেখেন যে ওনার উদ্দেশ্য হচ্ছে মুসোলিনিকে হত্যা করা। এই সময়ে কেমব্রিজের ট্রিনিটি কলেজে যারা ছিলেন তার মধ্যে বার্টন রাসেলের একটি চিঠি থেকে পাওয়া যাচ্ছে, যে চিঠিটা লেখা ফেব্রুয়ারি 1913। উনি বললেন,

0: আমি দেখছি যে হার্ডি এবং লিটলউড, হার্ডির সহযোগী ছিলেন এই লিটলউড, এরা এক প্রচণ্ড উত্তেজিত, কারণ তারা বিশ্বাস করছে যে তারা ম্যাড্রাসের এক হিন্দু ক্লার্কের ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছেন যেন এক নতুন নিউটনের আবাস। হার্ডি এবং রামানুজন একসঙ্গে পাঁচটা পেপার তৈরি করেছিলেন, আর রামানুজমের এখন পাওয়া যায় ছটা নোট বই লেখা প্রায় 5,000-এর ওপর ইকুয়েশন, যা এখনও সমাধান করার কাজ চলছে।
1: জানাও জানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। বললেন অধ্যাপক সমীর সাহা।

আলোক রায়চৌধুরীর কণ্ঠে শুনলেন চা নিয়ে রবি ঠাকুরের লেখা একটি মজার গান। পাঠভবনের মানে বর্তমানে শান্তিনিকেতনের যেটি পাঠভবন, তার দোতলায় একসময় সুসীম চা চক্র নামে একটি চা চক্র করেছিলেন রবি ঠাকুর। আর সেই চা চক্রের উদ্বোধনের দিন সকালে এই গানটি লিখেছিলেন তিনি। যাই হোক, সে গল্প তো নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, নইলে পরে কখনো বলবো। চা দিয়ে দিন শুরু আমাদের বাঙালিদের বেশিরভাগের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আমরা বেশিরভাগ জনেরাই চা দিয়ে আমাদের দিন শুরু করি। চা ভালো নাকি খারাপ, পরিমিত চা পান করতে হয় নাকি অনেক বেশি চা খেলেও ক্ষতি হয় না, সে নিয়ে দীর্ঘ মতান্তর রয়েছে। কিন্তু বর্তমান গবেষণায় যেটি জানা যাচ্ছে সেটি কিন্তু খুব সুখকর নয়। গলায় ছেঁকা লাগা পানীয় বর্জন। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেল খুব গরম চা বা কফি পানকারীদের খাদ্যনালীর ইসোফিজিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় তিন গুণেরও বেশি। খাদ্যনালীর ওপরের আর মধ্যবর্তী অংশের পাতলা কোষগুলোতে এমন ক্যান্সার হতে দেখা যায়। মানে খুব বেশি গরম চা বা কফি যারা পান করেন, চা বা কফি একটু বেশি গরম না হলে অনেকেরই তৃপ্তি আসে না। তবে ধোঁয়া ওঠা পানীয়ের এই অভ্যেসই বাড়াতে পারে খাদ্যনালীর একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি, ইসোফিজিয়াল ক্যান্সার। আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত একটি ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত এই গবেষণাটিতে যুক্তরাজ্যের প্রায় 10 লক্ষ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। মিলিয়ন উইমেনস্টার

CEO ইউকে বায়োব্যাংকের 37 থেকে 73 বছর বয়সী অংশগ্রহণকারীদের চা কফি কতটা গরম পান করেন এবং দিনে কত কাপ খান সেই বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নেওয়া হয়। আর তারপর সমস্ত বিচার বিশ্লেষণ করে এই তথ্য ধরা পড়ে। তাই চা কফি খান, কিন্তু সময় নিয়ে, একটু রসিয়ে খান, ওই যে বলে মৌতাত, একটুখানি সময় নিয়ে ধীরে সুস্থে শান্তিতে পান করুন আপনার প্রিয় পানীয়, সে চাই হোক বা কফি। কখনোই ওই ধোঁয়া ওঠা কাপ থেকে চটপট তাড়াহুড়ো করে চা কফি পান করবেন না, তা শরীর কিংবা স্বাস্থ্য কোনোটার জন্যই একেবারেই ভালো নয়। তাই চা বা কফি পান করার সময় কোনো তাড়াহুড়ো নয়, সময় নিয়ে পান করুন। সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সময় প্রায় শেষ, এবার বিদায় নেব, যেতে যেতে এক কাপ চা রইল আপনাদের জন্য। সঙ্গে থাকছেন কিশোর কুমার, ভালো থাকবেন সকলে।

794 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি স্পন্দন দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ

নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। অক্টোবর মাসে বুধ সকালের অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। এ বিষয়ে আমরা বেশ কিছু চিঠি পেয়েছি, কিছু চিঠি এসেছে ইমেলের মাধ্যমে আর কিছু চিঠি এসেছে ডাকযোগে। এটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহ, তাই বলি যারা এখনও চিঠি পাঠাননি আশা করি নতুন বিষয়ে বুধ সকালের জন্য চিঠি পাঠাবেন। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikatha@gmail.com maitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এবারে চলে আসি আজকের বুধ সকালের চিঠিতে। প্রথম চিঠি পাঠিয়েছেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। একদিন জমিয়ে বসে গল্প করব, কথাটা আজকাল গল্প শুরুর আগেই যেন গল্পের ইতি টেনে দেয়। একজনের কাজ আছে, আরেকজনের ফোন আসবে, তৃতীয় জন বলে আজ থাক অন্যদিন জমিয়ে বসব। সেই অন্য দিনটা যেন ক্যালেন্ডারের কোন পাতায় লুকিয়ে থাকে। অথচ আগেকার দিনের আড্ডা ছিল বেশ জমজমাট, সঙ্গে একঠোঙা মুড়ি, গরম গরম চপ আর ছোট ছোট কাপে ধোঁয়া ওঠা চা। পাড়ার বাপ খুড়ো ঠাকুরদাদের মুখে শোনা গল্প কম মজার ছিল না। একটু গুল, একটু তাপ্পি, সঙ্গে কল্পনার রং মিশিয়ে এমন সুন্দর করে পরিবেশন করতেন যে গল্পের গরু দিব্যি গাছে উঠে যেত। ঢববাজির গল্প সমুদ্র পাড়ি দিত জলের তলায় তলিয়ে যাওয়া কুমিরটার খোঁজে। আবার কখনো ভূতের গল্প, গা ছমছমে, মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো। বাঁশঝাড়ে খস খস শব্দ, শ্মশানের ধারে সাদা ছায়া, মাঝরাতে দরজায় টোকা, ভয় লাগত তবু মুখ হাঁ করে শুনতাম। সত্যি কতটুকু, ঢপ কতখানি সবই বুঝতাম, তবু তারপর কি হল শুনতেই হবে। এখনো গল্প হয়, শুধু আসরের মাঝখানে বসে থাকে 5 ইঞ্চির মুঠো ফোন। হঠাৎ রিংটোন এসে গল্পের ছন্দে কাঁচি চালায়, কেউ ফোনে কেউ মেসেজে, আসর পণ্ড। তবু একদিন ফোনটা পাশে রাখি, মুড়িতে হাত দিই, চায়ে চুমুক দিই আর বলি বলুন তো তারপর কি হল। হয়তো সেদিন গল্পের কুমিরটা আবার জল ফুঁড়ে উঠবে আর হারানো আড্ডাটাও ফিরে আসবে, জমিয়ে বসে গল্প হবে। লিখলেন ডাক্তার শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। চলে যাই তার পরের চিঠিতে। এই চিঠিটি লিখেছেন শর্মিষ্ঠা দে, গোকুলপুর, কল্যাণী, নদিয়া থেকে। গল্পবাগিশ তকমাটি রসিক বাঙালি সগৌরবে মেনে নিয়েছে। জমিয়ে বসে গল্প আমাদের ঐতিহ্য এবং পরম্পরাকে বাঁচিয়ে রাখার রসদ। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বা বন্ধন জোরালো হয়, গড়ে ওঠে সংঘবদ্ধভাবে চলার সুঅভ্যাস। প্রতিদিন না হোক, অন্তত সপ্তাহে একদিন দুদিন যদি আমরা চায়ে চুমুক দিয়ে কিংবা তেলে ভাজায় কামড় দিতে দিতে জমিয়ে গল্প করি আর প্রাণ খুলে হাসি, তাহলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবেই এবং মনোবিজ্ঞানীর কাছে যাওয়া অনেকাংশেই কমে যাবে, এটা হলফ করে বলতে পারি। বিখ্যাত সাহিত্যিকদের রচনা থেকে এই গল্পবাগিশ চরিত্র প্রাধান্য

পেয়েছে। এভাবেই ঘনাদা, হর্ষবর্ধন, গোবর্ধন, টেনিদার চরিত্র আমাদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। খোলা আকাশ হোক বা বদ্ধ ঘর, গল্পের বিষয় যদি সদর্থক হয় তাহলে অনেক গঠনমূলক কাজ করা সম্ভব। এরকম গল্পের আসর থেকে জন্ম নিয়েছে কালজয়ী সিনেমা, গান, কবিতা, উদয় হয়েছে নতুন রাজনৈতিক চিন্তাভাবনা, সৃষ্টি হয়েছে খেলার নতুন নতুন কৌশল, কখনো বা সংসারের খুঁটিনাটি বিষয়ও জায়গা করে নিয়েছে। বর্তমানে সময়ের অভাবে এবং প্রযুক্তির বৈভবে ভাব বিনিময়ের মাধ্যম হয়েছে সোশ্যাল মিডিয়া, তাতেই মানুষ মশগুল, ক্ষতি নেই, যখন যেমন তখন তেমন চলাটাই শ্রেয়। তবে চোখে চোখ রেখে মুখোমুখি বসে ভাব বিনিময় কিংবা হই হই শব্দে ভরা গল্পের আসরই হৃদয়ের পাত্রখানিকে ভরিয়ে তুলতে পারে, এটাই বিশ্বাস করি। লিখলেন শর্মিষ্ঠা দে, গোকুলপুর, কল্যাণী, নদিয়া থেকে। এরপরে চিঠি পাঠিয়েছেন গোপা ব্যানার্জি, বেতাইতলা, হাওড়া থেকে। জমিয়ে আড্ডা মানে প্রথমেই মাথায় আসে যে এমন কোনো মানুষ বা এমন কিছু মানুষ উল্টো দিকে আছেন যাদের সঙ্গে সিম্পলি জমে যাবে, মানে মনের এতটাই মিল হবে যে কখন সময়টা পেরিয়ে গেল বা অন্য কোনো পিছুটান আদৌ কাজ করছে কিনা কিছুই মনে থাকবে না। তার মানে শর্ত একটাই, যে আড্ডার সঙ্গী বা সঙ্গীরা হবে মনের মতন, আর যাদের সঙ্গে দুধ জমে ক্ষীর বা দই হওয়ার মতন মনের ভেতরের অনুভূতিগুলোকে সহজেই খাপে খাপে মিলে সে এক রম্য রচনা তৈরি হবে। আমার খুব মনে পড়ে আমার এক আত্মীয়া, যার সঙ্গে নমাসে ছমাসে দেখা হতো। এমন নয় যে সে খুব যাতায়াত ছিল বা রোজকার আড্ডার সঙ্গী হিসেবে পরিচিত ছিল। এক বিয়ে বাড়িতে সব কাজ মিটিয়ে আমরা গল্প করতে বসলাম কিছুটা সময় কাটাবো বলে। সময়টা হয়তো সাড়ে বারোটা হবে, রাতের বেলা, বিয়ে বাড়ির সবাই ক্লান্ত, চারপাশ নিস্তব্ধ। আমরা তৈরি করলাম অবিরাম শব্দের জাল বোনা। সে এক অদ্ভুত আনন্দের মধ্যে দিয়ে সময় কাটতে লাগল। দুজনেই একে অপরকে বললাম চলো এবার একটু গড়িয়ে নি, কিন্তু তারপরেই আবার নতুন জাল বুনে বুনে এগিয়ে চলল সময়ের ধারাপাতে বয়ে যাওয়া। এভাবেই কিছুক্ষণ বাদে কার যেন হাতঘড়িতে চোখ পড়ল, ভোর পাঁচটা। কয়েক সেকেন্ড দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলাম একে অন্যের দিকে। এক অদ্ভুত আনন্দে মুহূর্তটা যেন স্থির হয়ে রইল নিজেদের কাছে। আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না, কিন্তু কোথাও যেন একটা মনের ভেতরে বাজনা বাজল যে এই মানুষটার সঙ্গে এই মুহূর্তটা জীবন থেকে চুরি করে একটা মরুদ্যান বানিয়ে ফেলেছি, আর হয়তো সারা জীবন এরকম নাও আসতে পারে, কিন্তু এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। জমি আড্ডা বোধহয় একেই বলে। লিখলেন গোপা ব্যানার্জি, বেতাইতলা, হাওড়া থেকে। এরপরে চিঠিটি লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া থেকে। এখন বাংলার পথে প্রান্তরে মরশুমি আড্ডা, সবাই ঘরে ফিরে বৎসরান্তে একবার দেখা হবে, কথা হবে। সবার ঠিকানা পুজো প্যান্ডেল কিংবা দেবালয়ের অলিন্দ আঙিনা। জমিয়ে বসে আড্ডা স্টেশনের বেঞ্চে, বাস স্টপেজে, পাড়ার ফাঁকা মাঠে। তাদের আড্ডার ভাষা ভিন্ন, সাংকেতিক কোডে কথা বেশি, বাংলা, হিন্দি, ইংরেজি মিশিয়ে কথা। বয়স্কদের আঞ্চলিক ভাষায় জমিয়ে বসে আড্ডা, মাঝে মাঝে চা পেলে আসর ছাড়তে কার মন চায় বলুন তো? ঘরে রান্নার ঝামেলা নাই, গ্যাস ভিভ্রাট ঘরে ঘরে, গিন্নিদের ছুটি, তাদের ফরমাস খাটার প্রয়োজন থাকে না, সুতরাং চুটি আড্ডা। পড়শিরাও গণভোজে আমন্ত্রিত, আড্ডায় উঠে আসে হাজার কাসুন্দি। রাজনীতি থেকে স্বর্গযাত্রার পাক মুহূর্ত, রোগের গল্প, অর্থ নিয়ে অনর্থ, ছেলে মেয়েদের সাফল্য কাহিনী, সংসারে তাল বেতাল কাহিনীর ফটোকপি উঠে আসে। ঘরের কথা পরের কাছে বলতে নাই এ আপ্তবাক্য এখন কাজ করে না। আড্ডায় আবেগের বহর বেশি, সারাংশ সামান্যই, সবাই ভাবে দুদিন বই তো নয়, জাকিয়ে বসে গল্পের আসর।
আবার ফিরে যাওয়া নিজ নিকেতনে।

আসছে বছর আবার হবে। লিখলেন তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে। প্রচুর চিঠি আসে আমাদের দরবারে, সব চিঠি পড়া সম্ভব হয় না, তাই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করতে চাইব। সৌমিত্র মজুমদার রহড়া উত্তর চব্বিশ পরগনা, মিতুল ঘটক রানীগঞ্জ পশ্চিম বর্ধমান, গৌতমপতি তমলুক পূর্ব মেদিনীপুর, সুখময় মিশ্র কাঁথি পূর্ব মেদিনীপুর, নাজির হোসেন বিশ্বাস চুয়া মুর্শিদাবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। শুনছেন বুধ সকালে অক্টোবর মাসে, বুধ সকালের বিষয় জমিয়ে বসে গল্প। এবারে আবারও একটি চিঠিতে আসি। চিঠি পাঠিয়েছেন কল্লোলকান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। দিনটা ছিল কোনো এক রবিবার, সন্ধে থেকে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে হালকা বাতাসও। যে চায়ের দোকানে আমার নিত্য ওঠা বসা, সেখানে আজ প্রায় জনশূন্য। আমি বোর ফিল করছিলাম। হঠাৎ দেখি পাড়ার অবিনাশবাবু ছাতা মাথায় দিয়েও প্রায় ভিজতে ভিজতে দোকানের সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছেন। আমি ডাকলাম জোর গলায়, দাদা ভিজছেন কেন, দোকানের ভেতরে চলে আসুন। উনি এলেন। আমি দু কাপ চা দুটো ডিমের অমলেট অর্ডার দিলাম। তিনি গণিতের শিক্ষক ছিলেন, এখন তার অবসর জীবনযাপন। হঠাৎ লোডশেডিং, যে দু একজন ছিল দোকানে তারাও উঠে চলে গেল। স্ট্রিট লাইটের অল্প আলোয় চা খেতে খেতে বললাম, দাদা আপনি ভূতে বিশ্বাস করেন? না না, ওসব বুজরুকি, এই বিজ্ঞান প্রযুক্তির যুগে কেউ ভূতে টুতে বিশ্বাস করে নাকি? আমি বললাম, কে বলেছে, এখনো কেউ কেউ বিশ্বাস করে। অবিনাশবাবু বললেন, তুমি তো ইংরেজি সাহিত্যের ছাত্র, তোমাদের সাহিত্যে ভূতপ্রেতের কথা রয়েছে। ওই যে হ্যামলেটের মৃত বাবার পিতাত্মা নাকি পুত্র হ্যামলেটকে পিতৃহত্যার প্রতিশোধ নিতে বলেছিল, ওই তোমাদের ম্যাকবেথেও তিনটে ডাইনির কথা আছে। ওসব ভায়া শেক্সপিয়ারিয়ান যুগের কথা, এসব আজগুবি বুঝলে? আমি বললাম, তা না হয় বুঝলাম, গতকাল ভোর রাতে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে না বলে পারছি না। দোতলার ঘরে শুয়ে আছি, ভোর রাতে হঠাৎ আমি বারান্দায় একটা ঝমঝম নুপুরের আওয়াজ পেলাম, একটা কড়া পারফিউমের গন্ধও পেলাম, তারপর আর কিছু নেই। ধ্যাত, তোমার বউ হয়তো দোতলায় উঠেছিল, তাকেই দেখেছ, আর ভোর রাতে তো আজকাল বৃষ্টি হয়েই চলেছে বেশ কিছুদিন ধরে। না দাদা, আপনার ধারণাটা ভুল, গিন্নি তো তার বাপের বাড়ি গেছে। একথা শুনে অবিনাশবাবুর চক্ষু চড়ক গাছ, বৃষ্টি একটু ধরেছে, ততক্ষণে কারেন্ট এসে গেছে। অবিনাশবাবু বললেন, আজ উঠি তাহলে, বেশ রাত্রি হয়ে গেছে, ওই দিকটায় আবার স্ট্রিট লাইটটা কদিন ধরে জ্বলছে না। চিঠিটি পাঠিয়েছেন কল্লোলকান্তি ডিঙ্গাল কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। এবারই চিঠি পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল বেতালন বাঁকুড়া থেকে। জীবনে আনন্দ লাভের এক অন্যতম উপাদেয় মাধ্যম হল জমিয়ে বসে গল্প, আর গল্প মজলিশের তেমন আড্ডা সদাই মনকে রোমাঞ্চিত করে, অন্তরে প্রশান্তি আনে, মনের সকল বিরক্তি বিভ্রান্তি ও আচ্ছন্ন করে রাখা উদ্বেগকে দূরে সরিয়ে বিশ্বের অপার আনন্দ ঐশ্বর্যকে হাতের নাগালে ধরতে সাহায্য করে। তবে এটাও ঠিক, জমানো গল্প মনে আনন্দ যেমন আনে, কখনো সকনো বিষণ্নতাও তার হাত ধরেই আসে। জমিয়ে বসে গল্প করতে যাওয়ার ফলে আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি বিদঘুটে ঘটনা আজ তোমার সঙ্গে ভাগ করে নেব। হয়তো দেখবে এর সঙ্গে মিল খুঁজে পাবে তোমাদের জীবনের ঘটনার তেমন কোনো মুহূর্ত। যাক সে কথা, স্কুলে গিয়ে গাছের তলায় বন্ধুদের সঙ্গে জমিয়ে বসে গল্পের তীব্রতায়, স্কুল শুরুর ঘণ্টার শব্দ কোনোভাবে কানে না আসা ও এভাবেই পিরিয়ড অফ হয়ে যাওয়ায় শিক্ষক মহাশয়ের বেত্রাঘাত হজম। পালকি করে বিবাহ করতে যাচ্ছি, বেয়ারাদের পিপাসা নিবারণের বিশ্রাম নিতে বসে জমিয়ে বসে গল্প শেষে আমরা গিয়ে যখন পৌঁছলাম, হায়, লগ্ন নাকি কিছুক্ষণ আগেই পার হয়ে গেছে।

বাসে বা ট্রেন ভ্রমণে পাশে বসা যাত্রীর সঙ্গে চায়ের কাপ হাতে নিয়ে বা ঝালমুড়ির ঠোঙায় মন বসিয়ে জমিয়ে গল্পে মেতে নির্দিষ্ট স্টপেজ ভুলে নামতে না পেরে কন্ডাক্টরের কাছে বকুনি খাওয়া বা মনের দুঃখে পরে স্টেশনে বা স্টপেজে নামা সেও এক ঘটনা। তবে বাসর জায়গাতে সকলে মিলে না ঘুমিয়ে প্রহরীর মতো পাহারা দেওয়ার কর্তব্য পালন প্রকারভেদে সব আড্ডার মতোই অভিন্ন, ওই যে চাল ভাজা সেই মুড়ির মতন। শেষে বলি, মাস জুড়ে বুধ সকালের সাথে জমিয়ে বসে নানান গল্প চলুক আনন্দময় স্মৃতিকে পরিপূর্ণ হৃদয়ে। পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, বাঁকুড়া থেকে। এবার এই চিঠিটি এসেছে একটু অন্যরকমভাবে, একটু ছড়ার ছন্দে লেখা চিঠি। পাঠিয়েছেন ত্রম্বক রঞ্জন সেন, গোহালিয়াড়া, বীরভূম থেকে। এক দেশে এক রাজা ছিল, রাজার ছিল তিন বউ। ক্লান্ত রাজাকে বড় বউ বলত, সিংহাসনে শোও। মেজ বউটা বড় বউকে সমর্থন করত, ছোট বউয়ের মাথাও একই হাওয়ায় নড়ত। তিনটে ভোটে পড়ত শুয়ে রাজা সিংহাসনে, রাজা শুয়েছে, রাজা শুয়েছে মন্ত্রীর ভাষণে। সিংহাসনশায়ী রাজার জন্য প্রজারা যেত ফিরে, রাস্তাও দেখা যেত না প্রজাদের ফিরে ফিরে। তারপর কি হল দাদু, প্রশ্ন আমার নাতির। কি আর হবে, আমি বলি, যা হবে ঘোড়ার হাতির। ঘোড়া শালেতে ঘোড়া থাকে আর হাতি শালেতে হাতি, না খেতে পেয়ে শুরু করেছে একে অপরকে লাথি। বিশাল লম্বা লাথি, গাছ ভাঙে ভাঙে বাড়ি, দরজা জানলা বন্ধ হয়েছে প্রাসাদে তাড়াতাড়ি। রাজার কিন্তু ঘুম ভাঙে না সিংহাসনে শুয়ে, বড় মেজ ছোট সকলেই তাকে দেখছে ছুঁয়ে ছুঁয়ে। ভাঙছে বাড়ি গরিব প্রজার, নষ্ট ফসল মাঠ, হাতির সুরের আঘাতে গাছ শুকনো মরা কাঠ। সত্যি বলছো তুমি দাদু, নাতি প্রশ্ন করে। হ্যাঁ রে ভাই, আমি বলি, গরু ভেড়া জলে চড়ে। হঠাৎ রাজার ঘুম ভাঙল, চোখ দুটো তার লাল। তরবারি কোথায়, প্রশ্ন করে ফুলিয়ে টমেটো গাল। মন্ত্রী ভয়ে ছুটে এসেছে, এই বুঝি শূল যেন। জোর গর্জন রাজার, আমাকে বলনি কেন। রাজগর্জন, ঘোড়া হাতির কানে ঢোকা মাত্র কে যে কোথায় ঢুকবে পাত্রী বা পাত্র। এক নিমেষে গোটা দেশ হয়ে গেল শান্ত। রাজা কিন্তু ঘুমল আবার, কারণ সে ক্লান্ত। বড় মেজ আর ছোট বউ বসেছে পায়ের নিচে, এত বড় বীর স্বামী তাদের, নয় তো এটা মিছে। মজার এই চিঠিটি পাঠিয়েছেন ত্রম্বক রঞ্জন সেন, গোহালিয়াড়া, বীরভূম থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। জমিয়ে বসে গল্প করবার সঙ্গে সঙ্গে জমিয়ে বসে গল্প করাকে প্রত্যক্ষ করাও সৌভাগ্যের ব্যাপার। আর সেই গল্প যদি বিশিষ্ট মানুষদের হয় তাহলে তো সোনায় সোহাগা। এমনই কিছু জমিয়ে গল্প করবার অভিজ্ঞতা আমার আছে। আজ থেকে ৩০ বছর আগের কথা, গিরিশ মঞ্চে একটি আঞ্চলিক নাট্যদলের উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা সভায় সংবর্ধিত হবেন শোভা সেন ও খালেদ চৌধুরী। অনুষ্ঠান সূচির শুরুতেই সংবর্ধনা পর্ব, দুজনেই উপস্থিত। উইংসের ধারে থাকা দুটি চেয়ারে বসে জমিয়ে গল্প করছেন দুজনে। আমরা কজন শ্রোতা, তাদের গল্প শুনে মনে হচ্ছে যেন বহুদিন পর দুই বন্ধু মিলিত হয়েছেন। কোনো কোনো প্রসঙ্গ শোভা সেন ভুলে গেলে খালেদ চৌধুরী ধরিয়ে দিচ্ছেন, আবার খালেদ চৌধুরীকে শোভা সেন মনে করাচ্ছেন বিভিন্ন বিষয়। মাঝে দু একবার উদ্যোক্তারা সংবর্ধনের কথা মনে করিয়ে দেওয়াতে শোভা সেন বলে উঠলেন,

সংবর্ধনা তো হবেই, খালেদের সঙ্গে কতদিন পর দেখা, তোমরা আমাদের একটু গল্প করতে দাও তো। সেদিন তাদের গল্পে উঠে আসছিল চার ও পাঁচ দশকের রাজনৈতিক আন্দোলন, কিংবদন্তি প্রতিম সব নাট্য ব্যক্তিত্বদের গল্প এবং সর্বোপরি বাংলা নাটকের একাল সেকালের নান্স কাহিনী। সংবর্ধনার উত্তরে শোভাসেন বললেন, আজ এখানে এসে আমরা ফিরে দেখলাম সেই সময়টাকে, এই জন্য তোমাদের ধন্যবাদ। সালটা 2002। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সলিল চৌধুরীর জন্মদিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুম্বাই ও বাংলার বিখ্যাত সব মানুষরা উপস্থিত হয়েছেন। আমি যুক্ত হয়েছিলাম ওই অনুষ্ঠানটির সঙ্গে। সেই অনুষ্ঠানের মহড়ায় এসেছেন দ্বিজেন মুখোপাধ্যায় ও মুম্বাইয়ের বিশিষ্ট বাদ্যযন্ত্রী ও সুরকার মনোহারি সিং। আরে মনোহারি যে, কেমন আছো? এই বলে দীর্ঘদেহী দ্বিজেন মুখোপাধ্যায় জড়িয়ে ধরলেন মনোহারি সিংকে। মনোহারি সিং প্রণাম করলেন তাঁর দ্বিজেন্দাকে। আমরা সেখানে যারা উপস্থিত তারা ধরিয়ে দিতে লাগলাম বিভিন্ন গানের অনুষঙ্গকে। কিভাবে মায়া ছবির গান রেকর্ডিং হয়েছিল, আনন্দ ছবির আবহ সঙ্গীতের নেপথ্য ছিল কোন গল্প, ক্লান্তি নামে গো গানটির সুর কোন ইংরেজি গান থেকে নেওয়া হয়েছে ইত্যাদি নিয়ে গল্প করছিলেন এই দুজন মানুষ। মুম্বাই ও কলকাতার বিভিন্ন যন্ত্রশিল্পীদের প্রসঙ্গ ফিরে ফিরে আসছিল সেদিন। অন্য শিল্পীরা মহড়া ভুলে শুনছেন সেই গল্প, সহযোগী শিল্পীরা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছেন এই দুই শিল্পীর দিকে। আমাদের মতো সুর পিপাসু শ্রোতারা সেদিন সলিল চৌধুরীর বন্ধু দ্বিজেন মুখোপাধ্যায় ও স্নেহভাজন মনোহারি সিং এর জমজমাট গল্পের সাক্ষী হয়ে নিজেদের সমৃদ্ধ করেছিলাম। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কেয়া মাইতি, দিলশাদ গার্ডেন, নিউ দিল্লি থেকে। এ বিষয়ে মান্নাদের একটি বহুল প্রচলিত গান মনে পড়ে গেল, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। নিখিলেশ, সেই জমিয়ে বসে গল্প আড্ডা এখন যেন কল্পকথা। সভ্যতার ক্রম বিবর্তনের পথে দ্রুত ধাবমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা সবাই হারিয়ে ফেলেছি আমাদের ছোটবেলাকার আড্ডা, কলেজের ইউনিভার্সিটির আড্ডা, সভ্যতার দৌড়ে কফি হাউসের সেই আড্ডাটা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি অবসরের হইচই গল্প। মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িওয়ালি মাসিমা ওনার স্বামীর স্বাধীনতা আন্দোলনের গল্প বলতেন, কিভাবে ইংরেজদের চোখে ধুলো দিয়ে তিনি বিপ্লবীদের সাহায্য করতেন, দেশের জন্য কিভাবে লড়েছেন সেই গল্প ওনার দুই নাতি নাতনি আর আমি সবাই মিলে রুদ্ধশ্বাসে শুনতাম। হারিয়ে গেছে সেই দাদু ঠাকুরমার কোলে বসে গল্প দাদুর আসর আর ঠাকুমার ঝুলির গল্প, সেই দুই পরিবারের বেয়াই বেয়ান মিলে গল্পের ছলে তাস খেলা, নিখিলবাবুর গীতবিতানের আড্ডার ছলে গান শেখা। আবার কখনো সাধারণ আড্ডায় কেউ না এলেও পিএনপিসির অর্থাৎ অন্যের বাড়ির হাঁড়ির খবরের গল্পের আসরে তিল ধারণের জায়গা থাকে না। এখন প্রযুক্তির যুগে মোবাইল ফোন আর ল্যাপটপে চার দেওয়ালের মধ্যে সারা পৃথিবীর কথা জানা যায় ঠিকই, কিন্তু খোলা হাওয়ায় পুকুর পাড়ে মাছ ধরতে ধরতে সবাই মিলে বসে গল্প, ছোটবেলার চুরুই ভাতির আড্ডা, সেই প্রাণ খোলা গল্প আনন্দ আর নেই। এখন আড্ডা গল্পের ধরন বদলেছে, স্থান বদলেছে, আড্ডার বিষয়বস্তুও বদলে গেছে। বাড়ির ছাদে, পাড়ার মোড়ে হয়তো এখনো গল্পের আসর বসে, তবে সেই আড্ডাতে নেই প্রাণ খোলা আনন্দ, নেই পারস্পরিক বোঝাপড়া, আছে সময়ভিত্তিক বিষয়ভিত্তিক কিছু শুকনো আলাপন, কিছু সাদা মাটা কথোপকথন। একান্নবর্তী পরিবারে সন্ধ্যের পর জমিয়ে বসে আড্ডার গল্পে মজলিসে থাকত চপ মুড়ি আর চা। প্রবল বৃষ্টি

0: বাড়িতে চারদিকে বর্ষার ঝমঝম শব্দের মধ্যে চলত সবাই মিলে গল্পের আড্ডা। বাবা জেঠুদের কাছে ভূতের গল্পের আসরে লোডশেডিংয়ের অন্ধকারের মধ্যে গা ছমছমে একটা অদ্ভুত ভয় মিশ্রিত রোমহর্ষক অনুভূতি যা এখনকার পরিবেশে বিরল। এখনকার কর্মমুখর ব্যস্ততম পৃথিবীতে মানুষের অবসর কোথায় জমিয়ে বসে গল্পের আসর বসানোর? একঘেয়েমি পরিশ্রমে মানুষ যখন পরিশ্রান্ত হয়ে মানসিক অবসাদ তাদের ঘিরে ধরে, ঠিক তখনই প্রয়োজন এই জমিয়ে বসে গল্পের। এই আলাপচারিতার মধ্যে মানসিক প্রশান্তি আসে, মানুষের জীবন হয়ে ওঠে পরিপূর্ণ সুন্দর। চিঠিটি পাঠিয়েছেন কেয়া মাইতি, দিলশাদ গার্ডেন, নিউ দিল্লি থেকে। আজকের বুধ সকালের শেষ চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, শ্রীরামপুর হুগলি থেকে। জমিয়ে বসে গল্প করার মজাই আলাদা, সেটা যদি হয় শীত কি বর্ষা মরশুম তাহলে তো কথাই নেই। যেখানে সময়কে কোঁচড়ে বেঁধে মনের সব আগল খুলে যায়, কিন্তু যান্ত্রিক যুগে মুঠোভাষের পর্দায় আমরা বন্দী, তাই যখন সুযোগ আসে চেনা অচেনা মানুষ মিলে বসে গল্পের আড্ডায়, তখন চারপাশের জগৎটা বদলে যায়। আড্ডায় উঠে আসে কত জানা জানা দিক, ছোটবেলার হারিয়ে যাওয়া দিনগুলির স্মৃতি, কখনো দম ফাটা হাসি, কখনো ভূত প্রেতের প্রসঙ্গ। আমাদের নটু পিসির কথাই বলি, যাকে সবাই গল্প পিসিও বলি। গল্প বলার ধরনটিও ছিল খাসা, অভিনয়ের সঙ্গে হাতের তুড়ি বাজিয়ে গল্প করতেন। এদিকে কোনো ঠান্ডা গরম পানিও নয়, হাতে থাকত সুগন্ধি ফুল। এক শ্রাবণ সন্ধ্যায় ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বাদুলে হাওয়া বইছে, বৈঠকখানায় পিসিকে ঘিরে আমরা কজন। পিসি বলল, জানিস আমার বাবা গত হওয়ার পর মাকে বিশেষ করে রাতে কিছু খাওয়ানো যেত না। হ্যারিকেনের আলোয় রাত জেগে কেবল বসে বই পড়ত। এক মধ্যরাতের ঘটনা, ঢেকে রাখা খাবার খেয়ে মা ওষুধ খাচ্ছে, টের পেলাম। কাছে গিয়ে বলি, এই তো লক্ষ্মী মেয়ের মতন কেমন সুন্দর খেলে। বললে, ওই যে বারান্দা থেকে তোর বাবা বলল, ছোট বউ রাত হয়েছে খেয়ে নাও। চোখ বড় বড় করে পিসি বললে, তাজ্জব ব্যাপার। কিচ্ছু না বলে বারান্দায় যাই, দেখি মেলে দেওয়া কাপড়ের ফাঁকে একটি পাঞ্জাবি হাওয়ায় তুলছে, ঠিক ইজি চেয়ারটায় মাঝ বরাবর। আলো ছায়ায় মনে হচ্ছে কেউ দোল খাচ্ছে যেখানে বাবা বসে থাকত, আর মাঝে মাঝে শব্দ করে বাতাস বইছে। ব্যাস এতেই কাজ হয়েছে। যে কয়দিন মা জীবিত ছিল ওইভাবেই পাঞ্জাবিটা রাখা থাকত। গল্পটা শুনতে শুনতে দিয়া ফিসফিসিয়ে বলে, এছে ভূতের গল্প। আমরাও ট্যাঁফু না করে মন্ত্রমুগ্ধের মতো শুনি, আরও গভীরে ঢুকে যাই। বাদল রাতে অন্য অনুভূতিও কাজ করে। জমিয়ে বসে গল্পকার নটু পিসির গল্প কাহিনী ফুরিয়েও ফুরায় না, ভাবতে শেখায় নতুন কিছু। সুন্দর চিঠি লিখেছেন অনিতা চৌধুরী, শ্রীরামপুর হুগলি থেকে। আজ বুধ সকালে এখানেই শেষ করছি। অক্টোবর মাসে বুধ সকালে চিঠি পাঠানোর বিষয় জমিয়ে বসে গল্প। অক্টোবর মাসের এই প্রথম সপ্তাহ, কাজেই চিঠি লিখতে থাকুন এই বিষয়ে, বুধ সকালে দপ্তরে পাঠাতে থাকুন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।
1: শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বিলাস খানি টোরির আগে সরোদ, পরিবেশন করবেন আবির হোসেন। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন প্রীতম পল্লে। বিলাস খানি টোরির আগে সরোদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন শরৎবাদন শিল্পী আবির হোসেন, রাগ বিলাস খানি টরি, তাকে তবলায় সহযোগিতা করছিলেন প্রীতম পল্লে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান।

কাশফুলের দোলা আর শিউলির গন্ধ, আর তার সঙ্গে কোথা থেকে যেন ভেসে আসছে একটি গান, একটি গান যে গান শুনলেই মনে হয় পুজো এসে গেছে। আর কি শুনলে মনে হয় বলুন তো পুজো এসে গেছে? হ্যাঁ, ঢাকের বোল। আজ স্টুডিওয়ে আসতে আসতে দেখলাম প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকিরা কলকাতায় প্রবেশ করছেন, আর আকাশবাণীর ঠিক পাশ দিয়ে তারা সেই ঢাকের বোল তুলতে তুলতে যাচ্ছেন একবারে সারিবদ্ধভাবে। তখন সত্যিই মনে হলো পুজো এসেই গেছে।

বাঙালির দুর্গাপুজো শুধু মণ্ডপ, প্রতিমা, নতুন জামা কাপড় কিংবা ভোগের উৎসব কিন্তু নয়। দুর্গাপুজো মানেই বাঙালির স্মৃতি, আর সেই স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুজোর গান। একটা সময় ছিল পুজো আসার অনেক আগে থেকেই বাঙালি অপেক্ষা করতেন, নতুন কোন গান বেরোবে, কোন শিল্পীর কোন রেকর্ড আসবে, কোন গানটা এবারের পুজোর জলসার মঞ্চ কাঁপাবে। আজ সেই পুরনো দিনের পুজোর গান নিয়েই আমাদের বিশেষ আয়োজন, পুজোর গানের সেই সব দিন, সেই স্বর্ণযুগের দিন। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

আজকের দিনে আমরা গান শুনি মোবাইলে, ইন্টারনেটে, নানান ডিজিটাল প্ল্যাটফর্মে, কিন্তু একটা সময় গান শোনার অর্থই ছিল গ্রামোফোন রেকর্ড। বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে কলকাতায় গ্রামোফোন রেকর্ডের প্রসার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গান পৌঁছে যেতে লাগলো মানুষের ঘরে ঘরে, আর দুর্গাপূজোকে কেন্দ্র করে নতুন গান প্রকাশের একটা বিশেষ রীতি ধীরে ধীরে গড়ে উঠল। পূজো এলেই নতুন রেকর্ড, নতুন গান, কখনো নতুন শিল্পী, নতুন সুর। এভাবেই পূজোর গান হয়ে উঠল বাংলা সঙ্গীতের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ধারা। পূজোর বাজারে নতুন জামাকাপড় কেনার পাশাপাশি মানুষ অপেক্ষা করত নতুন গানের রেকর্ডের জন্য। সে সময়ের গান ছিল শুধু বিনোদন নয়, ছিল উৎসবেরই একটি অংশ।

এই গ্রামোফোন রেকর্ডের সময়ে কথা বলতে গেলেই যার কথা প্রথমেই উল্লেখ করতে হয় তিনি হলেন কাজী নজরুল ইসলাম। বাংলা গানের ইতিহাসে কাজী নজরুল ইসলামের আবির্ভাব যেন এক নতুন হাওয়া। তার গান, তার কথা, তার সুর সব কিছুতেই ছিল নতুনত্ব। গ্রামোফোন রেকর্ডের জগতে নজরুলের প্রবেশও বাংলা গানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার লেখা ও সুর করা গান ধীরে ধীরে মানুষের ঘরে পৌঁছতে শুরু করল। নজরুলের গান যেমন প্রেমের কথা বলেছে, তেমনি বলেছে বিদ্রোহের কথা, মানবতার কথা, সাম্যের কথা। ফলে পূজোর গানও আর শুধুমাত্র হালকা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকল না, গানের মধ্য দিয়ে এলো নতুন ভাবনা, নতুন ভাষা, নতুন সুর।

শুনছিলেন আঙুরবালা দেবীর কণ্ঠে পুজোয় প্রকাশিত নজরুল গীতি। দুর্গাপুজোকে ঘিরে গানবাজনার ঐতিহ্য বহু পুরনো হলেও বিংশ শতাব্দীর গোড়ায় গ্রামোফোন রেকর্ডের প্রসারের সঙ্গে পুজোর গান একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ধারায় পরিণত হয়। আজ মনের মতো গানে আপনারা শুনছেন পুজোর গানের সেই সব দিন, স্বর্ণযুগের গান। 1901 সালে গ্রামোফোন রেকর্ডের আগমন এবং পরবর্তী সময়ে দুর্গাপুজোকে কেন্দ্র করে নতুন রেকর্ড প্রকাশের পরিকল্পনা এই ধারাকে প্রতিষ্ঠা করে। 1914 সালে পুজো উপলক্ষে এক গুচ্ছ গান রেকর্ড প্রকাশের উল্লেখ রয়েছে। 1925 সালের পুজোর রেকর্ডে কাজী নজরুল ইসলামের গান প্রকাশ এবং 1928 সালে জনপ্রিয় কয়েকটি গানের সূত্র ধরে তার পরিচিতি ঘটে বাংলা গানের জগতে। ধীরেন্দ্রনাথ দাস, ভগবতীচরণ ভট্টাচার্য এবং কে মল্লিকের উদ্যোগে নজরুল গ্রামোফোন কোম্পানির সঙ্গে যুক্ত হন। 1930-এর দশকে বাংলা গানের গঠন, সুর ও গায়কিতে পরিবর্তন আসে। শাস্ত্রীয় সঙ্গীতের প্রবল প্রভাবের পাশাপাশি সহজ ভাষা, মেলোডি নির্ভর সুর ও কোমল গায়কীর নতুন প্রবণতা গড়ে ওঠে, যা পরবর্তীকালে আধুনিক বাংলা গান নামে পরিচিত হয়। পুজোর গান এই

নতুন ধারার জনপ্রিয়তার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে ওঠে। আর আরেকটি ভিন্ন ধারাও ছিল পাশাপাশি, তা হলো পুরাতনী গানের ধারা। সেখানে শাস্ত্রীয় রাগসঙ্গীত অর্থাৎ রাগসঙ্গীতের মিশেল যেমন রয়েছে, তেমনি আধুনিকতারও ছাপ রয়েছে। সেরকম একটি পুরাতনী গান শোনাব রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

জগৎজননী মা দুর্গাকে একেবারে ঘরের মেয়ে করে নেওয়ার যে রীতি বাঙালির এক পুরাতন রীতি, সেই রীতিরই ছোঁয়া পাওয়া গেল এই গানে। 1927 সালে কলকাতা বেতারের সূচনা এবং 1931 সালে বাংলা সবাক চলচ্চিত্রের আবির্ভাব বাংলা গানের প্রচারের নতুন মাধ্যম তৈরি করে। রেডিওর মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হয়, ফলে রেকর্ডের পাশাপাশি বেতার ও সিনেমা বাংলা গানের জনপ্রিয়তা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1930-এর দশক থেকে পরবর্তী কয়েক দশকে পঙ্কজ কুমার মল্লিক, শচীন দেব বর্মন, কানন দেবী, হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, যুথিকা রায় সহ বহু শিল্পী বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করেন। গীতিকার ও সুরকারদের মধ্যেও বহু বিশিষ্ট প্রতিভার আবির্ভাব ঘটে। শোনাব পরবর্তী গানটি যুথিকা রায়ের কণ্ঠে, এটিও যুথিকা রায়ের গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত পুজোর গান।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আর আজ মনের মতো গানে শোনাচ্ছি পুজোর গানের সেই সব দিন, অর্থাৎ স্বর্ণযুগের পুজোর গান। প্রথম থেকেই শুনলেন আঙুরবালা দেবীর কণ্ঠে, এবং তার পরবর্তীতে রামকুমার চট্টোপাধ্যায়, এবং তারপরে যুথিকা রায়ের কণ্ঠে পুজোর গান। আর এরপরে শোনাব শচীন দেব বর্মনের কণ্ঠে পুজোয় প্রকাশিত রেকর্ডের গান 1930-এর দশকে।

সপ্তমীর সন্ধ্যা। উত্তর কলকাতায় কোনো এক পুজো মণ্ডপ, দর্শনার্থীদের ভিড়ের কোলাহল, বেলুনওয়ালার বাঁশি বেলুনের আওয়াজ, বাচ্চাদের কলরব, খাবারের দোকানের ট্রেডমার্ক হাঁক, গরম ফিশ ফ্রাই, পাঁচমিশালি শব্দের মিলিত কোলাহল ছাপিয়ে কানে আসছে ভরাট গলায় এক সুরেলা মিনতি, কতদিন পরে এলে একটু বসো। মাইকে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, 1974 সালের পুজোর গান। আবার কিছুক্ষণ পরেই টেক ওভার করলেন মান্না দে, শুরু হলো তার মান ভাঙানোর প্রচেষ্টায় সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। 1970 সালে প্রকাশিত পুজোর গান পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দের জুটির পুজোর গান। অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম না যে বাঙালির পুজো মানে, দুর্গাপুজো মানেই নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়ায় ভেসে যাচ্ছি আজ আমরা মনের মতো গানে। হ্যাঁ, এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে যাওয়ার সাথে সাথে এই নানান সুরের আবেশে আমরা ওই পুজোর গন্ধকেই বোধহয় ফিরে ফিরে পেতাম, মানে পুজোর গন্ধের সাথে সাথে এই সুরের আবেশ আমাদের আজও নস্টালজিক করে তোলে।

এক স্মৃতিচারণায় হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, পুজোর গান হবে না এমন কথা ভাবতেই কষ্ট হতো। তাই বাংলা ও হিন্দি ছবি নিয়ে আমার সেই ব্যস্ততার দিনেও আমি পুজোর গান করেছি।

1964 সালে বিদেশ থেকে ফিরে তিনি তড়িঘড়ি করে দুটি পুজোর গান রেকর্ড করেছিলেন ভাঙা গলাতেই, কারণ হাতে সময় ছিল না। গান দুটি হল হাজার বছর ধরে কত নদী প্রান্তর আর আরো ভালো হতো।

মনের মতো গানে আজ শুনছেন পুজোর গানের সেই সব দিন। আর বলছিলাম ওই মণ্ডপে মণ্ডপে ঘোরা, আর একটার পর একটা সুরেলা গানের আবেশে দর্শকেরা ভেসে যেতেন, সেই সব কথা। সত্তরের দশক বা আশির দশক পুজোর পরিবেশে এটাই ছিল চালচিত্র। এ চালচিত্র চোখে দেখার নয়, কানে শোনার। ঠাকুর দেখতে বেরিয়ে জনস্রোতে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলতে চলতে শব্দস্রোত সুরের স্রোত পাল্টে পাল্টে যেত। কোথাও বাজছে কিশোর কুমারের কণ্ঠে আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, 1980 সালের পূজার গান। পাশের গলিতে ঢুকতেই শোনা যেত পঞ্চমের গলায় ব্যর্থ প্রেমের আকুতি, মনে পড়ে রবি রায়। শচীন গুপ্তের কথায় রাহুলদেব বর্মনের নিজের সুরে গাওয়া গানটি সে সময় কলেজ ছাত্রদের হৃদয়ে ঝড় তুলেছিল।

ষাট থেকে আশির দশকে বাংলা গানের স্বর্ণযুগ বলা হয়। এই কয়েক দশক ধরে যে পুজোর গানগুলি রিলিজ হতো সেগুলি পুজোর আনন্দের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। কেবল গান নয়, ভানু বন্দ্যোপাধ্যায় বা মিন্টু দাশগুপ্তর মতো শিল্পীদের কৌতুক নকশা ও প্যারোডির রেকর্ডও বের হতো পুজোর সময়। গ্রামফোন কোম্পানি প্রতি বছর পুজোর গানের তালিকা সাজিয়ে প্রকাশ করত এক রুচিশোভন সংকলন, HMV-র গানের বই শারদার্ঘ্য। পুজোর কেনাকাটার মধ্যে নতুন জামা জুতোর সঙ্গে দু একখানি পুজোর গানের রেকর্ড অবশ্যই থাকত বাঙালি ঐতিহ্যের একটি অঙ্গ হিসেবে। এই তো আসল বাঙালিয়ানা, যা এখন শুধুই নস্টালজিয়া হয়ে গিয়েছে।

পুজো হবে আর পুজোর রেকর্ড বেরোবে না, গানের রেকর্ড বেরোবে না, এ এক সময় ভাবাই যেত না। পুজোর গান মানেই নামেই সেগুলি পরিচিত ছিল এবং পুজোর গান প্রকাশ করার জন্য নামিদামি সব শিল্পীদেরই আগ্রহ ছিল। শুধু বাংলার নয়, বাংলা গানের শিল্পীরাই নয়, অবাঙালি শিল্পীদেরও প্রবল আগ্রহ ছিল এই বিষয়ে। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সুমন কল্যাণপুর, মোহাম্মদ রফি, কে গান নি পুজোর গান? সলিল চৌধুরীর সুরে মুকেশের গাওয়া মন মাতাল সাত সকাল গানটি একসময় প্যান্ডেলে প্যান্ডেল একেবারে মাতিয়ে রাখত।

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা রাহুল দেব বর্মনের নেশা ধরানো সুরে আশা ভোসলে গাইলেন পুজোর গান, ১৯৮৪ সালে প্রকাশিত এই গানটি।

পূজো আসে প্রতি বছর, আসে প্রতিমা, আলোয় ভরে ওঠে চারিদিক, আসে কাশফুল। কিন্তু প্রতিটি মানুষের কাছে পূজো আসলে ভিন্ন ভিন্ন। কারো কাছে পূজো মানে শিউলি ফুলের গন্ধ, কারো কাছে ঢাকের শব্দ, কারো কাছে নতুন জামা, আবার কারো কাছে একটি পুরনো গান, যে গানটি শুনলেই মনে হয় এই তো পূজো এসে গেছে। গ্রামোফোনের কাল থেকে রেডিও, রেডিও থেকে সিনেমা, সিনেমা থেকে জলসা, আর সেখান থেকে আজকের ডিজিটাল পৃথিবী। মাধ্যম বদলেছে, প্রযুক্তিও বদলেছে, কিন্তু পূজোর গানের প্রতি বাঙালির ভালোবাসা আজও রয়ে গেছে। তাই তো আজকে মনের মতো গানের গোটা পর্ব জুড়ে আমরা ভাসলাম সেই পূজোর গানের নস্ট্রালজিয়ায়, পূজোর গানের সেই সব দিন, স্বর্ণযুগের পূজোর গান শোনালাম সেই গ্রামোফোন রেকর্ড থেকে একেবারে আশির দশক পর্যন্ত। এই তো আমাদের স্মৃতি, আমাদের নস্ট্রালজিয়া, আমাদের বাঙালিয়ানা, আমাদের শারদার্ঘ। শেষ গানটি শোনাবো মান্নাদের কণ্ঠে, পূজোর গান গৌরীপ্রসন্ন মজুমদারের আরও এক অনবদ্য সৃষ্টি।

আজকের মনের মতো গান এই পর্যন্তই। আজকের পর্বে শোনালাম পুজোর গানের সেই সব নস্টালজিক কথা এবং সেই সব গান, স্বর্ণযুগের পুজোর গান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই শুনবেন কীর্তন, শিল্পী সুমিতা সাহা।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন কীর্তন শিল্পী সুমিতা সাহা। পরবর্তী নিবেদনে রয়েছে আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাশ।

রামধনু অনুষ্ঠানে শুনছিলেন আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সংগ্রহশালা থেকে গৃহীত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার।
1: আজ আমাদের অতিথি এমন একজন যা সম্পর্কে আমাদের এই সময়ের একজন তরুণ কবি লিখেছিলেন, তাকে বাংলা ছবির এক অন্যতম উজ্জ্বল অধ্যায় বললে কিছুই বলা হয় না। তিনি আসলে আমাদের মতো বহু বাঙালির শৈশব কৈশোরের মোজেকের এমন এক বর্ণময়

0: খণ্ড গোটা ছবিটার সঙ্গে যার সম্পর্ক অত্যন্ত গভীর, তিনি তরুণ মজুমদার, যার প্রতিটি ছবি যেন বাঙালি রুচি সংস্কৃতির এক জ্যান্ত মিউজিয়াম, যেখানে নিবিড় যত্নে, গভীর ভালোবাসায়, অনাবিল আনন্দে বা গহন বেদনায় সাজানো থাকে বাঙালির স্মৃতি, সুখ, স্বপ্ন, আশা। তার পলাতক বা ফুলেশ্বরী, বালিকাবধূ কিংবা শ্রীমান পৃথ্বীরাজ, নিমন্ত্রণ বা দাদার কীর্তি শুধুই সিনেমা নয়, সেলুলয়েডে লেখা এমন এক একটি গীতি কবিতা, ছবি শেষ হয়ে যাওয়ার অনেক পরেও যা আমাদের বুকের মধ্যে বেঁধেই চলে। আমরা কথা বলবো সেই সব কবিতার সিনেমা লেখক তরুণ মজুমদারের সঙ্গে। এই ধরনের সাক্ষাৎকারে একটা খুব সাধারণ কেজো প্রশ্ন দিয়ে আমরা জেনারেলি শুরু করি, যে আপনি কিভাবে ছবি করতে এলেন। আমি একটু বরং ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, চলচ্চিত্রকার না হলে আপনি কি হতে চাইতেন?
1: বলা ভারী মুশকিল। তার কারণ, আমি ছিলাম আসলে বিজ্ঞানের ছাত্র, কেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট। তো সেটাও অদ্ভুতভাবে, আমি কেমিস্ট্রি আমার সাবজেক্ট হবে এইভাবে ভেবে আসিনি। আমি যখন, আমাদের সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় আমি অঙ্কে একটু খারাপ রেজাল্ট করেছিলাম, বাকি যে ভালোই ছিল, মানে অঙ্কে যেহেতু খারাপ রেজাল্ট করেছিলাম, আমার একটা গুণ চেপে গেল যে আমি সায়েন্স নিয়েই পড়ব।
0: আচ্ছা,
1: তারপর সেই সময় দেশভাগটা হয়ে গেছে, আমি কলকাতায় চলে এলাম। কিন্তু আমার আসলে যেহেতু ম্যাট্রিকুলেশনে আমার অঙ্কের ফলাফলটা একটু খারাপ ছিল, সেই জন্য যখন আমি ইন্টারমিডিয়েট পড়তে আসি কলকাতায়, সেই সময় দেশভাগ হয়ে গেছে, তো আমি ঠিক করলাম যে আমি সায়েন্স নিয়ে পড়ব।
0: এটা জেদ চেপে,
1: একটা জেদ হয়ে একটা চেপে গেল। তো অসুবিধাটা হলো এইখানে, যে কলেজেই যাই সবাই বলেন আমার রেজাল্ট দেখে যে তুমি যে আর্টসে ভর্তি হতে চাও তো এক্ষুনি করে নিচ্ছি, কিন্তু তোমার তো অঙ্কে এই রেজাল্ট,
0: সায়েন্সটা
1: দেবো না,
0: এখনো হয় আর কি।
1: তো আমি প্রেসিডেন্সিতে গেলাম, এই উত্তর পেলাম, সেন্ট জেভিয়ার্সে গেলাম, এই উত্তর পেলাম, স্কটিশ চার্চে গেলাম, এই উত্তর পেলাম, শেষকালে কোনো রকমে সেন্ট পলস কলেজে গিয়ে ওরা খানিকটা উদার সহানুভূতি কিংবা দয়া পরবশ হয়ে আমাকে বললেন, ঠিক আছে তুমি সায়েন্স পড়তে পারো, কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এবার ইন্টারমিডিয়েট সায়েন্সে আমি ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে খুব ভালো মার্ক পেলাম, কেমিস্ট্রিতে সেই তুলনায় একটু
0: কম আর কি।
1: এবার ঠিক করলাম যে আমি কেমিস্ট্রি অনার্স করব। তো তখন তো সেন্ট পলসে ইন্টারমিডিয়েটের ওপর আর কিছু ছিল না, তো আমাকে স্কটিশে
0: কলেজ বদল করতে হচ্ছে,
1: স্কটিশে এসে আমি সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম, কেমিস্ট্রি। কিন্তু আমার কোথায় মনে হচ্ছিল যে এগুলো কোনোটাই আমার ডেস্টিনেশন নয়, আমার কোনোটাই গন্তব্য নয়। আসলে তারও অনেকদিন আগে থেকে আমি একটু পেছন দিকে চলে
0: যাই, যেমন আমার নিজের একটা মানে মনে, আমার যেটা জানা ছিল যে আপনি ভালো ছবি আঁকতেন।
1: না, এটা বলা অত্যন্ত বাড়াবাড়ি হবে। আমি হ্যাঁ আঁকিবুকি করতাম বটে, কিন্তু তাকে কোনোক্রমেই ভালো ছবি বলা ছিল না। ওই আমার সুবিধার জন্য আমি আঁকিবুকি করতাম, যেটা এখনও আমি স্ক্রিপ্টের পাতায় মাঝে মাঝে করে থাকি। কিন্তু
0: আমরা তো ছোটবেলায়, আমার নিজের পড়া আছে, আপনি আনন্দমেলাতে সদাশিবের কার্টুন লিখতেন এবং সেটা স্কেচগুলো আপনি আগে করে দিতেন, পরে সেগুলো
1: রাফ স্কেচগুলো করে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত বিমল দাস তার ফাইনাল এক্সিকিউশনটা করতেন, অত বড় শিল্পী। তো এখন আমি আমার মানে ছেলেবেলা থেকেই, আমার,
0: আপনার ছেলেবেলাটা কেটেছে কোথায়?
1: এখন সেটা আর আমাদের দেশে নেই, সেটা চলে গেছে বাংলাদেশে, উত্তর বাংলার বগুড়া বলে একটা শহর, সেই শহরে, মানে ওই রকম
0: বগুড়া তো এখন মানে একটা জেলাই বলে, আলাদা
1: জেলা, তখনও জেলাই ছিল, কিন্তু তার হেডকোয়ার্টার ছিল বগুড়ার
0: শহর
1: টাউন,
0: শহরই আপনার ছোটবেলা?
1: খুব ছোট কিন্তু খুব সুন্দর সাজানো শহর, পাশ দিয়ে করতোয়া নদী চলে গেছে, সেই স্মৃতি এখনো মাঝে মাঝে আমাকে তাড়া করে। তো তখন বগুড়াতে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দুটো সিনেমা হল ছিল।
0: আচ্ছা,
1: এবং আপনি শুনে অবাক হবেন যে কলকাতার বাইরে একমাত্র বগুড়াতে একটা রিভলভিং স্টেজ ছিল,
0: তাই?
1: তো সেইখানে আমরা ছবি টবি দেখতাম ওই হল দুটোতে, উত্তরা আর মেরিনা বলে। আমাদের পরিবারে অন্য অনেক পরিবার যেমন বাধা নিষেধ থাকে অল্প বয়সের সিনেমা
0: দেখতে যাওয়ার ব্যাপারে,
1: আমাদের পরিবারে সেটা মোটেই ছিল না। তার একটা কারণ হয়তো এই যে আমাদের পরিবারটাই মানে এমন, আমার বাবা তখন স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী হিসেবে জেলে গেছেন, সংসারের দায়িত্ব পড়েছে আমার মার ওপরে, আমরা দুই ভাই, আমার মনে হয় এখন মানে পেছন দিকে তাকালে মনে হয় যে অনেক কষ্টে তিনি আমাদের
0: মানুষ
1: বড় করেছেন, মানুষ করতে পেরেছেন কিনা জানি না, কিন্তু বড় করেছেন।

0: বড়ুয়া সাহেবের একটা ছবি।
1: আচ্ছা,
0: আমার যতদূর মনে পড়ে হয়তো সেটাই প্রথম ছবি হবে। তারপরে ওখানে ছবি দেখতে, আর হিন্দি ছবি তখন বম্বে টকিজ তুঙ্গে, বম্বে টকিজ, যেখানে অশোক,
1: কোন সময়, মানে কোন সাল,
0: এটা ধরুন আপনার 1940-30 হবে।
1: হ্যাঁ, তখন তো বম্বে টকিজের মানে মালিকানা, মানে অশোক কুমারই বোধহয় তখন বম্বে টকিজের চালাচ্ছেন আর কি। আপনি নিউ থিয়েটার্সে ছবি দেখছেন, বম্বে টকিজের ছবি দেখছেন, তখন হলিউডের ছবি ওখানে আসতো?
0: আমরা তো তখন সেগুলোকে হলিউডের ছবি বলে বুঝতে পারিনি। যেটা আসতো সেটা হচ্ছে চ্যাপলিনের ছবি। এবং এখন আমার অদ্ভুত লাগে ভাবতে যে ওই রকম একটা ছোট শহরে, যেখানে শহরের মানুষ এবং চারপাশ থেকে অনেক গ্রামের মানুষরাও ছবি দেখতে আসছেন, সেখানে চ্যাপলিনের ছবি কি অসম্ভব জনপ্রিয় ছিল, চ্যাপলিনের সাইলেন্ট ছবিগুলো। তো এইগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি। তারপরে একটা সময় এলো যখন কিছুদিনের জন্য আমার ছবি দেখা বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে 42-এর আশেপাশে। 42-এ আপনি জানেন যে মস্ত বড় একটা আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন। এবং তাতে আমাদের পরিবার তো বটেই, আমাদের ওই ছোট শহরের একটা বড় অংশ তাতে জড়িয়ে পড়ে।
1: আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
0: আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার কাকা ছিলেন, আমাদের বাড়িতে অনেকেই ছিলেন।
1: এই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি কিছু মনে পড়ে?
0: হ্যাঁ, আমি সেটাই বলতে চাই একটু। আমরা তখন ধরুন 1942-এর কথা বলছি, আমরা তখন কি বলবো, কিশোর বলা যেতে পারে। সেই সময় মানে তুমুল আন্দোলন চলছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি, একটা দুটো পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে, প্রসেশন চলে আসছে, সে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে, সেখানে অ্যারেস্ট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরাও সঙ্গে আসছি, কিন্তু তখনও আমরা দর্শকই ধরা যেতে পারে। তো আমার কাকার একটা বেকারির কারখানা ছিল, তাতে করে বিস্কিট পাঞ্চিং মেশিন ছিল। তো যখন বিস্কিট, আপনারা জানেন বোধ হয় যে বিস্কিট যখন প্রথম তৈরি করা হয় বেক করবার আগে, তখন একটা ফ্ল্যাট ইয়ে করে একটা পাঞ্চিং মেশিনের ভিতরে পাস করানো হয়, যাতে করে ওই সাইজের বিস্কিটগুলো হয়। তখন ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট শব্দ হয়। একদিন দেখলাম যে গভীর রাতে আরও কিছু জিনিস আমাদের ওই বেকারির পেছনে একটা ঘর ছিল সেখানে চলে আসছে। পরে আবিষ্কার করলাম যে সেটা একটা ট্রেডল মেশিন, ছাপাবার মেশিন। তখন আমার কাকা, যিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি আমাকে বললেন তোদের একটা কাজ করতে হবে। আমি আর আমার এক বন্ধু ছিল অজয় বলে, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। অজয় হচ্ছে সেই ছেলেটি যার ছাঁচে শ্রীমান পৃথ্বীরাজের যে মূল চরিত্র রসিক,
1: আচ্ছা,
0: সেই রসিককে গড়া হয়েছে অজয়ের ছাঁচ,
1: মানে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের তৈরি চরিত্র এবং আপনার এই চেনা চরিত্র এক জায়গায় মিলে গেছে।
0: তো বলে কি করতে হবে, বলে যে এইখান থেকে এক ধরনের জিনিস ছাপা হবে। পরে আমরা বুঝলাম যে সেগুলো ইশতেহার, জিনিস ছাপা হবে, তো তো যাতে করে ট্রেডল মেশিনের শব্দ বাইরে কারো কানে না পৌঁছয়, সেই জন্য মিচিমিচি ওই বিস্কিট পাঞ্চিংয়ের মেশিনটা তোদের ঘোরাতে হবে, বুঝেছেন? তো বিস্কিট পাঞ্চিং মেশিনের শব্দটা আরও লাউডার, আরও জোর। তো আমরা ওইটাকে কাটাকাট কাটাকাট কাটাকাট কাটাকাট ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি, আর ওদিকে যারা ছাপবার তারা চেপে যাচ্ছেন। এইটা হচ্ছে 42-এর আন্দোলনের সঙ্গে আমাদের প্রত্যক্ষ, আমার প্রত্যক্ষ যোগাযোগের শুরু।
1: এই স্মৃতি অনুসঙ্গ আপনি যেটা একটা বললেন যে রসিকের কথা, এই স্মৃতি অনুসঙ্গ পরে আপনার ছবিতে এসছে আর কোনোভাবে, মানে বগুড়া এবং এই স্বাধীনতা যুদ্ধ এই সমস্ত স্মৃতির অনুসঙ্গগুলো
0: এসেছে? এটা আমার খুব একটা কি বলবো, খুব ফন্ড মেমোরি যাকে বলা যায়, খুব একটা আমার খুব প্রিয় স্মৃতি। সেটা হচ্ছে যে আপনি বালিকাবধূ যদি দেখে থাকেন, বালিকাবধূ নামে একটা ছবি তৈরি করেছিলাম, সেখানে একজন খুব বয়স্ক গৃহশিক্ষকের চরিত্র ছিল। সেই ধরনের গৃহশিক্ষক তো এখন হারিয়ে গেছে, তখন সেটা ছিল যে যারা একটা সম্পূর্ণ পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতেন, তাদের ছেলে মেয়েদের পড়াতেন, হয়তো বিনে পয়সাতেই পড়াতেন, শুধু থাকা এবং খাওয়া এই জন্য। তো আমি এরকম চরিত্র নিজের চোখে দেখেছি, যেটা বিমলকরের বালিকাবধূতে ছিল না, সেই রকম একটা চরিত্র আমি বালিকাবধূর চিত্রনাট্যে ঢোকাই। এবং ওই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওই ছবির যে মূল চরিত্র, তাদের যে যোগাযোগ, সেটা কিন্তু মূল নভেলেটেও ছিল না, সেটা সেই অংশটা ঢোকাই। তো সেখানে
1: আপনার 42-এর আন্দোলনের স্মৃতি
0: ওখান থেকে আসে। সেটা হচ্ছে যে ওই মাস্টারমশাই মানে বেহালা বাজাতে ভালোবাসতেন, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি, একেবারে নির্বিরোধ চুপচাপ একটি চরিত্র, শুধু ছেলেদের, বাড়ির ছেলেদের পড়ানো, আদারওয়াইজ এরকম যে একটা নির্বিরোধ চরিত্র হতে পারে বোঝা যায় না। মাঝে মাঝে করতোয়া নদীর ধারে উনি বসে আপন মনে গভীর রাত্রে, জ্যোৎস্না রাতে বিশেষ করে, বেহালা বাজাতেন।
1: আচ্ছা,
0: তো এইখানে বালিকা বধূ

0: আমি তাকে দেখে একটা চরিত্র আমি তৈরি করি, ও আমার দেশের মাটি ইত্যাদি ইত্যাদি সুর উনি তখন বাজাতেন। এবং একদিন হঠাৎ শেষ রাতে বাড়ি ঘেরাও হয়ে যায় পুলিশে, এবং তারা ওই মাস্টারমশাই যে অংশে থাকতেন সেই অংশে গিয়ে ঘর থেকে সমস্ত জিনিস টেনে টেনে বার করে ফেলে দিতে থাকেন। কি ব্যাপার না, এটা খবর তারা পেয়েছেন যে মাস্টারমশাইদের সঙ্গে সন্ত্রাসবাদী বিপ্লবীদের একটা যোগাযোগ আছে। বাড়ির কর্তা তো যে ছেলে মেয়ে দুটি ছেলে দুটি এর সঙ্গে পড়ে, হ্যাঁ, অমল আর কমল যে চরিত্র, তারাও থ। আর মাস্টারমশাই এক কোণে অসম্ভব বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছেন যে তার জন্য এই গৃহস্বামীদের এই অবস্থা এই পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে, অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি কনস্টেবল ঘরের ভেতর থেকে ওই বেহালা বাজাবার বাক্সটাকে বার করে আনলো, সেটা খুলে অফিসারকে দেখাচ্ছে, স্যার দেখুন ওই বেহালার যে বাক্স থাকে তার ভেতরে হাতে বাঁধা বোমা। এবং এরপরে মাস্টারমশাইয়ের কোমরে দড়ি পরানো হয়, দড়ি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা ধরেই নিচ্ছি যে এই ধরনের কেসে সে মাস্টারমশাইয়ের আর বোধহয় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো সেই অবস্থায় হঠাৎ গৃহস্বামী সবাইকে অবাক করে দিয়ে বলেন যে অমল কমল মাস্টারমশাইকে প্রণাম করো। এই যে জিনিসগুলো, যে একটা ফিলিং কী করে আস্তে আস্তে একটা আবেগ কী করে আস্তে আস্তে সঞ্চারিত হতে হতে যায়, প্রথমত একটা মানুষ থেকে তার পরিবারে, পরিবার থেকে তার পারিপার্শ্বিকে, আন্দোলন তো এইভাবেই গড়ে ওঠে। তো এটা আমার করতেও খুব ভালো লেগেছিল, আর আমি এটা করার ফলে আমার মনে হলো যে আমি আমার কৈশোরের সেই স্মৃতিকেও বোধ হয় একটু সম্মান জানাতে পারলাম। এই পর্যন্ত, পরে অবশ্য শ্রীমান পৃথ্বীরাজেও এরকম একটা ব্যাপার আছে।
1: আপনি তো বললেনই যে ওই রসিককেও আপনি দেখেছেন, মানে বগুড়াতেই দেখেছেন।
0: হ্যাঁ,
1: তো আপনার এই যে বগুড়া থেকে আপনি তারপরে কলকাতাতে আসছেন, যেটা আপনার আগে আমরা আলোচনা করছিলাম, ওই পড়তে পড়তে আপনার যেটা মনে হচ্ছে যে আপনার কোথাও মনে হচ্ছে যে এইটা আপনার জায়গা নয়, মানে আপনার একটা অন্য জায়গা রয়েছে, তো এই যে অন্য কিছু হওয়ার জায়গাটা, সেইটা মানে আপনি যে সিনেমা পরিচালকই হবেন এই সিদ্ধান্তটাতে কিভাবে আসছেন?
0: এই সিদ্ধান্ত আসার ইতিহাসটা আমি সংক্ষেপে বলি, কিন্তু ইতিহাসটা আবার মজার। বগুড়াতে আমি যখন ছবি দেখতে যেতাম, ছবি ঘরে এই অন্ধকার ছবি ঘরে দর্শকরা বসে আছেন পর্দার সামনে, সেখানে চরিত্ররা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, অনেক সময় ওটা দেখতে দেখতে না আমি একটু অন্যমনস্ক হয়ে যেতাম। আর অন্যমনস্ক হয়ে গিয়ে আমি ওই চরিত্রগুলোকে নিয়ে আমার নিজের মতো করে আলাদা গল্প বুনতাম আর কি, যে যদি এরকম হতো, যদি এরকম হতো, এর সঙ্গে অন্যমনস্ক অনেকক্ষণ পরে আমার মনে হয় আমি কি করছি, এদিকে ছবিতে এগিয়ে গেছে, তখন আমি কিছুক্ষণের জন্য ছবি খেয়েই ধরতে পারছি না। কিন্তু এটাকে আপনি খেলাই বলুন, খেয়ালি বলুন, যাই বলুন, এটা আমার ক্ষেত্রে ঘটত। তো তখন আমার মনে হয়েছিল যে সিনেমা চলচ্চিত্র একটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এতে মানে এটা নিয়ে যারা চর্চা করে তারা আমাদের পৃথিবীর সব থেকে খুশি মানুষ। এরপরে নানা ঘটনা ঘটে যায়, দেশ ভাগ হয়ে যায়, আমারও ম্যাট্রিকুলেশন পরীক্ষা ওখানে শেষ হয়ে যায়, আমাদের পুরো পরিবার আমাদের জন্মভিটে ছেড়ে এদিকে চলে আসতে বাধ্য হই, কলকাতায় আসি, সেন্ট পলস কলেজে ভর্তি হই, ওখানকার হস্টেলে থাকি, পরিবার তখন নানারকম ওঠাপড়া নানারকম দুর্দশার মধ্যে দিয়ে চলছে। কিন্তু আমি আমার পড়া পড়ছি বটে, কিন্তু আমাকে ওই চলচ্চিত্র কিন্তু আমাকে হন্ট করে যাচ্ছে, যেখানে যেখানে পাচ্ছি ম্যাগাজিন পড়ছি। আজকের মতো অত ম্যাগাজিন কিংবা অত চলচ্চিত্রের উপর বই তো তখন সুলভ ছিল না, একেবারেই ছিল না। আজকে আপনি চাইলে আপনি প্রকাশিত চিত্রনাট্য পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকদের কলকাতায় বসেই আপনি পেতে পারেন।
1: হ্যাঁ,
0: আপনি ধ্রুফ গোদার থেকে শুরু করে কার নয়
1: চিত্রনাট্য বা তার ছবির ডিভিডি যে কোনো ভাবে আমরা মানে খুবই পাওয়াটা ভীষণ সহজ,
0: তখন এগুলো একেবারেই আউট অফ দ্য কোয়েশ্চেন।
1: কাপি পেতেন কিভাবে এগুলো?
0: আমি পেতাম, সেটা অদ্ভুত ব্যাপার। আমি একদিন, তখন আমার ছবি দেখতে খুব ভালো লাগতো, কিন্তু ছবি দেখার মতো প্রচুর সঙ্গতি আমার পকেটে ছিল না, তো সেই জন্য ওই আমি কখনো কখনো মেট্রো কি লাইট হাউসে গিয়ে সব থেকে কম দামের যে টিকিট সেই টিকিটের লাইনে আমি দাঁড়াতাম। তখন মেট্রো লাইট হাউসে এই দুটো হল খুব ভালো ছিল কলকাতার হল, এবং ভালো ভালো ছবি আসতো। আমি বলছি আপনি খেয়াল করে দেখবেন যে সময়টা সেটা হচ্ছে হলিউডের গোল্ডেন ডেজ। একদিন আমি মেট্রোর গলি দিয়ে এরকম মানে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার ধারে এক মুসলমান ভদ্রলোক একবারে ফুটপাথের উপর বসে একটা লুঙ্গি বিছিয়ে

0: তারপরে একগাদা ওকে সাইক্লো স্টাইল করা কাগজপত্র নিয়ে বসে আছেন। আমার একটু কৌতূহল হলো জিনিসটা কি। তারপরে আমি একটু ভালো করে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে এগুলো যে ছবিগুলো তখন মেট্রোতে আসতো দেখাবার জন্য তার চিত্রনাট্য, চিত্রনাট্য তখন দরকার হতো এখানে সেন্সার করাবার জন্য এক কপির চিত্রনাট্য।
1: আচ্ছা,
0: তো সেন্সার টেন্সার হয়ে যাওয়ার পরে, ছবি চলে যাওয়ার পরে মেট্রো কর্তৃপক্ষ তারা এগুলো সস্তা দরে, সম্ভবত শেড দরে, তখন তো শেড ছিল, বেচে দিতেন।
1: আচ্ছা,
0: আর এই মুসলমান ভদ্রলোক সেগুলো কিনে একেবারে খুব জলের দরে সেগুলো বিক্রি করতেন। যে আমি তখন আমার যতটুকু সঙ্গতি তার ভেতর থেকে এই চিত্রনাট্যগুলো বেছে বেছে কিনতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। এই করে করে করে করে হয়তোবা চিত্রনাট্য গঠনের একটা ধারণা আমার ভেতরে আস্তে আস্তে আস্তে আস্তে ঢুকে গেল আর কি। এরপর আমি পড়াশুনো চালাতে শুরু করলাম আর এইগুলোও করতে লাগলাম। এগুলো করে শেষকালে পড়াশোনার পাঠ যখন চুকে গেল, সে সময় আমার মনে হলো যে আমি যাই হোক আমি সিনেমাতেই যাব। যদিও সবাই বলছে যে এটা ভীষণ রিস্কি, এটাতে অনেক ঝুঁকি আছে, এটাতে ভবিষ্যতে তুমি দাঁড়াতে পারবে কি না তারই কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার বাবা আমার মা তারা আমাকে বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, তোমাকে অন্য কিছু ভাবতে হবে না। আর যদি তুমি সেই রকমভাবে দাঁড়াতে না পারো তোমার অন্তত একটা সান্ত্বনা থাকবে যে তুমি তোমার পছন্দের জিনিসের ভেতর ঢুকেছ এবং তার যে ফলাফল সেটা তুমি ভোগ করছো, এতে দেখবে যে ফলাফলগুলো ভোগ করতে তোমার অত কষ্ট হবে না। তো আমি তখন
1: এটা তো সিদ্ধান্ত নিতে একটা
0: খুব সাহায্য, কারণ আমার পরিবারের মধ্যে অনেকেই এর খুব বিরোধী ছিলেন। আমার এমনি মানে নিজের মুখে বলতে নেই, পরীক্ষার রেজাল্ট দেখে অনেকেই বলেছিলেন যে তোর পড়াশোনার লাইনে থাকা উচিত, থাকলে ভালো হয়। কিন্তু আমি তখন ঠিক করলাম যে আমি সিনেমাতেই ঢুকবো, ফিল্মে ঢুকবো, ফিল্ম মেকিংয়ে ঢুকবো। সেই সময় একটা খুব মজার ব্যাপার হয়ে গেল, আমার মানে আমার একজন আত্মীয়ের পরিচিত এক ভদ্রলোক ছিলেন, তিনি একটা স্টুডিও, তখন তার মালিকানা একটা স্টুডিও ছিল পার্ক সার্কাসে, সেটা এখন পুড়ে গেছে, তার নাম ছিল রূপশ্রী স্টুডিও।
1: আচ্ছা,
0: পার্ক সার্কাসে ঝাউতলাতে সেই স্টুডিওটা ছিল। সেখানে আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি এরকম আমার ভীষণ এদিকে ঝোঁক, আপনি কি আমাকে অ্যাপ্রেন্টিস হিসেবেও ইয়ে করতে পারেন, ঢোকাতে পারেন? তো তিনি বললেন যে দেখো পরিচালকের অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে ঢোকাতে পারবো না, কারণ আমাদের এখানে এই স্টুডিওর ফ্লোর ভাড়া দেওয়া হয়, পরিচালক পাল্টে পাল্টে যায়।
1: আচ্ছা,
0: তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাপ্রেন্টিস থাকে, স্টুডিওর যে নিজস্ব ক্যামেরাম্যান আছে তার অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে চেষ্টা করতে পারি। এবং দুদিন পরেই তিনি এসে বললেন যে তোমার হয়ে গেছে, তুমি অত তারিখে তুমি যাবে, তুমি সন্তোষ গুহরায় বলে একজন ক্যামেরাম্যান ছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট তারক দাস এদের সঙ্গে দেখা করবে, এরা তোমাকে যা বলবার বলবেন। তা আমি তো এই প্রথম আমার স্টুডিও চত্বরে ঢোকা, কত কর্মব্যস্ততা। তো সন্তোষবাবু আমাকে ফ্লোরের মধ্যে নিয়ে গেলেন, তিনি আবার সেই ছবির ক্যামেরাম্যান হচ্ছে।
1: আচ্ছা,
0: অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীকালে যিনি আমাকে খুবই স্নেহ করতেন, সেই সময় তিনি একটা ছবির পরিচালনা করছেন, চারদিকে প্রচণ্ড
1: ব্যস্ত,
0: চারদিকে খুব কর্মব্যস্ততা, আমি এক কোণে সিটিয়ে আছি, আমি ভাবছি যে এখানে মানে আমি কোথায়, আমি কে, এত লোক এত ভিড়। তখন সন্তোষবাবু আমাকে অর্ধেন্দ্রবাবুর কাছে নিয়ে গেলেন, তো উনি আমার আপাদমস্তক দেখে পরে বুঝতে পেরেছিলাম যে এই ভদ্রলোক অসম্ভব বাইরে একটা কাঠিন্যের আবরণে নিজেকে মুড়ে রেখে দেন, ভেতরটা অত্যন্ত নরম। আমার কি নাম, আমি আমার নাম বললাম, লেখাপড়া কদ্দূর, আমি নিবেদন করলাম সবই নয়, ঠিক আছে একটু একটু কণ্ঠেসে থেকো, তাই ঠিক আছে। এমন কণ্ঠেসে থাকতে শুরু করলাম যে ওখানে একটা নিয়ম ছিল, বিকেলবেলা 3:30-4 সময় হঠাৎ প্রোডাকশনের ছেলেরা বড় বড় ট্রেতে চা আর প্লেটে করে টোস্ট আর অমলেট নিয়ে আসতো সবার জন্যে। আমার মনে হলো যে আমি কি এর দাবিদার, আমি কি এটা পেতে পারি? কি করে আস্তে আস্তে পালিয়ে চলে আসবো ফ্লোরের বাইরে, সেটা আমার পক্ষে একটা অগ্নি পরীক্ষার মতো ছিল, কারোর নজরে না পড়ে এরকম করে কদিন চালাতে লাগবো। এরপরে একটা ভারী মজার ঘটনা ঘটল, দিন চারেক এরকম চলে গেছে, তো সেদিন কোনো ফ্লোরে শুটিং নেই, কিন্তু সন্তোষবাবু আমাকে বলেছেন আপনি স্টুডিওতে আসবেন, আমি আপনাকে ক্যামেরাটা একটু ভালো করে দেখিয়ে দেবো। তো পার্ক সার্কাসের ওই বেগবাগানের মোড়ে আমি ট্রাম থেকে নেমেছি, নেমে আমি হাঁটছি, হঠাৎ দেখে আমার থেকে প্রায় 20 হাত সামনে একজন সিনিয়র টেকনিশিয়ান ওই স্টুডিওরই শব্দযন্ত্রী, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো আমার মনে হলো যে এই 4-5 দিন আমি থাকলাম, একমাত্র সন্তোষ

0: একবার দারুগবাবু ছাড়া কারোর সঙ্গে আলাপ হলো না। তিনি একা যাচ্ছেন, এর সঙ্গে যদি আমার একটু আলাপ হতো। তো ঘটনাচক্রে উনি কিছু দূর গিয়ে একটা পানের দোকানের সামনে থেমে পড়লেন, বোধহয় পান টান কিছু একটা কিনছেন। আমি ভাবলাম আমি এই সুযোগটা নেব, আমি গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। উনি পান টান কিনে ফিরেই আমাকে এরকম দেখে বললেন, কী ব্যাপার, কী চাই? আমি তখন বললাম যে আমি এই স্টুডিওতে কদিন হলো অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছি, তো আপনার সঙ্গে আমার আলাপ করার ভীষণ ইচ্ছে। আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছেন, কে আপনাকে অ্যালাউ করেছে? না না, এ তো আপনি করতে পারেন না। এখন চারদিকে অনেক বেকারি, আমাদের অ্যাসোসিয়েশন নিয়ম আছে যে নতুন কোনো ছেলেদের নেওয়া হবে না। আপনি কী করে এলেন?
1: মানে এখন এখন যে ধরনের পরিস্থিতি হয় সেটা তখন ছিল।
0: সিটিএবি বলে একটা অর্গানাইজেশন ছিল, সিনিয়র টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বলে আপনি কী করে এলেন? নাম তো আমি দেখে খোঁজ নিচ্ছি। আমার তো আমি তো অপ্রস্তুত, উনি চলে গেলেন, আমিও তার পেছন পেছন চলে গেলাম। উনি কার সঙ্গে কী কথাটা বললেন? পরের দিন সন্তোষবাবু আমাকে এসে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু এরা কেউই আপনাকে চাইছেন না, আপনি কাল থেকে আর আসবেন না। আমার শেখার ইতি হয়ে গেল। তো এখান থেকে তাড়া খেয়ে আমি তখন ঠিক করলাম যে এবার আমি কী করি, আমি যদি আবার পড়াশোনাতে ফিরে যাই তাহলে পরে তো আমি সারা জীবনের জন্য ওই দিকেই আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেল,
1: মানে ছবি থেকে সরে যেতে হবে।
0: কী করি? তখন একটা ধর্মতলা স্ট্রিটে একটা সংস্থা ছিল যারা ফিল্মের পাবলিসিটি করত,
1: মানে প্রচার
0: অনুশীলন এজেন্সি বলে, সেখানে আমার পরিচিত একজন ছিল। আমি তাকে গিয়ে বললাম পুরো ব্যাপারটা। তিনি আমাকে বললেন, আমার তো মনে হয় তুই অন্তত এই আমাদের এই সংস্থার সঙ্গে লেগে থাক, দেখ এখানে অনেক ফিল্মের ডিরেক্টর প্রডিউসার তারা আসেন, আসা যাওয়া করেন, যদি পরে কোনো একটা সুযোগ হয়ে যায় ইতিমধ্যে তুই পাবলিসিটির কাজ শেখ, কাজ কর। তো আমি সেটা শুরু করে দিলাম, ৪০ টাকা আমার মাইনে ছিল।
1: আচ্ছা,
0: কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যে সুযোগ পেয়েছিলাম
1: এখানে ছবির সঙ্গে থাকা, মানে
0: ছবির সঙ্গে থাকা। আমি আস্তে আস্তে আস্তে আস্তে আমি পাবলিসিটির কাজটাও শিখতে শুরু করলাম, কিন্তু যে আমার ভালোই লাগতে শুরু করলো, এই লেআউট করা, ক্যাপশন করা, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক নাম করা প্রডিউসাররা আসতেন, ডিরেক্টররা আসতেন, এদের মাধ্যমে আমার দেবকী কুমার বসুর সঙ্গে যোগাযোগ হলো। এবং আমি তো মনে করি উনি একজন কিংবদন্তি চরিত্র, উনি আমাকে খুবই স্নেহ করতে শুরু করলেন, বাড়িতে ডাকতেন। একসময় কানন দেবীও তখন তার শ্রীমতী পিকচার্সের সমস্ত ছবির পাবলিসিটি এখান থেকেই হতো, উনিও আসতেন। তো একদিন কানন দেবী হঠাৎ বলেন যে আমি শুনলাম যে আপনার নাকি ফিল্মে খুব ইন্টারেস্ট, তো আপনি যদি চান আনপেড অ্যাপ্রেন্টিস হিসেবে আপনি আমার ওখানে আসতে পারেন। এই যে হলো, আমি তো হাতে চাঁদ পেয়ে গেলাম। আমি কী করতাম, সকালবেলা গিয়ে খুব সকাল সকাল গিয়ে সমস্ত কপি টপি লিখে প্রেসে পাঠিয়ে আমি ওইখানে চলে আসতাম। আর ওর বাড়ি ছিল এইখানে রিজেন্ট পার্ক এলাকাতে, রিজেন্ট গ্রোভ। তো তখন টালিগঞ্জ ট্রাম ডিপোর পরে বাকি যে অংশটা এখন ঘন জনবসতি একেবারে ফাঁকা ছিল, খালের ওপার দিয়ে ধান ক্ষেত চলেছে আদিগন্ত, তখন দেখা যেত যানবাহন বলতে একমাত্র রিক্সা সাইকেল। কারণ ওর ওখানে গিয়ে ওর সেই বিশাল বাড়ির ভেতরে অফিস, ওর ওখানে গিয়ে আমি পড়লাম। দুজন অ্যাসিস্ট্যান্ট ওর ছিল আমার উপরে, শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়। আমি ঢুকলাম অ্যাপ্রেন্টিস হয়ে।
1: এরা দুজন ছিলেন শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন,
0: আগে থেকে কাজ করে। তো আমি গেলাম ওই রকম অত বড় একটা বাড়ি, হিম শীতল পাথরের তৈরি বাড়ি, এবং কানন দেবী তার ওই বিশাল ছিলেন। আমার উপর ভার পড়লো কপি করবার, একটা রটে গেল আমার হাতের লেখাটা নাকি মোটামুটি ভদ্রস্থ,
1: কপি করা মানে কি চিত্রনাট্য,
0: চিত্রনাট্য কপি করা। তো সেই জন্য বললো যে ওকেই দেওয়া হোক এই কাজটা। তো এমন চাপ এসে পড়লো আমার, যিনি পরিচালক হরিদাস ভট্টাচার্য, তিনি যদি সারা পাতার ভেতরে একটা জায়গায় একটা কাটাকুটি করলেন, মানে নিজেই রিভাইজ করলেন একটা জায়গায়, সঙ্গে সঙ্গে এই পাতাটা আরেকবার লিখে দিলেন। আমার মনে আছে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের সময় যখন অন্য সবাই চলে গেছে, উনি এসে আমাকে বললেন আপনি কিন্তু কাইন্ডলি এই কটা পাতা আবার লিখে দিন। একটা স্ক্রিপ্ট হয়তো আমাকে চারবার কপি করতে হচ্ছে, কিন্তু তাতে আমার যে একটা অশেষ উপকার যেটা হয়েছিল লিখতে লিখতে, যেমন পড়বার সময় লিখতে লিখতে পড়লে পরে যেমন একবার মনের ভেতর গেঁথে যায়, তেমনি লিখতে এই চিত্রনাট্য কপি করতে করতে, নকল করতে করতে, সেই সমস্ত চিত্রনাট্যের ভেতর এবং বার সমস্ত কিছু আমার কাছে ক্রমশ ছবির মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করলো।
1: মানে চিত্রনাট্য লেখার ধরনটা এবং সেই একই সঙ্গে সেই চিত্রনাট্যের ভেতরকার যে

0: সেই সময় চিত্রনাথের যে অনেক ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো সেগুলো তো আপনার চোখে
1: পড়ছে। হ্যাঁ, কেননা তার আগে আমার ওই যেরকম বললাম যে বিদেশি কিছু চিত্রনাট্য পড়ার
0: অভ্যেস হয়েছে
1: আমার, আমি বিদেশি চিত্রনাট্যের সাইক্লোস্টাইল কপির মালিকও হয়ে গিয়েছি তখন।
0: এখানে তো আপনি একটা মানে তুলনাও করার সুযোগ পাচ্ছেন।
1: হ্যাঁ, তুলনা করার সুযোগ। আমার এক এক সময় মনে হতো যে এখানে এতটা স্পেস কেন নেওয়া হচ্ছে, কিংবা যেটা বিদেশি ছবিতে একেবারেই নেই, আমার মালিকানার চিত্রনাট্যে একেবারেই নেই, এখানে আছে যে গানের জন্য স্পেস, বুঝাচ্ছেন, এটাতে ভালো হলো না খারাপ হলো, এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো, এই সমস্ত প্রশ্নগুলো আমার মনের ভেতরে উঠতে শুরু করলো। আমি আপনার একটা সত্যি কথা বলি, আমি যা ছবি তৈরি করেছি তার সমস্ত দোষ গুণ, তার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু একটা কথা মানে খুব সৎভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাজার ভেবে ছবি করিনি। বাজার এটা চাইছে সুতরাং আমি এই ছবি করবো, এটা করিনি। হয়তো ছবি তৈরি করতে গেলে পরে তার একটা বাজার হয়েছে, সেটা আলাদা কথা। তা নইলে মানে সমস্ত ছবিগুলো আমার মতো করেই আমি করেছি, সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে করেছি। এবং একটা জিনিস আজকে হয়তো আমি গর্ব করে বলতে পারি এত বছর পরে, যে সারা জীবন আমি যত ছবি করেছি আমি কোনো দিন কারো ডিকটেশন আমাকে শুনতে হয়নি, সেই পরিস্থিতির ভেতর আমি যাইনি, আমি ছবি ছেড়ে দিয়েছি। কিন্তু যেখানে আমাকে অন্যের কথা শুনে ছবি করতে হবে সেরকম পরিস্থিতি আমি ডেকে আনিনি। যা করেছি আমি নিজের মতো করেছি, তার দোষগুণ সমস্ত দায় আমার, এটা তো আমি স্বীকার। চিরাচরিত পথ থেকে আপনি বেরিয়ে এলে পরে তার কি সুবিধে সেটা আমাকে শিখিয়েছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেই সময় দেবকী কুমার বসু একটি ছবি করেছিলেন, তার নাম পথিক। পথিকটা হচ্ছে বহুরূপীর একটা নাটকের প্রোডাকশন ছিল তার কে ভিত্তি করে। তো আমি তখন পাবলিসিটিতে কাজ করতাম, তো দেবকীবাবু আমাকে বলেছিলেন যে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করুন, ক্যাম্পেইনের একটা ডিজাইন তৈরি করুন। আমি তখন আনন্দবাজার পত্রিকাতে 7 দিন এক এক কলম করে নিতাম, আর প্রথম দিন পুরো কলমটা ফাঁকা, কিছু নেই। দ্বিতীয় দিন একটি লোক পেছন ফিরে চলেছে, পথিক, কিছু নেই আর, কার ছবি কিনা কিচ্ছু নেই। তৃতীয় দিন সেই ক্যারেক্টারটা আরো দূরে চলে গেছে, কয়েকটা পায়ের ছাপ পড়ে আছে। এমনি করতে করতে 7ম দিনে শুধু পায়ের ছাপ রেখে পথিক আউট অফ ফ্রেম বেরিয়ে চলে গেছে, নিচে শুধু লেখা দেবকী কুমার বসুর পথিক,
0: অসাধারণ ডিজাইন।
1: এটা তখনকার দিনে খুব চর্চিত হয়েছিল, বুঝতে পারছেন। দেবকী কুমার বসু আমাকে বলেছিলেন যে এখন থেকে আমার পাবলিসিটি আপনি করবেন,
0: অসাধারণ,
1: সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে পারেন, এবং যার ভেতরে যে ক্যাম্পেনের ভেতরে আপনার ইমাজিনেশন আছে, তাহলে পরে কিন্তু সেটা লোকের কাছে গ্রহণীয় হবার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, ছবির ক্ষেত্রেও তাই, আপনাকে সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে হবে এবং একই সঙ্গে মানুষের মনে দাগ কাটতে হবে। এই দুটো, বিটেন ট্র্যাকের শুধু বাইরে গেলেই হবে না, সেটা মানুষের মনে দাগ কাটতে হবে।
0: হ্যাঁ, মানে আমি ভাঙলাম আবার একই সঙ্গে সঙ্গে পৌঁছলাম।
1: হ্যাঁ, এটা হলে পরে তবে মানে নিজেরও খুব একটা আনন্দ হয়। এবং আমি দেখেছি এত বছর পরে আমার বোধ হয় সেই কথা বলার একটা জায়গা এসেছে, একটা অধিকার এসেছে, যে অনেক বছর তো হয়ে গেল, তো আমি দেখেছি যে মানুষ সে সমস্ত জিনিস পছন্দ করে।
0: আমাদের আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি, আগামী দিনে আমরা আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব।
2: শুনছিলেন সংগ্রহশালা থেকে গৃহীত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আজ শুনলেন বিখ্যাত চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, শুনলেন প্রথম পর্ব। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত সাংগীতিক অনুষ্ঠান রোমগীতি।

0: Sasebo.
1: শুনছেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি। পরবর্তী গানটি শুনবেন অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি। পরবর্তী গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী।

বাইরে বেশ গরম পড়েছে, কি বলো? যদিও আজ একটু বৃষ্টি হচ্ছে, তাও গরম আর বৃষ্টি কোনোটারই মনে হচ্ছে এবছর আর শেষ হবে না। দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কে কত বেশি হতে পারে। তো যাই হোক, এই যে বৃষ্টি বলো বা গরমই বলো, এই যে বৃষ্টির মধ্যে একটা ভ্যাপসা গরম রয়েছে, ভাগ্যিস মাথার উপরে ফ্যানটা চলছে, বাপরে না হলে কি হতো। মাঝে মধ্যে ভাবি, এই যে মাথার উপরে আমার ফ্যানটা চলছে, কে ভেবেছিল যে এরকম একটা ফ্যান আবিষ্কার করা যেতে পারে, তাহলে আর কষ্ট করে হাত পাখা করতে হবে না, একটু হলেও গরম কম লাগবে। এইরকম মানে ফ্যানটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম তো প্রচুর জিনিস আশেপাশে আছে। তো এই সব বিষয় নিয়ে ভাবতে গেলেই তখন ছোট থেকে বড় সমস্ত যে কারিগরি বিষয়ের কথা ভাবলেই আমাদের মাথায় কার কথা আসে? আমার তো প্রথমেই ইঞ্জিনিয়ারদের কথা মাথায় আসে, কারণ যারা বানায় কারিগর তারা তো অবশ্যই বিভিন্ন পার্টস জুড়ে জুড়ে বানাচ্ছে, কিন্তু প্রথম মাথা থেকে

যে বের করেছিল না, এটার সঙ্গে এটা এভাবে করলে, ওটার সঙ্গে সেটা সেভাবে করলে, একটা এরকম বিষয় তৈরি হতে পারে, তাহলে হয়তো আমরা একটু আরাম পেতে পারি। তো এই পুরো বিষয়টার কথা যখনই আমরা ভাবি, তখন আবার যেটা বললাম যে ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী, তাদের কথাই প্রথম মাথায় আসে। আর এতক্ষণে মানে অনেকে বুঝতে পেরেছো, আর যারা আমাদের যুববাণী কলকাতার পেজে আমাদের পোস্টারটা দেখেছো তারা তো জানোই আজ কি নিয়ে আমরা গল্প করব। আজ একটা ভীষণ সুন্দর বিষয় নিয়ে গল্প করব, আর গল্প তো যাবোই, তার আগে কে তোমাদের সঙ্গে গল্প করছে সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো, কে গল্প করছে। আজ অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা গল্প করব তোমাদের সঙ্গে। আর কি বিষয় নিয়ে গল্প করব, না বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ারকে নিয়ে। তোমরা কি জানো বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ারকে? অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, যাই হোক, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হলো ইলা ঘোষ, যার আগে নাম ছিল ইলা মজুমদার, বিবাহের পরে তার নাম হয় ইলা মজুমদার ঘোষ। ইলা ঘোষ ছিলেন প্রথম ভারতীয় মহিলায় বাঙালি মহিলা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে এই ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা শাখা, এখানে যান্ত্রিক ব্যবস্থা নিয়ে অধ্যয়ন করা হয়, আর এই ক্ষেত্রে সাধারণত পুরুষরাই বেশি আগ্রহী হয়। তা সত্ত্বেও জীবনের অন্য যে কোনো ক্ষেত্রের মতোই নারীরাই পুরুষ শাসিত অঙ্গনেও নিজেদের জায়গা করে নিয়ে এই যুদ্ধক্ষেত্র জয় করেছেন। শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ছাত্রী ছিলেন তিনি। ইলা মজুমদার 1930 খ্রিস্টাব্দের 24 জুলাই ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন যতীন্দ্র কুমার মজুমদার, তিনি একজন বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তাহলে বুঝতেই পারছো মানে তার বাবা পরিবারের মানে পরিবারের সাপোর্ট ছাড়া তো কখনোই সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তিনি লাকি যে তিনি সেই সাপোর্টটা পেয়েছেন। কিন্তু শুধু সাপোর্ট পাওয়াটাই তো বড় বিষয় নয়, প্রথম কিছু করা, সেখানে অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে, অনেক কিছু আসে, তো সব ঝড় ঝাপটা সামলে না আমি এটা করবো এবং সেটা করে দেখানো, এটা তো কম বড় কথা নয়, তাই না? আর এই সুন্দর বিষয় নিয়ে গল্প তো আমরা করবই, অনেক গল্প করব, গল্প আমাদের এই সবে শুরু হয়েছে। আর গল্পের শুরুতে চলো সোমলতা আচার্যের কণ্ঠে একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে আসছি।

ভীষণ সুন্দর একটা গান শুনে ফিরে এলাম, আর আজকের গল্পের সঙ্গে গানটা যেন ভীষণ এক হয়ে গেছে। সত্যি তো, যে মেয়ের লক্ষ্য স্থির থাকে তাকে কি আটকানো যায়? একদমই চায় না। সে ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু কোথাও গিয়ে সমাজে একটু মেয়েদের তো আটকে রাখা হয়, তো সেক্ষেত্রে একটু মেয়েদের বিষয়টায় জোর দিচ্ছি, যেহেতু আজ কথাও হচ্ছে একজন বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ারকে নিয়ে। তাই লক্ষ্য স্থির থাকলে আমার মনে হয় কোনো বাধাই কখনো আটকে রাখতে পারে না। যাই হোক, আজ তো আমরা গল্প করছি ইলা ঘোষকে নিয়ে। তো এই ইলা ঘোষ ছিলেন 6 বোন এবং 2 ভাই। পিতার বিভিন্ন স্থানে বদলির কারণে বিদ্যালয়ের পাঠ বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয় হয়েছে তার। খুলনার এক স্কুলে 9ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন, কিন্তু তিনি মুক্ত পরিবেশেই ছেলেবেলা অতিবাহিত করেছেন। 1945 খ্রিস্টাব্দে ধর্মীয় উত্তেজনার কারণে তারা কলকাতায় চলে আসেন। 1946 খ্রিস্টাব্দে তিনি প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন, কিন্তু পরীক্ষার ফল সেই বছর আশানুরূপ হয়নি তার। তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন, পরে আশুতোষ কলেজে ভর্তি হয়ে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন, যেটাকে ISC বলা হয়। ছোটবেলা থেকেই তার কারিগরি বিদ্যায় আকর্ষণ ছিল খুব বেশি। সংযোগবশত 1947 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার যিনি শিক্ষামন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতির উদ্যোগে মহিলাদের জন্য ইঞ্জিনিয়ারিং সহ শিক্ষার সব ক্ষেত্রের পড়ার দরজা খুলে দেওয়া হলে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি দুটি প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করার পরে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি হন। সহপাঠিনী হিসেবে তিনি যদিও পেয়েছিলেন অজন্তা গুহকে, কিন্তু তিনি 1 বছর পরে বাদ পড়ে যান। তখন কলেজে ভারতীয় এবং ইউরোপিয়ান মিলিয়ে 8 শতাধিক শিক্ষার্থীর মধ্যে ভারতবর্ষের প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একমাত্র ছাত্রী ছিলেন ইলা ঘোষ মজুমদার। 1951 খ্রিস্টাব্দে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। 2008 খ্রিস্টাব্দে ইংরেজি দৈনিক টেলিগ্রাফের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পুরো ব্যাচের মধ্যে একটি মাত্র মেয়ে ছিলাম আমি। প্রথম দিকে ছেলেরা হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু খুব শীঘ্রই আমরা ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, খোশ গল্প করতাম, ঠাট্টা করতাম, ক্রিকেট খেলার সময় বন্ধুদের উৎসাহ দিতাম, ছেলে সহপাঠীদের সঙ্গে স্বচ্ছন্দে মিশতাম। একজন মেয়ে হয়ে কখনোই অস্বস্তি বোধ করিনি। ইলাকে প্রিন্সিপালের বাংলোয়, যেটাকে এখন হোয়াইট হাউস বলা হয়, নিচতলায় একটি 1 কামরার বাসা বরাদ্দ করা হয়েছিল। এরপর তাকে লাইব্রেরির বাম কোনার দিকে একটি ঘর দেওয়া হয়। তিনি সেই বড় ঘরটিতে ম্যাট্রন উষা চৌধুরীর সঙ্গে একাই থাকতেন। হোস্টেল থেকে তাদের খাবার পৌঁছে দেওয়া হতো, কিন্তু অর্থের অভাবে তাকে প্রায়ই হোস্টেলে সকালের খাবার থেকে বাদ দিতে হতো। স্নাতক হওয়ার পর শিক্ষানবিসির ও স্নাতকোত্তর পড়াশুনোর জন্য স্কটল্যান্ডের গ্লাসগো যান এবং সেখানকার এক বেসরকারি সংস্থা থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষা নেন। তারপরে ফিরে এসে তিনি দেরাদুনের একটি ফ্যাক্টরিতে ভারী যন্ত্রাংশ তৈরির কারখানাতে প্রথম কর্মজীবন শুরু করেন। সেখানে 6 মাস চাকরি করার পর 1955 খ্রিস্টাব্দে দিল্লি পলিটেকনিক কলেজে তার কর্মজীবন শুরু করেন, এবং এখানে কর্মরত অবস্থায় খুব অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু 2টি ইঞ্জিনিয়ারিংয়ের উপর বইও লিখে ফেলেন, অ্যাপ্লাইড মেকানিক্স থ্রু ওয়ার্কড এক্সাম্পল এবং হাইড্রোলিক থ্রু ওয়ার্কড এক্সাম্পল। মানে বুঝতেই পারছো, তার প্রতিভা মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন, এবং ইঞ্জিনিয়ারিংয়ে যেমন প্রথম মহিলা হিসেবে তার লড়াই, সেরকম তার পড়াশুনায় লড়াই, সেরকম পড়াশুনোর সঙ্গে সঙ্গে কর্মজীবন এবং পাশাপাশি বই লেখা, মানে কোনো দিকেই বোধহয় তিনি কম যান না। এরকম মহিষী নারী বা মহিলা যাই বলো না কেন, এনাদের দিয়ে কথা বললে কথা তো কখনো শেষ হয় না, বরং চোখের কোনায় জল দেখা দেয় এবং মনটা ভারী হয়ে যায়। মনে হয় যে আমরা তো এত সুযোগ সুবিধা, এত কিছু পেয়েও হয়তো সেরকম কী বা করতে পারলাম, কিন্তু ওনারা হয়তো সুযোগ ছিল না বলেই আরও বেশি করে উঠতে পেরেছেন। এত প্রতিকূলতা, এত বাধা,

কিছু পেরিয়ে কোনো কিছুর প্রথম হওয়া, যেটা প্রথমেই বললাম, মানে বারবার বলছি, সেটা তো কম কথা নয়, তাই না? পথ প্রদর্শক হওয়া, এটা তো বলতে সোজা, কিন্তু করে দেখানো ভীষণ কঠিন। আর এই বিষয় নিয়েই তো গল্প করছি তোমাদের যুববাণীর বন্ধু, আমি অত্রিজা। আর গল্প তো আমাদের চলতেই থাকবে, আর গল্পের মাঝে গান তো আমাদের শুনতেই হবে, তাই পরবর্তী একটি গান শুনে নিই। সুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা মল্লিক, পৌশালী ব্যানার্জি প্রমুখদের কণ্ঠে একটি সুন্দর গান শুনে আবার গল্পে ফিরে আসছি।

আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম, আর এই গানটাও ভীষণ সুন্দর। সত্যি নিজের কাহিনী নিজেই লিখি, এর চেয়ে সুন্দর কথা আর কি বা হতে পারে, তাই তো? আমার কাহিনী কি অন্য কেউ লিখবে? না তো। তো এই সুন্দর সুন্দর গানগুলোর সঙ্গে আজকের গল্পটা যেন আরও বেশি জমে উঠেছে। আর আজ তো আমরা কথা বলছি বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ইলা ঘোষকে নিয়ে, তার পড়াশুনো এবং কর্মজীবন নিয়ে গল্প তো আমরা করলাম। এরপরে আসি তার পরবর্তী জীবন নিয়ে। 1959 খ্রিস্টাব্দে বিবাহের পর তিনি স্থায়ীভাবে কলকাতায় চলে আসেন, ইনস্টিটিউট অব জুট টেকনোলজিতে লেকচারার পদে যোগ দেন। এখানে কর্মরত অবস্থায় তিনি কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠায় সচেষ্ট হন। 1963 সালের 23 ডিসেম্বর তার উদ্যোগে কলকাতার গড়িয়াহাট রোডে বাংলার প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে তিনি প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন। প্রথম দিকে মেয়েদের উপযুক্ত আর্কিটেকচার এবং ইলেকট্রনিক্স নিয়েই পঠন পাঠন শুরু হয়। তার বিস্তৃত এই কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কোর পক্ষ থেকে তাদের প্রকল্পে বাংলাদেশের ঢাকাতেও একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার তাকে দায়িত্ব দেওয়া হয়। প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকার তাকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দিতে

রাজি না হলেও পরবর্তীকালে তিনি বাংলাদেশে যান এবং তারই তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক কলেজ ঢাকায় স্থাপিত হয় এবং এক বিরল কীর্তির অধিকারিণী হন তিনি। মানে শুরুতে আমরা বলছিলাম যে হ্যাঁ, পড়াশুনো প্রথম মহিলা, তারপরে হলো যে না ঠিক আছে তিনি বইও লিখেছেন, এখন আবার জানতে পারছি তিনি দুখানা কলেজ প্রতিষ্ঠা করেছেন ভারতে এবং বাংলাদেশে। মানে তার কীর্তি নিয়ে বোধ হয় কথা বললে বারবার অবাক হতে হয় এবং বারবার গর্বে আমাদের বুকটা ফুলে ওঠে। 1967 খ্রিস্টাব্দে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ অনুষ্ঠিত মহিলা প্রকৌশলী এবং বিজ্ঞানীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করেন। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুরের গ্লোবাল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে এক সাক্ষাৎকারে তিনি তার কর্মজীবনে যে লিঙ্গ বৈষম্যের বা পক্ষপাতের মুখোমুখি হয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি অবশ্যই আমার পেশাগত জীবনে সবসময় লিঙ্গ বৈষম্য ও পক্ষপাতের মুখোমুখি হয়েছি, তবে আমার মনে হয়েছে সমাজের মানসিকতা বদলাতে অনেক সময় লাগবে এবং তা সহ্য করা ছাড়া উপায় নেই, কিন্তু যখন নির্বাচন বা পদোন্নতির সময় আসে তখন কষ্ট হয়। কর্তৃপক্ষ কিভাবে একজন নারীকে তার উপযুক্ত জায়গা না দেওয়ার জন্য তুচ্ছ অজুহাত খাড়া করেন, কারণ তারা মনে করে পুরুষের ওপর তার কর্মকর্তা হওয়ার কথা নয়, এটি সহ্য করতে হয়েছিল। সত্যি তাই যে আমাদের সমাজে যেমন অনেক পুরুষই মহিলাদের এগিয়ে যাওয়ার জন্য তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে, যেমন এক্ষেত্রে ওনার বাবাকেই যদি আমরা ধরি, তো সেরকমই অনেক পুরুষই আবার উল্টো দিকে যে একটা মহিলা পুরুষের উপরে থাকবে, পুরুষ তার কথায় চলবে, এটা বোধ হয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে সমস্ত রকম মানুষ নিয়েই সমাজ, তাই খারাপ দিকটা ঠিক আছে, খারাপ তো থাকবেই, খারাপ না থাকলে কি ভালোটা এত ভালোভাবে ফুটে উঠতো না? তো তাই খারাপ জিনিসগুলো সবসময় আমাদের ইগনোর করতে হবে। আর হ্যাঁ, কষ্ট হবে, ওই যে একটা কথা উনি বললেন, সহ্য করতে হবে, সহনশীল হতে হবে। তো সেই জন্য সবসময় ভালোটা নিয়ে যারা আমাদের সাহায্য করছেন, আমাদের পাশে আছেন, আমাদের এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এবং তাদের কথায় তাদের ব্যবহারে বারবার অনুপ্রেরণা লাভ করে বাকি সব খারাপ সব পেছনে টেনে রাখা পুরুষই বলো বা সমাজের কীটি বলো, সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। আর আমরা তো ছোট থেকেই পড়ে এসেছি যে ভালোরই সবসময় জয় হয়, তাই বোধ হয় এত কিছুর ভিড়েও তার পদোন্নতি হয়তো তারা কোনো ক্ষেত্রে আটকাতে চেয়েছিল বা হয়তো আটকেও ছিল, কিন্তু পুরোপুরিভাবে বোধ হয় সেটা কোনোদিনও সম্ভব হয়নি, কারণ সেটা হওয়ার ছিল না, কারণ কখনোই কারোর গুণ কারোর ক্ষমতা তার থেকে নিয়ে নেওয়া যায় না। আর এই বিষয় নিয়ে তো গল্প করছি, আর গল্প আমরা যত করছি তত মনটা যেন ভালো হয়ে যাচ্ছে, বুকটা গর্বে ফুলে উঠছে। আর গল্প তো আমাদের চলতেই থাকবে, আর গল্পের মাঝে মাঝে গান না শুনলে তো আমাদের মনটা ভালো লাগে না, তাই গানও আমাদের শুনতে হবে।

আবারও ইমন চক্রবর্তীর কণ্ঠে একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। আর জীবন তরুণ চণ্ডীর মতনই ছুটবে, আর চার দেওয়ালের বাধা আমরা কখনোই মানব না। মানে আজ গানগুলো এত সুন্দর, বারবার যেটা বলছি তাই গল্পটা আরও জমে উঠছে। আর আজকে তো আমরা কথা বলছি ইলা মজুমদার বা ইলা ঘোষ, যাই বলো না কেন। ইলা মজুমদার 1959 খ্রিস্টাব্দে বিবাহের পরেই তার পদবী ঘোষ হয়। আর এই ঘোষ দম্পতির ছিল দুই পুত্র এবং এক কন্যা, কিন্তু কন্যা 1963 খ্রিস্টাব্দেই মারা যায়। যাই হোক, কিন্তু তার দুই পুত্রই হচ্ছে আইআইটি খড়গপুরের প্রাক্তনী। তার মানে বুঝতেই পারছো, দুই পুত্রই কিন্তু তার মায়ের রাস্তা ধরে সামনের দিকে এগিয়েছে। এটা যেমন তার মায়ের কাছেও একটা গর্বের বিষয়, তার ছেলেদের কাছেও নিশ্চয়ই গর্বের বিষয়। আর এই মহিষী নারী 90 বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তিনি হয়তো আজ পৃথিবীতে নেই বা আমাদের মাঝে নেই, তার কিন্তু তার এই কীর্তি বলো, তার এই অবদানই বলো চারিদিকে ছড়িয়ে আছে। তার যে প্রতিষ্ঠা করা দুটো ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা যেমন সগর্বে চলছে, সেখানে স্টুডেন্টরা পড়াশুনো করছে, সেগুলো তো চলছেই, তার সঙ্গে তার কীর্তি তো শুধু দেশ নয়, দেশ বিদেশের মাটিতে সমানভাবে ছড়িয়ে আছে। তাই মানুষ যায়, কিন্তু তার কীর্তি, তার কর্মকাণ্ড, এগুলোই মানুষের মাঝে থেকে যায়। এবং কীর্তি কর্মকাণ্ডের মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকে বাকিদের মাঝে, তেমনই তিনিও বেঁচে আছেন আমাদের মাঝে। আর ওনাকে নিয়ে কথা বললে তো কথা কখনোই শেষ হবে না, কথা চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু আমাদের সময় ভীষণ সীমিত, তাই আমরা চাইলেও বেশি কথা বলতে পারবো না, ঘড়ি অলরেডি আমাদের লাল লাল চোখ পাকিয়ে দেখাচ্ছে। তো ওনার প্রতি আমাদের শ্রদ্ধা তো থাকলোই, আর ওনাকে দেখে শুধু শ্রদ্ধার বিষয় না, আমাদের মতোই যে তরুণ প্রজন্ম, ওনাকে দেখে অনুপ্রাণিত হতে হবে যে উনি যদি সেই সময় এত বাধা বিপত্তি পেরিয়ে ওই জায়গাটা অ্যাচিভ করতে পারেন, তাহলে আমরাও আরও অনেক কিছু করতে পারি। যে মেয়েদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, এবং সর্বোপরি নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে। অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের ভাই, অমুকের বোন, এমনটা নয়, নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে হবে, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন। আর প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু করার ক্ষমতা তো থাকেই, সেই নিজের যে ক্ষমতাটা সেটা আমাদের খুঁজে বার করতে হবে যে আমি কি পারি, আর যেটা পারি সবচেয়ে ভালোভাবে যেটা করতে পারি সেটাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং সমাজের জন্য কিছু করতে হবে, শুধু নিজের পরিচিতি তৈরি করে নিজের জন্য নয়, যাতে তাতে আর চারটে পাঁচটা মানুষের উপকার হয়, বা আর চার পাঁচটা মানুষ যাতে আমাকে দেখে কিছু শেখে, বা তাদের উপর যাতে কোনো গুড ইম্প্যাক্ট পড়ে, এইটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো কথা তো শেষ হবে না কোনোদিনই, কিন্তু সময় আর হাতে নেই, যেটা বারবার বললাম। এতক্ষণ তোমাদের সঙ্গে গল্প করছিলাম তোমাদের যুববাণীর বন্ধু, আমি অত্রিজা। আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে গল্প করতে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বোপরি যেটা বলার, কানে যুববাণী রাখতে কিন্তু একদমই ভুলবে না, কারণ যুববাণীতেই এত সুন্দর সুন্দর গল্প তোমাদের সাথে আমরা করতে পারি। তাই কানে যুববাণী রাখতে একদম ভুলবে না, নিজের পরিচিতি তৈরি করো এরকম মহিষী নারীদের দেখে, বা পুরুষও যারা আছেন তাদের দেখে অনুপ্রাণিত হও, জীবনে চলার পথে এগিয়ে যাও।

আজকের মতন এই গানটা শুনিয়ে টাটা বলতে হবে, কারণ সময় আমাদের একদমই নেই। তাই অরিজিৎ সিং, মধুবন্তী বাগচি দুজনের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে আজকের মতো চললাম।

যুববাণী থেকে শুনলেন অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ছিলেন অদ্রিজা অধিকারী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি। প্রথম গানটি শুনবেন পূরবী দত্তের কণ্ঠে।

শুনছেন নজরুল গীতি। ডক্টর অনুপ ঘোষাল, অঞ্জলি মুখোপাধ্যায় এবং অধীর বাগচির কণ্ঠে পরপর শুনলেন কয়েকটি নজরুল গীতি। পরবর্তী শিল্পী দীপালী নাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।

আজকের নাটক সুখের লাগিয়া, মূল রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক সুখেরও লাগিয়া।

0: হ্যাঁ রুনু, বল বাবা।
1: হ্যাঁ মা, শুনতে পাচ্ছ?
0: হ্যাঁ হ্যাঁ শুনছি। পৌঁছে গেছিস?
1: এই তো পৌঁছেই তোমাকে ফোন করছি।
0: হ্যাঁ রে মিমি কই রে, ওকে একটু দে না ফোনটা।
1: ও তো লাগেজ লাইনে, ওকে বলবো কিছু?
0: ঠিক আছে ঠিক আছে, এমনি বলছিলাম।
1: পাপা ঠিকঠাক ফিরেছে তো?
0: দেখ না বাবা, তোদের ফ্লাইট দমদম এয়ারপোর্ট পৌঁছে গেল, অথচ তোর পাপা এখনো ফিরল না। সে কখন তোদের এয়ারপোর্টে ছেড়ে এসেছে বল?
1: টেনশন করো না মা, টেনশন করো না, হয়তো কোথাও কোনো কাজে আটকে গেছে।
0: কাজ না ছাই। আচ্ছা বলতো, নিজে গাড়ি চালাচ্ছে, টেনশন হবে না?
1: মা পাপা তো ওইরকমই মা, যেন আদ্যিকালের লোক, অত ভেবো না মা।
0: ওকে মাই সান, এখনই তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ছুটতে হবে, তাই তো?
1: আমরা অনেক অ্যাডভান্সড আছি মা, বিফোর টাইমে আছি, একটু একটু ফ্রেশ হয়ে নিয়ে।
0: ওকে বাবা, হ্যাপি জার্নি।
1: পরে আবার কথা হবে মা, পৌঁছে গিয়ে নেটে কথা বলবো। হ্যাঁ তার আগেও কথা বলতে পারি?
0: হ্যাঁ রে হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে রে, গুড লাক,
1: রাখছি।

0: আসলে রাস্তায় যেতে যেতে রুনু বারবার নতুন একটা ভ্যাকুয়াম ক্লিনারের কথা এমন করে বলল।
1: ভ্যাকুয়াম ক্লিনার?
0: হ্যাঁ, সেই জন্য মার্কেটে গিয়ে দেখে শুনে একটা নিয়ে এলাম, নইলে রুনুর খারাপ লাগবে, আমার মনেও ওর কথাটা খচখচ করবে।
1: ও, আর এই বাহানায় দোকানের পর দোকান ঘোরার একটা চমৎকার মঙ্কা পেয়ে গেলে। বাহ, ওরা কলকাতায় পৌঁছে গেছে সেই কখন, আর উনি এখান থেকে এখানে ঘরে এসে পৌঁছতে পারছেন না। বাহ,
0: আকাশে তো কোনো জ্যাম হয় না শ্রুতি, আর আমি এসেছি সড়ক পথে। কি বোঝাতে পারলাম? বাম্পারের পর বাম্পার, জ্যামের পর জ্যাম, ও থামতে থামতে।
1: আরে আরে, করছো কি? অত ভারী জিনিসটা তুমি তুলছো কেন? আবার কোমরে লাগাবে নাকি? আগের বারের ব্যথাটা কি ভুলে গেছো?
0: আরে না না, ঠিক আছে ঠিক আছে, অত ভারী নয়, দেখি যেতে দাও।
1: তুমি ওটা রেখে আগে রনুকে ফোন করো তো, তোমার সঙ্গে কথা বলতে চাইছিল।
0: কথা হয়েছে, ফোন করেছিলাম।
1: হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে তুমি ফোন করেছিলে? আচ্ছা, কতবার তোমাকে বারণ করি, সেবার একটা অ্যাক্সিডেন্ট করলে, ডিভাইডারে ধাক্কা মেরে ভাগ্যক্রমে বেঁচে গেলে, তবু তুমি শুনবে না?
0: সেবার কিন্তু ফোন করছিলাম না।
1: তো কি, ফোনে রিং বাজছিল, তুমি সেটা দেখতে গিয়ে তো।
0: চুপ চুপ, এক কাপ চায়ের দরকার, ঘরে চলো।

0: পাশে তো বসে আছো, ফোনটা ধরছো না কেন? আমি ভেতর থেকে ছুটে এলাম। আরে বসে বসে দেখছো কি, ফোনটা ধরবে তো?
1: হ্যাঁ দেখছি, ধরব না।
0: কেন, কি হয়েছে তোমার? কি ভাবছো কি তুমি?
1: না কিছু না, কিছু না।
0: আমাকে লুকোচ্ছো?
1: না না, লুকোতে চাই না কিছু, তবে বলতেও চাই না তোমাকে।
0: বলতে চাও না মানে?
1: থাক শ্রুতি, আমাকে এখন আমার মতন থাকতে দাও, তোমাকে বলে কিছু লাভ নেই আমার, তুমি তুমি যাও।
0: না না, আমাকে বলতেই হবে অভিজিৎ, বলো তোমার কি হয়েছে।
1: বলছি তো কিছু না।
0: তবে ঘরে আমরা মাত্র দুজন, ফোন বাজছে অথচ তুমি ফোন ধরছো না, কিন্তু ফোনের পাশেই বসে আছো। আমি তো কিছু, ওই ওই আবার, আরে ফোনটা ধরছো না কেন?
1: ভাবছি, শুধু ভাবছি শ্রুতি, ওই ফাইলটাতে তোমার সই না করাই উচিত ছিল।
0: কোন ফাইল?
1: ও যে জল।
0: জল মানে কোন জল?
1: আরবান ওয়াটার সাপ্লাই।
0: ওহো, তা এতদিন বাদে আবার সেই কথা?
1: এই জন্যই তো বলছিলাম, তোমাকে বলতে চাই না।
0: সত্যি তুমি আমাকে পাগল করে দেবে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আজ হঠাৎ ওই ফাইলটার কথা তোমার মনেই বা পড়লো কেন? ফোন রিসিভ না করে তুমি ওই ফাইলটার কথা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে কি তোমার?
1: ওইটাই তো, ওইটাই তো কাল হয়ে গেল।
0: কাল হয়ে গেল মানে?
1: বারবার ফোনটা যে করছে, আজ থেকে আমার ডেফিনেট একটা জবাব দিতেই হবে।
0: কাকে, কিসের জবাব? তুমি তো আমাকে ধাঁধায় ফেললে দেখছি।
1: এই ঘর, এই জমি, ওই ফোন করার লোকটার চাই, টাকা দেবে, কিনে নেবে।
0: কি বললে? এই বাড়ি কিনে নেবে? আমাদের বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি।
0: কাউকে তো বেচবো বলিনি, আমাদের নিজের বাড়ি, কেন বেচতে যাব? আর বেচে দিয়ে তারপর? আমি কাউকে বিক্রির কথা বলিনি, তুমি কি বলেছ নাকি?
1: না না না, আমি কেন বলতে যাব?
0: আসলে তাহলে বিক্রির কথা উঠছে কি করে?
1: জানি না।
0: তোমাকে যদি কেউ বলেও থাকে, তুমি স্পষ্ট করে বেচবো না বললেই মিটে যেত।
1: না না শ্রুতি, মিটে যেত না, আমি স্পষ্ট করেই বলেছি, মিটে যায়নি, বোধহয় মিটবেও না।
0: মানে?
1: নিজের বাড়ি, এখানে বাস করি, এখানে শোয়া বসা ঘুমানো, সেই বাড়ি কেউ নিয়ে নেবে ভাবতেও পারছি না।
0: তাহলে সমস্যাটা কি? কেউ কিনতে চাইতেই পারে, আমরা বিক্রি করব না, ব্যাস কথা শেষ।
1: সে তো বলছে তার এটা চাই।

0: এখনো ফ্লাইট লেট আছে।
1: কত?
0: আগে তো বলেছিল 1 ঘন্টার মতন, এখন বলছে প্রায় 4 ঘন্টা লেট।
1: ওরা এখন কোথায়?
0: হোটেলে ফ্রেশ হতে গেছে, তুমি ফোন করে দেখতে পারো।
1: না, বারবার ফোন করে লাভ কি, ওরা একটু ফ্রি থাকুক না, শুধু শুধু ডিস্টার্ব কেন করতে যাব।
0: কি বলছো কি, তোমার ফোন গেলে রনু মিমির ডিস্টার্ব হবে, তুমি ভাবতে পারলে?
1: না না না, ফোন ধরবে না।
0: আরে বাবা, রনুর ফোন, রনু
1: দাও দাও দাও দাও, আমাকে দাও আমাকে দাও।

0: সেই ফাইলটার কথা?
1: আজকাল কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, কবে কার একটা ব্যাপার, তাই নি তুমি?
2: শ্রুতি, মনে পড়ে যাচ্ছে যে।
1: কেন কেন মনে পড়ছে তোমার?
2: হইছে, ওই ফোনটা বারবার আসছে, একবার দুবার তিনবার বারবার আমাকে শুধু বলছে বিক্রি করো বিক্রি করো বিক্রি করো, দাম দেবো টাকা দেবো গুলি মারবো। আমার শুধু সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে শ্রুতি, আমি নানাভাবে বোঝার চেষ্টা করছি কিন্তু পারছি না।
1: কি কি হয়েছে কি তোমার?
2: জানি না, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি। দেখো, ওই ফাইলটার পরে আমাদের জীবনে তো অনেক কিছু হয়েছে, হ্যাঁ, আগে যা ছিল না।
1: মোটেই না, মোটেই অনেক কিছু হয়নি, আর সেটা অনেক টাকারও ব্যাপার ছিল না, মাত্র লাখ তিনেক টাকা।
2: ওই সময় ওই টাকাটার যা মূল্য ছিল সেটা যে অনেক।
1: তো
2: অনেক
1: তো কি?
2: শোনো, ফাইলটাতে সই করার বিনিময়ে 3 লাখ টাকা। টাকাটা তোমার হাতে আসার পর এই শহরের বুকে একটা জমি, একটা বাড়ির ভাবনা এলো, কি তাই না? টাকাটা যদি না আসতো হয়তো এই বাড়িটা হতোই না।
1: হয়তো কেন, সত্যি তো। তারপরই তো জমি হলো, বাড়ি হলো, বাড়িতে একটু একটু করে আসবাবপত্র, গাছগাছালির বাগান,
2: দুটো লেবু গাছ, একটা কালোজিরের গাছও লাগানো হলো।
0: কালোজিরের গাছ লাগাতে আমার পিসি বারণ করেছিল, ওই গাছ থাকলে নাকি অমঙ্গল হয়।
2: গাছের দোষ দিচ্ছ কেন?
0: নিশ্চয়ই তাই, পিসি বিচক্ষণ মানুষ, তার বারণ শোনা আমাদের উচিত ছিল।
2: বিচক্ষণ মানুষদের কথা শুনতে হয়, আমরা কিন্তু বিচক্ষণ অন্য মানুষের কথা শুনিনি।
0: কার কথা বলছো?
2: আমার বাবার কথা।
0: ও, তা বাবার কোন কথাটা আমরা শুনিনি? তার কথা শুনে শুনেই তো আজ তোমার এই হাল।
1: সত্যতা, একটা বড় চাকরিও জোটাতে পারলে না, বড় কিছু করতেও পারলে না জীবনে, বাবার ভালো ছেলে হয়েই রয়ে গেলে, অথচ কত সম্ভাবনা ছিল তোমার মধ্যে। তোমার কথা শুনে যদি ওই রনু চলতো না, এ জীবনে বিদেশ যাওয়ার ওর কপালে হতো না, বুঝলে? তোমার মতন এই ছোটখাটো একটা চাকরি নিয়ে ঘরে বসে বসেই কেটে যেত।
2: হয়তো তাই, তবে সুখের সন্ধান পেত নিশ্চয়ই।
0: হোয়াট ডু ইউ মিন? তার মানে রনু মিমিরা খুব দুঃখে আছে? তুমি অভিজিৎ মোটেই ভেবো না যে ওরা দুঃখী মানুষ, সুখের সন্ধান করে করেও সুখ পাচ্ছে না। কি সব আজে বাজে কথা তোমার, মাই গড!
2: লোকে তো তোমাকে আমাকেও খুব সুখী মানুষ ভাবে।
0: হ্যাঁ, ঠিকই ভাবে, কেন, তুমি কি দুঃখী মানুষ?
2: তুমি কিন্তু সুখী নও, আমার সঙ্গে সুখী নও, এই কথাটা সব সময় যখন অনুভব করছো তুমি, আমি কিভাবে তখন সুখে থাকতে পারি?
0: স্টপ, স্টপ দিস অভিজিৎ, প্লিজ।
2: না না না, ফোন ধরবে না।
1: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কার সাথে কথা বলতে চান? ও ও, তো ফোনটা রেখে গেছে। হ্যাঁ, বাজা। কি কি বলছেন?
0: ই তোর কোথাকার?

0: ইডিট আপনি কার সাথে কথা বলছেন জানেন? পুলিশকে নম্বরটা দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ হ্যাঁ বুঝেছেন, তাহলে এত আজে বাজে বকছেন কেন? হ্যাঁ আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক বড়। ননসেন্স।
1: ফোনটা ধরতে গেলে কেন? আননোন নম্বরের ফোন কখনো আর রিসিভ করবে না। ওকে নাও নাও মাই ফোন, জল খাও।
0: উফ কি বাজে লোক।
1: কিছুদিন তুমি কোনো ফোনই আর ধরো না।
0: আশ্চর্য, কারোর সাথেই তো তাহলে আর কোনো সম্পর্কই থাকে না। ইজ ইট পসিবল?
1: অনেক ইম্পসিবল ব্যাপারই তো আমাদের জীবনে পসিবল হয়েছে শ্রুতি। ধরো আমরা যা আয় করি, আমরা মানে আমরা দুজনে মিলে তা দিয়ে সংসার চালিয়ে একটা বাড়ি বানানো, ছেলের লেখাপড়া, তারপর তাকে বিদেশে পাঠানো, এত সামর্থ্য আমাদের তো কখনো হতো না, কখনোই পসিবল ছিল না। আমরা সেসব কিন্তু পসিবল করেছি।
0: অভিজিৎ, তোমার কি অন্য কোনো ইচ্ছে আছে?
1: অন্য ইচ্ছে? কি বলতে চাইছো তুমি?
0: না, হতেও তো পারে কাউকে তুমি ভালোবাসতে, তাকে স্ত্রী হিসেবে পাওনি, তার কথা খুব মনে পড়ে আজকাল, হয়তো মনে হয় তোমার তাকে পাওনি বলেই সুখী হতে পারোনি তুমি। পেলে সুখী হতে, কিংবা আমার সঙ্গে বিয়ে হয়েই তুমি সুখী হওনি।
1: হয়তো তাই। তুমি তো ভুল কিছু কখনো বলো না
0: অভিজিৎ। তুমিও অভিজিৎ, ভুল কিছু কিন্তু তুমিও বলো না।
1: হ্যাঁ বলি না, তোমার সঙ্গে ভুল বা বাজে কথা বলি না আমি। সত্যি আমি সুখের সন্ধান করেই চলেছি শ্রুতি, হয়তো তার জন্য এখন আমি বেশি ব্যাকুল হয়ে পড়েছি। আগে কিন্তু এতটা ছিল না। রনুকে পৃথিবীতে আনার পর আর তাকে বিদেশে পাঠাবার পর ব্যাকুলতা আমার বেড়েছে। এখন শুধু মনে হয় আমি বড় একা হয়ে যাচ্ছি। আমার কোথাও যেন একটু সুখের ঠিকানা নেই। কেন নেই? কেন? নিজের কাছেই প্রশ্ন করি, উত্তর চাই। তখন শুধু মনে হয় ওই ফাইলটাতে তুমি সই না করলে জীবনটা নিশ্চয়ই আরেক রকম হতো। তোমার নিজের কাছে এরকম অপরাধী হয়ে থাকতে হতো না।
0: তাই না? ওই ব্যাপারটা না হলেই আমরা খুব সুখে থাকতাম। তুমি নিশ্চিত? কি করে তুমি বুঝলে আমায় একটু বলবে? সব কিছু তুমি আমার ওপর চাপাতে চাও, বেশ অভ্যেস হয়েছে তোমার। দোষ ত্রুটি সব আমার উপর চাপিয়ে দিয়ে তুমি খুব মহৎ হয়ে থাকতে চাও না?
1: না না না শ্রুতি, নিজেকে আমি নির্দোষ মনে করি না।
0: তবে ওই ফাইলটার কথা বারবার তুমি কেন তুলছো?
1: তোমাকে দোষী করার জন্য নয় শ্রুতি, সেদিন তোমাকে তো আমি নিরস্ত করিনি। সম্ভবত টাকার উপর আমারও মোহ এসেছিল, লোভ এসেছিল। সাধারণ একটা ফাইল একটু এধার উধার করে এত সহজে তুমি যদি এতটা পাও, অসুবিধা কি? নিজের কাছে কত যুক্তি আমি সাজিয়েছিলাম, তারপর আমার ভেতরে কি হলো জানো?
0: তুমি তো আমাকে বলনি, কি করে জানবো বলো?
1: শ্রুতি, আসলে আমি ভেতরে এত বেশি সাচ্চা হয়ে থাকতে চাইলাম যে ভেতরটাই আমার নষ্ট হয়ে গেল।
0: মানে?
1: আমার কবিতা লেখাটাই থেমে গেল একদম। ওই দিনের পর থেকে আমার কলম গুছিয়েও আর একটা লাইন লিখতে পারল না। আমি নিজেই কেমন বদলে যেতে থাকলাম। এই ঘর, ছেলে, ফুলের বাগান,

প্রয়োজন, মাথায় শুধু এইসব ঘুরপাক খেতে লাগলো। মনে হতে থাকলো কবিতা তো প্রয়োজন মেটায় না, না তোমার চাকরি আমার চাকরি, ছেলের লেখাপড়া, কেরিয়ার, আরো উচ্চাশা, ব্যাস এই তো যথেষ্ট, আর কি চাই।

0: সংবাদ শিরোনাম আরেকবার। আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এই পর্যন্ত 50 ছাড়িয়েছে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া, যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণের কাজ চলছে। রাষ্ট্রসংঘের মহাসচিব দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল দেশকে আন্তরিক হতে আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের আকাশে বিধ্বংসী বিমান দুর্ঘটনা, আন্তর্জাতিক উড়ান ভেঙে পড়ে অন্তত 300 জনের মৃত্যু হয়েছে আজ দুপুরে।
1: কি হলো, টিভিটা অফ করলে কেন?
2: ভালো লাগছে না, ভালো লাগছে না।
1: সে কখন থেকে তুমি শুধু চ্যানেলই ঘোরাচ্ছ? আচ্ছা নিউজটা তো দেখবে, দাও দাও দাও, রিমোটটা দাও তো।
2: না না, থাক থাক থাক,
1: ছেলে মানুষে করো না, দাও
2: না। থাক থাক শ্রুতি, একটা বিমান দুর্ঘটনার খবর বলছিল, তাই আর দেখলাম না।
1: বিমান দুর্ঘটনা? মাই গড, আন্তর্জাতিক বিমান! আরে ভালো করে খবরটা তো দেখবে, কোন চ্যানেলে দেখলে বলো বলো বলো।
2: না না, খেয়াল করিনি।
1: দাও দাও দাও, রিমোটটা আগে দাও তো।
2: এত ব্যাকুল হচ্ছ যে?
1: হব না, আমাদের রনুর ফ্লাইট তো হতে পারে।
2: না না, রনুর ফ্লাইট নয়, এই একেবারে অন্যদিকে।
1: তুমি তুমি শিওর?
2: শ্রুতি শ্রুতি, রনু তো আমারও ছেলে। আচ্ছা, যদি সত্যি ওটা রনুর ফ্লাইট হতো?
1: অভিজিৎ,
2: কি করতে তুমি?
1: কি বলছো কি তুমি?
2: না না না, ওটা রনুর ফ্লাইট নয়, কিন্তু যদি হতো।
1: স্টপ দিস, কি অশুভ কথা বলছো।

0: ফ্লাইটও তো হতে পারে।
1: না না, রনুর ফ্লাইট নয়, এ একেবারে অন্যদিকে।
0: তুমি তুমি শিওর?
1: শ্রুতি শ্রুতি, রনু তো আমারও ছেলে। আচ্ছা, যদি সত্যি ওটা রনুর ফ্লাইট হতো?
0: অভিজিৎ,
1: কি করতে তুমি?
0: কি বলছো কি তুমি?
1: না না না, ওটা রনুর ফ্লাইট নয়, কিন্তু যদি হতো।
0: স্টপ দিস, কি অসম্ভব কথা বলছো।

0: আকাঙ্ক্ষার সীমা থাকা কি উচিত ছিল না? বাড়ি হয়েছে, তারপর গাড়ি চাই, গাড়ি হয়েছে, অথচ শান্তিটাই যেন আর নেই। এই ঘরে এমন বিলাসী শয্যা, অথচ ঘুম হারিয়ে যাচ্ছে। ভূমিকম্প প্রতিরোধক বাড়ি বানিয়েছি আমরা, অথচ বাড়ির মধ্যে বাড়ির মালিকই এখন আতঙ্কে কাঁপছে।
1: তোমার কথা আমি কিন্তু সব বুঝতে পারছি না। কি এমন অন্যায় করেছি আমরা? হ্যাঁ, বরং বহু ক্ষেত্রে আমরাই অন্যায়ের শিকার হয়েছি।
0: আসলে আমরা যা করি, যা করেছি, তাই আমাদের অন্যায় অত্যাচারের সামনে এনে ফেলে। এই বাড়িটা তাই বোধহয় আর আমাদের থাকবে না।
1: আশ্চর্য, কেন কেন ছিনিয়ে নেবে বাড়িটা? যে বা যারা এমন চেষ্টা করছে তাদের কেন বলছো না তুমি কিছু? আইন তো আছে।
0: বলে লাভ হবে না শ্রুতি, তারাও খুব শক্তিশালী। আর আইন বলছো, সমাজ আমাদের মান মর্যাদা দেয় ঠিকই, কিন্তু বাড়িটা তো আমরা পাপের পয়সায় বানিয়েছি। আমরা যদি তা করতে পারি, তবে গুন্ডা বদমাইশ লোক বাড়িতে পাবার জন্য অন্যায় করলে দোষ কোথায়, কোথায় বলো?
1: তুমি কি গুন্ডা মাফিয়াদের হয়ে ওকালতি করছো নাকি?
0: না না না না না, ফোনটা তুমি ধরবে না।
1: রনুর ফোন। হ্যাঁ, হ্যালো।
2: হ্যাঁ মা, তোমরা ঠিক আছো তো?
1: হ্যাঁ রে, সব ঠিক আছে। তোরা এখন কোথায় বাবা?
2: মুম্বাই এয়ারপোর্টে, এখানে অনেকক্ষণ হল্ট করতে হবে।
1: ও ঠিক আছে রে। শোন, তোরা সাবধানে থাকবি। মিমি কোথায় রে?
2: টয়লেটে। বাবা কি করছে
1: দেখ না, সেই তো একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনে কত দেরি করে বাড়ি ফিরলো। তারপর থেকে শুধু এটা উচিত হয়নি, ওটা ভুল ছিল, সেটা অন্যায়, এই সব বলে চলেছে রে।
2: ডোন্ট মাইন্ড মম, ডোন্ট মাইন্ড। বাবা একটু শেকেলে মানুষ, কি করবে বলো? একটু মূল্যবোধ টুল্যবোধ তো থাকবে। ও হ্যাঁ, প্লেন ক্র্যাশের খবরটা শুনেছো?
1: হ্যাঁ বাবা, হ্যাঁ, তোর বাবাই তো খবরটা দেখেছে। উহ, কি যে ভয় পেয়ে গিয়েছিলাম না। ভগবানকে ধন্যবাদ যে তোদের প্লেনটা ঠিকঠাক আছে।
2: ওকে মম, তোমরা সাবধানে থেকো, পরে কথা হবে।
1: হ্যাঁ রাখছি রাখছি রাখছি।

0: ও কি, তুমি রান্নাঘরে কি করছো? আহা, তোমার কি খিদে পেয়েছে? রাখো রাখো রাখো রাখো তো, আমি করছি, দাও।
1: থাক স্তুতি, আমি পারবো, আমি পারবো। তোমার ওষুধ খাবার সময় হয়ে গেছে, খালি পেটে তো আর ওষুধ খাওয়া যাবে না।
0: শোনো, একটা কথা বলবো।
1: বলো।
0: সত্যি সত্যি কি এই বাড়িটা ছাড়তে হবে আমাদের? তারপর
1: জানি না, এখনো ও কথা ভাবার সময় আসেনি।
0: না না, মানে এমন যদি হয়, ওই মাফিয়া লোকটা আর ফোন না করে সোজা বাড়িতে চলে আসে,
1: তারপর সত্যি সত্যি গুলি চালিয়ে দিই?
0: না না না না না, তাই কি হয় নাকি? শোনো শোনো, যে ফাইলটার কথা তুমি বারবার বলছো, সেটা আমি ছাড়া অন্য কেউ হলেও তাই করতো। সেও পয়সা নিত, হয়তো আরো বেশি নিত।
1: হয়তো তাই, অন্যায়টাই তো নিয়ম হয়ে গেছে। অথচ একটু সাহস দেখিয়ে লোভ সরিয়ে চলতে পারলে তো এত কষ্ট ভোগ আর করতে হয় না, এত অনুশোচনা হয় না।
0: অন্যায়টাই যদি নিয়ম হয়ে গেছে বলো, তবে আর অনুশোচনার কি আছে?
1: অর্থাৎ এটাই সঠিক বলছো, তাই তো? আমি কিন্তু ওই লোকটার কাছে কৃতজ্ঞ।
0: কার কথা বলছো?
1: ওই তো যে বারবার ফোন করছে, তুমি যাকে মাফিয়া বলছো।
0: What?
1: Yes. Yes. ও যদি আজ আমাকে এভাবে হুঁশিয়ারি না দিত, এরকম ভয়ের অবস্থা সৃষ্টি না করত, হয়তো জীবনের এই প্রায় সন্ধ্যায় আর দ্য এজ অফ 65 আমি বুঝতে পারতাম না কতটা সৎ আমি।
0: অভিজিৎ,
1: শুধু সুখ সুখ করেই বাকি দিনগুলো কেটে যেত।

0: তো সুখটাই পাওয়া হতো না, হতো না।
1: আবার আবার ফোন এসেছে।
0: ফোন? কিন্তু শব্দ কই?
1: আমি সাইলেন্ট করে রেখেছি, ওটা কেমন ভয়ের কারণ হয়ে যাচ্ছে।
0: না না না, সাইলেন্ট রেখো না, ওটা জোরে জোরে বাজবে। দাও দাও দাও ফোনটা আমাকে, দাও দাও দাও।
1: না না,
0: আর দাও দাও বলছি। আমি ভয় নেই, বাঁচতে চাই। ভয় ভয় ভয়, ভয়টা খুব জরুরি। দাও ফোন, ফোনটা দাও, ফোনটা দাও। বাঁচতেই থাকুক, বাঁচতেই থাকুক।

0: সুখেরও লাগিয়া নাটকটি এখানেই শেষ হল। মূল রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বাংলা রূপান্তর শামসুন্নাহার, অভিনয় করেছেন রনু ও সংবাদ পাঠক দেবাশিস নন্দী, শ্রুতি রাতুলা চক্রবর্তী এবং অভিজিৎ গৌরী শঙ্কর পাণ্ডা, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: নাটক এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাঙ্ক। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য গড়ে তোলা হচ্ছে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও 140 কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত 25 বছরে মানুষের আস্থা এবং অভিজ্ঞতা তার বড় সম্পদ। তিনি বলেন, জম্মু কাশ্মীরের সমস্যা মনে হয়েছিল শেষ হবে না, কিন্তু সংবিধানের 370 ধারা প্রয়োগের পর সেখানেও সমস্যা অনেক সহজ হয়ে এসেছে।
1: জম্মু কাশ্মীর মে আর্টিকল 370 কি সমস্যা এসা লগতা থা কি ইয়ে অন্তহীন হ্যায়, লেকিন আজ আর্টিকল 370 কি দিবার পুরি তরহ টুক চুকি হ্যায়। ইসি তরহ নকসলবাদ কি সমস্যা কো দেশ কা দুর্ভাগ্য মান লিয়া গয়া, লেকিন আজ ইসকি কমর তোড়ি যা চুকি হ্যায়। জো আতঙ্কবাদ ভারত কে ভাগ্য কো হি চুনৌতি দে রা থা, লেকিন এ ভারত কি অদম্য ইচ্ছা।

0: आती है, हमने घर में घुसकर मारा और दुश्मनों को बता दिया कि भारत की ताकत क्या है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। গুজরাটে জাতীয় স্তরে কৃষির পরিবর্তনে সেচ, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা, ফসলের বৈচিত্র্য এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রীর ২৫ বছরের যাত্রার কথা এখানে তুলে ধরা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী জনসেবাকেই জীবনের মূল লক্ষ্য করেছেন। সরকার প্রধান হিসেবে জনসেবার ২৫ বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
0: আজ গরিব সে গরিব ঘর মে জন্মে হুয়ে এক ব্যক্তি নে আপনি গুণো কে আধার পর আপনি ক্ষমতা কে আধার পর আর করোড়ো করোড়ো লোগো কো সাথ মে লেকর লগাতার ২৫ সাল মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী রহনে কা রেকর্ড বনায়া হ্যাঁ ও ব্যক্তি হ্যাঁ প্রিয় নেতা নরেন্দ্র মোদীজি।
1: সরকার ২০২৫ সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট ৩৭৫ ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিশ্ব তুলো দিবস। প্রতিবছর ৭ অক্টোবর বিশ্বজুড়ে তুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এই দিনটি লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিজ সিং তুলো শিল্পের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫% করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেট বাড়ানো হল। ২০২৫ সালে মোট ১২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত ৪টি পর্যালোচনায় তা ৫.২৫% অপরিবর্তিত রাখা হয়েছিল। খুচরো মূল্যবৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এই হার বাড়ানো হয়েছে। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার বাড়তে পারে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে মানালি অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ ওড়িশার ভুবনেশ্বরে ২৪তম ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ড মিটিং আয়োজন করেছে। এর সভাপতিত্ব করবেন বাহিনীর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবামানি। বোর্ড মিটিংয়ের ফাঁকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, দ্বাদশ ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স ২৬ সূচনা করবেন। ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স ২৬ মহড়া আগামীকাল ওড়িশার পারাদ্বীপে অনুষ্ঠিত হবে, যেখানে উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা এবং অসামরিক বিমান দপ্তর যোগ দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। রাষ্ট্রসংঘের লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে আসা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। জম্মু কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাসবাদ এখনও ভারতের কাছে বড় হুমকি। পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর কথাও তিনি উল্লেখ করেন। সন্ত্রাসবাদের নতুন প্রযুক্তির অপব্যবহার বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ এবং সন্ত্রাসবাদ নিয়ে সার্বিক কনভেনশন দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানায় ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও গড়ে তোলা হচ্ছে। ঘানার রাজধানী আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে এক সমাবেশ

0: সে ভাষণে তিনি বলেন, কূটনীতির প্রধান কাজই হল স্বার্থের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা এবং প্রতিযোগিতা যাতে কোনোভাবেই সংঘাতের রূপ না নেয় তা সুনিশ্চিত করা। ডক্টর জয়শঙ্কর অর্থনীতি, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও আফ্রিকা দুপক্ষেরই তরুণ জনসংখ্যাকে দক্ষ ও ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর তিনি জোর দেন। জ্বালানি, খাদ্য, সার ও অর্থ এই চারটি ক্ষেত্রে সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার গুরুত্বের কথাও তিনি বলেন। পাশাপাশি দক্ষিণী বিশ্বের দেশগুলির মতকে আরও জোরালোভাবে তুলে ধরার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বের পরিধি বাণিজ্য, পরিকাঠামো সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলা, কৃষি, স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে IMF ও বিশ্বব্যাংকের বৈঠকের আগে সিঙ্গাপুরে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির সুস্থিতিতে প্রভাব ফেলেছে আর উচ্চ ঋণের বোঝা উন্নত ও নিম্ন আয়ের দু ধরনের অর্থনীতির উপরেই চাপ সৃষ্টি করছে। বিমান পরিবহন ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 2030 সালের মধ্যে 10টি এয়ারবাস বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনা নিয়ে লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুডিগার লোচ। মন্ত্রী বাংলাদেশ বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য লুফথানসাকে আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজের জন্য ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার। 4 বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে 22 ও 24 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় T20 ম্যাচ খেলবে ভারত। 27 অক্টোবর ওয়েলিংটন, 30 অক্টোবর অকল্যান্ড ও 1 নভেম্বর হ্যামিল্টন হবে সিরিজের বাকি 3 ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তার সবচেয়ে বড় শক্তি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাঙ্ক। জম্মু এবং কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে OIC ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথমেই যে ব্যান্ডের গান শুনবেন সেই ব্যান্ডের নাম হলো The Eastern Blues.

0: ব্যান্ডের গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: এখানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ

জমিয়ে এখনো চলছে আসর, লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন এখানেই শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30, বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 19 সেকেন্ড, বাংলাদেশ সময় 3:33।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 3 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 19 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 97% এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 61%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 31.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হল, শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, উপস্থাপনায় পৌলমী ঘোষ। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রোজ নামচা, অতিথি রূপা গঙ্গোপাধ্যায়, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 শুনবেন কলকাতা কলতান, বিশ্ব ডার্ট চ্যাম্পিয়নশিপ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি। কল্যাণময় দাসের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, সর্দিকে অবহেলা নয়।

সন্ধে সাতটায় শুনবে নাটক সুখের লাগিয়া, রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত্রি 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ পরিবেশনায় থাকবেন অভিষেক লাহিড়ি, রাগ যোগ, 10:45 উপমহাদেশের খবর, রাত্রি 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। আজকে দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হবে অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর অনুরোধের আসরে দুই বাংলার শ্রোতা বন্ধুদের সকলের পছন্দের গান নিয়ে রয়েছি আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, আর ভালো থাকতে হবে আমাদের। এখন উৎসবের মরশুম আসছে বলা যেতেই পারে, চারিদিকে বেশ একটা হই হই রই রই ব্যাপার চলছে, তার মধ্যে মন তো উৎফুল্ল হবেই, স্বাভাবিক ব্যাপার। আবার মাঝে মধ্যে বৃষ্টি এসে একটু ভাসিয়েও দিচ্ছে, তো সব রকম মিলিয়েই চলছে, চলতেও হবে, আর সেই সঙ্গে চলতে হবে বিভিন্ন রকমের গান, শুনতে তো হবেই, এবং অবশ্যই সেই গান আপনাদের পছন্দ মতো। তাই আর একদম দেরি না করে চলে যাই আজকের অনুরোধের আসরের প্রথম গানে। প্রথম গানটির অনুরোধ পাঠিয়েছেন প্রবীর কুমার, পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে। ওপার বাংলার এই বন্ধু শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও কতদিন খুঁজেছি তোমাকে এই গানটি। ওই বাংলার এই বন্ধুর অনুরোধে দুই বাংলার সকল বন্ধুদের জন্যই থাকল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গান, সুধীন দাশগুপ্তের সুরে এবং কথায়।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আরও কতদিন আমি খুঁজেছি তোমাকে গানটি। হ্যাঁ, আমরাও তো খুঁজে বেড়াই আমার বন্ধুদের পাঠানো অনুরোধের আসরে, অনুরোধের গানগুলো বাজানোর জন্য কত কিছু খুঁজে বেড়াই এবং আশা করি আপনাদের পছন্দ মতন গান শোনাতে পারি। আমরা চলে যাই পরের গানে, শ্যামল মিত্রের কণ্ঠে এবং অবশ্যই উত্তম কুমারের লিপে, আমার স্বপ্নে দেখা সাগরিকা ছায়াছবি থেকে সেই গান আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্রের কণ্ঠে থাকলো এই গানটি।

দেখলেন তো, এর আগের গানটাই শুনতে শুনতে আমরা ভুলের কথা শুনছিলাম, কি জানি ভুল হয়ে যায়, আর শুনতে শুনতে সেই ভুল করেই ফেলাম। আমার অনুরোধকারী বন্ধুর নাম তো জানাতে ভুলেই গেছি, যিনি শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ পাঠিয়েছিলেন, তিনি হলেন বিশ্বজিৎ হাজরা। তাঁরা হলেন বিশ্বজিৎ হাজরা, প্রকাশ বিশ্বাস, জগন্নাথপুর, হবিবপুর, মালদা থেকে তারা এই অনুরোধ পাঠিয়েছিলেন। এবার চলে যায় পরের গানের অনুরোধে। দেখি পরের গানের অনুরোধটি কারা করেছেন। অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে অনুরোধ পাঠিয়েছেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একদম অন্যরকম একটি গান এবার শোনানোর জন্য, হেই গো মা দুর্গা। চলুন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনে নি সেই গান।

সমীর চট্টোপাধ্যায়ের কথায় এবং সুরে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানে চলে যাই। পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন গৌরব চক্রবর্তী, রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তার অনুরোধে শেষ পর্যন্ত ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তারই কণ্ঠে থাকল কেন দূরে থাকো।

পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন গড়দরজা বিষ্ণুপুর থেকে চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলি। তারা শুনতে চেয়েছেন সমর্পিতা ছায়াছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারে বারে। হ্যাঁ, খুব সুন্দর করে অনুরোধ করেছেন তারা। তাদের অনুরোধে সকল শ্রোতা বন্ধুদের জন্য শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অজয় দাসের সুরে থাকল অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গানটি।

পূর্ব মেদিনীপুরের মুরাদপুর থেকে রূপকথা সেন শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে দেয়ানিয়া ছায়াছবি থেকে সেই বিখ্যাত গানটি, গানি ভুবন ভরিয়ে দেব। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শ্যামল মিত্রেরই সুরে তারই কণ্ঠে আবারও সকল শ্রোতা বন্ধুদের জন্য।

না বন্ধুদের দুঃখ পাবার কিছু নেই, আমাদের অনুরোধের আসরের শেষ গানের সময় এখনো হয়নি, এখনো আরও একটা দুটো গান শোনাতেই পারি, তাই চলে যাই পরবর্তী অনুরোধে। পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন কলকাতার বড়বাজার থেকে রাধিকানাথ মল্লিক ও মিতা মল্লিক এবং নৈহাটি থেকে মিঠু ও মীরা। তারা শুনতে চেয়েছেন ইলা বসুর কণ্ঠে কত রাজপথ জনপথ পেরিয়ে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং শৈলেন মুখোপাধ্যায়ের সুরে থাকল ইলা বসুর কণ্ঠে সেই গান।

এবার একেবারে শেষ গানের সময় হয়ে গেছে। আমাদের আজকের অনুরোধের আসরের শেষ গান শোনাবো, আবারও একটু অন্যরকম স্বাদের গান দিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। ফিরোজা বেগমের কণ্ঠে ওরে নীল যমুনার জল এই নজরুলগীতিটি শোনানোর অনুরোধ পাঠিয়েছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, সাথী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল বানিয়র নলহাটি বীরভূম থেকে। তাদের সকলের অনুরোধে সকল শ্রোতা বন্ধুদের জন্য আজকের অনুরোধের আসরের শেষ গান।

আজকের অনুরোধের আসর এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, এভাবেই আমাদের আপনাদের পছন্দের গানের অনুরোধ পাঠাতে থাকবেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ভালো লাগার ভালোবাসার গানগুলি সকলের জন্য সকলকে শোনাতে। ভালো থাকবেন, আবারও কোনো অনুরোধের আসরে নিশ্চয়ই কথা হবে। শেষ করছি আজকের অনুরোধের আসর, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: শরতেল সোনা মেঘে সোনালি সরগম, অন্যরকম সুরে এখন অন্য উচ্চারণ। আকাশে পেজা মেঘের মেলা, পথে প্রান্তরে কাশফুল দেয় দোলা, হিমেল পরশ নিয়ে বাতাস বলে কোথায় গেলে সব, এসেছে শরৎ উৎসব। আর সেই উৎসবের ডাকে সারা দিয়ে দুই বাংলার সকল মৈত্রী বন্ধুকে শারদ শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শরৎ উৎসবের বিশেষ বিশেষ পর্ব নিয়ে আমরা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ হাজির হব প্রতিদিন। আজ তেমনই একটি বিশেষ পর্ব, যেখানে চলুন আমরা পরবর্তী সময়টুকু অংশ হই। আকাশবাণী কলকাতার মহিলা মহলে পুজোর মরশুমে আজকের বিশেষ পর্বটি প্রকৃত অর্থেই বিশেষ, কারণ আমাদের মধ্যে আজ অতিথি হিসেবে এমন একজন মানুষ রয়েছেন, তাঁর কথা কিভাবে বলি। নয়ের দশকের শেষে ৯৪ পর্বে টিভির পর্দায় ছিলে সব বাঙালির গর্বে মহাভারতের সেই সোনালি দিনগুলি। দ্রৌপদী তুমি, আমাদের অহংকারের রূপা গাঙ্গুলি, নিরুপমা দিয়ে তোমার ছবির অভিযান, অভিনয় দিয়েছে তোমায় অনেক সম্মান মৃণাল ঋতুপর্ণ এবং গৌতম অপর্ণারা, তোমায় দিয়ে ঝরিয়ে দিলে শিল্প ঝর্ণা ধারা, রাজনীতির আসনেতেও তোমার তুলনা তুমি, প্রতিবাদের মুখ দেখেছে এই বঙ্গভূমি, সরস্বতীর কন্যা তুমি কি করে যে ভুলি, শ্রদ্ধা যেন প্রীতি যেন রূপা গাঙ্গুলি। আজকে আকাশবাণী কলকাতার এই বিশেষ পর্বে দিদি স্বাগত তোমাকে সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে।
1: থ্যাংক ইউ।
0: যেহেতু এটা আমাদের পুজো মরশুমের পর্ব, তাই আজকের আলাপচারিতার একেবারে শুরুতে একটু তোমার কাছে জানতে চাইব, পুজো তোমার কাছে কি স্মৃতি নিয়ে আসে?
1: ছোটবেলায় পুজো একরকম থাকে, আস্তে আস্তে দিন গড়ায়, বয়স বাড়ে, তখন পুজো অন্যরকম রূপ ধারণ করে। আমি বেরোতাম একদম ছোটবেলায়, তো পুজো একটা জামা পাওয়াটাই সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। আর আমি আমার বোন সোনা আর আমি একদম ছোটবেলায় দুজনে একরকম জামা পরতাম।
0: আচ্ছা,
1: তারপর যখন বুঝতে পারলাম যে একরকম জামা বড় মার কাছে থাকতাম আমি, তো বড় মা আমাকে

আমাদের নিয়ে গিয়ে মাপ দিয়ে ফ্রক বানিয়ে আনাতো। তো তারপরে বুঝতে পারলাম যে দুজনে একরকম জামা পরাটা আমাদের জন্য লস হয়ে যাচ্ছে, কারণ যদি তিনটে জামা হয় তাহলে দুজনে যদি আলাদা আলাদা করি তাহলে সেটা ছটা হয়ে গেল দুই বোনের জন্য। তো তখন আমরা প্ল্যান করলাম যে তাহলে আমরা আর একরকম জামা পরবো না। তখন একটু বুঝতে পারলাম, ক্লাস সেভেন টেভেনে হয়ে গেছে, তখন ধরে ফেলেছি ব্যাপারটা যে তো একরকম জামা কিনলে তো আমাদের লস হয়ে যাচ্ছে। তো আমি আসলে প্ল্যান করলাম দুজনে দুজনের পছন্দটা কিনতাম, মানে আমার যে রংটা পছন্দ ছিল সেটা সোনা বলতো আমি এটা নেব, এই জামার প্রিন্টটা চাই, ওরকম করে আর বড় মায় মিললে ঠিক করে দিত। আমি অবশ্য একটু ছোট বয়স থেকে শাড়িও পরতাম। তো আমাদের পুজো ছোটবেলা

0: তো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বাড়িতে পুজোটা একটা ছিল আবহাওয়া। আমাদের কাছে, আমার কাছে চিরকালই পুজোটা কিন্তু শুধু পুজো,
1: যার মধ্যে কোনো বাণিজ্যিকীকরণ নেই।
0: ঠাকুর মশাই আসবেন, সবাই চুপচাপ বসবে, হাত জড়ো করে বসে থাকবে, সবাই বড়দের হেল্প করবে, কে চন্দন বাটবে তাই নিয়ে একটা বিশাল ব্যাপার। আমার দায়িত্ব পড়তো নাড়ু বানানোগুলোতে,
1: আচ্ছা,
0: এসব আমার সব দায়িত্ব পড়তো ছোট বয়স থেকে। একটা বিড়ম্বনা সিনেমা জগতে আসার পর শুরু হয়ে গেছিল, সেটা হচ্ছে পুজোয়
1: ঘুরে ঠাকুর দেখাটা বন্ধ হয়ে গেল,
0: উদ্বোধনের একটা মানে আমন্ত্রণ, এবং যেটা শিল্পীদের আর্থিকভাবেও সাহায্য করে, ফ্রিল্যান্সার্স আমরা, তো আমাদের কাছে সেটাও একটা, অনেকের কাছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার ছিল, কিন্তু আমি কোনোদিনই সেটা করতে পারতাম না। আমার কেন জানি মনে হতো যে পুজোর উদ্বোধন একজন পুরোহিতের কর্ম, তার দায়িত্ব, তাকে শোভা দেয় পায়, আমায় পায় না। তো আমি সিনেমা করলে আমাকে দেখতে লোকে ভিড় করে আসতে পারে বটে, কিন্তু তাতে আমার উদ্বোধন করার কোনো ক্ষমতা আমার হয় না।
1: আমি এটা করি বলে ওটা আমার সহজাত অধিকার এমনটা নয়।
0: তা আমি যেন উদ্বোধন করি না, করিনি, কোনোদিন করিনি, ভালো লাগে না আমার। আর এখন তো সবাই জেনেই গেছে যে আমি পুজোর উদ্বোধনে যাই না। তো এখন
1: এই যে তোমার কথা প্রসঙ্গে পুজোর স্মৃতি নিয়ে অভিনয় আসার কথা হলো, অভিনয় আসা কিভাবে? মানে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি অভিনেত্রী হব?
0: না না না না, আমাদের বাড়িতে সেরকম কোনো মানে অ্যাটমসফিয়ারও ছিল না যে সেখানে অভিনয় করতে হবে, এবং সেখানে অভিনয় করলে কিরম হবে, স্কুলেও কোনোদিন ছিল না। আমি স্কুলেও কোনোদিন মানে থিয়েটারে মানে পার্টিসিপেট করা করতাম না, গানের অনুষ্ঠানেই গান করতাম।
1: গান শেখা একদম ছোটবেলা থেকে?
0: গানটা আমার স্কুলের যেরকম মিউজিক ক্লাস থাকে, আমার কবিতা দিদি, কবিতা ব্যানার্জি, তিনি আমাকে, আমার গানের মানে টিচারও ছিলেন বেলতলা গার্লস হাই স্কুলে, আমি তার কাছেই গান শিখেছি। এবং এখনো যদি আমি দুটো গান শিখতে ইচ্ছে করে, আমি কবিতাদির কাছেই শিখি। আমি ওর কাছে ছাড়া খুব একটা মানে শুনে টুনে শিখতে পারি না আর কি।
1: রয়েছে তোমার অভিনয়ের জগতে, পুজোর স্মৃতি থেকে চলে এসে মহাভারতের দ্রৌপদী, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা তোমাকে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অমর করে রেখেছে। কিন্তু একজন অভিনেতার কাছে কোনো একটি চরিত্র যখন নিজের পরিচয়কেও ছাপিয়ে যায়, তখন কি সেটা এক ধরনের বন্দি দশা তৈরি করে? তোমার কি মনে হয়?
0: না না,
1: কেরিয়ারের কোনো মুহূর্তে কি কোথাও গিয়ে তোমার মনে হয়েছে যে দ্রৌপদীর একটা বিশাল ছায়া তোমার ভিতরের অন্য রূপা গাঙ্গুলিকে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছতে দেয়?
0: না, আসলে কি হয়েছে, বম্বেতে বা দিল্লি, কলকাতার বাইরের মানুষ দ্রৌপদীর বাইরে বিশেষ কিছু দেখেননি, কিন্তু যারা সিনেমা লাভার্স, যারা ফেস্টিভ্যাল যে সিনেমা দেখে, তারা কিন্তু আমাকে রূপা গাঙ্গুলি হিসেবে অনেক সিনেমাতে দেখার সুযোগ পেয়েছেন। কারণ আমি এটা বিশাল সময় ধরে, আমি প্রচুর বাংলা সিনেমা করেছি, বাংলা সিরিয়াল করেছি, শর্ট ফিল্মস করেছি, তখন আমাদের শর্ট ফিল্মের একটা যুগ ছিল টেলিভিশনে, নানা তখন চ্যানেল এসে গেছিল, তখন আমরা, আমাদের বিশাল সময় গেছে যখন আমরা শর্ট ফিল্মের মাধ্যমে, আমাদের আজকের যাদেরকে তোমরা ডিরেক্টর হিসেবে দেখো, তাদের অনেকেই কিন্তু শর্ট ফিল্ম থেকে উঠে আসা ডিরেক্টর। সেই সময়টা আমরা, আমাদের ওটাই আমাদের মেইন কাজ ছিল। আমি বম্বে ছেড়ে চলে এসেছি বহু বছর, মানে মহাভারতের পরে পরেই, কারণ আমার ওটা স্যুট করেনি আর কি, মানে ওই ধরনের সিনেমার অভিনয় করার যোগ্যতা আমার ছিল না। আমি ওরম নাচতে পারতাম না, ওরম ভাবে আমি জামা কাপড় পরতে পারতাম না, তো আমার কিছু ফিজিক্যাল ডিসএবিলিটি মানে ডিফিকাল্টি ছিল আর কি, যার জন্য আমার মনে হতো যে আমি, ওটা আমাকে ফিট করছে না, মানাচ্ছে না। আর যে হ্যাঁ বড় হয়েছি, যে এরকম পোশাক পরে বড় হয়েছি, তাতেও নিজেকে মনে হতো যে এটা কি, আমি ঠিক নাচতেও পারতাম না, কোনদিন নাচ শিখিনি, তো এই যুগান্ত করতে গিয়ে নাচ শেখা, তার আগে আমি কোনদিন নাচ শিখিনি। বাট একটা রিদম সেন্স ছিল, কারণ বাবা ছোটবেলায় আমার জন্য তবলা বাজাতো, আর বাবা তবলা বাজাতেন, আমি গান গাইতাম, তো সেই জন্য রিদম সেন্সটা ছিল বলে আমার যুগান্ত সময়টা শিখতে সুবিধা হয়েছে, নাচটা চটাক চটাক করে। কিন্তু বাঙালি আমাকে অনেক বেশি অন্যান্য সিনেমার জন্য চেনে, অন্যান্য শর্ট ফিল্মের জন্য চেনে, সিনেমার জন্য চেনে, মানে টিভি শোজ এর জন্য চেনে।
1: তুমি যখন দ্রৌপদীর চরিত্রটা অর্থাৎ মহাভারত ছেড়ে অন্যান্য কাজ করতে শুরু করলে, তখন একজন তরুণী অভিনেত্রীর কাছে ওই ইমেজটা ভাঙা কি খুব শক্ত ছিল না? সেটা তুমি খুব

0: সাবলীল ভাবেই করতে পেরেছিলে?
1: না না, আমার ইমেজ ইমেজ নিয়ে আমার প্রথমত কোনো সমস্যা ছিল না কোনোদিন। মধ্যবিত্ত ঘরের মেয়েদের না ইমেজটা, যারা একটু নিম্নবিত্ত ঘর থেকে বড় হয়, নিজেদের মতন তাদের বাড়ির পরিবেশ যেরকম থাকে, আমার আমার সেরমই ছিল। ফলে ইমেজ কেমন হবে, আমাকে কেমন সবসময় অ্যাপিয়ার করতে হবে, তখন এগুলো ছিল না, এরকম টাইপের ব্যাপার ছিল না, যে ওই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আর আমাদের আর একটা সুবিধে ছিল, সেটা হচ্ছে আমরা আমাদের অভিনয় করতে আসার সময় আমরা এমন ডিরেক্টর, আর্টিস্ট, কো আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট এমন পেয়েছি যে ওই সব মাথার মধ্যে ঢোকাবার কেউ ছিল না।
0: একদম একদম।
1: এই যে পদ্মা নদীর মাঝিটা যখন করলাম, তখন আমি প্রায় 7-8টার মতন, যুগান্তর ক্ষেত্র তাই হচ্ছে, কটা যে হিন্দি সিনেমা ছেড়েছে কোনো তার হিসেব নেই, কিন্তু তার জন্য আমার কোনো মানে কোনো কষ্ট হয়নি। আমাকে বম্বে থেকে বলছে ক্যা ইয়ে এক সিনেমা কে লিয়ে তুমি এক সাল তক সব সিনেমা ছোড় রহে হো, ইয়ে হোয়াট ইজ দিস ননসেন্স। বললাম নেই নেই, ইয়ে তো বহুত ইম্পর্টেন্ট ক্যারেক্টার হ্যায় মেরে লিয়ে, তো পদ্মা নদীর মাঝি করবার জন্য আমি সারা বছর ধরে সিজনে শুটিং করতে হয়েছে, তো 7-8টার উপর হিন্দি সিনেমা ছেড়ে দিয়েছিলাম।
0: এটার জন্য, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তো একটা মানসিক দৃঢ়তা লাগে। তুমি যেই সময় টলিউড এবং বলিউডের মূলধারার বাণিজ্যিক ছবিতে চুটিয়ে কাজ করছিলে, ঠিক সেই সময়ে তুমি একই সঙ্গে মৃণাল সেন, অপর্ণা সেন, গৌতম ঘোষের মতন পরিচালকদের সঙ্গে কাজ করেছ, কাজ করেছ ঋতুপর্ণ ঘোষের মতন পরিচালকের সঙ্গে। এদের সঙ্গে কাজ করা আর ওই বম্বের গ্ল্যামার ছেড়ে কাজ করা, এই মানসিক দৃঢ়তা, মানসিক পরিবর্তন, এটা তুমি কিভাবে করতে?
1: আমি আমি চিরকাল বেশ কিছু নিয়ম জীবনে ফলো করেছি। সেটা হচ্ছে, ধরো আমি পেন্সিল বুকিং বলে একটা জিনিস থাকতো, সেটা করতাম না। আমি ধরো একটা কাউকে ডেট দিলাম, একটা সিনেমা শুটিং চলছে, আমি যত টাকাই তখন পাই না কেন, খুব সামান্য টাকা তো তখন সিনেমা ইন্ডাস্ট্রিতে পাওয়া যেত, সেটুকু যেটুকু পেতাম তা সত্ত্বেও আরেকটা সিনেমা আমি শুনতামই না, মানে শুনবই না, কারণ আমার আমাদের সময় একটা লম্বা এক দু মাস ধরে শুটিং হওয়া, তারপর ডাবিং এগুলো সব চলতো, তো শুটিং শেষ না হলে আমি জেনারেলি বছরের পর বছর এমনভাবে কাটিয়েছি যে একটা সিনেমা শুটিংটা শেষ না হলে বা অন্যটা, একটা সিনেমা শুটিং চলতে চলতে আমি অন্য সিনেমার গল্পটাই শুনতাম না। কারণ গল্প যখন শোনা হয় তখন তার মধ্যে চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে গল্পটা শুনতে হয়, আমি এনকার্ভড হয়ে যেতাম ওটার মধ্যে, তো সেজন্য আমি গল্পটাই শুনতাম না, আমি ওদের ওয়েট করাতাম, যারা আমার জন্য ওয়েট করবেন তারা ওয়েট করবেন। আর আমি বাংলা সিনেমাতেও তো দারুণ একটা কমার্শিয়াল মুভিজ কিছু করিনি, মানে আমি যে খুব কমার্শিয়াল হিরোইন হিসেবে কোনোদিন খুব সাকসেসফুল ছিলাম তা তো নয়। আমার জড়তা, আড়ষ্ঠতা এগুলো আমার কাছে সুবিধে দিয়েছে যে আমার যে সিনেমা যে ক্যারেক্টারগুলো আমার করতে আস্তে আস্তে ভাল লাগতো সেগুলো আমি নিজের মতো করে করতে পারতাম, চাইতামও, এবং সেই সব ডিরেক্টররা আমাকে ইউটিলাইজ করতেও জানতেন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, ওরা আমাকে জানতেন আমাকে। আর আমি খুব মানে শেমলেস লার্নার, কথাটা আমি সব জায়গাতেই বলি, আমার শিখতে খুব সুবিধা হয়েছে গুরুজনদের কাছ থেকে, আমাদের মানে সিনিয়র আর্টিস্টদের কাছ থেকেও আমার শিখতে খুব সুবিধা হয়েছে। আমাদের একটা সিস্টেম ছিল, আমরা ফ্লোর থেকে বেরোতাম না।
0: আচ্ছা।
1: বড়দের যখনই কোনো শর্ট চলছে, কিছু চলছে, মানে আমরা বেশ কয়েকজন আছি সেই সময়কার, আমার আমার জানা, আমি কারোর নাম বলে আলাদা করতে চাই না, বাট আমি জানি বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আমাদের সময় ছিলেন যারা ফ্লোর থেকে বেরোতেন না, আমি তাদের মধ্যে একজন।
0: আচ্ছা।
1: কারণ কোনো একজন সিনিয়র একটা ক্লোজ দেবেন, সেই ক্লোজটা হয়তো পরে আমারটা কেটে রিয়াকশন যাবে, তো সেটা আমার দেখাই হলো না, কারণ তখন এরকম ভিডিও অ্যাসিস্ট থাকতো না,
0: একদম,
1: যে গিয়ে দেখেনি দেখেনি কে কিভাবে বলেছে না বলেছে,
0: ঠিক,
1: আমরা তো ফ্লোরেই থাকতাম। আমি তো সেই জমানার মানুষ যে একটা শর্ট কাট হয়ে গেলে পরে তারপরে আমাদের স্ট্যাচু করে দাঁড় করিয়ে দিত, স্ট্যাচু দাঁড়িয়ে গেছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বসে লিখছে যে আচ্ছা ডান হাতটা এরকম, বাঁ হাতটা এরকম, বোতামটা এখানে আছে, ওটা এখানে আছে, শাড়িটা এরকম আছে। তো আমরা সেই সময়, কারণ আমরা সেই যুগের মানে প্রাগৈতিহাসিক যুগের মানুষ যারা একসঙ্গে 7 জন লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ডাবিং করছি, এবং আমাদের ডাবিংয়ে যদি একজনেরও ভুল হয় তাহলে ওই 7 জনকে আবার করতে হবে। ফলে আমাদের স্ক্রিপ্ট তখন বাইন্ডিং আসতো, রেডি আসতো, স্ক্রিপ্টের আমার সবকটা স্ক্রিপ্ট আমার কাছে

0: পর্যন্ত যা যা আছে, যা আমি অভিনয় করেছি, তার পাশে নিজে আমি লিখতাম, আমার ফুটনোটস থাকতো প্রতিটি সিনে, প্রতিটি শটে, এবং সেটা আমি কিভাবে ডায়লগ ডেলিভারি করেছি, কিরমভাবে পজ নিয়েছি, কিভাবে কেটেছি, সেটা আমি ডাবিংয়ে দুদিন আগে আবার পড়তাম, পড়ে পড়ে পড়ে পড়ে মাথার মধ্যে ঢোকাতাম, ওই সিনটা এরম ছিল, সেই সিনটা এরম ছিল, ওটা ওরকম অভিনয় করেছিলাম, তখন আমাকে এরম করে বলতে হয়েছিল, তুমি যখনই একটা কাজের মধ্যে কনসেন্ট্রেট করবে
1: এবং এতখানি ইনভলভ হবে,
0: তখন তুমি আর তোমার কাছে এগুলো খুব সহজ হয়ে যাবে। তো ওইরকম সাতজন মিলে, তো আমাদের সিনিয়র সিনিয়র অ্যাক্টর, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় একই লাইনে আমার সঙ্গে দাঁড়িয়ে ডাবিং করছেন, এবং মাইক শেয়ারও হতে হতো, অত মাইক সবসময় থাকতো না, তো একজন এরকম করে বললেন, একজন সরে গেলেন, আবার এরকম এরকম ভাই মাইক শেয়ার করে করে
1: বলে, এটা সৌমিত্র চট্টোপাধ্যায়,
0: সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা সিঙ্গেল মাইক ছিল, বাট আমাদের ধরো বেশ কিছু আর্টিস্টদের একজন দুজন করে করে আমরা মাইক শেয়ার করে করে বলেছি, কখন আমি সিঙ্গেল মাইকেও বলেছি, ডিপেন্ডিং অন দ্য সিন, কজন অ্যাক্টর আছে না আছে। আমাদের সেই জন্য ওই একাগ্রচিত্তে কাজ করার একটা মানে বাধ্যবাধকতা ছিল, মনেও
1: মানসিকতাও
0: তৈরি হয়েছিল, কারণ আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আমি একটা ডাবিং এ ভুল করব, তার জন্য ওকে আরেকবার বলতে হবে, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
1: ঠিক,
0: তো এটা একটা ডেডিকেশন ক্রিয়েট করে মনের মধ্যে, মানসিকভাবে একটা মানুষকে ভাবে তৈরি করে।
1: আচ্ছা, এই যে গল্প শুনছিলাম, মনে হচ্ছিল এটা এভাবেই চলতে থাকুক, আমরা আরো শুনি, আরো সমৃদ্ধ হই। এবার একটু বলো না, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা।
0: খুব প্রিয় ডিরেক্টর, তো ঋতুপর্ণর বহু সিনেমা, সৌমিত্র দার, গৌতম দার বহু সিনেমায় আমি সারা বিশ্ব ঘুরেছি।
1: ঋতুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা
0: অসম্ভব ভালো, ঋতু তো একদম ছেড়ে দিত ফ্লোরে, মানে এক একজন ডিরেক্টরের এক এক রকম গুণ থাকে, ঋতু শুধু পড়ে দিত একবার
1: টোটাল স্ক্রিপ্ট।
0: হ্যাঁ, আমি আবার ফ্লোরে সেই সিনটার সময় একবার বলতাম যে তুমি একবার শুধু আমার ডায়লগটুকু পড়ে দাও, আর কারোরটা পড়ো না, শুধু আমারটুকু পড়ে দাও, ব্যাস। আর ও আমাকে, আমি বললাম যে আমি বলে তুই তোর মতো করে কর, মানে ও লেখার সময় একটা চরিত্রকে ভেবেই মানে লিখতো, আগেকার দিনে হতো,
1: অভিনেতা বা অভিনেত্রীকে ভেবে স্ক্রিপ্ট
0: ভেবে, এটা আগে আগে হতো।
1: হ্যাঁ,
0: যে একজনকে ভেবে, ওর ম্যানারিজমস ভেবে, ওর কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, ও কোনটা পারে, ওকে কোনটা মানায়, সেটা ভেবেই ও লিখতো। ওই জন্য আমার বাড়িওয়ালি করবার সময় আমার এত সুবিধা হয়েছে অ্যাক্ট্রেস হিসেবে এটা অভিনয় করার। তারপরে পটাপট পটাপট ছ সাতটা বোধহয় আমি গানই গেছিলাম বাড়িওয়ালিতে, ব্যাকগ্রাউন্ড সং এর মতো গান গেয়ে গেছি, সিকোয়েন্সের মধ্যে মধ্যে গান গেয়েছি, তো এগুলো আমার খুব মানে জমতোর সঙ্গে। ঋতু বকলেও ভারী মিষ্টি ছিল, যদিও আমি কারোর কাছে কখনো বিশেষ বকা খাইনি, আমাকে ডিরেক্টররা বিশেষ বকতেন না, কেউ কেউই বকতেন না। আমি ক্যামেরাম্যানদের খুব প্রিয় থাকতাম সবসময়, আমি ডিরেক্টর এবং ক্যামেরাম্যান, আমার স্কুলেও তাই ছিলাম, আমার স্কুলেও আমার টিচাররা আমাকে বকতেন না, কেন জানি না,
1: বন্ধুদেরও খুব পছন্দের মানুষ ছিলাম।
0: হ্যাঁ, আমি বকা খাইনি খুব একটা জীবনে, মানে একটা ভয়ানক রকমের খারাপ বকা টকা দুঃখ হচ্ছে।
1: ক্যামেরাম্যানদের কথা এলো, রাজনীতি, লাইমলাইট, গ্ল্যামার, শুটিং, এই সমস্ত কিছুর চেনা ব্যস্ততা থেকে যখন রূপা গাঙ্গুলি একা থাকেন, নিজের সঙ্গে সময় কাটাতে কিভাবে ভালোবাসো, কিভাবে নিজের সঙ্গে সময় কাটাও, যদিও হয়তো তুমি বলবে যে সেই সময়টা খুব কম পাই, যতটুকু পাও।
0: হ্যাঁ, আমার নিজের সঙ্গে সময় কাটানো আজকাল প্রায় শেষই হয়ে গেছে, অনেকগুলো বছর ধরে নিজের জন্য বলে কিছু সময় আর নেই, আমার সেটা ভালো লাগে না। আগে খুব বই পড়তাম, মাঝে মাঝে একটা দুটো বই, আজকাল দেখি একটা বই নিয়ে শুরু করি তো তা শেষই করতে পারি না, প্রতিদিনই ভাবি, আবার ডেট লিখে রাখি আজকে কতটুকু
1: অবসর পেলে গান গাওয়া।
0: গান তো মাঝখানে দু তিন বছর আরেকবার শুরু করেছিলাম, কবিতা দিকে মানে আমি গত এক মাস আগেও বললাম যে কবিতাতে আমি গানটা আবার শুরু করতে চাই, কবিতা দিক সময় আমি টাইম পাই, আমি সবই তো জানি, কেন জানি না জাস্ট হয়ে উঠছে না, মানে নিজের জন্য সময় বার করা আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে নিজের জন্য। গানটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল, সেটা আমার খুব প্রিয় ছিল, গান শোনা, গান গাওয়া এবং গাছপালা আমার কাছে খুব একটা, আমার ভীষণ গাছপালার নেশা মায়ের থেকে পাওয়া সেটা, এবং আমার ঘর সাজানো, ঘর গোছানো সেটা একটা নেশা, বাস্তু নিয়ে পড়া।

0: পড়াশোনা করা সেটা আমার একটা ভয়ানক ভালো লাগার জায়গা। এরকম অনেক কিছু আমার নিজের ব্যক্তিগত ভালো লাগার জায়গা আছে।
1: আচ্ছা দিদি, তোমার জীবনের অন্যতম বড় শক্তি হলো তোমার স্পষ্টবাদিতা এবং তোমার মানসিক দৃঢ়তা জীবনের কঠিনতম সময়গুলোতে। নিজের ভেতরের এই শক্তিকে কিভাবে ধরে রাখো?
0: সময় যে পারি তা নয়, আমার একটা নিজস্ব সিস্টেম আছে, সেটা আমি দরজা বন্ধ করে দিই, নিজের রুমটা লক করে দিই, ঢুকতে দিই না কাউকে, কথা বলি না কারোর সঙ্গে, ভালো না লাগলো কেঁদে ফেললাম, কেঁদে নিলাম, মুখ টুক ধুয়ে আসলাম, আই জাস্ট গিভ মাই সেলফ 5 মিনিটস টাইম, ব্যাস হয়ে গেল। কতক্ষণ মানে যা হয়ে গেছে তা হয়ে গেছে, তাই নি কতক্ষণ ব্রুট করে লোকে।
1: এটাই হচ্ছে আসল পয়েন্টটা, যা হয়ে গেছে তা হয়ে গেছে।
0: আর আমি ভুল টুল করলে আমি সঙ্গে সঙ্গে নিজের কাছে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে সরি বলে নিই, তো ওরা আমার কাছে খুব একটা ইজি প্রসেস, জীবনে বেশিবার করতে হয়নি সেটা। কিন্তু আমার নিজের যদি মনে হয় যে আমি এটা ভুল করেছি, আমি জাস্ট বাথরুমে যাই, নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলি, ওটা আমার ছোটবেলার অভ্যেস ছিল, কথা বলি, রাগ হলে রাগ করি, ঝগড়া করি, কখনো অন্যায় করেছি মনে হলে নিজেকে সরি বলি এবং তার নাম করে তাকে সরি বলি, চেষ্টা করি তাকে জানিয়েও দেওয়ার, সবসময় পেরেছি তা না, কিন্তু জানিয়ে দেওয়ার। আর মন খারাপ হলে কাঁদি, কেঁদে তারপরে চোখ মুখ মুছে আবার নিজের কাছে ডেস্কে চলে আসি।
1: এই যে এতগুলো দিক বললে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা সমাজের তরুণ প্রজন্মের জন্য, এই দিকগুলো থেকেই মনে হলো জিজ্ঞাসা করি যে তুমি নিজেকে কিভাবে তুলে ধরতে চাও, একজন পরামর্শদাতা হিসেবে নাকি এমন একজন মানুষ হিসেবে যিনি প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করছেন বা করেছেন?
0: দেখো, আমার ছোটবেলা থেকে আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল।
1: হ্যাঁ,
0: আর আমি যেটা খুব ভালো করতাম, আমি প্রচুর টিউশন পড়াতাম।
1: আচ্ছা,
0: সেটা দিয়ে আমার মানে আমার পথ চলা সবকিছু চলতো আর কি, মানে সব জীবনটা চলতো এটা দিয়ে আর কি, ক্লাস টেনের পর থেকে। তো হাত খরচা তো লাগে, বাস ট্রাম ভাড়া লাগে, এই লাগে ওই লাগে, টিফিনও খেতে লাগে, তো এসবের জন্য। তো আমার বুঝিয়ে বলার একটা ন্যাচারাল স্কিল চিরকাল ছিল। আমার কিছু বন্ধু বান্ধব বলতো তোর প্রচণ্ড ইনটিউশন আছে এবং একটা অদ্ভুত প্রবলেম সলভ করার একটা সিস্টেম মেকানিজম আছে ভেতরে। সো আমার বন্ধুরা বলতো তোর উকিল হওয়া উচিত, মানে আমার বহু মানে বহু বয়স অব্দি আমার বন্ধুরা আমাকে বলছে তোর উকিল হওয়া উচিত, তোর উকিলই বুদ্ধি আছে, তুই সলিউশন বার করে ফেলিস। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি নিজে নিজের জীবন দিয়ে বুঝেছি পরামর্শ কাউকে দেওয়া যায় না, তাকেই দেওয়া যায় যে পরামর্শ চায়। সেখানেও কাউকে পৃথিবীতে কিছু যায় না যদি সে নিজে থেকে শিখতে না চায়।
1: ঠিক ঠিক,
0: বিশ্বাস, কাউকে কিছু করানো যায় না যদি সে তার ইনকুইজিটিভনেসটা যথেষ্ট না থাকে। যদি আমি কিভাবে নিজের জীবনকে পরিচালনা করেছি সেটুকু শুধু বলে দিতে পারি। যেমন আমার বারবার মনে হয়েছে যে সৎপথে থাকা খুব কঠিন কাজ এবং জীবনে সবচেয়ে কঠিন কাজ ন্যায়ের পথে থাকা। এবার আমি যেটা করেছি সবসময় সেটা হচ্ছে যে নিজের সাথে কথা বলা, নিজের মানসিকতাটা নিজের মতন করে পরিচালনা করা, যেখানে বেশিক্ষণ চলে না, যেদিন মনে হয় যে না আর ভাল লাগছে না, আস্তে করে উইথড্র করি,
1: সেখান থেকে সরে আসা,
0: আস্তে করে উইথড্র করি, কারোর উপর রাগ পুষে রাখি না। আমি দেখেছি রাগ পুষে রাখলে যে নিজের ভেতরে কি যন্ত্রণা হয় সে যন্ত্রণা সহ্য করা দায়, সে রাগটা ভেতরে ভেতরে এমন ভাবে তাকে কষ্ট, আমাকে কষ্ট দেয়, তার উপর রাগ আরো বাড়তে থাকে বরঞ্চ, দরকার নেই। তো আমি এইসব জিনিসগুলো প্রসেসগুলো লাইফে ফলো করেছি, সারা জীবন ধরেই করেছি, আজও করি, কম্পিটিশন করি না কারোর সঙ্গে, কারণ আমি বিশ্বাস করি অন্তর থেকে যে আমার কপালে যেটুকু আছে আমি সেটুকুই পাব। আমার ইচ্ছেটাকে এমন জায়গায় নিয়ে যাইনি কোনোদিন যেখানে আমার এটা চাই ওটা চাই সেটা চাই, যেটা লোভের আকারে গিয়ে পৌঁছয়। বাবা বলতো এসব কথাগুলো, বাবার থেকে এসব কথা আমার শেখা,
1: তোমার থেকে আজকে আমরা শিখলাম, আমাদের শ্রোতা বন্ধুরা শিখলো। গল্পে গল্পে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এক কথায় উত্তর ছোট্ট করে কয়েকটা প্রশ্ন করি, তোমার অভিনয় জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি?
0: অনেকগুলো, অভিনয় করতে করতেই আস্তে আস্তে অনেকগুলো মানুষকে, অভিনেতা, ডিরেক্টর, ডিওপি, অভিনেত্রী, এরকম অনেকের সঙ্গে
1: কাজ করেছো যাদের,
0: বা আমি দেখেছি যাদের।
1: হ্যাঁ,
0: যেমন সদ্য কদিন আগে যার কথা সবাই মিলে আলোচনা করছিলাম, মিঠু মুখার্জি, রিনা আমার হেডড্রেসার, ও খুব মিঠু মুখার্জির কথা বলতো, আর খুব আমাকে বলতো যে তোমার এত দাপট, তোমাকে দেখলেই মনে হয় তুমি দাপট।

0: বুটি মানে, কিন্তু তুমি যখন মিশে যাও লোকের সঙ্গে তখন ভাবে তো তো
1: একেবারে
0: ভেদাই মারা এটা, মানে আমার বন্ধুরা, আমি বেশ কিছু বন্ধুরা বলে তুই আর কথা বলিস না, তুই রাজনীতিতে একটা পুরো পুরো বেকার একটা লোক, তো কথা কথা ভেঙে দিস। আমার বন্ধুরা আমাকে, আমার যারা আমার জেনুইন বন্ধু, 30 বছর 35 বছর এই প্রফেশনে যারা আমার বন্ধু, ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধু, তারা আমাকে বলে, রিনা বলতো যে মিঠুদির সঙ্গে তোমার খুব মিল আছে, মানে উনি হাঁটবেন, উনি চলবেন, উনি ঘুরবেন, উনি তাকাবেন, সমস্ত কিছুতে একটা ভয়ানক দাপট, যেটা নাকি আমার ছোটবেলায় ছিল। আর আমার বাড়ির লোকের এখন আমাকে বলে যে আমার নাকি সব দাপট টাপট চলে গেছে, আমি নাকি খুব একটা এমিকেবল এমিয়েবল মানুষ হয়ে গেছি, আমি নাকি অত আর রাগ ডাগ করি না, যা গে এখন আমি যে দায়িত্বটা পালন করছি সেটা শান্ত মনে করার কথা আমার, তাই আমি করছি।
1: বেশ বেশ, পর্দায় কোন সহ অভিনেতার সঙ্গে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে?
0: আমার এরকম কোনো আলাদা ব্যক্তি বলে আমি কাউকে মনে করতে পারবো না।
1: বেশ, অভিনয় নাকি গান, এক লাইনে বেছে নিতে বললে কাকে বেছে নেবে?
0: গানটা আমার অনেক বেশি প্রিয়।
1: হ্যাঁ,
0: গানটা আমার জীবনে সারা জীবন থেকেছে, আমার অঙ্গাঙ্গি ভাবে আমার জীবনের সঙ্গে জড়িত ছিল সারা জীবন গান। অভিনয়টা আমার একটা পেশা ছিল, গানটা আমার একটা ভালোবাসার জায়গা। গানের প্রতি আমি অযত্ন করেছি, সেটা অভিনয়ের জন্যও করেছি, সেটা রাজনীতির জন্যও করেছি। কারণ গান যাদের গাইতে হয় তাদের একটা অদ্ভুত নিয়মানুবর্তিতা লাগে, এই কখন খেলাম, কখন ঘুমলাম, কখন ধুলোর ঝড়ে কাজ করলাম, কখন খালি পায়ে দৌড়চ্ছি, কখন বৃষ্টিতে ভিজছি, কখন 102 ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করছি, এরম ভাবে করলে গান গাওয়া উচিত নয়। যদি গান কাউকে প্রফেশনালি বা যত্ন করে মন দিয়ে ভালোবেসে গানটা গাওয়া হয়, ইচ্ছে হয় তার, তাহলে গানে নিমজ্জিত থাকতে হয়।
1: বেশ, চলো, উৎসবের মরশুমে রয়েছি আমরা, উৎসব মানেই মাতৃশক্তির আরাধনা বা নারী শক্তির আরাধনা, রয়েছি আকাশবাণী কলকাতার মহিলা মহলে। যেতে যেতে সমাজের সর্বস্তরের মহিলাদের জন্য রূপা গাঙ্গুলির কি বার্তা থাকবে?
0: আপনি যেমন আপনি তেমন থাকুন, কে কি বললো আপনাকে নিয়ে কান দেবেন না, আপনি যেমন আপনি তেমনই থাকুন, আনন্দে থাকবেন।
1: তাহলে একজন নারী সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারবে?
0: অফকোর্স, মহিলা মহলের জন্য এটুকুই বলবো যে, বিশেষত মহিলাদের জন্য যদি বলতে হয় তাহলে বলবো আপনি যেমন আপনি তেমন থাকুন, কে কি বললো কান দেবেন না। আর সমস্ত সমাজের মানুষের জন্য বলবো, কারণ আমি না খুব মানে সমাজকে আলাদা একত্রিত দেখি, আমি নারীকে সমাজে আলাদা দেখি না, নারীকে কোনো স্পেশাল কিছু দেখি না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো তোমার আমার চিন্তা ভাবনার মধ্যে, আমি সমান সমান ভাবি। সেখানে যে কোনো মানুষেরই নিজে যা, নিজেকে চেনা এবং সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটা তাকে অনেক শান্তি দেয়, আনন্দ দেয়।
1: বাহ বাহ, এই পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: আমাদের ছোটবেলায় টিভি সিরিয়ালে মহাভারতের দ্রৌপদী, তিনি ভারত বিখ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলির সঙ্গে গল্পে কথায় ছিলাম এতক্ষণ। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো মহিলা মহলে পর্যন্তই, মহিলাদের আসর নিয়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু সঙ্গীতা। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের মহিলাদের আসরে। আজকের মতো টাটা।

মহিলাদের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আমাদের জানাবেন রাখি দাশগুপ্ত। ঘরের মধ্যে ছোট একটা চাঁদমারি তৈরি করে ছোট ছোট তীর তাতে ছুড়ে মারা। চাঁদমারি বলতে দেওয়ালের গায়ে আটকানো একটা কার্ডবোর্ড বা ওই রকম কিছু, যাতে সেই ছোট ছোট তীরগুলো গিয়ে গেঁথে যায়। আর যদি কেন্দ্রে গিয়ে গাঁথে বেশি নম্বর, সরে গেলে নম্বর কম, কিছুটা যেন তীরন্দাজির মতোই। তো সেই রকম একটা ব্যাপার এই কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হল এবং প্রফেশনাল ডার্টস কর্পোরেশনের ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কোয়ালিফায়ার, এটা হল কলকাতার একটি সংস্থায়, সেখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের প্রতিনিধি নির্বাচিত হল। কিভাবে হল, কারা করেন এই প্রতিযোগিতার আয়োজন, এ সম্পর্কে আমাদের শুনিয়েছেন রাখি দাশগুপ্ত। তিনি যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে, আমরা শুনব সে কথা।
1: আমাদের সঙ্গে রয়েছেন টালিগঞ্জ ক্লাবের ডার্টস চেয়ারপার্সন শ্রীমতী নেহা সুরাইয়া, এবং তিনি ক্যাপ্টেনও এই প্রতিযোগিতায় রয়েছেন। আর রয়েছেন আইডিসি ইন্ডিয়ান ডার্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অর্ণব রাহা। অর্ণব দা এবং নেহাদি, আপনাদের দুজনকেই আমাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে স্বাগত জানাই।
2: ধন্যবাদ।
3: ধন্যবাদ।
1: আমরা জানি তিন দিন ধরে আপনাদের ওখানে বিশাল একটা কর্মকাণ্ড চলছে ডার্ট কম্পিটিশনে 2026, যারা জিতবে তারা ভারতের প্রতিনিধিত্ব করবে লন্ডনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, তাই তো? এই মুহূর্তে কি চলছে, মানে তিন দিনের বিষয়টা যদি একটু খুলে বলেন, কারা রয়েছেন, কতজন রয়েছেন, কিভাবে খেলাটা হচ্ছে, একটু যদি শ্রোতা বন্ধুদের একটু আইডিয়া দেন এই প্রতিযোগিতা সম্পর্কে।
2: ওয়ার্ল্ড ডার্ট চ্যাম্পিয়নশিপ যে হবে লন্ডনে ডিসেম্বরে, ওর ইন্ডিয়া কোয়ালিফায়ার, তো এখানে 200 থেকে একটু জায়গা লোক পার্টিসিপেট করেছে অল ওভার ইন্ডিয়া থেকে। ও থেকে এক উইনার যে হবে, ও যাবে লন্ডন, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপে। তো ওটার কোয়ালিফাইং টুর্নামেন্ট এটা আছে। ওর পরে আমাদের একটা আর টুর্নামেন্ট চলছে এখানে, দ্যাট ইজ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, 24 সালের নিচে যে বাচ্চারা আছে, ওটাও অল ওভার ইন্ডিয়া, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, আরো কোথায় কোথায় থেকে এসেছে, আর ওরা সব কম্পিটিশন করবে, ওরাদের ন্যাশনাল র্যাঙ্কিং হবে। ওর পরে আমাদের একটা আছে ইন্ডিয়ান ডার্টস লিগ, তো আমরা ওর নাম আছে টলি ইন্ডিয়ান ডার্টস লিগ, ওখানে 176 প্লেয়ার্স আছে, যে 16 টিম হয়েছে, ফ্র্যাঞ্চাইজি যেমন যেরকম IPL হয় ওই রকমই 16 ফ্র্যাঞ্চাইজি টিম আছে, অকশন হয়েছে, আর সব 176 আর প্লেয়িং ইন 16 টিমস।
1: এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার এর জন্য যে টালিগঞ্জ ক্লাবে যে যুদ্ধ চলছে আর কি, ইন্ডিয়া কোয়ালিফায়ার অফ ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়নশিপে, সেই সংক্রান্ত বিষয়ে যদি একটু জানা যায় কতজন খেলছেন আর কিভাবে, মানে এই রুলসটা কি, অন্যদিকে আপনি যদি বলেন একটু এই বিষয়ে।
3: হ্যাঁ, তো আমাদের যে তিনটি ইভেন্টের কথা নেহা বললেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেখানে প্রতি বছর ডিসেম্বরে ইংল্যান্ডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডার্টস হয়, যেখানে প্রতিটা দেশ থেকে যে নাম্বার 1 প্লেয়ার থাকে তারা গিয়ে পার্টিসিপেট করে। এছাড়া গ্লোবাল সার্কিটে যত টপ র্যাঙ্ক প্লেয়ার আছে প্রায় 100 জনের উপর তারা পার্টিসিপেট করে। ঠিক আছে, টলিগঞ্জ ক্লাব আমাদের ইন্ডিয়ান ডার্টস কাউন্সিলের সাথে পার্টনারশিপ করছে, গত 2 বছর ধরে আমরা সাথে এটা অর্গানাইজ করছি, যেখানে আমরা ইন্ডিয়ার নানা রকম জায়গা থেকে যত টপ র্যাঙ্ক প্লেয়ার আছে তারা এসে এখানে পার্টিসিপেট করছে। এখানে তিনটে ফরম্যাটে খেলা হয়, আপনার সব প্লেয়ার তিনটে চান্স পায়। ঠিক আছে, এবার ধরুন প্রথম ট্যুর হয় যেখানে নকআউট টুর্নামেন্ট হচ্ছে প্রায় 180টা প্লেয়ারের মধ্যে।
1: আচ্ছা, 5টার মধ্যে কি তিনটে চান্স পায়, মানে এরকম কোন রুলস আছে যে 5 বারের মধ্যে 3 বার করতেই হবে?
3: না, 5 বারের মধ্যে 3 বার না, এটা তিনটে ট্যুর হয়, তাতে পয়েন্ট থাকে। ধরুন আপনার প্রথম টুর্নামেন্ট হলো, যেটা প্রথম ট্যুর হলো ওটাকে আমরা ট্যুর বলি, প্রথম টুর্নামেন্ট 180 জনের মধ্যে যে জিতলো সে একটু পয়েন্টস পেলো, সেকেন্ড যে হলো সে পয়েন্টস পেলো, থার্ড হোক, এরকম করে প্রতিটা প্লেয়ার পয়েন্টস পেতে থাকে, র্যাঙ্কিং পয়েন্ট। তারপরে সেকেন্ড ট্যুরে আবার যে জিতলো রানার আপ তারা পয়েন্টস পাবে, যে থার্ড ট্যুরে হয়। প্রথম যে ইভেন্টটা ছিল সেখানে অলরেডি নিতিন কুমার, যে গত কয়েক বছর ধরে অলরেডি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, তিনি জিতে গেছেন, আর গতকাল উনি সেকেন্ড টুরও জিতে গেছেন। এতে কি হয়েছে যে উনি অলরেডি এত পয়েন্টস পেয়ে গেছেন যেখানে উনি

0: আইডেন্টিফাই করে গেছে, ওদেরকে থার্ড টুর্নামেন্টে খেলতে হচ্ছে না।
1: আচ্ছা,
0: তো সেখানে অলরেডি আমরা আইডেন্টিফাই করে নিয়েছি যে নিতিন কুমার, যিনি তামিলনাড়ুর প্লেয়ার, উনি গত অনেক বছর ধরে ইন্ডিয়া হয়ে খেলছেন। ইনফ্যাক্ট গত বছর উনি ইন্ডিয়ার প্রথম প্লেয়ার হয়েছেন যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটা ম্যাচ জিততে পেরেছেন। রিচার্ড উইনস্ট্রা বলে একজন প্লেয়ার আছেন হল্যান্ডে, তাকে হারিয়েছিলেন। আর ওইটা হওয়াতে কি হয়ে গেছিল যে পুরো দেশের মধ্যে ডার্টসের ব্যাপারে আরো অনেক জনপ্রিয়তা বেড়ে গেছে, অনেক বাচ্চারাও খেলতে স্টার্ট করেছে, এবং নানা রকম আপনার কর্পোরেট সার্কিট বলুন, ক্লাব সার্কিট বলুন, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে এই খেলাটা আরো জনপ্রিয় হয়ে গেছে।
1: এখানে একটু একটা জিনিস জানতে চাইছি, এটা নেহা ম্যামও বলতে পারবেন, হয়তো এত বছর ধরে খেলছেন, এটা তো শুরু সেই মানে ইংল্যান্ডের, আমরা জানি ইতিহাস বলে যে ব্রিটিশ যোদ্ধারা যুদ্ধের আগে খেলতেন, তাদের যুদ্ধের ফাঁকে সেই ব্যারেলে হোক বা গাছের গুড়িতে ছোট ছোট তীর ছুড়ে মারত, তারপর সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে সেই গাছের গুড়ির রিংটাই ডার্ট বোর্ডে একটা ডিজাইন হয়ে আসে আর কি, যে গোল যে জায়গাটাতে তীরটা ছুটতে হয়, এবং সেই জায়গা থেকে ইতিহাস বলে যে এতগুলো বছর ধরে চলতে চলতে চলতে চলতে এখন এই মুহূর্তে। ও তার আগে বলি যে এটাও মানে আমাদের শ্রোতা বন্ধুদের জানা দরকার কার থেকে এটা শুরু হয়েছে, বিভিন্ন পাবে তো 1908 থেকে আমি যতদূর জানি এটা একটা লিগাল হয়, কারণ আগে বলা হতো লাকের জন্য, কিন্তু পরে দেখা গেল যে ডার্ট কম্পিটিশন অ্যাকচুয়ালি স্কিলের ব্যাপার একটা, এবং এই স্কিল এবং এই খেলাটা জনপ্রিয়তা আগে অনেকে জানতো না, কিন্তু এখন প্রচুর মানুষ জেনে গেছেন বিভিন্ন ক্লাবে বিভিন্ন কম্পিটিশনে। আপনি অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট বা নেহা ম্যাম চেয়ারপার্সন হিসেবে বা খেলোয়াড় হিসেবে ক্যাপ্টেন হিসেবে এত মানুষজনকে দেখছেন, কি মনে হয় যে ডার্ট কম্পিটিশনের ফিউচারটা কি, মানে কতটা ইম্প্রুভমেন্ট ওই সময় থেকে এই 2026 এই টোটাল সময়ের মধ্যে ঘটেছে?
2: দেখুন, ইংল্যান্ডে তো খুব সাহায্য থেকে আছে, ইন্ডিয়ায় 10-15 বছর আগে থেকে এটা ডার্টস গেম খেলা সব ভরেছে। আর এখানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে কলকাতায়, আগে আমি ভাবছি 10 সাল আগে আপনি জিজ্ঞেস করবেন তো 20 প্লেয়ার, এখন আছে 1000 প্লেয়ার, যেমন টপ ক্লাবের প্লেয়ার, কিছু ক্লাব মেম্বার না আছে ওরাও খেলে, তো এরকম খুব উন্নতি হয়েছে। আর পরের বছরে আর হবে, খুব খুব হবে, এটা খুব এখন আমরা চাইছি কি অলিম্পিক্সে ওটা স্পোর্টস হয়ে যাবে।
1: হ্যাঁ, অর্ণবদের কাছে এটা জানতে চাইবো যে এত বছর ধরে যে এই যে একটা ট্রান্সফরমেশন চলছে, এত প্লেয়াররা খেলছেন এবং এই যে মডিফিকেশন হচ্ছে পুরো খেলাটার সঙ্গে প্লেয়ারদের যে একটা সম্পর্ক, এই সম্পর্কে আমরা আগে অতটা জানতাম না। ভেরি রিসেন্ট ডার্ট কম্পিটিশন নিয়ে বেশ কয়েক বছর ধরে একটা উন্মাদনা রয়েছে বিভিন্ন ক্লাবে ক্লাবে, তো এই জায়গাটাতে তাৎপর্যটা কতটা, যে ডার্ট প্রতিযোগিতা খেলাটা কতটা কঠিন, মানে মানুষ কি চাইলেই খেলতে পারবে না এর জন্য কোনো প্রশিক্ষণেরও দরকার আছে?
0: আপনাকে যদি আমি বলি, চলুন আমরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি বা সাইক্লিং করি বা ধরুন টেনিস খেলি, সেটার জন্য আপনার সরঞ্জাম লাগবে, আপনার অপোনেন্ট প্লেয়ার লাগবে সাথে খেলার জন্য, আপনার একটা অ্যারিনা লাগবে বা স্টেডিয়াম বা কোনো একটা খেলার মাঠ লাগবে, রাইট? ডার্টস এমনটা খেলে এটা এত ইজি, যেখানে আপনি আপনি চাইলে নিজের ঘরের মধ্যেও একটা ডার্টবোর্ড সেট আপ করতে পারেন, আপনার 3টে ডার্টপিন লাগবে, একটা ডার্টবোর্ড লাগবে, নিজেই চালাতে পারবেন, নিজেই একাও খেলতে পারেন। ডার্টস একটা এমন খেলা যেখানে একাও খেলা যায়, এবং আজকালকার দিনে এমন অ্যাপ হয়েছে যেখানে আপনি কম্পিউটারের নানা রকম লেভেলের সাথেও খেলতে পারেন, আপনার যতটা অ্যাভারেজ হবে 3টে পিনের আপনি তার সেই অনুযায়ী কম্পিউটারকেও চ্যালেঞ্জ করতে পারেন। তো ডার্ট এমন একটা খেলা যেখানে আমরা ভার্চুয়ালিও খেলি আজকে, ধরুন আমি বম্বেতে আছি এবং নেহা কলকাতায় আছে, আমরা চাইলে আমরা একটা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ডার্টস একে অপরের সাথেও খেলতে পারি। তো খেলাটা অ্যাক্সেসিবিলিটি যদি আমি কথা বলি, এটা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো স্তরে যে কোনো আপনার শহরে বা গ্রামে সে একটা ডার্টবোর্ড লাগানো যেতে পারে। আর সেটা যদি কথা হয়, আপনাকে শুধু হাতের আর পায়ের পজিশন ঠিক করতে হবে, আর থ্রো যেটা হবে আপনার যেভাবে আপনি ছুটবেন সেটা আপনি প্র্যাকটিস করে করে কি একটা মাসেল মেমোরি তৈরি হয়, তো মেমোরি যেটা আপনার তৈরি হবে তাতে আপনি জানবেন আচ্ছা আমি এইভাবে যদি এখানে ছুটি তাহলে পিনটা এখানে গিয়ে পড়বে। তারপরে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো। আমাদের এক সময় এরম ছিল যে ম্যাক্সিমাম আপনি একটা 3টে পিনে মারতে পারবেন হচ্ছে 180, ঠিক আছে? আজকে এই টুর্নামেন্টে অ্যাটলিস্ট যেমন 15-20 জন প্লেয়ার আছে যারা অলরেডি 180 যেটা ওয়ার্ল্ড রেকর্ড ইকুয়ালিং স্কোর মেরে দিয়েছে, তো সেই দিক থেকে স্ট্যান্ডার্ড এমন জায়গায় চলে গেছে ইন্ডিয়ার এখন, যেটা নেহা বলছিল যে ক্লাবের প্লেয়ার আজকে ন্যাশনাল প্লেয়ারে চ্যালেঞ্জ দিচ্ছে, টপ করেছে, ন্যাশনাল প্লেয়াররা গিয়ে আজকে ইন্টারন্যাশনাল সার্কিটে নাম কামাচ্ছে।
1: এবং এখানে একটা বিষয় খুব জানার আছে নেহা ম্যাম, যদি বলতে পারেন, যারা খেলছে তারা কতটা স্টেবিলিটি তাদের লাইফে আছে, মানে এখান থেকে প্রাইজ জেতাটা থেকেও কি তাদের প্রফেশনাল লাইফে তারা কি কোথাও সেটেল হতে পারছে এই খেলাটা থেকে, মানে সামনে কি কোনো সুযোগ আসছে, চাকরি বাকরির ক্ষেত্রে কি কোনো সুযোগ থাকতে পারে ডার্ট চ্যাম্পিয়নশিপের পরে?
2: তো এখন ইন্ডিয়ায় অত প্রাইজ মানি আছে না, ইন্ডিয়ায় যে প্রাইজ মানি আছে ওর থেকে ওটা প্রফেশনাল হতে পারে না, মানে জব তো করতেই হয়, যারা জব করে বিজনেস করে, এটা এক্সট্রা হবি যেমন আছে, পরন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ায় অত প্রাইজ মানি অত হয় না।

0: কি ওটা প্রফেশনাল যেমন খেলতে পারে ইন্ডিয়ায়, কোম্পানি জানে স্পন্সর হয় তখন ওটা আমরা চাইছি ডাচ এটা ও লেভেলে যেতে হবে।
1: মানে প্রাইজ মানিটাই এখনো পর্যন্ত মেইন অ্যাট্রাকশন, বাট প্রফেশনাল লাইফে এটা অতটা মানে ইমপ্লিমেন্টেশন অতটা হয়নি থ্রু ডার্ট, তাই তো?
0: হ্যাঁ,
2: মানে এখানে আমি যদি অ্যাড করি, আপনি প্রাইস ডিস্ট্রিবিউশন যদি দেখেন, ঠিক আছে, আজকে তা কিন্তু ঠিক হবে না এটা বলা যে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবে না একজন ইন্ডিয়ান প্লেয়ার, দিতে পারে। কারণ আজকে যে প্লেয়ারটি ইন্ডিয়া থেকে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে, প্রথম রাউন্ডে উনি যে খেলবেন ওটা খেলার জন্য উনি 10-12 লাখ টাকা মিনিমাম আফটার ট্যাক্সেস উনি আর প্রাইস মানি হবে। যদি প্রথম ম্যাচে জিতে যান তাহলে সেকেন্ড ম্যাচে কিন্তু উনি আরো এটা ডাবল হয়ে যাবে, মানে ধরুন 24-25 লাখ টাকা হয়ে যাবে। আর যদি উনি তিনটে ম্যাচ জিতে তাহলে ওটা আবার ডাবল হবে, প্রতিটা ম্যাচে ডাবল হয়ে যাবে। আর যদি তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে যান তাহলে 5.5-6 কোটি টাকার ওনার একটা আর্থিক হবে একটা টুর্নামেন্টে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে খেলোয়াড়দের কাছে যারা অত্যন্ত ভালো প্লেয়ার তাদের কাছে একটা সম্ভাবনাময় আর কি জায়গা বলাই যেতে পারে। যদি বলি আমরা ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে রয়েছি, তাহলে মোটামুটি ভাবে কতটা সাকসেসফুল আর আগামী দিনে আপনাদের লক্ষ্য কি?
2: আপনি যদি সাকসেসের কথা বলেন, প্রথমত হচ্ছে যে রেকর্ড নাম্বার অফ এন্ট্রিজ আমাদের এবারে 200-এর উপর সব মিলে পার্টিসিপেন্ট হয়েছে, ইউথ চ্যাম্পিয়নশিপ, আইডিএল এবং বিডিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার মিলে, সেটা বলবো সব থেকে বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হচ্ছে আমরা এমন এক টেকনোলজি এনেছি, যদি আপনি ইউটিউবে আমাদের চ্যানেল ফলো করেন বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আমরা পুরো জিনিসটা একটা টেকনোলজির মাধ্যমে আজকে ব্রডকাস্ট করছি, সেটা লাইভ ম্যাচ ব্রডকাস্ট হোক বা আপনার অকশন হোক বা আপনার ইউনো প্লেয়ার প্রোফাইল যেমন স্ট্যাটিস্টিক্স হোক। আমাদের প্রেসিডেন্ট মিসেস দেবেশ শ্রীবাস্তব ওনার টিম দিয়ে এমন একজন এমন একটি সফটওয়্যার বানিয়েছেন, এমন টেকনোলজি বানিয়েছেন যেখানে পুরো জিনিস অটোমেটেড হয়ে যাবে। আগে আমাদের ম্যানুয়ালি করতে হতো সবকিছু, সেটা আমি বলবো সেকেন্ড অ্যাচিভমেন্ট। আর তৃতীয় অ্যাচিভমেন্ট হবে অবভিয়াসলি যে আজকে আমরা যে টলিগেন্স ক্লাবে বছরের পর বছর ইভেন্টটা করছি অ্যান্ড টলিগেন্স ক্লাব আমাদের এরকম সাপোর্ট দিয়েছে, আজকে এটা দেখে কিন্তু অনেক আরো ক্লাব অল ওভার ইন্ডিয়া গিয়ে আসছে যে আমাদের সাথে পার্টনার করতে চায়। তো অবভিয়াসলি সেখানে একটা আমাদের ভালো পার্টনারশিপ আছে টলিগেন্স ক্লাবের সাথে চলছে, আর এটা আমি জানি চলবে আর এবং আমরা এটা চালিয়ে যাবো একসাথে।
1: নেহা ম্যাম আপনি যদি কিছু বলেন।
0: এটা খুব ভালো ইভেন্ট অর্গানাইজ হয়েছে টলি ক্লাব আর আইবিসি এর সঙ্গে মিলিয়ে 2000, আর খুব ভালো অর্গানাইজ হয়েছে এখানে সাপোর্ট আর টলি ক্লাব থেকে চাই সব পেয়েছি, আইবিসি এর খুব ভালো সেট আপ হয়েছে আর পুরো যে টিম আছে কত ভালো কাজ করছে। তো দিস ইজ দ্য বিগেস্ট ডার্ট ইভেন্ট পুরো ইন্ডিয়ায়, আর আমাকে আমি প্রাউড আছি আমার টলিগঞ্জ ক্লাবে হচ্ছে, কেন আমি এখানের দেশের ক্যাপ্টেন আর ডার্টের চেয়ারপার্সন আছি। তো আমিও আমার দায়িত্ব থেকে যত করতে পারছি করছি, আর খুব ভালো ইভেন্ট হয়েছে এটা।
1: আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এই ব্যস্ততার মধ্যেও আমাদের যতটা সম্ভব আপনারা জানিয়ে দিলেন এই 3 দিন ধরে কি চলছে, আগামী দিনে কি ধরনের টুর্নামেন্টস আছে। ভালো থাকবেন, আবার কথা হবে।
2: ধন্যবাদ
0: ধন্যবাদ।
3: কলকাতা কলতানে আজ শুনলেন ওয়ার্ল্ড ডার্ট চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কোয়ালিফায়ার এই পর্ব সম্পর্কে কিছু কথা, আর এই সম্পর্কে আমাদের জানালেন রাখি দাশগুপ্ত। কথা হবে পরের অনুষ্ঠানে, নমস্কার।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে লালন গাথা। লালন গাথা নিয়ে রয়েছি আমি পৌলমি ঘোষ। বন্ধুরা, লালন গাথা মানে তো সেই আমাদের বাংলার দর্শন এবং মননের এক সাধক, তার কথা। তবে তার কথায় আসার আগে আমরা যদি শুরুটাই করি তার গান দিয়ে, অমর পালের কণ্ঠে লালন ফকিরের একটি গান শুনিয়ে শুরু করছি আজকের লালন গাথা।

শ্রোতা বন্ধুরা, যে কথা বলছিলাম, বাংলার মনন, দর্শন ও লোকসংস্কৃতির কথা উঠলে যে কয়েকটি নাম অনিবার্যভাবে সামনে আসে, তাদের অন্যতম কিন্তু বাউল সম্রাট ফকির লালন শাহ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তাঁর ছিল না, আমরা সকলেই জানি, অথচ নিজের জীবন, সাধনা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যে গভীর দার্শনিক প্রশ্নগুলি তুলে ধরেছিলেন, তা কিন্তু আজও আমাদের ভাবায়। মানুষ কে, তার পরিচয় কোথায়, স্রষ্টার অবস্থান কোথায়, আর জাতি ধর্ম বর্ণের বিভাজনই বা কেন? লালনের কাছে এই প্রশ্নগুলির উত্তর

বুঝতে গেলে বারবার ফিরে আসতে হয় একটি কথায়। কি কথা? মানুষ। তার দর্শনের কেন্দ্রে ছিল মানবতা।

তিনি বিশ্বাস করতেন মানুষকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান হিসেবে ভাগ করার আগে তাকে মানুষ হিসেবে দেখতে হবে, কারণ মানুষের মধ্যেই রয়েছে সেই পরম সত্তার সন্ধান। তাই তার গানে ধ্বনিত হয়েছে, এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ রতন। লালন ছিলেন একই সঙ্গে মরমী সাধক এবং সমাজ সচেতন প্রতিবাদী। জাতপাত, ধর্মীয় সংকীর্ণতা, কুসংস্কার, অন্যায় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি তার গানকে করে তুলেছিলেন প্রতিবাদের ভাষা। তাই তার সেই বিখ্যাত প্রশ্ন ছুটে এসেছিল সমাজের প্রতি, জাত গেল বলে এ কি আজব কারখানা। চলুন তার সেই গানে শুনিনি তার প্রশ্নবাণ, ফরিদা পারভিনের কণ্ঠে।

শুধু ধর্ম বা জাতপাত নয়, মানুষের নৈতিক জীবন নিয়েও কিন্তু তার ছিল গভীর ভাবনা। সত্য কথা বলা, সৎপথে চলা, অন্যের সম্পদ বা মর্যাদার প্রতি লোভ না করা, এসব মূল্যবোধ তার গানে বারবার ফিরে এসেছে।

গুরুতত্ত্ব, ভক্তিতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব যেমন রয়েছে, তেমনই রয়েছে হিন্দু মুসলমান সহ নানা ধর্মীয় ভাবধারার প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি। তার সাধনা তাই কোনো সংকীর্ণ ধর্মীয় পরিচয়ের মধ্যে আবদ্ধ ছিল না। তিনি সংসার ত্যাগী সাধনার পক্ষেও ছিলেন না অবশ্য, বরং মানুষের সমাজের মধ্যে থেকেই মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলাকেই তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। লালনের ভাবনা সমকালীন বহু মনীষীকেও আকৃষ্ট করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। লালনের মানবতাবাদী দর্শন রবীন্দ্র চিন্তাতেও এক বিশেষ প্রভাব ফেলেছিল, একথা বলাই যায়। তাই লালন ফকিরের গান শুধু গান নয়, এ যেন মানুষের আত্মপরিচয় খোঁজার এক অন্তহীন যাত্রা। তার দর্শনের মূল সুর ভেদ নয়, মিলন, ঘৃণা নয় ভালোবাসা, বিভাজন নয় মানবতা। আজকের পৃথিবীতেও যখন ধর্ম, জাতি, বর্ণ কিংবা পরিচয়কে কেন্দ্র করে বিভেদ তৈরি হয়, তখন লালনের সেই মানবতাবাদী আহ্বান আরও বেশি করে মনে পড়ে। তিনি যেন আমাদের মনে করিয়ে দেন, মানুষকে ভালোবাসার মধ্যেই মানুষের সত্য পরিচয়, আর মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যেতে পারে পরমের সন্ধান। তাই লালন শুধু বাংলার বাউল নয়, তিনি মানবতার এক অনন্য সাধক। তার গান ও দর্শন আজও আমাদের পথ দেখায় ভেদাভেদের অন্ধকার পেরিয়ে এক মানবিক শান্তিপূর্ণ পৃথিবীর দিকে। ফকির লালন শাহ তাই নিঃসন্দেহে বাংলা সাংস্কৃতিক ইতিহাসের এক উজ্জ্বল আলোকশিখা, যার আলো সময় পেরিয়ে আজও আমাদের মনকে স্পর্শ করে। আজকের লালন গাথা শেষ করব আবারও লালনের আরেকটি গান শুনিয়ে, পূর্ণদাস বাউলের কণ্ঠে সেই বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি।

লালন গাথা অনুষ্ঠানটি এখানে শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হবে আজ।

শুরু হচ্ছে আজকের আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় দুই বাংলা শ্রোতা বন্ধুদের সঙ্গে গল্প করতে তো অবশ্যই আছি, এবং সেই সঙ্গে আপনাদের ভালো লাগার গান তো শোনাতেই হবে, না হলে বাঙালির গানে না ছাড়া আড্ডা তো হতেই পারে না, গান আর চা এই তো। আপনারাও চায়ের হাত কাপ নিয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়ুন, শুনতে থাকুন আজ সন্ধ্যায়। আর আমরা এপারে শোনাতে থাকি আপনাদের বেশ কিছু ভালো ভালো গান এবং অবশ্যই গল্প, যে গল্পগুলো যে কথাগুলো আজকের আজ সন্ধ্যায় থাকবে সেগুলো সম্পর্কে একটু বলে রাখি। আজ দুজন এমন বরেণ্য মানুষের জন্মদিন, তাদের শ্রদ্ধার্ঘ্য জানাবো, অবশ্যই তাদের প্রায়ই আমাদের শ্রদ্ধাঞ্জলি রাখবো, বলবো তাদের কথা, এবং সেই সঙ্গে শোনাবো এমন এক জায়গায় এমন এক উত্তাশ্চর্য গুহার কথা, এক গুহা বলবো না, এমন এক অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা গুহার কথা বলবো। কি তাদের বিশেষত্ব সেগুলো জানতে হবে, জানতে হলে শুনতে হবে অবশ্যই। আর সেই সঙ্গে হ্যাঁ অবশ্যই জানাবো একটি নক্ষত্রের কথা, নক্ষত্রটি কি, তার কি জন্য তার কথা বলবো, কারণ অত্যন্ত গতিবেগে সে ছুটে চলেছে, প্রায় সেকেন্ডে প্রায় 25,000 কিলোমিটার বেগে, ভাবতে পারছেন? এবং ছুটে চলেছে সে কোথায় এবং কেন তা আমাদের আলোচনার বিষয়। সেটা জানতে হলে তো থাকতেই হবে আমাদের সঙ্গে আকাশবাণী মৈত্রীতে, এবং শুনতেই হবে আজ সন্ধ্যায়। শোনাব এক অদ্ভুত জায়গার কথা, যে গ্রামে, এক গ্রামের কথা, যে পাহাড়ি গ্রামে পাখিরা এক অদ্ভুত আচরণ করে থাকে মাঝে মধ্যে, বিশেষ করে এই সময়টাতে, সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবর এই সময় জুড়ে পাখিদের কিছু অদ্ভুত আচরণ চোখে পড়ে সারা গ্রামবাসী, গ্রামবাসী কেন বলবো, আস্তে আস্তে কিন্তু লোকমুখে প্রচার হতে হতে সমগ্র বিশ্ববাসী জেনে গেছে এহেন আচরণের কথা, বলবো সেসব কথাও। হ্যাঁ, এরকম আরও অনেক টুকরো টুকরো গল্প থাকবে আমাদের আলোচনায়, তবে চলুন শুরু করে দিই আর একদম দেরি না করে আজকের আজ সন্ধ্যায়। তবে আজ সন্ধ্যায় শুরুতেই শোনাই যে গান, শুনুন আগে, তারপর তা নিয়ে কোনো কথা বলবো।

গজল ঠুমরিও দাদরার জগতে যার কণ্ঠস্বর আজও শ্রোতার হৃদয়ে এক গভীর আবেশ তৈরি করে, তিনি বেগম আখতার। ভারতীয় শাস্ত্রীয় উপশাস্ত্রীয় সঙ্গীতের এক কিংবদন্তী শিল্পী বেগম আখতারের আজ 7ই অক্টোবর জন্মদিন। 1914 সালের 7ই অক্টোবর উত্তরপ্রদেশের ফৈজাবাদে জন্মগ্রহণ করেন আখতারি বাই ফৈজাবাদি। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন সঙ্গীত জগতের অমর শিল্পী বেগম আখতার। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। কঠোর তালিম আর অসাধারণ সাধনার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি নিজের স্বতন্ত্র গায়কী তৈরি করেন। তার কণ্ঠে গজল যেন হয়ে উঠত একান্ত ব্যক্তিগত অনুভূতির ভাষা।

বিরহ, অভিমান কিংবা জীবনে নিঃসঙ্গতা অতি সহজেই শ্রোতার হৃদয়ে পৌঁছে যেত তার গানের প্রতিটি শব্দ। তার গায়কিতে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা, আবার একই সঙ্গে ছিল এক অপূর্ব আবেগ ও মাধুর্য। মল্লিকায়ে গজল নামে খ্যাত বেগম আখতার শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গজল ঠুমরি আজও সঙ্গীত প্রেমীদের কাছে কিন্তু সমানভাবে জনপ্রিয়। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো সম্মান। 1974 সালের 30শে অক্টোবর তার জীবনাবসান হলেও তার কণ্ঠের জাদু আজও অমলিন। আজ তার জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে মনে পড়ে যায় সেই অনন্য শিল্পীকে, যার কণ্ঠে গজল শুধু গান হয়ে থাকেনি, হয়ে উঠেছিল অনুভূতির এক গভীর ভাষা। সেই বেগম আখতারের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাই তাকে আন্তরিক শ্রদ্ধা, অন্তরের অন্তঃস্থল থেকে থাকলো তার প্রতি। চলে যাব আবারও একটা গানে, গান শুনিয়ে আসছি আবার কথায়। জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই সুন্দর গানটি।

কি বলুন তো, আমিও না ভাবছিলাম গানটা শুনতে শুনতে, সত্যি ভাবছিলাম আপনারাও একটু ভাবুন আমার সঙ্গে, যে বন্দরে বহু শতাব্দী আগে ভিড়ত দূরদেশের সব জাহাজ, চলত জমজমাট বাণিজ্য, সেই প্রাচীন শহরেরই একাংশ যদি আজ সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকে কেমন হবে সেই দৃশ্য? হ্যাঁ, ঠিক এমনই এক হারিয়ে যাওয়া ইতিহাসের সন্ধান মিলেছে তামিলনাড়ুর উপকূলে বঙ্গোপসাগরের নিচে। প্রাচীন সেই শহরের নাম পুম্পুহার, যার আরেক নাম কাবেরিপাট্টনম। কাবেরী নদী যেখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে সেই অঞ্চলেই গড়ে উঠেছিল এই গুরুত্বপূর্ণ বন্দর নগরী। সঙ্গম সাহিত্যেও পুম্পুহারের ব্যস্ত বন্দর ও সমুদ্র বাণিজ্যের উল্লেখ রয়েছে, কিন্তু বর্তমানে উপকূল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে 10 থেকে 12 মিটার গভীরে মিলছে সেই প্রাচীন নগরীর নানা চিহ্ন। 2026 সালের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ু স্টেট ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এবং ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির যৌথ অভিযানে সমুদ্রতল থেকে উদ্ধার হয়েছে 250টিরও বেশি মৃৎপাত্রের টুকরো, 4টি টেরাকোটা রিং ওয়েল, বিভিন্ন কাঠামোর চিহ্ন এবং 1টি টর্পেডো জারের ভাঙা অংশ। এই টর্পেডো জার নাম শুনে আধুনিক অস্ত্রের কথা মনে হলেও এটি কিন্তু আসলে ছিল লম্বাটে এক ধরনের প্রাচীন পাত্র। দীর্ঘ পথের সমুদ্র বাণিজ্যে তরল পণ্য পরিবহনে এমন পাত্র ব্যবহার করা হতো। পুম্পুহারে পাওয়া এই পাত্রের অংশটি পশ্চিম এশিয়া থেকে আসতে পারে বলে গবেষকদের প্রাথমিক ধারণা। ফলে প্রাচীন পুম্পুহারের সঙ্গে পশ্চিম এশিয়ার সামুদ্রিক বাণিজ্যিক যোগাযোগের ইঙ্গিতও মিলছে। আর সমুদ্রের নিচে পাওয়া 4টি রিংওয়েল গবেষণায় যোগ করেছে নতুন মাত্রা। এগুলি দেখে গবেষকদের ধারণা, এই অঞ্চলে এক সময় হয়তো ছিল প্রাচীন নদীখাত বা স্থলভাগ, যা পরবর্তীকালে সমুদ্রের নিচে চলে গেছে। তবে কিভাবে পুম্পুহারের এই অংশ সমুদ্রের নিচে গেল তার উত্তর এখনও পুরোপুরি নিশ্চিতভাবে মেলেনি। উপকূলীয় ক্ষয়, নদীর গতিপথের পরিবর্তন, সমুদ্রস্তরের ওঠানামা কিংবা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় বা পরিবর্তন,

0: বিভিন্ন সম্ভাবনা নিয়েই কিন্তু চলছে গবেষণা। শ্রোতা বন্ধুরা, সমুদ্রের ঢেউয়ের নিচে পড়ে থাকা এই মৃৎপাত্র, কুয়ো আর কাঠামোগুলি যেন ইতিহাসের এক একটি খোলা পাতা। কয়েক হাজার বছর আগে যে বন্দরে মানুষ পণ্য আর সংস্কৃতির আদান প্রদান ঘটত, আজ তার হারিয়ে যাওয়া গল্পই ধীরে ধীরে ফিরে আসছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের হাত ধরে। বঙ্গোপসাগরের নীল জলের নিচে তাই এখনও লুকিয়ে রয়েছে পুম্পুহারের বহু অজানা ইতিহাস। আর সেই ইতিহাসের পরের অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন গবেষকরা। আর গবেষকরা যখন অপেক্ষায় রয়েছেন, তখন আমাকে আর আপনাদেরকে যে অপেক্ষায় থাকতেই হবে সে কথা তো বলাই বাহুল্য। আমরা অপেক্ষায় থাকব আর কি কি তথ্য উঠে আসছে ইতিহাসের, আর কোন কোন পাতা উল্টোতে পারছি, পড়তে পারছি আমরা এই আবিষ্কারগুলো থেকে, নতুন নতুন হয়ে চলা আবিষ্কারগুলো থেকে, তার অপেক্ষায় থাকব অবশ্যই। আবার গান তো শোনাবো, তবে তার আগে কিছু সচেতনতামূলক বার্তা আমাদের শুনতেই হবে।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারই থাকে, সংসার বিরাগই থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন

যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কি বন্ধুরা, ভাবছেন তো হঠাৎ কবিতা কেন শোনাচ্ছি? এবং আমরা জানি এই উদ্ধৃত লাইনগুলি আমাদের কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের এবং বহু বিখ্যাত। আসলে কিছু কবির সঙ্গে না আমাদের পরিচয় হয় তাদের কবিতারই মাধ্যমে। আবার এমন কিছু কবি আছেন যাদের হাতে লেখা কবিতার সংখ্যা হয়তো খুব বেশি নয়, কিন্তু তার কয়েকটি পংক্তি প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে থাকে। যেমন এক্ষুনি শোনালাম যে কবিতাটি নিষিদ্ধ সম্পাদকীয়, তার রচয়িতা হেলাল হাফিজ তেমনই এক কবি, প্রেম ও দ্রোহের কবি। আজ 7ই অক্টোবর কবি হেলাল হাফিজের জন্মদিন। 1948 সালের এই দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলি গ্রামে তিনি জন্মেছিলেন। তার কবিতায় পাশাপাশি হেঁটেছে প্রেম, বিরহ, তারুণ্য, প্রতিবাদ আর মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। 69-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে লেখা তার এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। ওই জন্যই তো বন্ধুদের, শ্রোতা বন্ধুদের, এই কবিতাটি শুনিয়েই শুরু করলাম হেলাল হাফিজের জন্মদিনের বার্তা। কবিতার ভাষা কিভাবে মানুষের কণ্ঠের ভাষা হয়ে উঠতে পারে, হেলাল হাফিজ কিন্তু তারই এক অনন্য উদাহরণ। 1986 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। বইটি পাঠক মহলে বিপুল সাড়া ফেলে এবং বহুবার, যতদূর মনে পড়ছে 20 বারেরও বেশি এখনো পর্যন্ত এই বইটি পুনর্মুদ্রিত হয়েছে। পরে প্রকাশিত হয় কবিতা 71 এবং বেদনা কি বলেছি কেঁদো না। অল্প লেখাতেই পাঠকের মনে এত গভীর ছাপ রেখে যাওয়া বাংলা কবিতায় সত্যিই বিরল। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2013 সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার। 2025 সালে তাকে মরণোত্তর 21শে পদকেও সম্মানিত করা হয়। 2024 সালের 13ই ডিসেম্বর কবি চলে গেছেন না ফেরার দেশে, কিন্তু কবির মৃত্যু হয় কবিতার নয়। তাই আজও যখন তারুণ্য, ভালোবাসা কিংবা প্রতিবাদের কথা ওঠে, তখন কোথাও না কোথাও ফিরে আসে হেলাল হাফিজের নাম। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই কবিকে, যিনি খুব বেশি লিখে নয়, মনের গভীরে পৌঁছে যাওয়া কিছু কবিতার মধ্য দিয়েই বাংলা সাহিত্যে নিজের জন্য তৈরি করে নিয়েছেন এক চিরস্থায়ী আসন। শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ। আপনার কবিতার আগুন, প্রেম আর দ্রোহ জেগে থাকুক পাঠকের হৃদয়ে প্রজন্মের পর প্রজন্ম। আমাদের সকলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানাই সেই কবির চরণে। আবারও গান শোনানোর সময় লোপামুদ্রা মিত্রের কণ্ঠে থাকল এই গানটি।

শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গানটি, অপূর্ব কথা, কবিতার কথা আমাদের শঙ্খ ঘোষের কবিতায় সুর দিয়ে শোনালেন লোপামুদ্রার কণ্ঠে। চলে যায় আবারও এক গল্পে, হ্যাঁ, কুয়াশা ঢাকা পাহাড়ের পাখির গল্প। কুয়াশায় ঢাকা এক পাহাড়ি রাত, চারপাশ নিস্তব্ধ, হঠাৎ অন্ধকার আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি নেমে আসতে থাকলো গ্রামের আলোর দিকে। কেউ মাটিতে পড়ছে, কেউ আবার গাছপালা কিংবা বাড়ির দেয়ালে ধাক্কা খেয়ে আহত হচ্ছে। অসমের ডিমা হাসাও জেলার ছোট্ট গ্রাম জাতিংগাই এমনই এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা বহু বছর ধরে মানুষের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতিঙ্গার এই রহস্যের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় বিংশ শতকের গোড়ার দিকে, বর্ষার শেষ ভাগে, বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঘন কুয়াশা, অন্ধকার রাত এবং বিশেষ ধরনের বাতাসের পরিস্থিতিতে এখানে পাখিদের অস্বাভাবিকভাবে নিচু দিয়ে উঠতে দেখা যায়। সন্ধ্যার পর কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা সবচেয়ে বেশি চোখে পড়ে। স্থানীয় মানুষের কাছে একসময় এই ঘটনা ছিল অলৌকিক, কেউ ভাবতেন দেবতার আশীর্বাদ, কেউ বা অশুভ কোনো শক্তির প্রভাব বলে মনে করতেন। পাখিদের আকৃষ্ট করতে আলু বা মশাল ব্যবহার করে তাদের ধরার ঘটনাও একসময় প্রচলিত ছিল, ফলে জাতিঙ্গা ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে বার্ড সুইসাইড বা পাখির আত্মহত্যার রহস্যময় স্থান হিসেবে। কিন্তু সত্যি কি পাখিরা আত্মহত্যা করে? বিজ্ঞানীরা কিন্তু অন্যরকম কথা বলছেন। কি বলছেন তারা? তারা বলছেন বিষয়টি আসলে অনেক বেশি জটিল। ঘন কুয়াশা, প্রবল বাতাস, অন্ধকার এবং কৃত্রিম আলোর সম্মিলিত প্রভাবে পাখিরা দিশেহারা হয়ে পড়তে পারে, অর্থাৎ আমরা যেটাকে ডিসওরিয়েন্টেশন বলে থাকি। বিশেষ করে যেসব পাখি সাধারণত দিনের বেলাতেই সক্রিয় থাকে, তারা এমন প্রতিকূল পরিবেশে স্বাভাবিক দিক নির্ণয় ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, ফলে আলোকে অনুসরণ করতে গিয়ে তারা নিচুতে নেমে আসে এবং কখনো কখনো গাছ, বাড়ি কিংবা অন্য কোনো বাধায় ধাক্কা খেয়ে আহত হয়। জাতিঙ্গায় বিভিন্ন সময়ে বেশ কয়েকটি প্রজাতির পাখিকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে, তবে এটি কোনো অলৌকিক অভিশাপ নয়, বরং ভূপ্রকৃতি, আবহাওয়া, আলো এবং পাখিদের স্বাভাবিক আচরণের এক অদ্ভুত সমন্বয় বলেই বিজ্ঞানীরা মনে করেন। আর সবচেয়ে আশার কথা, সময়ের সঙ্গে বদলেছে জাতিঙ্গার মানুষের ভূমিকা। এক সময় যেখানে পাখিকে ধরা হতো, এখন সেখানে সচেতনতা ও সংরক্ষণের বার্তা জোরদার হয়েছে। আহত বা দিশেহারা পাখিদের উদ্ধার করে নিরাপদে রাখার উদ্যোগও এখন নেওয়া হয়। তাই জাতিঙ্গার কুয়াশা ঢাকা রাত আজ শুধু এক রহস্যের গল্প নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে বোঝার জন্য কুসংস্কার নয়, প্রয়োজন অনুসন্ধিৎসু মন, বিজ্ঞান এবং সহমর্মিতা। জাতিঙ্গার আকাশে আজও পাখিরা আসে, তবে সেই পাখিদের গল্প এখন আর আত্মহত্যার নয়, এটি প্রকৃতিকে বুঝতে শেখার আর মানুষ থেকে প্রকৃতির রক্ষক হয়ে ওঠার গল্প বলে। শোনালাম কুয়াশা ঢাকা পাহাড়ের পাখির গল্প। চলুন, আজকে আর সময় আমাদের একেবারেই শেষ হওয়ার দিকে এগিয়ে গেছে, তাই গান না শুনিয়ে তো শেষ করতে পারি না। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শোনাবো আজকের অনুরোধের আসরের শেষ গান। অনুরোধের আসরে আপনাদের সঙ্গে ছিলাম আমি, পৌলমী ঘোষ। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে থাকলো এক ঝাঁক পাখির গান।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে এই সব খেলার খবরাখবর, থাকে বিভিন্ন প্রতিযোগিতার পর্যালোচনা বিশ্লেষণ, থাকে বিশেষজ্ঞদের মতামত, অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, খেলোয়াড়দের সাক্ষাৎকার, বেতার প্রতিবেদন। আজ ক্রীড়াঙ্গনে থাকছে খেলার খবর, সেই সঙ্গে থাকছে খেলোয়াড়দের খবরও এবং তাদের কথা। হ্যাঁ, একদিকে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন লিওনেল মেসি, অন্যদিকে জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আজ আমরা ফিরে তাকাব তাদের বর্ণময় খেলোয়াড় জীবনের দিকে। এছাড়াও থাকছে আর এক খেলোয়াড়ের কথা, অতীত দিনের খেলোয়াড় আর্চি জ্যাকসনের ওপর থাকছে একটি বিশেষ কথিকা, সে সঙ্গে থাকছে আজকের দিনের কথাও। তবে শুরুতে এই মুহূর্তের খেলার খবরাখবর। এক নজরে জাতীয় দলের হয়ে 21 বছরের বর্ণময় ফুটবল জীবনের ইতি টানলেন তিনি। তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে মেসি শেষ ম্যাচটি খেললেন বেনিনের বিরুদ্ধে। আর্জেন্টিনা এই ম্যাচ জিতল 3-0 গোলে। উরুগুয়ের কাছে পরাজিত হল ভারত, বড় ব্যবধানে জিতল উরুগুয়ে। গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 6-1 গোলে উরুগুয়ে জিতল ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয়ী হল ভারত, বড় ব্যবধানে জিতল ভারত। 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে ভারতীয় দল। শতরান করলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।

আইএফএ শিল্ডের ফাইনালে আগামীকাল মুখোমুখি কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল। আজ কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দু দলের প্রশিক্ষক। নেশনস লিগে ইংল্যান্ড 3-0 গোলে চেকিয়াকে হারালো, সুইজারল্যান্ড হারালো উত্তর ম্যাসিডোনিয়াকে ওই একই ব্যবধানে অর্থাৎ 3-0 গোলে, স্লোভেনিয়া হারালো স্কটল্যান্ডকে 2-1 গোলে।

0: অতস কাঁচের তলায়।
1: আতসকাঁচের তলায় আজ বেশ কয়েকটি বিষয়ের দিকে আমরা নজর রাখব, বিশ্লেষণ করব। তবে শুরুতেই অবশ্যই সেই মহাতারকার কথা, দেশের জন্য তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন গতরাতে ভারতীয় সময়। আজ ভোরে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি বেনিনের বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন এবং তার দল অর্থাৎ আর্জেন্টিনা 3-0 গোলে জিতল। মেসির পাস থেকে দুটি গোল হল, গোল করলেন অটোম্যান্ডি ও নিকো পাস, আর মেসি নিজেই একটি গোল করলেন। ম্যাচের 71 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন মেসি নিজেই। 207 ম্যাচ খেলা সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার দেশের হয়ে করলেন 126 গোল। খেলার 10 মিনিটে তাকে সম্মান জানানোর জন্য অর্থাৎ 10 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়কে সম্মান জানানোর জন্য খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয় এবং বলা বাহুল্য এই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। মেসিকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য।
2: প্লেয়ার মানে আমি কি বলবো, আর আজকে আমরা পেলেকে দেখেছি, আমরা মারাদোনাকে দেখেছি, সবাইকে, রোনাল্ডোকে দেখেছি, সবাইকে রেখেও আমি বলছি মেসি একটা বিরল প্রতিভার আর খেলোয়াড়, এবং এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে এমন ভালো ভালো গোলও করে গেছে যেটা কিন্তু কোনো তুলনা হয় না। আমরা চাইবো, সকলেই চাইবো যে ও এর পরবর্তী লাইফ ওর ভালো কাটুক, এবং ওর খেলার সেই ভিডিও দেখে আমরা আমাদের মনকে শান্ত করব। অসাধারণ ফুটবলার, এত ভালো বল কন্ট্রোল, এত ভালো অ্যাকিউরেসি, এবং এত সুন্দরভাবে এই মেসি দীর্ঘদিন ধরে ওর ফর্মটাকে ধরে রেখেছে, এত গোল করেছে, এটা কিন্তু কম বড় কথা নয়। বিশ্ব ফুটবল একটা বিরল প্রতিভার খেলোয়াড়কে হারাবে যার খেলা দেখতে তারা বঞ্চিত হবে। তবে এটাও ঠিক, একটা লোক তো সারা জীবন খেলবে না, কিন্তু ওর শুরুটা যেমন জমকালো ভাবে শুরু হয়েছিল যখন ও প্রথম ঢুকে গিয়েছিল, সবাই যখন ওর উপর বিস্ময় বালক বলা শুরু করেছিল, যখন ও খেলা ছেড়ে দিচ্ছে তখনও কিন্তু সেইটা নিয়েই ও যাচ্ছে। সত্যি ও একটা বিস্ময় ফুটবলার যাকে প্রেডিক্ট করা কোনো মতেই সম্ভব না।
1: মেসি সম্পর্কে বললেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য। গতকাল উরুগুয়ের কাছে ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচে 1-6 গোলে পরাজিত হল ভারত। শুরুতে কিন্তু যথেষ্ট ভালো খেলে ভারত ও অনিরুদ্ধ থাপার দেওয়া গোলে খেলায় সমতাও ফেরায় টিম ইন্ডিয়া। প্রথমে পেনাল্টি পেয়ে উরুগুয়ে একটি গোলে এগিয়ে যায়, কিন্তু সমতা ফেরানোর পর একটা আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা, যারা উপস্থিত ছিলেন মাঠে, যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন। কিন্তু তারপর দারুণভাবে প্রাধান্য বিস্তার করে বড় ব্যবধানে ম্যাচ জিতে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। গতকালের ম্যাচটির পর্যালোচনা শুনে নেব প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও প্রশিক্ষক অলোক মুখোপাধ্যায়ের কাছে।
3: অ্যাকচুয়ালি খালেদ জামিলের ওই সময় ভট করে অত প্লেয়ার চেঞ্জ করে দেওয়া উচিত, ওরা চেঞ্জ করতে পারে, কারণ ওদের যারা নামছে তারাও সব ওয়ার্ল্ড কাপার, ওদের সঙ্গে

0: আমরা তুলনা করে তো লাভ নেই, কারণ যথেষ্ট তুল্যমূল্য 5G ছিল, ভালো অ্যাটাক করছিল, তারপরে কল আউট যাওয়াটা উচিত হয়নি, যতই এক্সিবিশন গেল আর যাই কেন, ওদের সঙ্গে তুমি ওদের বাড়তে খোঁচা দিয়েছো না? সেকেন্ড হাফে তো একদম ডিফেন্স উঠেছে, কোনো কাভারিং নেই, তারপরে অত ভট করে খালেদ জামি নিজেও স্বীকার করেছে যে আমি চেঞ্জিংটা ভুল করেছি। ওই এডমন্ড কে কেন তুললো বল, তুমি ওকে কেন তুললো? বা হাফ লাইনটাই তো নষ্ট করে দিল না? সুতরাং ওরা, তাও তো তুমি এক্সিবিশন খেলছি, এরা কম্পিটিটিভ টুর্নামেন্ট নেহরু কাপ ফেহরু কাপে যখন খেলেছে তখন ওরা তো কম্পিটিশন করতে এসেছিল, সুতরাং সেই খেলা আর এই খেলা তো এক হবে না। তাতেও যখন ওরা দেখেছে যে আমাদের নিজেদের দেশের প্রেস্টিজ নষ্ট হয়ে তখন চেপে রয়েছে, এবং 6-7টার মধ্যে 8টা শট মেরেছে, 6টা গোল করে দিয়েছে।
1: হুম হুম হুম
0: তারপরে গুরপ্রিতটা অতক্ষণ রাখা উচিত হয়নি, তারপরে তোমার গিলকে খেলালো না, আর একটা কে গোলকিপার তাকে নামিয়ে দিল।
1: তবে ভারতের যে অ্যাটিচিউডটা দেখলেন, যে আক্রমণে যাওয়ার, যে প্রতিটা ম্যাচই আমরা দেখলাম এবারে, তো তাতে কি কোনো ইতিবাচক কিছু দেখছেন?
0: না, উইলিয়াম ছেলেটা তো খুবই ভালো, উইলিয়াম ছেলেটাকে তো দেখে মানে ভারতীয় ফুটবলে ও জানি না কোথা থেকে, এই প্রথম দেখলাম, কিন্তু খুব ভালো খেলেছে ছেলেটা। ও ছেলেটার মধ্যে একটা পজিটিভ ভাব আছে, গোল করার ইচ্ছে আছে, শুটিং ও ভালো ভালো ভালো এনেছে, ভালো খেলছিল। তুমি
1: হ্যাঁ অলোক দা, এই যে তিনটে ম্যাচ খেললো ভারত, পানামার সঙ্গে ড্র করলো, ব্রাজিলের কাছে 4-0, এবং এখানে উরুগুয়ের কাছে 6-1, তো এখানে ইতিমধ্যে 11টি গোল ভারত খেয়েছে, 2টি গোল করেছে এই যে ফ্রেন্ডলি ম্যাচ গুলো খেললো, আপনার কি মনে হয় ভারতীয় ফুটবলের কিছু লাভ হলো, বা কিন্তু কিছু ইতিবাচক দিক আমরা দেখলাম ভবিষ্যতের
0: দেখো
1: কথা
0: ভাই,
1: ভেবে?
0: দেখো ভাই, একটা কথা তোমায় বলছি, তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে, এবং এশিয়ান কান্ট্রির যে টিম আছে তাদের তাদের হারাতে হবে, এবং এশিয়ান গেমসে ভালো রেজাল্ট করতে হবে। এদের সঙ্গে খেলে আমাদের কি লাভ হবে আমি জানি না, বলতে পারো একটু ও কনফিডেন্স পাবে।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অলোক মুখোপাধ্যায় ভারতীয় আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক, তিনি পর্যালোচনা করলেন গত ম্যাচের, এবং অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই একটা সময় করেছিল ভারত, এবং এই ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়বে এমনটা মনে করেন অলোক মুখোপাধ্যায়। ফুটবলের কথায় আবার আসবো, তবে একটু ক্রিকেটের কথায় যাই। টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারালো ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 171 রান, এবং ভারত 14.4 ওভারে অর্থাৎ 32 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মাত্র 2 উইকেট হারিয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শেই হোপ করেন 52 রান 37 বল খেলে, এবং শেরফান রাদারফোর্ড করেন 56 রান, তিনি 34 বল খেলে এই রান করেন। ভারতের হয়ে 3টি উইকেট নিয়েছেন নামন ধীর, এবং 2টি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। ভারতের হয়ে ভারত অধিনায়ক ম্যাচ জেতানো একটি অনবদ্য ইনিংস খেলেন, মাত্র 43 বলে তিনি করেন 102 রান, তার ইনিংসে ছিল 10টি 4 এবং 6টি 6, এবং এই ইনিংসের পরে অবশ্যই অনেকটা আত্মবিশ্বাসী থাকবেন ভারত অধিনায়ক, তার কারণ তিনি কিছুটা চাপে অবশ্যই ছিলেন, তার কারণ তাকে অধিনায়ক করা হয়েছে, আপনাদের নিশ্চয় মনে আছে, এর আগে সূর্যকুমার যাদব ছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, কিন্তু তারপর ফর্মের বিচারে তিনি জায়গা না পায়, শ্রেয়াস আয়ার অধিনায়কত্ব করছেন এবং কিছুটা চাপে ছিলেন তার পারফরমেন্সের জন্য, কিন্তু ইতিমধ্যেই তিনি 17 রান করলেন এবং অবশ্যই সমালোচনার জবাব দিলেন।

0: বিশতম ফিফা আইএফএ শিল্ডে ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলার দুই বড় দল মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল। এই মুহূর্তে কোন দল এগিয়ে রয়েছে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানস ভট্টাচার্যের সঙ্গে। শুনে নি মানস ভট্টাচার্য এই বিষয়ে কি বলেন, কোন দলকে এগিয়ে রাখেন?
1: দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আগ বাড়িয়ে কিছু বলা কিন্তু সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ এই দলে দেখা গেছে যারা একটু কমজোরি টিম নিয়ে নেমেছে তারাও কিন্তু আবার অনেক সময় বাজি মাত করে দিয়েছে। তো এবারের যে প্রেক্ষাপট তাতে কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গল অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। কারণ তাদের বিদেশিরা মোহনবাগানের বিদেশিদের থেকে অনেক বেশি চনমনে। অপরদিকে যদি ভারতীয় ফুটবলের নিরিখে ভারতীয় খেলোয়াড়দের কথা বলো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা তফাৎ কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে হবে না। ওদের দলেও আনোয়ার যেমন থাকবে, ওদের দলে এডমুন যখন ফিরে আসছে, এবং জয় গুপ্ত বলে যে ছেলেটা, জয় গুপ্তা যে বাঁ দিক থেকে খুব ভালো অপারেট করছে, এরা কিন্তু দলের সম্পদ হতে পারে। রশিদ, রামিরেস, এদের সাথে একটা ভালো মেলবন্ধন হতে পারে। অপরদিকে মোহনবাগানের ম্যাকলারেন ইঞ্জোর, কুচকির ব্যথাতে সে গত সেমিফাইনালেও তাকে আমরা দেখিনি, এবং এরউইন ছাড়া বিদেশি বলতে যার উপর আক্রমণে ভরসা করা যায় সেটা কিন্তু ও একজনই হচ্ছে, সেক্ষেত্রে ও অনেকটা একা পড়ে যাচ্ছে। তবে মানবীর এবং আপুইয়া তারা যে ফর্মে আছে, অনিরুদ্ধ থাপা, এরা আসার পরে মোহনবাগানের মাঝমাঠটাও কিন্তু অনেকটা ভালো হবে। তো মোহনবাগানের বড় ভরসা হচ্ছে বিশাল কায়েত, তেমনি ইস্টবেঙ্গলের একটা বড় ভরসা হচ্ছে গিল। দু দলের গোলরক্ষকই আমি বলবো খুব ভালো জায়গায় কিন্তু আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং কালকের ম্যাচ দুটো দলের মধ্যেই একটা লড়াই হবে, তবে একটু হলেও আমার মনে হয় ইস্টবেঙ্গল মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে আছে মোহনবাগানের।
2: বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নোক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: মোহনবাগান ইস্ট বেঙ্গল এই লড়াই আগামীকাল আর কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে আমরা শুনে নিলাম প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানস ভট্টাচার্যের মতামত আমরা একটু শুনে নেব। দুই দলের প্রশিক্ষকরা কি বলছেন কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা। মোহনবাগান সুপার জায়ান্টসের প্রশিক্ষকের কথা আগে শুনে নি।
1: I made a lot of meetings and conversations with the players, trying to find the reasons and the factors that they made us play this way. We have a result. We know exactly why this happened. Especially it happened because of Rai's injury that made us change the formation and players that they were playing in positions that they have never played. Since the roster was poor, and I think we were correct more.
0: মোহনবাগান প্রশিক্ষক জানালেন তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং কোথায় সমস্যা হয়েছিল গত ম্যাচে তা নিয়ে আলোচনা করেছেন এবং চোটজনিত কারণে গত ম্যাচে ফরমেশন এবং তার পরিকল্পনা পাল্টাতে হয়েছে, সেই কারণে কিছুটা পিছিয়ে গিয়েছিলেন তার দল। এবার চলে যাব ইস্ট বেঙ্গলের কোচের কথায়, দেখা যাক ইস্ট বেঙ্গল প্রশিক্ষক কি বলছেন তার দল সাথে।
1: I believe in my player and any entry with respect to the opening, and the idea is that we play one different match

0: differing absolutely different in the last final in Durangga.
1: Okay, Shubhajit, with the second question.
2: প্রশিক্ষক ইস্ট বেঙ্গলের আবাস জানালেন যে তিনি প্রতিপক্ষকে সম্মান জানাচ্ছেন এবং অবশ্যই তারা ভালো খেলার চেষ্টা করবেন, তার কারণ এটি ফাইনাল এবং আই অফিসিয়ালদের ফাইনাল। ভারতীয় ক্রিকেট দলের মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর। তিনি 51টি একদিনের আন্তর্জাতিকে অধিনায়কত্ব করেছেন, সেখানে 30টি ম্যাচে জিতেছে ভারত। টি টোয়েন্টি আন্তর্জাতিকে 155টির মধ্যে 92টিতে জয় পেয়েছে তার দল, অর্থাৎ 61.66% তার সাফল্য। এবার আরেক খেলোয়াড়ের কথায় আসব, অতীত দিনের এক খেলোয়াড়ের কথায়, আর্চি জ্যাকসন।
3: একটি বিশেষ কথিকা, আমরা ফিরে তাকাবো এমন কিছু ক্রীড়াবিদদের দিকে যারা কিছুদিনের জন্য তারকা হয়ে সবার নজর কেড়েছিলেন কিন্তু তারপর হারিয়ে যান। আজ রাজীব ঘোষ বলেছেন এমনই একজন তারকার কথা, তার নাম আর্চি জ্যাকসন। আর্চি জ্যাকসনের সাফল্য ও বিয়োগান্তক পরিণতি নিয়ে শুনুন এই কথিকাটি।
4: সালটা ছিল 1931। ব্রিসবেনে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যপূর্ণ ম্যাচে খেলার জন্য নিউ সাউথ ওয়েলস দলে ডাক পেলেন তিনি, কারণ সে মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ায় গ্রেট ক্রিকেটে গর্ডনের বিরুদ্ধে বালমেইনের হয়ে 183 রানের একটি দর্শনীয় ইনিংস খেলেছিলেন। নিউ সাউথ ওয়েলসের ম্যাচে খেলতে যাওয়ার আগে হঠাৎ প্রচণ্ড কাশি শুরু হল তার, গলা চিড়ে উঠে এলো রক্ত, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাঁকে, কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো তাকে। তিনি ব্যাপারটাকে হালকাভাবে নিলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ঘটনাটিকে হালকাভাবে নিতে রাজি ছিল না, কারণ তাদের কাছে তিনি ছিলেন যথেষ্ট মূল্যবান এক ব্যাটসম্যান। অনেকে যার মধ্যে স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও

চিকিৎসকেরা বোর্ডকে জানান নিউমোনারি টিউবারকিউলোসিস রয়েছে আর্চি জ্যাকসনের, যা বেশ আশঙ্কাজনক। মাঠে নামতে বারণ করেছিলেন ডাক্তাররা, কারণ যক্ষার কারণে প্রায়ই শ্বাসকষ্ট হতো তাঁর। ডাক্তারদের কথা না শুনে অপেক্ষাকৃত উষ্ণ ব্রিসবেনে গিয়ে ফের মাঠে নামেন তিনি। এক প্রতিভাবান ক্রিকেটার কখনো ক্রিকেটের নেশা ছেড়ে থাকতে পারেন? ব্রিসবেনের গ্রেট ক্লাব নর্দার্ন সাবার্বে যোগ দেন তিনি এবং শরীরের এই অবস্থা নিয়েও টানা সাত ইনিংসে 159 রানের গড়ে রানও করেন তিনি। তার ব্যাটিং দেখতে রেকর্ড সংখ্যক মানুষ ছুটে আসেন বিভিন্ন ম্যাচে। ফিরে যাওয়া যাক তার আগের ঘটনার পরম্পরায়। বয়সে এক বছরের ছোট হলেও ব্র্যাডম্যানের চেয়ে এক বছর আগেই ক্রিকেট দুনিয়ায় ঝলসে উঠেছিলেন আর্চি জ্যাকসন। মাত্র 17 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। প্রথম ম্যাচে করেন 86 রান, এক সপ্তাহ পরে দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়া দলে আগে ডাক পান ব্র্যাডম্যান। নিউ সাউথ ওয়েলসের হয়ে অভিষেকের 11 মাস পর 1928-29 মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি পুরো সিরিজে 468 রান করেন 66.85 রানের গড়ে। যদিও সেই সিরিজে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন স্যার ডন, যা তার ক্রিকেট জীবনে আর কখনো হয়নি। সেই সিরিজের চতুর্থ টেস্টে অভিষেকের সুযোগ পান আর্চি। ইনিংসের শুরুতে হ্যারল্ড লারউড ও মরিস টেটের ঝোড়ো গতির মুখে 3 উইকেটে 19 রানে ধুঁকছিল অস্ট্রেলিয়া, কিন্তু অসীম সাহস নিয়ে 164 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন আর্চি। তার ব্যাটিংয়ের শৈলী ছিল যতটা মোহময়, রানগুলিও ছিল ততটাই মূল্যবান। কিন্তু পরের বার যখন ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া সফরে আসে, অর্থাৎ 1932-33 সেই কুখ্যাত বডি লাইন সিরিজ, ততদিনে আর্চি জ্যাকসন তার শেষ টেস্ট খেলে ফেলেছেন। 1930-এ যখন তিনি ইংল্যান্ড সফরে গিয়েছিলেন, দ্য সিডনি মর্নিং হেরাল্ড তাকে বর্ণনা করেছিলেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে। ডন ব্র্যাডম্যানও সেই দলে ছিলেন। সবাইয়ের নজর ছিল নিউ সাউথ ওয়েলসের দুই তারকার দিকেই। ব্র্যাডম্যানও যে পুরোপুরি সুস্থ ছিলেন তা নয়, তবে অসুস্থতার মধ্যেও তিনি নিজের কেরিয়ারকে ক্রমশ ঊর্ধ্বমুখী করে তুলেছিলেন। কিন্তু তখন এমন এক শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন আর্চি যে ক্রিকেট মাঠেও ক্রমশ ছন্দ হারাতে থাকেন। তবু তিনি মাঝে মাঝে এমন সব প্রতিভার ঝলক দেখিয়েছিলেন যে বহু অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক আজও মনে করেন আর্চি জ্যাকসন হয়তো ব্র্যাডম্যানের চেয়েও ভালো ব্যাটসম্যান ছিলেন। টনটনে তার সেঞ্চুরি নিয়ে লেখা হয়েছিল, পশ্চিম ইংল্যান্ডের রোদ যেন তার বরফ গলিয়ে দিয়েছে। সেই সেঞ্চুরির সৌজন্যেই তিনি ফিরে আসেন ওভালে শেষ টেস্টের দলে। সেই টেস্টে জীবনের সবচেয়ে সাহসী ইনিংসটি খেলেন আর্চি। কঠিন উইকেটে লারউডের তীব্র গতির মুখে জ্যাকসন বারবার শরীরে আঘাত পান। প্রায় প্রতিটি ডেলিভারিতে কেঁপে ওঠে তার শরীর, তবু তিনি পরের বলের জন্য আবার প্রস্তুত হয়ে দাঁড়াতেন। সেই সেশনে ব্র্যাডম্যানের ব্যাটিংয়ের ফিল্ম দেখে ডগলাস জার্ডিন বলেছিলেন, আমি বুঝে গেছি ওর সাহস নেই। কিন্তু সেই ইনিংসে ব্র্যাডম্যান ও জ্যাকসন দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন 243 রান, যার মধ্যে আর্চির এক সাহসী 73 রানের অবদান ছিল। এই ইনিংসেই অস্ট্রেলিয়া জেতে ম্যাচটি এবং তার সঙ্গে অ্যাশেজও। তবে বারবার অসুস্থ হয়ে পড়েন আর্চি, শরীর ভালো থাকত না তার। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে হয়নি, কিন্তু বারবার তাকে দলের বাইরে থাকতে হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4টি টেস্টে তিনি ব্যর্থ হন এবং 1931 মার্চে মেলবোর্ন টেস্টের পর দল থেকে বাদ পড়েন তিনি। সেটি ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে তার শেষ ম্যাচ। 1931 সালের ঘটনা তো শুরুতেই বললাম। ব্রিসবেনে টানা 7 ইনিংসে 159 রানের গড়ে তার রানের ফোয়ারা দেখে সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষ চেয়েছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলিতে আর্চিকে খেলানো হোক। তবে চিকিৎসকদের পরামর্শে তা সম্ভব হয়নি। ক্রিকেট বিরতিতে থাকা আর্চি জ্যাকসন একটি ক্রীড়া সামগ্রী বিপণন সংস্থায় কাজ শুরু করেন এবং ব্রিসবেন মেল পত্রিকার জন্য কলাম লেখা শুরু করেন। নিজের কলামে ইংল্যান্ডের বডি লাইন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিনি। আর্চি জ্যাকসনের মতে বডি লাইন সম্পূর্ণ বৈধ ছিল, এতে ক্রিকেটের কোনো ক্ষতি হয়নি এবং এটি মোকাবিলা করাও সম্ভব ছিল। কিন্তু তার এই মত সেই সময় অস্ট্রেলিয়ায় খুব অল্প সংখ্যক মানুষই সমর্থন করতেন। ঘনিষ্ঠ মহলে জ্যাকসন আস্থা প্রকাশ করে বলেছিলেন যে তিনি ফের সুস্থ হয়ে উঠবেন এবং 1934-এ ইংল্যান্ড দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন।

0: 1933-এর শুরুর দিকে তখনও ক্লাবের হয়ে খেলেছিলেন আর্চি, কিন্তু তখন তার শ্বাসকষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে রান নেওয়ার জন্য একজন রানার নিতে হতো তাকে। পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ টেস্ট অভিষেকের 4 বছর পূর্তির পরের দিন তিনি ফের অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যক্ষা তার 2 ফুসফুসেই ছড়িয়ে পড়েছিল। সিডনিতে থাকা তার পরিবারের সদস্যদের তড়িঘড়ি করে ডাকা হয়। লন্ডনের দ্য টাইমস পত্রিকাতেও খবর প্রকাশিত হয় জ্যাকসনের অবস্থা অত্যন্ত সংকটজনক। 10ই ফেব্রুয়ারি গাব্বাই শুরু হয় চতুর্থ টেস্ট। ম্যাচের আগে ও চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটার তাকে দেখতে যান, কিন্তু সবাই বুঝতে পারছিলেন তার হাতে আর বেশি সময় নেই। 15ই ফেব্রুয়ারি যখন টেস্টে অস্ট্রেলিয়া বেশ বিপদে, তখন হ্যারল্ড লারউডকে এক টেলিগ্রাম পাঠান আর্চি জ্যাকসন, অসাধারণ বোলিংয়ের জন্য অভিনন্দন, আগামীর জন্য শুভকামনা। সেই দিন তার অবস্থার আরও অবনতি হয়। মধ্যরাতের কিছু পরে তিনি টেস্টে স্কোর জানতে চান। তাকে জানানো হয় অস্ট্রেলিয়া পরাজয়ের মুখে। এর কয়েক মিনিট পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন তার বয়স মাত্র 23 বছর। পরদিন ইংল্যান্ড 6 উইকেটে জিতে নেয় সেই টেস্ট এবং সেই সঙ্গে পুনরুদ্ধার করে অ্যাশেজ ট্রফিও। জ্যাকসনের মরদেহ ট্রেনে করে সিডনিতে আনা হয়। আর্চি জ্যাকসনের শেষকৃত্যে হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানান। কফিন বহন করেছিলেন তার 6 প্রাক্তন টেস্ট সতীর্থ, যাদের মধ্যে ছিলেন স্যার ডন ব্র্যাডম্যানও।
1: আর্চি জ্যাকসন সম্পর্কে বললেন রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, সময় প্রায় শেষ। একটু যাওয়ার আগে জানিয়ে দিই আজকের দিনের কথা। 2012-এ আজকের দিনে আইসিসি টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে 36 রানে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ওই একই দিনে মহিলাদের টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডকে 4 রানে হারিয়ে বিশ্বকাপ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের খবর দিয়ে দিই একবার। বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি ম্যাচ খেলছে UAE অর্থাৎ আরব আমির শাহের বিরুদ্ধে দুবাইয়ে। শ্রোতা বন্ধুরা, আজ সময় একেবারে শেষ। আজ বিদায় নিতে হবে ক্রীড়াঙ্গন থেকে, আবার ফিরব আগামীকাল ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোক্তা। আমাদের আলোচনার বিষয়ের মধ্যে একটা ব্যতিক্রমী কথা আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, যে কৃষি উদ্যোক্তা বা খুব প্রচলিত কথায় যদি আমরা বলি যে এগ্রি স্টার্ট আপ, এই যে কৃষি উদ্যোক্তা বা উদ্যোগপতি যারা হবেন বা হওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু কোথাও একটা দিশা দেখতে পাচ্ছে না, বিশেষ করে আমাদের যদি তরুণ প্রজন্ম বা তরুণ বন্ধুদের কথা বলি, তারা বোধ হয় এখন কৃষিকাজে সে অর্থে আসতে চান না বা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যে কৃষিতে লাভ নেই, প্রচুর খাটুনি রয়েছে। কিন্তু যদি একটু পরিকল্পনা করে আমরা কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি বা পরিকল্পনা মাফিক কৃষিতে অংশগ্রহণ করতে পারি, তাহলে বোধ হয় কৃষিকাজে যে লাভ রয়েছে এবং কৃষিকাজ করেও যে আর্থিকভাবে সচ্ছল হওয়া যেতে পারে বা সমাজের একজন উদ্যোগপতি হিসেবে নিজেকে দেখা যেতে পারে, সেটা বোধহয় সম্ভব। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোক্তা। এবার এর মাঝখানে রয়েছে ভারতীয় প্রাকৃতিক কৃষি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিগত জুন মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত এবং আগামী দিনেও হয়তো চলবে বিভিন্ন

0: কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি গবেষণা সংস্থা, তারা বিভিন্নভাবে জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে কৃষকদেরকে সচেতন করছেন যে প্রাকৃতিক কৃষি কেন গুরুত্বপূর্ণ, কেনই বা আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকব। সেই বিষয়টি নিয়ে আরও একবার আমাদের মধ্যে আলোচনার জন্য পেয়েছি একজন তরুণ উদ্যোগপতি, যিনি কিনা নিজ উদ্যোগে একটি সংস্থা গড়ে তুলেছেন এবং নিজ উদ্যোগে তার বিভিন্ন প্রোডাক্ট তিনি আবিষ্কার করেছেন এবং সেগুলো বাজারে বিক্রি করেন, এবং তার মাধ্যমে কিছু তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেক মানুষ আয়ের দিশা দেখেছেন বা জীবন জীবিকার সন্ধান খুঁজে পেয়েছেন, এমন একজন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস, তাকে পেয়েছি আজকের আমাদের অনুষ্ঠানে। শুরুতে আমি কল্যাণবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের আলোচনার মধ্যে একটা নতুন জিনিস আমরা পেয়েছি যে কৃষি উদ্যোক্তা, এবং বিগত কয়েক মাস ধরে চলে আসছে আরও একটি টার্ম যে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং। আমি শুরুতে এই ন্যাচারাল ফার্মিং ব্যাপারটা সেরে নিই, তারপরে আমি কৃষি উদ্যোক্তার কথায় আসব। যদি একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বলেন যে প্রাকৃতিক কৃষিটা কি বা কেন আমরা এত জোর দেব।
1: প্রাকৃতিক কৃষি বলতে প্রকৃতিকে বিঘ্নিত না করে, প্রকৃতিকে ব্যবহার করে সুস্থিত কৃষি পদ্ধতি।
0: আচ্ছা।
1: এবং সেখান থেকে যে খাদ্যের আহরণ করা হয় তাকেই প্রাকৃতিক কৃষি বলা হয়।
0: মানে প্রকৃতিকে বিঘ্নিত না করে, তার মানে কি আমাদের এতদিন যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছেন, তারা নিজের অজান্তে হোক বা স্বজ্ঞানে হোক কোনোভাবে প্রকৃতিকে বিঘ্নিত করছে?
1: হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যখন রাসায়নিক ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি, তাতে প্রকৃতির ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি অপূরণীয়, কোনোদিন পূরণ হওয়া সম্ভব নয়।
0: সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকি, তাহলে এই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা কম,
1: অনেক কম।
0: তাহলে যদি প্রাকৃতিক কৃষির এই যে পরিবর্তন, মানে কৃষির ক্ষেত্রে যে পরিবর্তন, এবং সেখানে আপনি বলছেন রাসায়নিক বা প্রথাগত যে চাষ পদ্ধতি তারা করে আসছেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের দরকার এখন প্রাকৃতিক কৃষি।
1: প্রাকৃতিক কৃষি খুবই খুবই প্রয়োজনীয়,
0: প্রয়োজনীয়তা। এই প্রাকৃতিক কৃষির দিকে আমাদের কৃষক বন্ধুরা ঝুঁকতে গেলে তাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে? কারণ এখন তার একটা মাইন্ডসেট হয়ে রয়েছে যে অধিক ফলন ফলাতে গেলে আমাদের অধিক রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, কিন্তু সহজে তো তারা এই প্রাকৃতিক কৃষির দিকে আসবেন না।
1: আসলে বিষয়টাই হচ্ছে, প্রাকৃতিক কৃষি পদ্ধতি মানে জৈব কৃষির উন্নত রূপ। আসলে জৈব কৃষি বলতে আমরা যে সমস্ত জৈব পদার্থ দেখি দোকান থেকে কিনে নিয়ে আসি, জৈব সার, ভার্মিকম্পোস্ট বা অন্যান্য জৈব বস্তু যখন থেকে কিনে নিয়ে এসে কৃষি প্রক্রিয়াতে লাগানো হয়, সেখানেই কৃষক এই সমস্ত কিছু নিজের হাতে তৈরি করবে, তৈরি করে তার প্রয়োজনীয় সার, কীটনাশক, যা কিছু প্রয়োজন সেগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি করে কৃষিতে প্রয়োগ করবে। এতে তার যেমন সাশ্রয়ী হবে, খরচ কমবে, তেমনই একটা আমরা খাদ্যের সুরক্ষা পাবো, ফসলের সুরক্ষা পাবো এবং মাটির সুরক্ষা পাবো। আগামী ভবিষ্যতের জন্য এটা খুবই প্রয়োজনীয়। মাটি আস্তে আস্তে নষ্ট হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে।
0: বাহ, খুব সুন্দর কথা বললেন যে মাটি তার ভারসাম্য হারিয়ে ফেলছে বা মাটি নষ্ট হয়ে যাচ্ছে, এবং প্রকৃতিও আস্তে আস্তে নানান কারণে, নানান আমাদের কৃষক বন্ধুদের নানান অজ্ঞতার কারণে হোক বা অসচেতনতার কারণে হোক, আমরা প্রকৃতিকে শেষ করছি তিলে তিলে। এবং আপনারা যারা ভাবছেন যে অধিক ফলন মানে অধিক সার প্রয়োগ করতে হবে, এই ভ্রান্ত ধারণা থেকে যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ বোধ হয় এই যে আমরা পরোক্ষভাবে একটা এক প্রকার দোষী হয়ে উঠছি প্রকৃতির কাছে।
1: অবশ্যই। আসলে আমরা যদি মাটিটা ঠিক না রাখতে পারি, পরবর্তী প্রজন্মের হাতে আমরা যে মাটিটা রেখে যাব তাতে তো ফলন হবে না, জমিটা বন্ধা হয়ে যাবে। আর প্রতিনিয়ত এই অত্যাধিক রাসায়নিক, এর মধ্যে কি আছে, জমির মাটি অ্যাসিডিক হয়ে যাচ্ছে অত্যাধিক রাসায়নিকের প্রয়োগে, আর কীটনাশকের প্রয়োগে জমির যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হচ্ছে, পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, প্রত্যেক দিন আমরা যে খাচ্ছি সেই খাবারটা বিষ খাচ্ছি। তাই অধিক ফলনের আশা থেকে বেরিয়ে এসে আমাদেরকে খাদ্যের একটা সুরক্ষা তৈরি করতে হবে, সুরক্ষা বলয় তৈরি করতে হবে,
0: এবং তার জন্য বোধহয় আমাদের প্রাকৃতিক কৃষির দিকে
1: একমাত্র পথ,
0: প্রাকৃতিক কৃষি হলো একমাত্র পথ। মানে এটাও আরেকটা খুব ভালো কথা বললেন যে আমরা প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে বিষ পান করে যাচ্ছি, সেটা নিজের অজান্তেই,
1: নিজের অজান্তেই।
0: তাহলে যারা রাসায়নিক ভাবে এতদিন চাষাবাদ করে আসছেন তাদেরকে আমরা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকতে বলছি, এর ভবিষ্যৎ ঠিক কতটা কি রয়েছে? কারণ তারা, আমি এই অ্যাঙ্গেল থেকে বলতে চাচ্ছি যে তারা সহজে আসতে চাইবেন না, প্রথমে হয়তো একটু ফলন কম হবে, সেই জন্য বলছি যে এই প্রাকৃতিক কৃষি বা রাসায়নিক কৃষির ভবিষ্যৎটা কেমন দেখছেন?
1: প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষি, এর ভবিষ্যৎ নিশ্চিত। কারণ আগামী ভবিষ্যতে এই রাসায়নিক

0: দেওয়া খাবার, কীটনাশক দেওয়া খাবার বিভিন্ন দোকানেই বিক্রি হবে না, কারণ এর যে প্যারামিটার থাকা উচিত সেটা নষ্ট হচ্ছে, মানে ফসলের যে প্যারামিটার থাকা উচিত সেটা নষ্ট হচ্ছে। তার ফলে এটা আগামী দিনে কোনো মানুষই আর কিনবে না, যখন সে জানবে এ থেকে আমার ক্যান্সার বা দুরারোগ্য রোগ তৈরি হচ্ছে, এই ফসলটাই মেন কারণ, তখন সেই ফসলটা মানুষ বিরত থাকবে। এবং যেখানে যে সমস্ত মানুষজন অর্গানিক ভাবে মানে জৈবভাবে বা প্রাকৃতিকভাবে ন্যাচারাল উপায়ে যে সমস্ত ফসল ফলাবে, সেই ফসলের দাম অনেক বেশি পাবে এবং বাজারে তার মূল্য খুব ভালোভাবে নির্ধারিত হবে এবং সেই ফসলটাই মানুষ কিনতে চাইবে। কারণ যে ক্রেতা সে কখনোই নিজের টাকা খরচা করে বিষাক্ত জিনিসটা কিনে নিয়ে যাবে না।
1: স্বাভাবিক, টাকা দিয়ে আমি কেন বিষ কিনতে যাব। এবং বর্তমানে বোধহয় এখন বিভিন্ন জায়গায় এই আস্তে আস্তে যে অর্গ্যানিক হাব বা অর্গ্যানিক মার্কেট গড়ে উঠছে এবং মানুষের মধ্যে সচেতনতা আস্তে আস্তে বাড়ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে আর কি। আমরা তাহলে একটু প্রাকৃতিক কৃষির গুরুত্ব বা তার ভবিষ্যৎ কি রয়েছে কল্যাণবাবু তো তিনি বললেন, এবার যে বিষয়টা আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে এগ্রি স্টার্টআপ, কৃষি উদ্যোক্তা, একজন তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি এই কৃষি ব্যবস্থাপনা বা কৃষির উদ্যোগপতি হতে গেলে সেখান থেকে যারা আমাদের আজকের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদেরকে কিভাবে প্রস্তুত হতে বলবেন, বা আপনার যদি কথা আমি একটু জানতে চাই, আপনি কবে থেকে শুরু করলেন বা কি চিন্তা ভাবনা থেকে এরকম মাথায় এলো?
0: আসলে আমরা গ্রাম বাংলায় যারা থাকি তাদের প্রধান উপার্জনের মূল রাস্তাই হচ্ছে কৃষি। এই কৃষি থেকে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে কৃষির যে সার ওষুধ, এটা ব্যাপক হারে রাসায়নিক এবং কীটনাশকের বহুল ব্যবহার, সেখান থেকেই প্রথম আমাদের মাথায় আসে যে আমরা যদি এটাকে জৈব বা প্রাকৃতিক কৃষির মাধ্যম দিয়ে নিয়ে আসি এবং সেখানে যদি ন্যাচারালি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা যায় প্রাকৃতিক উপায়ে, তাহলে সেইটা কৃষিকে অনেক বেশি নিরাপত্তা দেবে। সেখান থেকেই আমাদের এই প্রথম সূচনা। এখানে আমাদের ব্লক কৃষি দপ্তরের অনেক সহযোগিতা পেয়েছে, ডিস্ট্রিক্ট কৃষি দপ্তর চুঁচুড়ো অনেক সহযোগিতা করেছে। তারপর আমরা আস্তে আস্তে করে নিজেদেরকে গড়েছি। প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যে আমরা যে প্রোডাক্ট তৈরি করছি সেটা মানুষ কতটা অ্যাকসেপ্ট করবে, এবং সেখান থেকে আমাদের উপার্জনের যে রাস্তা বা মার্জিন, প্রফিট মার্জিনটা কিভাবে নির্ধারণ হবে, এই সমস্ত কিছু ছিল। আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা বাধা কাটিয়েছি। এখন আমাদের প্রোডাক্টের অনেক মানে বহুল ব্যবহৃত হয় বিভিন্ন সমবায় সমিতি, এফপিও, এফপিসিস এবং যে সমস্ত ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখানেও আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করা হয়।
1: খুবই ভালো কথা। তবে এবার আপনার ব্যক্তিগত গল্পটা শুনি, যে আপনি এই এগ্রিকালচার নিয়ে কাজ করবেন বা এগ্রি একটা স্টার্ট আপ শুরু করবেন, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় এলো কবে থেকে?
0: আসলে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত অনেক বছর ধরে, ওদের অনেক রকম ট্রেনিং প্রোগ্রাম বা অনেক রকম ভাবে ওদের সঙ্গে যুক্ত।
1: এটা তো বোধহয় আপনার হুগলিতে? তো
0: হুগলিতে,
1: বেশ বেশ,
0: হুগলির হরিপালে। এবার আমি অনেক বছর ধরে যুক্ত, সেখান থেকে ব্লক কৃষি দপ্তর থেকে চুঁচড়ো এবং স্টেট লেভেলেও অনেক প্রোগ্রাম, অনেক কিছুতে পার্টিসিপেট করা, সেখান থেকেই আমি লক্ষ্য করি যে এগ্রিকালচার নিয়ে কোনো কিছু যদি করা যায় মানে স্টার্ট আপে, তাহলে এটার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আছে। কারণ যে কোনো ব্যবসায়ী তার একটা নিশ্চয়তা প্রয়োজন, মানে আর্থিক নিশ্চয়তা যেমন প্রয়োজন, ব্যবসায়িক নিশ্চয়তা প্রয়োজন। সেই ব্যবসায়িক নিশ্চয়তা শুধুমাত্র লুকিয়ে আছে এই এগ্রিকালচার সেক্টরেই, কারণ আদি অন্তকাল ধরে এগ্রিকালচার থেকে মানুষ বিভিন্ন খাবার থেকে শুরু করে সমস্ত কিছু আহরণ করছে এবং আগামীতেও তা চলতে থাকবে। তাই এগ্রিকালচার একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দেয়।
1: এবং সেই চিন্তা ভাবনা থেকে আপনার মনে হলো যে না, আমি তাহলে এরকম যদি কিছু
0: একটা স্টার্ট আপ করি।
1: এই যে একটা কথা বললেন যে সুস্থায়ী, এবং আরেকটা কথা যদি আমি যোগ করি যে দীর্ঘমেয়াদী,
0: দীর্ঘমেয়াদী,
1: কারণ এটা তো সুস্থায়ী তো বটেই, সেই সঙ্গে একটা লং টার্ম চলতেই থাকবে,
0: চলতেই থাকবে,
1: এবং উত্তর তো আরো বাড়বে বা কমবে না। প্রয়োজনে যারা রাসায়নিক সার ব্যবহার করছেন বা রাসায়নিক ভাবে যারা ফসল ফলাচ্ছেন তাদের হয়তো আগামী দিনে একটু কিছুটা খারাপ দিন এলেও আসতে পারে।
0: অলরেডি এসে গেছে, কারণ হচ্ছে রাসায়নিক সারের দাম বিভিন্ন কারণে বাড়ছে, যুদ্ধের কারণে বেড়েছে, বিভিন্ন ভাবে রাসায়নিক সারের দাম প্রতিনিয়ত বাড়ছে, চাষের খরচা বাড়ছে তার সঙ্গে। আর আমরা যখন জানতে পারছি যে আমরা বিষটা খাচ্ছি, তাহলে আমরা তো সেখান থেকে বিরত থাকবো, এবং আস্তে আস্তে করে চাষিরাও এটা বুঝতে পারছে। যেভাবে চাষের খরচা বেড়েছে রাসায়নিক সারে এবং কীটনাশকে, সেখানে দেখা যাচ্ছে চাষি আর লাভ পায়, মানে কৃষক বন্ধু আর লাভ পাচ্ছেন না। যেভাবে গত বছরই আলু, পাট এবং ধান আমাদের যে এখানকার তিনটে ফসল এবং

0: চা বাগানে চা শিল্প, আমাদের হুগলির কিছু জায়গায় আম এবং কলা, এসব প্রত্যেকটা জায়গাতেই চাষি কিন্তু ব্যাপক হারে লোকসানের মুখ দেখেছেন। তার একটাই কারণ, চাষের খরচা ওনারা বাড়িয়ে ফেলেছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না।
1: আচ্ছা, চাষের খরচা ওনারা যে বাড়িয়ে ফেলেছেন, সেটা কিসের আশায়? মানে অধিক ফলন পাওয়ার আশায় কি অধিক রাসায়নিক সার ব্যবহার করছেন, না কি আপনার কি মনে হয়?
0: প্রথমত তো এটা একদম আপনি ঠিকই বলেছেন, 100% ঠিক, যে অধিক ফলন একটা, মানে আমি ভেবেই দেখছি যে আলুর মতো একটা ফসল যেখানে অন্যান্য বছর বিঘেতে আমরা দেখি 80টা চন্দ্রমুখী আলু হয়, আর যদি জ্যোতি আলু হয় 90টার উপর হয়।
1: বেশ,
0: কিন্তু গত বছর এত পরিমাণে ওয়েদার সাপোর্ট দিয়েছে, তারপরেও এরা এত রাসায়নিক ব্যবহার করার ফলে সেই আলুর পরিমাণটা ডবল হয়েছে। মানে যেটা 80 হওয়ার কথা সেটা 150-160 ফলন হয়েছে এক বিঘেতে। এবং এই ব্যাপক ফলন যখনই হয়েছে তখনই কিন্তু তার গুণগত মান কমেছে, ফসলের গুণগত মান কমেছে, মাটির সুরক্ষা নষ্ট হয়েছে, মাটি নষ্ট হয়ে গেছে, অত্যাধিক রাসায়নিক ব্যবহার হয়। এক একটা দেখা যাচ্ছে এক একটা বিঘেতে যেখানে 10-26-26 যে এনপিকে ব্যবহার করা তো একটা, সেখান থেকে বেড়ে 2-3, গত বছর 5 পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এই অত্যাধিক মাত্রার রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি থেকে ফসল সবই নষ্ট হচ্ছে।
1: মেন লক্ষ্য ভারত সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন কৃষকদেরকে কৃষি খাতে যাতে তাদের সুরাহা হতে পারে, আর্থিকভাবে সচ্ছলতা ফিরতে পারে। কিন্তু এই সমস্ত মানুষগুলো বা এই সমস্ত কৃষক বন্ধুরা, তারা হয়তো অধিক ফলনের আশায় প্রচুর পরিমাণে সার ব্যবহার করেছেন যে অধিক ফলন পাবো, এবং ফলনও হয়েছে, আশানুরূপ ফলন হয়েছে। কিন্তু এই ব্যাপারটা তো তারা মাথায় রাখেননি বা ভেবে দেখেননি, আমার যদি বাজারে 10 কেজি মালের প্রয়োজন হয়, আমি সেখানে যদি 50 কেজি মাল যোগান দিই, তা আমার তো যেখানে 5 টাকা বিক্রি হচ্ছে সেখানে তো 1 টাকাই বিক্রি হবে,
0: বিক্রি হবেও না কখনো কখনো। এখন তো অলরেডি আলু আস্তে আস্তে করে যে জায়গায় দাঁড়িয়েছে স্টোর থেকে, একটার পর একটা যে হুগলিতে স্টোর রয়েছে, আস্তে আস্তে কিছুদিন পর হয়তো আলুটা নিলামে করতে হবে, মানে বের করে দিতে হবে,
1: বের করে দিতে হবে,
0: এতটাই পরিমাণ,
1: মানে এত পরিমাণে ফলনটা ফলেছে,
0: ফলনটা ফলেছে। এখানেই আমি একটা কথা বলতে পারি, যদি চাষি তার প্রয়োজনের বাইরে, যে ধরুন কোনো চাষি তার নিজের ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে 10টাই আলু বস্তা, 10 বস্তা আলু সারা বছর লাগে, তার থেকে হয়তো সে কিছুটা বেশি ফলিয়ে বিক্রি করলো, সেখানে যে সে লাভটা পাবে, সে যদি তার থেকে অনেক গুণ বেশি ফলায়, সে তখন তো লাভটা পাবে না।
1: একদম একদম, এবং সেটাই হয়েছে। আমাদের কিছু হুগলি জেলার প্রগতিশীল কিছু কৃষক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, এবং তারাই জানালেন যে গত বেশ 1-2 বছর আলু চাষে তাদের খুব লোকসান চলছে।
0: লোকসানটা আরেকটা কারণে হয়েছে যে চাষে অত্যাধিক খরচ বেড়েছে, মানে রাসায়নিকের অত্যাধিক ব্যবহার,
1: যেহেতু সারের দাম বেড়েছে তার তো খরচ তো স্বাভাবিক
0: বেড়েছে, এবং ওনারা সারটাও পরিমাণটাও বাড়িয়েছে যার জন্য ওনারা লাভটা দেখতে পাচ্ছে না। যদি এটাই হতো যে ফলন বেড়েছে কিন্তু সারের পরিমাণটা কম থাকতো, দামটা সারের হয়তো বাড়লো, কিন্তু দামটা যদি বাড়ার সঙ্গে সারের পরিমাণটা আমি না বাড়িয়ে সারের পরিমাণটা কম রাখি, তাহলে কিন্তু সেখানে দাম মূল্যটা অনেক বেশি পেত, মানে প্রফিটটা হয়তো অনেকটাই দেখতে পেতেন।
1: এবং সেটা তারা করেননি, এবং সেই কারণে ওনারাই ওনাদের সঙ্গে যখন কথা হয়েছিল বলছিলেন যে আমাদের আলু চাষ করে খুবই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তারপর প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছে, তার উপর তো কারোর হাত নেই। কিন্তু আমাদের এই যে সচেতনতার অভাব বা অতিরিক্ত লোভ, এটা বোধহয় কখনো কখনো আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বা ক্ষতির সম্মুখীন করছে। যাই হোক, তবে এই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই প্রাকৃতিক কৃষি, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা হচ্ছে, সেখানেই ফিরে আসতে হবে। আমরা বারবার আমাদের বিভিন্ন আলোচনায়, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছেন যে আমাদের জৈব চাষ বা প্রাকৃতিক কৃষিতে আবার ফিরতে হবে, মানে সেই ফিরে চল মাটির টানে, সেই কল হয়েছে যে আমাদের মাটির টানেই ফিরতে হবে। আমরা যেখানে যত দালান কোঠা করি না কেন, গড়ে তুলি না কেন, সেই মাটির কাছাকাছি থাকতে হবে, এবং সেটা একটু জেনে বুঝে করতে হবে। এবারে এইরকমভাবে কিছু এগ্রি স্টার্ট আপ করা যেতে পারে, এবারে আপনার যেটা মনে হলো যে এরকম নতুন কিছু করা যেতে পারে বা করতে চাই, আপনি কি কি প্রোডাক্ট শুরু করলেন?
0: প্রথম যে প্রোডাক্টটা আমরা শুরু করি সেটা হচ্ছে জৈব সার এবং ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এই দুটো দিয়ে আমরা প্রথম শুরু করি। কারণ খুব সহজেই কেঁচো সার এবং জৈব সার বানানো যায়, এবং সেটা দিয়ে আমরা প্রথম শুরু করেছি, এবং তারপরে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করতে শুরু করি, এবং আমরা একটা ব্যাকটেরিয়া ডেভেলপ করি।
1: আচ্ছা,
0: ওয়েস্ট ডিকম্পোজার ব্যাকটেরিয়া, যেটা ICAR দিল্লি ডেভেলপ করার পর আমরা ওখান থেকে একটা স্যাম্পেল নিয়ে এসে ওটা থেকে আমরা আস্তে আস্তে করে সেটাকে আরো মাদার কালচার করে ডেভেলপ করেছি, এবং সেটা অনেক বেশি এফেক্টিভ, এবং আমরা এটা ফলো করেছি যে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে জৈব সারটা খুব সহজেই তৈরি

0: করা সম্ভব। যে আগে কেঁচো সার বা অন্যান্য জৈব সার তৈরি করতে 65-70 দিন সময় লাগতো, সেখানে আমরা যে ওয়েস্ট ডিকম্পোজার নিজেরা তৈরি করে যখন সেটাকে ইউজ করছি, 40-45 দিনের মধ্যে জৈব সার তৈরি হয়ে যাচ্ছে। মানে এখন যদি কোনো চাষি নিজের বাড়ির গোবরটাকে বা অন্যান্য খাবারের অবশিষ্টাংশ বা গাছের অবশিষ্টাংশকে একটা জায়গায় বেড তৈরি করে, মানে গোবরের সঙ্গে মিশিয়ে রেখে সেখানে যদি ওই ওয়েস্ট ডিকম্পোজার লিকুইডটাকে স্প্রে করে দেয়, তাহলে সে মোটামুটি 50 দিনের মধ্যে একটা ভালো জৈব সার নিজের জমির জন্য ব্যবহার করতে পারবে।
1: আচ্ছা, এখানে এই যে শুধুমাত্র এই এই কটাই উপাদান হলেই হয়ে যাবে?
0: মোটামুটি এতে লাগবে গোবর সারের সঙ্গে গোবর লাগবে, যদি কেউ কেঁচো সার তৈরি করতে চায় তাহলে কেঁচো লাগবে, আর তাছাড়া সবুজ অংশ লাগবে, যেমন কলা গাছ, যেমন লাগবে ধনচে গাছ, তার সঙ্গে লাগবে কচুরি পানা, মানে প্রত্যেকটাই খুব সহজেই অ্যাভেলেবেল গ্রামগঞ্জে।
1: হ্যাঁ, গ্রামগঞ্জে এগুলো তো পাওয়া যায় এখনো পর্যন্ত,
0: এবং এর জন্য খুব বেশি খরচা হয় না। দেখা যাচ্ছে যে দোকান থেকে যে জৈব সারটা কিনতে চাষির হয়তো 700 টাকা খরচা পড়ছিল 50 কেজিতে, সেই জৈব সারটা চাষি খুব সহজেই 100-150 টাকার মধ্যে 50 কেজি তৈরি করে ফেলবে। মানে এতে চাষি অনেক বেশি লাভবান হবে।
1: একদম স্বাভাবিক, যেহেতু নিজস্ব যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো তিনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং নিজের আশপাশে মাঠে ঘাটে রয়েছে, সেগুলো শুধু জাস্ট একটু পরিশ্রম করে কালেকশন করে নেওয়া,
0: কালেকশন করে নিজেকে একটু সময় দিলেই হবে, খুব সহজেই তৈরি হয়ে যায়।
1: আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় আসে যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা থাকে যে কীটনাশক প্রয়োগ করে যে সমস্ত কীট শত্রু দমন করা হোক, কিন্তু এই যে প্রাকৃতিক কৃষির কথা আমরা বারবার বলছি বা জৈব সারের কথা বলছি, এগুলো দ্বারা কিভাবে এই যে কীট শত্রুগুলোকে দমন করতে পারবেন?
0: আচ্ছা, কীট শত্রুকে দমন করতে গেলে আমরা মূলত দুটো উপায়কে খুব সহজেই আমরা অ্যাডপ্ট করেছি, এখনো মধ্যে নিতে পেরেছি। একটা হচ্ছে নিম তেল, নিম খোল, যেটা জমিতে ব্যাপকভাবে প্রয়োগ করা উচিত কীট শত্রু দমনের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া, যেমন এই ওয়েস্ট ডিকম্পোজার পচাতে সাহায্য করে, আর এটাই জলে মিশিয়ে গাছে স্প্রে করলে, এটা ব্যাকটেরিয়া থাকার জন্য এ অন্যান্য কীট শত্রুকে দমন করে। এর সঙ্গে টাইকোডার্মা ভিরিটি, সিউডোমোনাস, বিভিন্ন রকম যে ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু সার জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি।
1: তার মানে ঘরোয়া পদ্ধতিতেও আমরা অনেক কিছু করতেও পারি, এগুলো করা সম্ভব এবং সেটা খুবই ন্যূনতম খরচে।
0: হ্যাঁ, এবং করঞ্জার তেল রয়েছে, নিশিন্দা পাতা রয়েছে, গ্রামে পাওয়া যায় নিশিন্দা গাছে, তার নির্যাস ব্যবহার করতে পারি।
1: আমরা বিভিন্ন অনুষ্ঠানে এইগুলো নিয়েই বারবার বলছি বা আমাদের কৃষক বন্ধুদেরকে সচেতন করার চেষ্টা করছি যে আপনাদের সুস্থায়ী কৃষির লক্ষ্যে বা দীর্ঘমেয়াদী কৃষির লক্ষ্যে প্রাকৃতিক কৃষির উপর জোর দিতে হবে। তবে এ প্রসঙ্গে আরো একটি জিনিস, যেহেতু আপনি একজন কৃষি উদ্যোগপতি বা উদ্যোক্তা হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে বা আরও আগামীতে কাজ করবেন, সেখানে দাঁড়িয়ে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমি বারবার ইয়াং জেনারেশনে জোর দিচ্ছি এই কারণে যে এখন তরুণরা অনেকটা বিভ্রান্ত, কি করবেন না করবেন বুঝে উঠতে পারেন না, সেখানে তাদের মতো একজন আপনি বন্ধু হয়ে এই যে একটা কৃষি বিষয়ে একটা ব্যবসা করা যেতে পারে বা উদ্যোগপতি হওয়া যেতে পারে, তাই যদি আমাদের কোনো কৃষক বন্ধুরা বা তরুণ বন্ধুরা উদ্যোগী হতে চান যে হ্যাঁ আমি ঠিক আছে এই ব্যাপারটা আলোচনাটা শুনলাম এটা যদি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে তিনি পূর্ব প্রস্তুতি নেবে বা মানসিক প্রস্তুতি নেবেন?
0: প্রথম কথা হচ্ছে এখানে তিনটে বিষয়ে বিজনেস ব্যবসা করা যেতে পারে, যেমন জৈব সার, তার সঙ্গে রয়েছে কিছু ভেষজ গাছের চাষ, তার সঙ্গে রয়েছে অর্গানিক প্রোডাক্ট, বিভিন্ন রকম ফসল যেগুলো শেড নেটের মধ্যে তৈরি করা সম্ভব, এবং এয়ারোফোনিক পদ্ধতিতে কিছু মাশরুমস তৈরি করা যেতে পারে যেগুলো থেকে ওনারা করতে পারেন। এবার বিষয়টা এরকমই যে ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্ট খুব সহযোগিতা করেন, ওনাদের সঙ্গে একবার প্রথম আলোচনা করা যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি, এগ্রিকালচারের কোন বিষয়টা নিয়ে কাজ করতে চাইছেন ওনারা, যদি সেটা ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলেন, ওনারা খুব সহজেই একটা প্রজেক্ট ওনাকে স্যাংশন করে দেন এবং সেখান থেকে কিছুটা আর্থিক সহযোগিতাও পাওয়া যায়।
1: বাহ, এটা তাহলে তো খুবই ভালো উদ্যোগ বা ভালো ব্যবস্থা আর কি। যদি একটু কিছু সরকারি উদ্যোগে তাদেরকে সাহায্য করা যায় তাহলে বোধহয় তারা একটা সুরাহা পেতে পারে। আচ্ছা, এই যে গ্রাম বাংলার কৃষি যে আর্থ সামাজিক অবস্থা বা তার উন্নয়নের কথা এবং সেই সঙ্গে এই যে প্রাকৃতিক কৃষির সম্ভাবনা, কৃষিজাত পণ্যের যেগুলো আপনি করছেন বা আপনি বলছেন আমাদের শ্রোতা বন্ধুদেরকে আগ্রহ দেখাচ্ছেন, এগুলো কি অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা নতুন দিগন্ত খুলতে পারে?
0: অবশ্যই, গ্রাম বাংলার কৃষি আমাদের অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে এবং সেখান থেকে

0: আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সমস্ত প্রথম আসি কৃষকদের যে সমস্ত ফসল ওনারা ফলাচ্ছেন, সেই সমস্ত ফসলগুলো যদি প্রাকৃতিক কৃষি পদ্ধতির মাধ্যম দিয়ে হয় বা জৈব কৃষির মাধ্যম দিয়ে হয়, তাহলে সেটার অনেক মূল্য রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে তার মূল্য রয়েছে, ওনারা রপ্তানি করতে পারবেন। এবং সেখানে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট খুব সহযোগিতা করে, এগ্রিকালচারে মার্কেটিং ডিপার্টমেন্ট সহযোগিতা করে, যাতে ওই প্রোডাক্টটার অর্গানিক ভ্যালুটাকে, গুণগত মানটাকে বিচার করে ওটাকে এক্সপোর্ট করা যায়। এছাড়াও যারা এগ্রি স্টার্ট আপ করতে চাইছেন, তারা যদি এগ্রিকালচারে জৈব সার, জৈব প্রক্রিয়ার বিভিন্ন রকম এই ব্যাকটেরিয়া তৈরি করা থেকে শুরু করে বা বিভিন্ন ওষুধ বা ভিটামিন বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম মিনারেলস, ক্লে মিনারেলস রয়েছে, ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে, এগুলোর উপর যদি কোনো কাজ করতে চান তাহলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
1: বেশ, তাহলে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান কিভাবে করবেন?
0: আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন বা ইমেল আইডিতে মেইল করতে,
1: সেটা যদি একটু বলে দেন আপনার না সমস্যা থাকলে।
0: হ্যাঁ, 9674077131।
1: আরো একবার,
0: 9674077131। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন।
1: এই নাম্বার তো রইল, যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা বা উদ্যোগপতি হওয়ার কোনো হয়তো স্বপ্ন দেখছেন বা ভাবছেন, তাহলে সরাসরি এই নাম্বারে কথা বলে কল্যাণময় বাবুর সঙ্গে কথা বলতে পারেন বা তার কাছ থেকে সুপরামর্শ পেতে পারেন। আমাদের ঘড়ির কাঁটা বলছে আজকের এখানে থামতে হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোগপতি বা কৃষি উদ্যোক্তা। এই বিষয় নিয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন একজন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস। কল্যাণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনার এই যে উদ্যোগী ভূমিকা এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আমাদের পক্ষ থেকে এই শুভকামনা রইল।
0: একটাই বলতে চাইছি, কারণ হচ্ছে আগামী ভারতের ভবিষ্যৎ হচ্ছে কৃষি, তার একটাই কারণ এগ্রিকালচারে এলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস, এমনকি আমাদের মুকেশ আম্বানি, এরা সবাই ভারতীয় কৃষিতে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট করছেন। তার কারণ ভারতীয় কৃষি আগামী ভবিষ্যৎ, এবং যে সমস্ত এগ্রি স্টার্ট আপ আজকে শুরু হচ্ছে তারা আগামীতে বিলিয়নিয়ার হবেন, এই বলে আমি নমস্কার জানাচ্ছি।
1: বাহ, খুব সুন্দর বলেছেন এবং একটা আশার আলো দেখালেন আপনি। যাই হোক, আমাদের সময় বলছে এবার থামতেই হবে। আমরা আজকে আলোচনা করছিলাম ভারতীয় প্রাকৃতিক কৃষি এবং কৃষি উদ্যোগপতি বা উদ্যোক্তা, আর এই নিয়ে এতক্ষণ বললেন তরুণ উদ্যোগপতি কল্যাণময় দাস। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে নমস্কার, ভালো থাকুন।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com।

0: mytrwkatha মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: শুনছেন আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, সর্দিকে অবহেলা নয়, বলছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
3: আমরা সাধারণত এই সময়, মানে যেটাকে আমরা বলি সিজন চেঞ্জ, বর্ষা শেষের দিকে আর আস্তে আস্তে শরৎকাল তার পাখা মেলে ধরছে আমাদের কাছে, পুজো আসছে, পুজোর গন্ধ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, রাস্তার দুধারে কাশফুল দেখতে পাচ্ছি, এই সময়টায় যে ওয়েদার চেঞ্জ হয়, দেখা যায় যে দিনের বেলাটা বেশ গরম থাকে এবং রাতের দিকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে, বিশেষ করে মাঝরাতের পর দেখা যায় কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল, হালকা একটু চাদর অনেকের অনেক সময় লাগতে পারে। তারপর কারো ক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে এয়ার কন্ডিশনে বেশিরভাগ সময় থাকেন, তাদের কিন্তু রাতের দিকে একটু বেশি ঠান্ডা লাগতে পারে। এবং এই যে টেম্পারেচারের তারতম্য, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37°C। এই তাপমাত্রা আমরা অনেকটা তারতম্য হলে সেটাকে সহ্য করতে পারি, যেমন ধরা যাক নিচে যদি 25 অবধি নামে তাহলেও আমাদের খুব একটা অসুবিধে হয় না, আবার ওপরে যদি 46-47 অবধি ওঠে তাহলেও বাইরের সাথে ভেতরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু যদি খুব দ্রুত অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, মানে একজন খুব গরমে ছিল, তারপর সে হঠাৎ করে বাড়িতে এসে স্নান করলো, তখন তার মধ্যে কিন্তু শরীরের একটা বড় তারতম্য হয়ে যায় তাপমাত্রার। এই তাপমাত্রার দ্রুত পরিবর্তন অনেক সময় শরীর নিতে পারে না, তার সঙ্গে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে সমস্ত ভাইরাস আছে, অ্যালার্জি আছে, সেগুলোর জন্য সর্দি কাশি হতে পারে। তাহলে সর্দি কাশি প্রথমে শুরু হয় সাধারণত শরীরে।

0: ইমিউনিটি এইভাবে একটু কমে গিয়ে তার সাথে অ্যালার্জির টেন্ডেন্সি হয়ে তারপরে সেখানে ভাইরাস অ্যাটাক করতে পারে, এবং ভাইরাস অনেক সময় ব্যাকটেরিয়াকে সাথে নিয়ে আসে, যেটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলি। ভাইরাল ইনফেকশন বিশেষ করে কমন ফ্লু, যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়, তার সঙ্গে অ্যাডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, 2020 সালের পর থেকে আমাদের সঙ্গে জুড়ে গেছে কোভিড ভাইরাস, যেটাকে সার্স কোভ টু এখন বলা হয়, এই ভাইরাসগুলো থেকে কিন্তু প্রথমে সর্দি জ্বর, হালকা মাথা ব্যথা, বারবার নাকে জল আসা, একটু জ্বর আসতে পারে, একটু মাথা যন্ত্রণা করতে পারে, একটু পেটের গোলযোগ হতে পারে, এগুলো দিয়ে শুরু হয়। কিন্তু এগুলো যদি অবহেলা করি আমরা, বিশেষ করে ছোটদের বা বেশি বয়স্ক মানুষের, তো সেখান থেকে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়ে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, এবং সেই নিউমোনিয়া কিন্তু খারাপ, যখন বুকে সর্দি বা ইনফেকশন বসে যায় তখন তাকে নিউমোনিয়া বলা হয়। সেখানে জ্বর আসে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বিভিন্ন ধরনের আরও সমস্যা হতে পারে, এমনকি সেই ইনফেকশন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে আরও শরীর খারাপ করে প্রাণঘাতী পর্যন্ত করতে পারে, বিশেষত বয়স্ক মানুষদের বা একদম ছোট যারা বাচ্চা তাদের ক্ষেত্রে। তাই সর্দি কাশি একদমই অবহেলা করা যাবে না, সর্দি কাশি হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন কিছু ঘরোয়া টোটকা থেকে অনেক সময় সর্দি কাশি নিরূপম হওয়া যায়, যেমন ধরা যাক ভেপার নেয়া, গার্গেল করা, একটু আদা চিবিয়ে খাওয়া, একটু গোলমরিচ মুখে রাখা, এগুলোতে অনেক সময় কাজ হয়। কিছু লোকাল বাম জাতীয় জিনিস রয়েছে যেগুলো অনেক সময় সর্দি কাশিতে সাময়িক রিলিফ দেয়। আর কিছু ওষুধ আছে, অ্যালোপ্যাথ ওষুধ আছে, যেগুলো ডাক্তারের পরামর্শ খেলে সর্দি কাশি থেকে ভালো হয়ে যাওয়া যায়, এবং তার সাথে বিভিন্ন ওষুধ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, ডেফিনিট অ্যান্টি ফ্লু জাতীয় যে সমস্ত ওষুধ আছে ফ্লুয়ের জন্য কার্যকরী, সেগুলো ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন, ফ্লু ভ্যাকসিন প্রতি বছর হয়, ফ্লু ভ্যাকসিন অবশ্যই নেবেন, বিশেষ করে বয়স্কদের অবশ্যই দেয়া করাবেন, এবং নিউমোনিয়া ভ্যাকসিনও বাজারে পাওয়া যায়, সেটাও দেয়া করাবেন। আর যে সমস্ত মানুষ একটু বেশি অসুস্থ তাদেরও ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি, নিউমোকাকাল ভ্যাকসিন একবার এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরে একবার নেওয়া জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন সিজনকে নতুনভাবে এনজয় করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সর্দিকে অবহেলা নয় বললেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের পরিচিতি। সন্ধে সাতটায় শুনবেন নাটক সুখেরও লাগিয়া, রচনা স্বপন জ্যোতি ঠাকুর, বেতার নাট্যরূপ শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটকটি পুনঃপ্রচারিত হবে রাত্রি 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত্রি 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শরৎ পরিবেশনায় থাকবেন অভিষেক লাহিড়ি, রাগ যোগ, 10:45 উপমহাদেশের খবর, রাত্রি 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00।

আকাশবাণী মৈত্রীতে এখন জানিয়ে রাখি আজকের অর্থাৎ 7ই অক্টোবরের হারানো দিনের গান বিষয়ে। রাতের বৃন্ত থেকে কমল দলের মতো যখন ফুটে ওঠে মহালয়ার আলোয়া

আশ্চর্য সকাল, তখন টান পড়েই আমাদের স্মৃতি সুতোয়। শারদীয় পিতৃতর্পণের পাশাপাশি এ যেন বাঙালির এক চিরন্তন সাংস্কৃতিক তর্পণ, আকাশবাণীর মহিষাসুর মর্দিনী। এই অমর সৃষ্টির নেপথ্যে যে মানুষটির কলম বাঙালির শারদ চেতনাকে শব্দ দিয়েছিল, তিনি বাণী কুমার। কিন্তু তার সৃষ্টির জগৎ শুধুই মহিষাসুর মর্দিনীতে সীমাবদ্ধ নয়, এক অসামান্য গীতিকার, অসংখ্য নাটক ও আলেখ্য রচয়িতা বাণী কুমার। আজ হারানো দিনের গানে ফিরে দেখা আকাশবাণীর শ্রুতি বিনোদনের সেই সৃজনশীল মানুষটিকে, যার শব্দ আমাদের স্মৃতিতে অনুরণিত। আলাপনে কেয়া মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, তাই অবশ্যই শুনতে ভুলবেন না আজ রাত্রি ঠিক 11টায় হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে নাটক সুখের লাগিয়া। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।

আজকের নাটক সুখের লাগিয়া, মূল রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক সুখেরও লাগিয়া।

0: হ্যাঁ রুনু, বল বাবা।
1: হ্যাঁ মা, শুনতে পাচ্ছ?
0: হ্যাঁ হ্যাঁ শুনছি। পৌঁছে গেছিস?
1: এই তো পৌঁছেই তোমাকে ফোন করছি।
0: হ্যাঁ রে, মিমি কই রে? ওকে একটু দে না ফোনটা।
1: ও তো লাগেজ লাইনে, ওকে বলবো কিছু?
0: ঠিক আছে ঠিক আছে, এমনি বলছিলাম।
1: পাপা ঠিকঠাক ফিরেছে তো?
0: দেখ না বাবা, তোদের ফ্লাইট দমদম এয়ারপোর্ট পৌঁছে গেল, অথচ তোর পাপা এখনো ফিরল না। সে কখন তোদের এয়ারপোর্টে ছেড়ে এসেছে বল?
1: টেনশন করো না মা, টেনশন করো না, হয়তো কোথাও কোনো কাজে আটকে গেছে।
0: কাজ না ছাই। আচ্ছা বলতো, নিজে গাড়ি চালাচ্ছে, টেনশন হবে না?
1: মা পাপা তো ওই রকমই মা, যেন আদ্যিকালের লোক, অত ভেবো না মা।
0: ওকে মাই সান, এখনই তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ছুটতে হবে, তাই তো?
1: আমরা অনেক অ্যাডভান্সড আছি মা, বিফোর টাইমে আছি, একটু একটু ফ্রেশ হয়ে নিয়ে।
0: ওকে বাবা, হ্যাপি জার্নি,
1: পরে আবার কথা হবে মা। পৌঁছে।

0: না, ওষুধগুলো ধরো।
1: গাড়িটা ভেতরে না এনে বাইরে রেখে এলে কেন? কি হলো বললে না, কোথায় ছিলে এতক্ষণ?
0: আসলে রাস্তায় যেতে যেতে রুনু বারবার নতুন একটা ভ্যাকুয়াম ক্লিনারের কথা এমন করে বলল।
1: ভ্যাকুয়াম ক্লিনার?
0: হ্যাঁ, সেই জন্য মার্কেটে গিয়ে দেখে শুনে একটা নিয়ে এলাম, নইলে রুনুর খারাপ লাগবে। আমার মনেও ওর কথাটা খচখচ করবে।
1: ও, আর এই বাহানায় দোকানের পর দোকান ঘোরার একটা চমৎকার মঙ্কা পেয়ে গেলে। ওরা কলকাতায় পৌঁছে গেছে সেই কখন, আর উনি এখান থেকে এখানে ঘরে এসে পৌঁছতে পারছেন না। বাহ,
0: আকাশে তো কোনো জ্যাম হয় না শ্রুতি, আর আমি এসেছি সড়ক পথে। কি বোঝাতে পারলাম? বাম্পারের পর বাম্পার, জ্যামের পর জ্যাম, ও থামতে থামতে।
1: আরে আরে, করছো কি? অত ভারী জিনিসটা তুমি তুলছো কেন? আমার কোমরে লাগাবে নাকি? আগের বারের ব্যথাটা কি ভুলে গেছো?
0: আরে না না, ঠিক আছে ঠিক আছে, অত ভারী নয়, দেখি যেতে দাও।
1: তুমি ওটা রেখে আগে রনুকে ফোন করো তো, তোমার সঙ্গে কথা বলতে চাইছিল।
0: কথা হয়েছে, ফোন করেছিলাম।
1: হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে তুমি ফোন করেছিলে? আচ্ছা, কতবার তোমাকে বারণ করি, সেবার একটা অ্যাক্সিডেন্ট করলে, ডিভাইডারে ধাক্কা মেরে ভাগ্যক্রমে বেঁচে গেলে, তবু তুমি শুনবে না?
0: সেবার কিন্তু ফোন করছিলাম না।
1: তো কি, ফোনে রিং বাজছিল, তুমি সেটা দেখতে গিয়ে তো।
0: চুপ চুপ, এক কাপ চায়ের দরকার, ঘরে চলো।

0: ফোনের পাশেই তো বসে আছো, ফোনটা ধরছো না কেন? আমি ভেতর থেকে ছুটে এলাম। আরে বসে বসে দেখছো কি? ফোনটা ধরবে তো?
1: হ্যাঁ দেখছি, ধরবো না।
0: কেন, কি হয়েছে তোমার? কি ভাবছো কি তুমি?
1: না কিছু না, কিছু না।
0: আমাকে লুকোচ্ছো?
1: না না, লুকোতে চাই না কিছু, তবে বলতেও চাই না তোমাকে।
0: বলতে চাও না মানে?
1: থাক শ্রুতি, আমাকে এখন আমার মতন থাকতে দাও, তোমাকে বলে কিছু লাভ নেই আমার, তুমি তুমি যাও।
0: না না, আমাকে বলতেই হবে অভিজিৎ, বলো তোমার কি হয়েছে।
1: বলছি তো কিচ্ছু না।
0: তবে ঘরে আমরা মাত্র দুজন, ফোন বাজছে অথচ তুমি ফোন ধরছো না, কিন্তু ফোনের পাশেই বসে আছো। আমি তো কিছু, ওই ওই আবার, আরে ফোনটা ধরছো না কেন?
1: ভাবছি, শুধু ভাবছি শ্রুতি, ওই ফাইলটাতে তোমার সই না করাই উচিত ছিল।
0: কোন ফাইল?
1: ও যে জল,
0: জল মানে কোন জল?
1: আরবান ওয়াটার সাপ্লাই।
0: ওহো, তা এতদিন বাদে আবার সেই কথা?
1: এই জন্যই তো বলছিলাম, তোমাকে বলতে চাই না।
0: সত্যি তুমি আমাকে পাগল করে দেবে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আজ হঠাৎ ওই ফাইলটার কথা তোমার মনেই বা পড়লো কেন? ফোন রিসিভ না করে তুমি ওই ফাইলটার কথা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে কি তোমার?
1: ওইটাই তো, ওইটাই তো কাল হয়ে গেল।
0: কাল হয়ে গেল মানে?
1: বারবার ফোনটা যে করছে, আজ থেকে আমার ডেফিনেট একটা জবাব দিতেই হবে।
0: কাকে, কিসের জবাব? তুমি তো আমাকে ধাঁধায় ফেললে দেখছি।
1: এই ঘর, এই জমি, ওই ফোন করার লোকটার চাই, টাকা দেবে, কিনে নেবে।
0: কি বললে? এই বাড়ি কিনে নেবে? আমাদের বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি।
0: কাউকে তো বেচবো বলিনি, আমাদের নিজের বাড়ি, কেন বেচতে যাব? আর বেচে দিয়ে তারপর? আমি কাউকে বিক্রির কথা বলিনি, তুমি কি বলেছো নাকি?
1: না না না, আমি কেন বলতে যাব?
0: আসলে তাহলে

0: বিক্রির কথা উঠছে কি করে?
1: জানি না।
0: তোমাকে যদি কেউ বলেও থাকে, তুমি স্পষ্ট করে বেচবো না বললেই মিটে যেত।
1: না না শ্রুতি, মিটে যেত না। আমি স্পষ্ট করেই বলেছি, মিটে যায়নি, বোধহয় মিটবেও না।
0: মানে?
1: নিজের বাড়ি, এখানে বাস করি, এখানে শোয়া বসা ঘুমানো, সেই বাড়ি কেউ নিয়ে নেবে ভাবতেও পারছি না।
0: তাহলে সমস্যাটা কি? কেউ কিনতে চাইতেই পারে, আমরা বিক্রি করব না, ব্যাস, কথা শেষ।
1: সে তো বলছে তার এটা চাই, তাই বেচতে হবে, যত টাকা চাও পাবে। আমি বলেছি আমার টাকা চাই না, আমি বাড়ি বেচবো না। সে বলছে
0: কি বলেছে?
1: বলছে
0: কি কি বলেছে বলো?
1: বলছে তেমন হলে বাড়ি এসে গুলি চালিয়ে আমাকে মেরে দেবে, তখন আর টাকা পয়সাও দেওয়া লাগবে না।

0: রুনুর ফ্লাইট লেট আছে।
1: কত?
0: আগে তো বলেছিল 1 ঘন্টার মতন, এখন বলছে প্রায় 4 ঘন্টা লেট।
1: ওরা এখন কোথায়?
0: হোটেলে ফ্রেশ হতে গেছে, তুমি ফোন করে দেখতে পারো।
1: না, বারবার ফোন করে লাভ কি, ওরা একটু ফ্রি থাকুক না, শুধু শুধু ডিস্টার্ব কেন করতে যাব।
0: কি বলছো কি, তোমার ফোন গেলে রুনু মিমির ডিস্টার্ব হবে, তুমি ভাবতে পারলে?
1: না না না, ফোন ধরবে না।
0: আরে বাবা, রুনুর ফোন, রুনু
1: দাও দাও দাও দাও দাও, আমাকে দাও আমাকে দাও। হ্যাঁ

0: আবার সেই ফাইলটার কথা? আজকাল কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, কবে কার একটা ব্যাপার, তাই নিয়ে তুমি?
1: শ্রুতি, মনে পড়ে যাচ্ছে যে।
0: কেন কেন মনে পড়ছে তোমার?
1: হয়েছে, ওই ফোনটা বারবার আসছে, একবার দুবার তিনবার বারবার আমাকে শুধু বলছে বিক্রি করো বিক্রি করো বিক্রি করো, দাম দেবো টাকা দেবো গুলি মারবো। আমার শুধু সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে শ্রুতি, আমি নানাভাবে বোঝার চেষ্টা করছি কিন্তু পারছি না।
0: কি কি হয়েছে কি তোমার?
1: জানি না, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি। দেখো, ওই ফাইলটার পরে আমাদের জীবনে তো অনেক কিছু হয়েছে, হ্যাঁ, আগে যা ছিল না।
0: মোটেই না, মোটেই অনেক কিছু হয়নি, আর সেটা অনেক টাকারও ব্যাপার ছিল না, মাত্র লাখ তিনেক টাকা।
1: ওই সময় ওই টাকাটার যা মূল্য ছিল সেটা যে অনেক।
0: তো
1: অনেক
0: তো কি?
1: শোনো, ফাইলটাতে সই করার বিনিময়ে 3 লাখ টাকা। টাকাটা তোমার হাতে আসার পর এই শহরের বুকে একটা জমি, একটা বাড়ির ভাবনা এলো, কি তাই না? টাকাটা যদি না আসতো হয়তো এই বাড়িটা হতোই না।
0: হয়তো কেন, সত্যি তো। তারপরই তো জমি হলো, বাড়ি হলো, বাড়িতে একটু একটু করে আসবাবপত্র, গাছগাছালির বাগান,
1: দুটো লেবু গাছ, একটা কালোজিরের গাছও লাগানো হলো।
0: কালোজিরের গাছ লাগাতে আমার পিসি বারণ করেছিল, ওই গাছ থাকলে নাকি অমঙ্গল হয়।
1: গাছের দোষ দিচ্ছ কেন?
0: নিশ্চয়ই তাই, পিসি বিচক্ষণ মানুষ, তার বারণ শোনা আমাদের উচিত ছিল।
1: বিচক্ষণ মানুষদের কথা শুনতে হয়, আমরা কিন্তু বিচক্ষণ অন্য মানুষের কথা শুনিনি।
0: কার কথা বলছো?
1: আমার বাবার কথা।
0: ও, তা বাবার কোন কথাটা আমরা শুনিনি? তার কথা শুনে শুনেই তো আজ তোমার এই হাল। সত্যতা, একটা বড় চাকরিও জোটাতে পারলে না, বড় কিছু করতেও পারলে না জীবনে, বাবার ভালো ছেলে হয়েই রয়ে গেলে। অথচ কত সম্ভাবনা ছিল তোমার মধ্যে। তোমার কথা শুনে যদি ওই রনু চলতো না, এ জীবনে বিদেশ যাওয়ার ওর কপালে হতো না, বুঝলে? তোমার মতন এই ছোটখাটো একটা চাকরি নিয়ে ঘরে বসে বসে

0: না না, ফোন ধরবে না।
1: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কার সাথে কথা বলতে চান? ও ও তো ফোনটা রেখে গেছে। হ্যাঁ, বাজা কি কি বলছেন? ই তোর কোথাকার ইডিয়েট! আপনি কার সাথে কথা বলছেন জানেন? পুলিশকে নম্বরটা দিয়ে দিচ্ছে এখনই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন? তাহলে এত আজে বাজে বকছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক বড়। ননসেন্স!
0: ফোনটা ধরতে গেলে কেন? আননোন নম্বরের ফোন কখনো আর রিসিভ করবে না। ওকে, নাও নাও না একটু জল খাও।
1: উফ, কি বাজে লোক!
0: কিছুদিন তুমি কোনো ফোনই আর ধরো না।
1: আশ্চর্য, কারোর সাথেই তো তাহলে আর কোনো সম্পর্কই থাকে না। ইজ ইট পসিবল?
0: অনেক ইম্পসিবল ব্যাপারই তো আমাদের জীবনে পসিবল হয়েছে শ্রুতি। ধরো আমরা যা আয় করি, আমরা মানে আমরা দুজনে মিলে তা দিয়ে সংসার চালিয়ে একটা বাড়ি বানানো, ছেলের লেখাপড়া, তারপর তাকে বিদেশে পাঠানো, এত সামর্থ্য আমাদের তো কখনো হতো না, কখনোই পসিবল ছিল না। আমরা সেসব কিন্তু পসিবল করেছি।
1: অভিজিৎ, তোমার কি অন্য কোনো ইচ্ছে আছে?
0: অন্য ইচ্ছে? কি বলতে চাইছো তুমি?
1: না, হতেও তো পারে কাউকে তুমি ভালোবাসতে, তাকে স্ত্রী হিসেবে পাওনি, তার কথা খুব মনে পড়ে আজকাল। হয়তো মনে হয় তোমার তাকে পাওনি বলেই সুখী হতে পারোনি তুমি। পেলে সুখী হতে, কিংবা আমার সঙ্গে বিয়ে হই, তুমি সুখী হওনি।
0: হয়তো তাই। তুমি তো ভুল কিছু কখনো বলো না
1: অভিজিৎ। তুমিও অভিজিৎ, ভুল কিছু কিন্তু তুমিও বলো না।
0: হ্যাঁ বলি না, তোমার সঙ্গে ভুল বা বাজে কথা বলি না আমি। সত্যি আমি সুখের সন্ধান করেই চলেছি শ্রুতি, হয়তো তার জন্য এখন আমি বেশি ব্যাকুল হয়ে পড়েছি। আগে কিন্তু এতটা ছিল না। রনুকে পৃথিবীতে আনার পর আর তাকে বিদেশে পাঠাবার পর ব্যাকুলতা আমার বেড়েছে। এখন শুধু মনে হয় আমি বড় একা হয়ে যাচ্ছি। আমার কোথাও যেন একটুও সুখের ঠিকানা নেই। কেন নেই? কেন? নিজের কাছে প্রশ্ন করি, উত্তর চাই। তখন শুধু মনে হয় ওই ফাইলটাতে তুমি সই না করলে জীবনটা নিশ্চয়ই আরেক রকম হতো। তোমার নিজের কাছে এরকম অপরাধী হয়ে থাকতে হতো না।
1: তাই না? ওই ব্যাপারটা না হলেই আমরা খুব সুখে থাকতাম। তুমি নিশ্চিত? কি করে তুমি বুঝলে আমায় একটু বলবে? সব কিছু তুমি আমার ওপর চাপাতে চাও, বেশ অভ্যেস হয়েছে তোমার। দোষ ত্রুটি সব আমার উপর চাপিয়ে দিয়ে তুমি খুব মহৎ হয়ে থাকতে চাও না? বাহ!
0: না না না শ্রুতি, নিজেকে আমি নির্দোষ মনে করি না।
1: তবে ওই ফাইলটার কথা বারবার তুমি কেন তুলছ?
0: তোমাকে দোষী করার জন্য নয় শ্রুতি, সেদিন তোমাকে তো আমি নিরস্ত করিনি। সম্ভবত টাকার উপর আমারও মোহ এসেছিল, লোভ এসেছিল। সাধারণ একটা ফাইল একটু এধার উধার করে এত সহজে তুমি যদি এতটা পাও, অসুবিধা কি? নিজের কাছে কত যুক্তি আমি সাজিয়েছিলাম, তারপর আমার ভেতরে কি হলো জানো?
1: তুমি তো আমাকে বলনি, কি করে জানবো বলো?
0: শ্রুতি, আসলে আমি ভেতরে এত বেশি সাচ্চা হয়ে থাকতে চাইলাম যে ভেতরটাই আমার নষ্ট হয়ে গেল।

0: মানে?
1: আমার কবিতা লেখাটাই থেমে গেল একদম। ওই দিনের পর থেকে আমার কলম গুছিয়েও আর একটা লাইন লিখতে পারল না। আমি নিজেই কেমন বদলে যেতে থাকলাম। এই ঘর, ছেলে, ফুলের বাগান, আরো আরো কত কি প্রয়োজন, মাথায় শুধু এই সব ঘুরপাক খেতে লাগলো। মনে হতে থাকলো কবিতা তো প্রয়োজন মেটায় না। না, তোমার চাকরি, আমার চাকরি, ছেলের লেখাপড়া, কেরিয়ার, আরো উচ্চাশা, ব্যাস এই তো যথেষ্ট, আর কি চাই।

সংবাদ শিরোনাম আরেকবার। আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত 50 ছাড়িয়েছে, লক্ষাধিক মানুষ ঘরছাড়া, যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণের কাজ চলছে। রাষ্ট্রসংঘের মহাসচিব দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্বের সকল দেশকে আন্তরিক হতে আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের আকাশে বিধ্বংসী বিমান দুর্ঘটনা, আন্তর্জাতিক উড়ান ভেঙে পড়ে।

আজকের নাটক সুখের লাগিয়া, মূল রচনা স্বপনজ্যোতি ঠাকুর, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক সুখেরও লাগিয়া।

0: হ্যাঁ রুনু, বল বাবা।
1: হ্যাঁ মা, শুনতে পাচ্ছ?
0: হ্যাঁ হ্যাঁ শুনছি। পৌঁছে গেছিস?
1: এই তো পৌঁছেই তোমাকে ফোন করছি।
0: হ্যাঁ রে, মিমি কই রে? ওকে একটু দে না ফোনটা।
1: ও তো লাগেজ লাইনে, ওকে বলবো কিছু?
0: ঠিক আছে ঠিক আছে, এমনি বলছিলাম।
1: পাপা ঠিকঠাক ফিরেছে তো?
0: দেখ না বাবা, তোদের ফ্লাইট দমদম এয়ারপোর্ট পৌঁছে গেল, অথচ তোর পাপা এখনো ফিরল না। সে কখন তোদের এয়ারপোর্টে ছেড়ে এসেছে বল?
1: টেনশন করো না মা, টেনশন করো না, হয়তো কোথাও কোনো কাজে আটকে গেছে।
0: কাজ না ছাই। আচ্ছা বলতো, নিজে গাড়ি চালাচ্ছে, টেনশন হবে না?
1: মা পাপা তো ওইরকমই মা, যেন আদ্যিকালের লোক, অত ভেবো না মা।
0: ওকে মাই সান, এখনই তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ছুটতে হবে, তাই তো?
1: আমরা অনেক অ্যাডভান্সড আছি মা, বিফোর টাইমে আছি, একটু একটু ফ্রেশ হয়ে নিয়ে।
0: ওকে বাবা, হ্যাপি জার্নি।
1: পরে আবার কথা হবে মা, পৌঁছে গিয়ে নেটে কথা বলবো। হ্যাঁ তার আগেও কথা বলতে পারি?
0: হ্যাঁ রে হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে রে, গুড লাক,
1: রাখছি।

0: না, ওষুধগুলো ধরো।
1: গাড়িটা ভেতরে না এনে বাইরে রেখে এলে কেন? কি হলো বললে না, কোথায় ছিলে এতক্ষণ?
0: আসলে রাস্তায় যেতে যেতে রুনু বারবার নতুন একটা ভ্যাকুয়াম ক্লিনারের কথা এমন করে বলল।
1: ভ্যাকুয়াম ক্লিনার?
0: হ্যাঁ, সেই জন্য মার্কেটে গিয়ে দেখে শুনে একটা নিয়ে এলাম, নইলে রুনুর খারাপ লাগবে। আমার মনেও ওর কথাটা খচখচ করবে।
1: ও, আর এই বাহানায় দোকানের পর দোকান ঘোরার একটা চমৎকার মঙ্কা পেয়ে গেলে। ওরা কলকাতায় পৌঁছে গেছে সেই কখন, আর উনি এখান থেকে এখানে ঘরে এসে পৌঁছতে পারছেন না। বাহ,
0: আকাশে তো কোনো জ্যাম হয় না শ্রুতি, আর আমি এসেছি সড়ক পথে। কি বোঝাতে পারলাম? বাম্পারের পর বাম্পার, জ্যামের পর জ্যাম, ও থামতে থামতে।
1: আরে আরে, করছো কি?

0: অত ভারী জিনিসটা তুমি তুলছো কেন? আবার কোমরে লাগাবে নাকি? আগের বারের ব্যথাটা কি ভুলে গেছো?
1: আরে না না, ঠিক আছে ঠিক আছে, অত ভারী নয়, দেখি যেতে দাও।
0: তুমি ওটা রেখে আগে রনুকে ফোন করো তো, তোমার সঙ্গে কথা বলতে চাইছিল।
1: কথা হয়েছে, ফোন করেছিলাম।
0: হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে তুমি ফোন করেছিলে? আচ্ছা, কতবার তোমাকে বারণ করি, সেবার একটা অ্যাক্সিডেন্ট করলে, ডিভাইডারে ধাক্কা মেরে ভাগ্যক্রমে বেঁচে গেলে, তবু তুমি শুনবে না?
1: সেবার কিন্তু ফোন করছিলাম না।
0: তো কি, ফোনে রিং বাজছিল, তুমি সেটা দেখতে গিয়ে তো
1: চুপ চুপ। এক কাপ চায়ের দরকার, ঘরে চলো।

0: ফোনের পাশে তো বসে আছো, ফোনটা ধরছো না কেন? আমি ভেতর থেকে ছুটে এলাম। আরে বসে বসে দেখছো কি, ফোনটা ধরবে তো?
1: হ্যাঁ দেখছি, ধরবো না।
0: কেন, কি হয়েছে তোমার? কি ভাবছো কি তুমি?
1: না কিছু না, কিছু না।
0: আমাকে লুকোচ্ছো?
1: না না, লুকোতে চাই না কিছু, তবে বলতেও চাই না তোমাকে।
0: বলতে চাও না মানে?
1: থাক শ্রুতি, আমাকে এখন আমার মতন থাকতে দাও, তোমাকে বলে কিছু লাভ নেই আমার, তুমি তুমি যাও।
0: না না, আমাকে বলতেই হবে অভিজিৎ, বলো তোমার কি হয়েছে।
1: বলছি তো কিচ্ছু না।
0: তবে ঘরে আমরা মাত্র দুজন, ফোন বাজছে অথচ তুমি ফোন ধরছো না, কিন্তু ফোনের পাশে বসে আছো। আমি তো কিছু, ওই ওই আবার, আরে ফোনটা ধরছো না কেন?
1: ভাবছি, শুধু ভাবছি শ্রুতি, ওই ফাইলটাতে তোমার সই না করাই উচিত ছিল।
0: কোন ফাইল?
1: ও যে জল।
0: জল মানে কোন জল?
1: আরবান ওয়াটার সাপ্লাই।
0: ওহো, তা এতদিন বাদে আবার সেই কথা?
1: এই জন্যই তো বলছিলাম, তোমাকে বলতে চাই না।
0: সত্যি তুমি আমাকে পাগল করে দেবে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আজ হঠাৎ ওই ফাইলটার কথা তোমার মনেই বা পড়লো কেন? ফোন রিসিভ না করে তুমি ওই ফাইলটার কথা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে কি তোমার?
1: ওইটাই তো, ওইটাই তো কাল হয়ে গেল।
0: কাল হয়ে গেল মানে?
1: বারবার ফোনটা যে করছে, আজ থেকে আমার ডেফিনেট একটা জবাব দিতেই হবে।
0: কাকে, কিসের জবাব? তুমি তো আমাকে ধাঁধায় ফেললে দেখছি।
1: এই ঘর, এই জমি, ওই ফোন করার লোকটার চাই, টাকা দেবে, কিনে নেবে।
0: কি বললে? এই বাড়ি কিনে নেবে? আমাদের বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি।
0: কাউকে তো বেচবো বলিনি, আমাদের নিজের বাড়ি, কেন বেচতে যাব? আর বেচে দিয়ে তারপর? আমি কাউকে বিক্রির কথা বলিনি, তুমি কি বলেছো নাকি?
1: না না না, আমি কেন বলতে যাব?
0: আসলে তাহলে বিক্রির কথা উঠছে কি করে?
1: জানি না।
0: তোমাকে যদি কেউ বলেও থাকে, তুমি স্পষ্ট করে বেচবো না বললেই মিটে যেত।
1: না না শ্রুতি, মিটে যেত না, আমি স্পষ্ট করেই বলেছি, মিটে যায়নি, বোধহয় মিটবেও না।
0: মানে?
1: নিজের বাড়ি, এখানে বাস করি, এখানে শোয়া বসা ঘুমানো, সেই বাড়ি কেউ নিয়ে নেবে ভাবতেও পারছি না।
0: তাহলে সমস্যাটা কি? কেউ কিনতে চাইতেই পারে, আমরা বিক্রি করব না, ব্যাস কথা শেষ।
1: সে তো বলছে তার এটা চাই, তাই বেচতে হবে, যত টাকা চাও পাবে। আমি বলেছি আমার টাকা চাই না, আমি বাড়ি বেচবো না। সে বলছে
0: কি কি বলেছে?
1: বলছে
0: কি কি বলেছে বলো?
1: বলছে তেমন হলে বাড়ি এসে গুলি চালিয়ে আমাকে মেরে দেবে, তখন আর টাকা পয়সাও দেওয়া লাগবে না।

0: তনুর ফ্লাইট লেট আছে।
1: কত?
0: আগে তো বলেছিল 1 ঘন্টার মতন, এখন বলছে প্রায় 4 ঘন্টা লেট।
1: ও ও।

0: ওরা এখন কোথায়?
1: হোটেলে ফ্রেশ হতে গেছে, তুমি ফোন করে দেখতে পারো।
0: না, বারবার ফোন করে লাভ কি? ওরা একটু ফ্রি থাকুক না, শুধু শুধু ডিস্টার্ব কেন করতে যাব?
1: কি বলছো কি, তোমার ফোন গেলে রনু মিমির ডিস্টার্ব হবে তুমি ভাবতে পারলে?
0: না না না, ফোন ধরবে না।
1: আরে বাবা, রনুর ফোন, রনু।
0: দাও দাও দাও দাও, আমাকে দাও আমাকে দাও। হ্যালো রনু।

0: সেই ফাইলটার কথা। আজকাল কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, কবেকার একটা ব্যাপার, তাই নিয়ে তুমি
1: শ্রুতি মনে পড়ে যাচ্ছে যে
0: কেন কেন মনে পড়ছে তোমার?
1: হইছে ওই ফোনটা বারবার আসছে, একবার দুবার তিনবার বারবার আমাকে শুধু বলছে বিক্রি করো বিক্রি করো বিক্রি করো, দাম দেবো টাকা দেবো গুলি মারবো। আমার শুধু সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে শ্রুতি, আমি নানাভাবে বোঝার চেষ্টা করছি কিন্তু পারছি না।
0: কি কি হয়েছে কি তোমার?
1: জানি না, শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি। দেখো, ওই ফাইলটার পরে আমাদের জীবনে তো অনেক কিছু হয়েছে, আগে যা ছিল না।
0: মোটেই না, মোটেই অনেক কিছু হয়নি, আর সেটা অনেক টাকারও ব্যাপার ছিল না, মাত্র লাখ তিনেক টাকা।
1: ওই সময় ওই টাকাটার যা মূল্য ছিল সেটা যে অনেক।
0: তো
1: অনেক
0: তো কি?
1: শোনো, ফাইলটাতে সই করার বিনিময়ে 3 লাখ টাকা। টাকাটা তোমার হাতে আসার পর এই শহরের বুকে একটা জমি একটা বাড়ির ভাবনা এলো, কি তাই না? টাকাটা যদি না আসতো হয়তো এই বাড়িটা হতোই না।
0: হয়তো কেন, সত্যি তো। তারপরই তো জমি হলো, বাড়ি হলো, বাড়িতে একটু একটু করে আসবাবপত্র, গাছগাছালির বাগান,
1: দুটো লেবু গাছ, একটা কালোজিরের গাছও লাগানো হলো।
0: কালোজিরের গাছ লাগাতে আমার পিসি বারণ করেছিল, ওই গাছ থাকলে নাকি অমঙ্গল হয়।
1: গাছের দোষ দিচ্ছ কেন?
0: নিশ্চয়ই তাই, পিসি বিচক্ষণ মানুষ, তার বারণ শোনা আমাদের উচিত ছিল।
1: হ্যাঁ, বিচক্ষণ মানুষদের কথা শুনতে হয়, আমরা কিন্তু বিচক্ষণ অন্য মানুষের কথা শুনিনি।
0: কার কথা বলছো?
1: আমার বাবার কথা।
0: ও, তা বাবার কোন কথাটা আমরা শুনিনি? তার কথা শুনে শুনেই তো আজ তোমার এই হাল। সত্যতা, একটা বড় চাকরিও জোটাতে পারলে না, বড় কিছু করতেও পারলে না জীবনে, বাবার ভালো ছেলে হয়েই রয়ে গেলে, অথচ কত সম্ভাবনা ছিল তোমার মধ্যে। তোমার কথা শুনে যদি ওই রনু চলতো না, এই জীবনে বিদেশ যাওয়ার ওর কপালে হতো না, বুঝলে? তোমার মতন এই ছোটখাটো একটা চাকরি নিয়ে ঘরে বসে বসেই কেটে যেত।
1: হয়তো তাই, তবে সুখের সন্ধান পেত নিশ্চয়ই।
0: What do you mean? তার মানে রনু মিমিরা খুব দুঃখে আছে? তুমি অভিজিৎ মোটেই ভেবো না যে ওরা দুঃখী মানুষ, সুখের সন্ধান করে করেও সুখ পাচ্ছে না। এসব আজে বাজে কথা তোমার, মাই গড।
1: লোকে তো তোমাকে আমাকেও খুব সুখী মানুষ ভাবে।
0: হ্যাঁ, ঠিকই ভাবে, কেন তুমি কি দুঃখী মানুষ?
1: তুমি কিন্তু সুখী নও, আমার সঙ্গে সুখী নও, এই কথাটা সব সময় যখন অনুভব করছো তুমি, আমি কিভাবে তখন সুখে থাকতে পারি?
0: স্টপ, স্টপ দিস অভিজিৎ, প্লিজ।
1: না না না, ফোন ধরবে না।
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কার সাথে কথা বলতে চান? ও ও, তো ফোনটা রেখে গেছে। হ্যাঁ, বাজা। কি কি বলছেন? ইতর কোথাকার ইডিয়েট, আপনি কার সাথে কথা বলছেন জানেন? পুলিশকে নম্বরটা দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছেন?

0: তাহলে এত আজে বাজে বকছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক বড়। ননসেন্স!
1: ফোনটা ধরতে গেলে কেন? আননোন নম্বরের ফোন কখনো আর রিসিভ করবে না। ওকে, নাও নাও মাই ফোন, জল খাও।
0: উফ, কি বাজে লোক!
1: কিছুদিন তুমি কোনো ফোনই আর ধরো না।
0: আশ্চর্য, কারোর সাথেই তো তাহলে আর কোনো সম্পর্কই থাকে না। ইজ ইট পসিবল?
1: অনেক ইম্পসিবল ব্যাপারই তো আমাদের জীবনে পসিবল হয়েছে শ্রুতি। ধরো আমরা যা আয় করি, আমরা মানে আমরা দুজনে মিলে তা দিয়ে সংসার চালিয়ে একটা বাড়ি বানানো, ছেলের লেখাপড়া, তারপর তাকে বিদেশে পাঠানো, এত সামর্থ্য আমাদের তো কখনো হতো না, কখনোই পসিবল ছিল না। আমরা সেসব কিন্তু পসিবল করেছি।
0: অভিজিৎ, তোমার কি অন্য কোনো ইচ্ছে আছে?
1: অন্য ইচ্ছে? কি বলতে চাইছো তুমি?
0: না, হতেও তো পারে কাউকে তুমি ভালোবাসতে, তাকে স্ত্রী হিসেবে পাওনি, তার কথা খুব মনে পড়ে আজকাল।
2: নাটকটি প্রচারে যান্ত্রিক ত্রুটি ঘটায়, অত্যন্ত দুঃখিত। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক 26-এর উদ্বোধন করেছেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
1: ভারত কে রিজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালিসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে যাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয় রেকর্ড বন রহে হ্যায়। তব হাম অপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলবা হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्लोबल हेडलाइन बनती थी, और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: भारत के ऊपर रूपांतरण का एक बड़ा उदाहरण हिसाब से कृषि क्षेत्र को तुले धरेछेन प्रधानमंत्री। तिनि जानान 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে।
1: বর্ষ 2014 में देश ने प्रधान सेवक के रूप में सेवा का दायरा बढ़ा दिया, और तब भी देश के सामने विकराल चुनौतियां मुंह बाएं खड़ी थी, चारों तरफ समस्याएं ही समस्याएं नजर आती थी, तब ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी, घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, কোটি কোটি ভারতীয় জনশক্তি কা আহ্বান কিয়া।

0: उनके सामने फिर दोहराया, वी विल डू इट, वी विल डू इट, वी विल डू इट।
1: প্রধানমন্ত্রী জানান, জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। প্রসঙ্গত 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সরকার প্রধান হিসেবে তাঁর নিরবচ্ছিন্ন সেবার 25 বছর পূর্ণ হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবাকেই তার জীবনের আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবাকেই তার জীবনের একমাত্র ব্রত বানিয়েছেন। দেশের সেবা ও উন্নয়নে তার এই নিরলস 25 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন, এই মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসএমএ হল দেশজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি 2026 এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোন অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলি রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ প্রদানের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে।
2: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions, and high volatility in international oil prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
1: উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় 3.5 বছর পর রিজার্ভ ব্যাংক RBI তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ RBI যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়াল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম 5টি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
3: इतना बड़ा आर्थिक संकट पैदा होने के बावजूद भी हमने देश की अर्थव्यवस्था की रफ्तार को रुकने नहीं दिया है। दुनिया के बड़े बड़े देश की अर्थव्यवस्था जहां 2%, 1.5% और 3% की रफ्तार से बढ़ रही है, वहीं पर विश्व में इतना बड़ा संकट पैदा होने के बावजूद भारत की अर्थव्यवस्था आज भी 7.4% की दर से बढ़ रही है।
1: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেট আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SARIK-26 উদ্বোধন করেছেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা

শক্তি বা সাতটি শক্তির উৎসের উপর বিশেষ গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উপকূলরক্ষী বাহিনীর প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালনা এবং নৌসেনা, বায়ুসেনা এবং অন্যান্য সরকারি বিভাগের সক্রিয় অংশগ্রহণে আগামীকাল পারাদ্বীপের উপকূলে এই উদ্ধার মহড়া অনুষ্ঠিত হবে। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। কেন্দ্রীয় কর্মী, গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয়, তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 অন্তরাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে আজ বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মীগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। শুভমিতার পরের গানটি শুনব শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, এফএম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠান প্রত্যেক বুধবার প্রচারিত হয় 8টা থেকে 8:30। আপনারা জানেন এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে 8:01 হয়ে 44 সেকেন্ড। আপনারা অধীর আগ্রহে কান পেতে রাখেন আশার কথা অনুষ্ঠানে আজ কোন বিষয়ে কথা হবে। আজ বুধবার এবং আজকে আশার কথার বিষয় সুরক্ষিত গর্ভপাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই গর্ভপাত শব্দটা শুনলেই মনে হয় যে গর্ভপাত সেটা কি আইন স্বীকৃত? আমরা তো চাই সবসময় যে এক নতুন শিশু পৃথিবীতে আসুক, বাড়ির পরবর্তী প্রজন্ম বেড়ে উঠুক। তাও অনেক ক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি এমন আসে তখন হয়তো গর্ভপাত করানোর দরকার পড়ে, আর ঠিক সেখানেই আমাদের সচেতন হতে হয়, জানতে হয় আইন যে কখন গর্ভপাত করানো দরকার, কোন পরিস্থিতিতে এবং সেটা কিভাবে সুরক্ষিত করতে হবে, সুরক্ষিতভাবে রাখতে হবে, সেই সঙ্গে আইন কানুনের দিকটাও মাথায় রাখতে হবে। এই সব নিয়ে আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত আজকের দুই আলোচক অতিথি ডাক্তার কুণাল কান্তি দে, ADHS অ্যাডোলেসেন্স হেলথ, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন সিএসি কনসালট্যান্ট আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
0: সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। প্রথমে আমি কুণাল কান্তি

0: কাছে আসবো যে স্যার, যে কথাটা আমরা বললাম, অনেক সময় তো এরকম হয় যে না চাইতেও অনেক কাজ আমাদের যেমন করতে হয়, এই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আসে যে গর্ভপাত হয়তো করানোর দরকার হলো, সেটা কোন কোন ক্ষেত্র? আচ্ছা, তার আগে আরো একটা বিষয় আপনাদের একটু শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে হঠাৎ করে কেন আজকে এই বিষয়ের অবতারণা। হঠাৎ কিন্তু নয় জানেন তো, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে। গত 28শে সেপ্টেম্বর ছিল ইন্টারন্যাশনাল সেফ অ্যাবর্শন ডে। সেই দিনটাকে মাথায় রেখে, শুধু তো দিন নয়, দিন থেকে এক সপ্তাহ ব্যাপী রাজ্য জুড়ে নানান কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে আরো একটু বেশি জানানোর জন্য। আর ঠিক সেই জানানোর বা সেই সচেতনতার অংশ হলো আজকের এই অনুষ্ঠান। প্রথম যে প্রশ্ন, যে কখন কোন পরিস্থিতিতে গর্ভপাতের দরকার হয়,
1: এ প্রসঙ্গে বলতে হলে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে কি, যে গর্ভপাত আমরা এখন যে নতুন আইন আমাদের 2021 সাল থেকে বলবৎ হয়েছে, তাতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি 20 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা থাকাকালীন, সেক্ষেত্রে গর্ভবতী মায়ের শারীরিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা থাকলে, দ্বিতীয়ত শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু জন্মানোর সম্ভাবনা থাকলে, তৃতীয়ত যে কোনো মহিলা বিবাহিত বা অবিবাহিত বা তার সঙ্গীর গর্ভনিরোধক পদ্ধতি কার্যকরী না হলে, অর্থাৎ যাকে আমরা টেকনিক্যালি বলি কন্ট্রাসেপটিভ ফেলিওর, এবং চতুর্থত ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। এরপরে 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত যে পরিস্থিতি হতে পারে গর্ভাবস্থার, সেখানে যদি আমরা গর্ভপাতের কারণগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে প্রথমেই আসবে ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। 18 বছর কম বয়সী মহিলা যদি গর্ভবতী হন, সেক্ষেত্রেও গর্ভপাত করতে হতে পারে। গর্ভাবস্থায় যদি বৈবাহিক সম্পর্কে পরিবর্তন ঘটে, যেমন কেউ যদি বিধবা হন বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কোনো শারীরিক অক্ষমতা থাকলে, মানসিক প্রতিবন্ধী ও মানসিক অসুস্থতা থাকলে, এবং কোনো শিশুর যদি শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু তার জন্মের সম্ভাবনা থাকে, এবং গর্ভাবস্থাকালীন সরকার দ্বারা ঘোষিত কোনো মানবিক সংকট, যেমন কোনো দুর্যোগ বা কোনো জরুরি অবস্থা যদি সৃষ্টি হয় সেরকম অবস্থা হলে, আর 24 উইকের পরে, মানে 24 সপ্তাহের পরে যে গর্ভপাতের কারণগুলো, সেগুলো হচ্ছে কি, কেবলমাত্র শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশুর জন্মানোর সম্ভাবনা থাকলে তবেই গর্ভাবস্থার যে কোনো সময় গর্ভপাত করা যেতে পারে।
0: ঠিক যেমন আপনি বললেন যে এই এই কারণ থাকলে গর্ভপাত করানো হয়, তেমনি ভাবে যদি একটু উল্টো পিঠটা দেখি যে কোন কোন বিষয়ের জন্য একেবারেই গর্ভপাত জরুরি নয় বা গর্ভপাত সঠিক নয়, সেটা যদি একটু বলেন।
1: সেটা হচ্ছে গিয়ে যে যে সমস্ত বেআইনি গর্ভপাত যেগুলো আমরা জানি, কোনো অবৈধ জায়গায় যদি গর্ভপাত হতে থাকে যেটা সরকার দ্বারা স্বীকৃত নন, বা সেখানে যারা গর্ভপাত করাচ্ছেন তাদের যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে, বা সেখানে যদি অজ্ঞান করার কোনো ব্যবস্থা না থাকে, এবং যদি রক্তপাত যদি হয় গর্ভপাতের সময়, সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো উচিত নয়। এবং সেক্ষেত্রেও আমরা মানে রোগী বা তাদের আত্মীয় স্বজনদের বলি সেখানে কিন্তু তারা গর্ভপাত যেন না করান।
0: সেটা তো গেল চিকিৎসার দিকটা। আমাদের সঙ্গে ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট আছেন, তার কাছেও একটু অভিজ্ঞবাবু আপনার কাছেও জানতে চাইব যে এই যে গর্ভপাতের কথাটা আসছে, আমরা তো চাই না, যেটা বলছি যে যদি গর্ভপাত না করানো যায়, সেক্ষেত্রে যদি ওই বিষয়টা একটু বলেন যে আমাদের কোন কোন ক্ষেত্রে গর্ভপাত সঠিক নয়, বা অসুরক্ষিত গর্ভপাত কি কোথাও কোনো চিন্তার ভাঁজ ফেলতে পারে?
2: অবশ্যই, স্যার যেটা বললেন যে কি কি কারণে আইনে বলা আছে, যে 4-5টি কারণ স্যার বললেন, তার সেগুলো তো সেই কারণগুলো যদি থাকে তাহলে গর্ভপাত করা যেতে পারে। এবারে কখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়, ধরুন যদি কোনো অসুরক্ষিত পদ্ধতিতে গর্ভপাত করা হয়, সেক্ষেত্রে এটা করা যায় না। যদি অপ্রশিক্ষিত ডাক্তার বা কোনো দায়ী বা ধরুন কোনো নার্স যদি গর্ভপাত করেন, সেটাও কিন্তু করা যায় না, বা বাইরে থেকে কেউ অনেকে আছেন যারা

0: ট্যাবলেট কিনে নেন ওষুধের দোকান থেকে, সেটাও কিন্তু করা যায় না, এগুলো কিন্তু সঠিক নয়। তারপর ধরুন এমন কোনো হসপিটালে গর্ভপাত করাতে গেছেন যেটা স্বীকৃত নয়, সরকারি হাসপাতাল নয় এবং যেটা প্রাইভেট হসপিটাল, কিন্তু গর্ভপাতের জন্য স্বীকৃতি নেই সেই হসপিটালে, সেই সব ক্ষেত্রে গর্ভপাত করালে কিন্তু এগুলো সম্পূর্ণ বেআইনি। এবং আরেকটি বিষয় যেটা আমাদের বলতেই হবে, সেটা যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য যদি কেউ গর্ভপাত করতে চান সেইটা দণ্ডনীয় অপরাধ।
1: আচ্ছা ডাক্তারবাবু তো আছেন, আমি বলছি যে এরকম কি গর্ভপাত করানোর জন্য কি কারোর সম্মতি দেওয়ার প্রয়োজন হয়?
2: না, সেরকম কোনো সম্মতির দরকার হয় না। যদি কোনো মহিলার বয়স 18 বছর বা তার বেশি হয় তার নিজের সম্মতিই যথেষ্ট।
1: আচ্ছা,
2: কিন্তু মহিলার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে তার অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় এবং অভিভাবকই সম্মতিপত্রে সই করবেন। এবং এখানে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে বর্তমান যে MTP আইন, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যে আইন, সেখানে কিন্তু বলা আছে যে 18 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে গ্রাহ্য করা হয়। অভিভাবক যে শুধুমাত্র মা বাবা বা স্বামী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
1: বেশ, আর আপনারা যারা আজকের বিষয় শুনছেন, অত্যন্ত জরুরি বিষয়, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের টেলিফোন নাম্বার 2248 8085 2248 8085। আমরা আলোচনা করছি আজকে সুরক্ষিত গর্ভপাত নিয়ে। বারবার তো আপনারা সুরক্ষার দিকটার কথা বলছেন, যে অসুরক্ষিত জায়গায় বা যে যে বিষয়গুলোর কথা মাথায় রাখতে বললেন, সেক্ষেত্রে আমার একটা কথা জিজ্ঞাসা, যে ধরুন এই অসুরক্ষিত গর্ভপাত হলে কি কি ঝুঁকি দেখা দিতে পারে? অসুরক্ষিত গর্ভপাত যদি হয় সেক্ষেত্রে কোনো কি মায়ের জীবনেই বলুন বা আমাদের নানান একটা পরিবারের ক্ষেত্রে কোনো বিপর্যয় বা মায়ের ক্ষেত্রে কি ঝুঁকি দেখা দিতে পারে অসুরক্ষিত গর্ভপাত হলে?
2: সেটা হলে তো মৃত্যুর একটা সম্ভাবনা থেকেই যায়, একটা প্রাণহানির সম্ভাবনা থাকে। এছাড়া যে ধরনের মানে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কি, জনিদ্বার থেকে অবিশ্রাম রক্তপাত হতে পারে, গর্ভাশয়ে চোট হতে পারে, এবং যার ফলে অনেক সময় যেটা হয় যে গর্ভাশয়কে বাদ দিতে হতে পারে, দ্বিতীয়বার গর্ভধারণে অসুবিধা হতে পারে এর পরবর্তীকালে, এবং অসুরক্ষিত গর্ভপাতের ফলে যে সংক্রমণ হয় সেখান থেকে কিন্তু একদম বন্ধত্ব হতে পারে এবং মহিলার জীবনহানি পর্যন্ত হতে পারে।
1: অর্থাৎ যে সুরক্ষিত গর্ভপাতের কথা আজকে বলা হচ্ছে, সেই সুরক্ষিত গর্ভপাতের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক এই জায়গাটাতেই ধরুন সুরক্ষিত গর্ভপাত করানোর জন্য কোন কোন বিষয়গুলো সরকার নজর দিয়েছে সেই জায়গাটা যদি একটু আলোকপাত করেন, যে কোনখানে গর্ভপাত করানো যেতে পারে সরকারিভাবে বা সরকারি কী পরিষেবা আছে সেই দিকটার কথা যদি আপনি একটু বলেন আমাদেরকে।
2: আমাদের গর্ভপাত সংক্রান্ত যে আমরা পরামর্শ দিই তাতে আমরা অবশ্যই এটাই বলি যে যে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্ট যেখানে আছেন সেখানেই গর্ভপাত করাতে হবে। MTP ট্রেনিংপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত নেমিবেদ ডাক্তারও গর্ভপাত করাতে পারেন, এবং এটা হবে একমাত্র সরকারি হাসপাতালগুলোতে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। কেবলমাত্র সরকার দ্বারা স্বীকৃত বেসরকারি হাসপাতালেও কিন্তু সুরক্ষিত গর্ভপাত করানো যেতে পারে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কারো বাড়ি বা কোনো ব্যক্তিগত ক্লিনিকে কিন্তু গর্ভপাত পরিষেবা দেওয়া অসম্ভব এবং এটা অপরাধও, এতে মহিলার জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে। কোনো ANM বা কোনো নার্স বা আশা বা কোনো ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার যাদের বলা হয়, অর্থাৎ অনানুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারী বা কোনো দায়ী, তারা কিন্তু গর্ভপাত করাতে পারবেন না। এবং যদি কোনো গর্ভপাত এমন হয় যে কোনো প্রশিক্ষিত ডাক্তার বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যিনি গর্ভপাত করছেন তার 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দুটোই হতে পারে।
1: আচ্ছা, হ্যালো, টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু ছিলেন। একটা বিষয়, এই যে পরিষেবাগুলোর কথা বলছেন বা কারা গর্ভপাত করাতে পারেন সে কথা আপনি বললেন, এই গর্ভপাতের পরিষেবা যারা দিতে পারেন সে কথা তো বললেন, কোথায় দেওয়া হয়? এবং এক্ষেত্রে একটা একটা বিষয় যে ধরুন গর্ভপাতের প্রয়োজনীয়তা যে হচ্ছে সেটা এমন কোনো লক্ষণ আছে যেটা দেখে বোঝা যায়? ধরুন একজন মা, তিনি কি তিনি কোন সময় আশা দিদিদের সাথে যোগাযোগ করবেন বা

0: তার সাথে যদি প্রেশার বেশি থাকে, তার সাথে যদি সুগার অত্যন্ত বেশি হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, যদি খিচুনি হতে থাকে, তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর প্রাণহানির সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো দরকার হতে পারে,
1: জরুরি। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ ডাক্তার নমস্কার, বলছি ফার্স্ট প্রেগনেন্সিতে যে অনেক সময় অ্যাবর্শন করা হয়, কতটা ক্ষতিকর এবং কতটা বিপজ্জনক এগুলো, এবং এই নিয়ে মানে যতটা মানে কোন রকম কোন ট্রেনিং বা এ কিছু দেওয়া হয়েছে কিনা, যেরকম যাতে ফার্স্ট প্রেগনেন্সিতে যাতে কোন গর্ভপাত না করা হয়?
1: আচ্ছা না, আপনি শুনতে থাকুন। অনেক সময় ওনার উনি বলছেন যে অনেক সময় হয় না, যে অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল খুব তাড়াতাড়ি, এখন তো সব কিছুই মানুষ প্ল্যান করে করে, প্ল্যানিং নেই, এরকম ক্ষেত্রে হয়তো বাড়ির মানুষ ডিসিশন নিতে চায় যে না এখন নয়, আরও কিছুদিন পরে, তখন খুব আর্লি স্টেজে গর্ভপাতের একটা প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে ঝুঁকি কতটা এবং এটা আদৌ বা করা উচিত কিনা?
0: এখন যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কি, যে নতুন যে আইন, সেই আইনে আমরা তো সবসময় বলবো যে একদম প্রশিক্ষিত যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা যাদের ট্রেনিং দেওয়া আছে, এমন ধরনের চিকিৎসকরাই একমাত্র গর্ভপাত করাতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত সম্পূর্ণ সুরক্ষিত, তাতে বিপদের কোনো ভয় নেই। এবং যদি প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি গর্ভপাত করানো হয়, তাতেও কিন্তু কোনো ভয় থাকবে না, এবং তাতে সেই মহিলাও কিন্তু কোনো বন্ধাত্বের শিকার হবেন না। কিন্তু উল্টো দিকে যদি তিনি যদি কোনো অপ্রশিক্ষিত যদি কোনো চিকিৎসা প্রদানকারী কোনো ব্যক্তির কাছে যদি গর্ভপাত করান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হতে পারে, বন্ধাত্ব পর্যন্ত হতে পারে এবং প্রাণ সংশয়ও হতে পারে।
1: বা যেটা আপনি বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় পিল, এখন যে জিনিসগুলো এসে পিলের ব্যবহার, ওষুধের ব্যবহার, সেটা কি কোথাও আগামী দিনে বন্ধত্ব ডেকে আনতে পারে বা ক্ষতি করতে পারে?
0: না, বর্তমান আমাদের যে আইন অনুযায়ী যে পিল আমরা দিই, তাতে সেরকম ধরনের কোনো বন্ধত্ব হওয়ার
1: সাইড এফেক্ট সেই জায়গাটায় নেই। আপনারা যারা শুনছেন, যে অনেক সময় দেখুন আজকাল তো যুগ এগিয়েছে, বা অনেক সময় হয় এমনই তার কর্মক্ষেত্র বা জীবনের এমন একটা বাঁকে তিনি দাঁড়িয়ে আছেন, হয়তো সেই মুহূর্তে তার গর্ভাবস্থায় যে সঞ্চার হয়েছে প্রাণের, সেই তাকে হয়তো পৃথিবীর আলো দেখানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বললেন যে সুরক্ষিত গর্ভপাত একেবারে ডাক্তারের পরামর্শ মেনে যদি করা হয়, তাহলে চিন্তার কোথাও কোনো কারণ থাকে না, আগামীতে তিনি আবার মা হতে পারবেন। এখন এই মুহূর্তে আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, তাই আমরা সে পথে এগোতেই পারি।
3: এখানে আমি একটু অ্যাড করতে
1: চাই, হ্যাঁ হ্যাঁ,
3: গর্ভপাত কিন্তু কোনো অধিকার নয়, এটা আমাদের আগে বুঝতে হবে। কোন মহিলা চাইছেন না তাই গর্ভপাত করবেন, কোন পরিবার চাইছেন না তাই গর্ভপাত করবেন, সেটা কিন্তু নয়। এখানে যে আইনে যে চারটি বা পাঁচটি ব্যবস্থা মানে বিষয়ের কথা বলা আছে, যে কারণের কথা বলা আছে বা পরিস্থিতির কথা বলা আছে, সেই পরিস্থিতিতে এলে তবেই তিনি করতে পারবেন।
1: আচ্ছা, আমার এই বিষয়টা অত্যন্ত জরুরি মাথায় রাখা, অর্থাৎ আমার বা আমার পরিবারের ইচ্ছের উপর এটা হবে না, এই কারণ, এবং যদি হয়ও সেটা বলছেন সেটা বেআইনি। অনেক ক্ষেত্রে হয়তো আমরা যে তথ্য লুকিয়ে বা করা হয়, এইটা অত্যন্ত জরুরি একটা বার্তা, যে আমার বা আপনার ইচ্ছে বা কোনো একটা ইচ্ছের উপরই কাজটা আপনি করতে পারেন না, তাই তো? এটা আইনত দণ্ডনীয় অপরাধ,
3: আইনে যে কারণগুলি বলা আছে সেই কারণ ছাড়া আপনি কোনোভাবেই করতে পারবেন না।
1: বেশ, এইটা অত্যন্ত জরুরি কথা, যারা আজকে শুনছেন তাদের কাছে ভীষণ জরুরি বার্তা, যে ইচ্ছের উপর গর্ভপাত নির্ভর করবে না। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। স্যারকে নমস্কার, আমার প্রশ্ন হচ্ছে এই গর্ভপাতের সময় যখন হয়তো প্রথম গর্ভপাতটা যখন হচ্ছে ঠিকঠাক হয়েছিল, দ্বিতীয় গর্ভপাতের সময় যদি মায়ের যদি কোনো শারীরিক সমস্যা বা শারীরিক কোনো অসুখ থাকে, সেই ক্ষেত্রে কোনো কি অসুবিধা হতে পারে? নমস্কার।
0: হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে আমাদের চিকিৎসকরা কিন্তু যারা প্রশিক্ষিত চিকিৎসক, যারা গর্ভপাত সম্পর্কে তারা যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা তারা নিয়েছেন, তারা যদি বিবেচনা করেন যে সেই মহিলার, যিনি গর্ভবতী মহিলার, তার গর্ভপাত করা দরকার, তাহলে কিন্তু তাকে অবশ্যই গর্ভপাত করাতে হবে। সেটা চিকিৎসকের সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করবে। এবং যদি দেখেন যে উনি বিপদ আছে বা কোনো রকম প্রাণহানির সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তারা কিন্তু গর্ভপাত নিষেধ করবেন। এবং তো যেটা আমি প্রথমেই যেটা বলেছি, যে কী কী কারণে আমাদের 20 সপ্তাহের অবধি পরে বা 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহের মধ্যে বা 24 সপ্তাহের বেশি অবস্থায় যদি গর্ভাবস্থায় গর্ভপাত করানো যেতে পারে, তাহলে সেই কারণগুলো যদি আমরা ঠিকমতো বজায় রাখতে পারি, তাহলে কিন্তু গর্ভপাত করানো যেতে পারে অথবা নাও করতে হতে পারে।

0: এই না করতে হতে যাবার জায়গাটাতেই একটা কোথাও সংশয় থাকে যে গর্ভপাতের পরও কি কোনো বিপদ আসতে পারে, বা সেখান থেকে কি আলাদা কোণে কোনো সতর্কতা নেবার ভীষণ জরুরি, যে গর্ভপাতের পর যা সদ্য গর্ভপাত হয়েছে তার কি কিছু সতর্কতা একদমই রাখা জরুরি তার বা তার পরিবারের ক্ষেত্রে কোনো সতর্কতা?
1: সেক্ষেত্রে যাতে কোনো সংক্রমণ না হয় সেরকম ব্যবস্থা করতে হবে, তার বিশ্রামের দরকার, পুষ্টিকর খাদ্য খাওয়ানো দরকার এবং পরিষ্কার ন্যাপকিন ব্যবহার করতে হবে, স্যানিটারি ন্যাপকিন, যেটা পরিষ্কার, যেটা রোদে শুকানো কাপড় দিয়ে নির্মিত ন্যাপকিন অথবা যেটা বাজারে স্ট্যান্ডার্ড যে ন্যাপকিন পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। এবং যদি কোনো পেট ব্যথা হয় বা যদি কোনো খিচুনি হয়, এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে তাহলে তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকই সেটা করবেন। এবং আশারা বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তাদের দেখতে পারেন যে কোনো আশাদেরও একটা দায়িত্ব থেকে যায় যে যার গর্ভপাত হয়েছে তাদের বাড়িতে গিয়ে তাকে দেখা, নিয়মিতভাবে তার ভিজিট করা, সেটা আশারও ভূমিকা থাকে।
0: আশাদের কথা যখন এসেই পড়েছে আমি একটু অভিক স্যারের কাছে আসব, যে এই যে আমরা তো জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশাকর্মীদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেখানে ধরুন বিশেষত যদি আমরা গ্রাম স্তরের ক্ষেত্রে দেখি, তাহলে যখন একটি পরিবারে কারোর গর্ভপাত হলো, করানো হলো সুরক্ষিত গর্ভপাত, বা গর্ভপাতের আগেও, আগে এবং পরে, এই জায়গাটায় আশাকর্মীদের ভূমিকার কথা যদি একটু বলেন।
2: প্রথমেই বলে রাখি যে আমাদের 2021 যে সংশোধন হয়েছে আইনটি, সেখানে একটি বিষয় খুব জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গোপনীয়তা বজায় রাখা, এটাকে খুব মাথায় রাখতে হবে আমাদের, গোপনীয়তা যেন অবশ্যই বজায় থাকে। হ্যাঁ, যে মহিলা গর্ভপাত করাতে চাইছেন বা ইচ্ছে প্রকাশ করছেন তার তার কোনোভাবেই যেন তার গোপনীয়তা ক্ষুণ্ণ না হয়, কোনোভাবেই না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রচণ্ড সংবেদনশীল হতে হবে আমাদের, কারণ এটা অনেকের কাছে এখনো মানে কলঙ্ক মনে হয়, পাপ মনে হয়, সেটা তো নয়।
0: মানে সামাজিক যে ট্যাবুগুলো
2: আছে সেগুলোকে, আমাদের স্টিগমাগুলো আছে সেগুলো যাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংবেদনশীল তার সাথে কথা বলতে। তারপরে ধরুন একজন স্বাস্থ্যকর্মী হিসাবে কোথায় গর্ভপাত করানো যেতে পারে, সুরক্ষিত জায়গা কোথায় আছে সেটা নিজে জানা এবং সেই মহিলাকে জানানো, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। তারপর ধরুন কোনো মহিলা গর্ভপাতের পর ঠিক আছে আছেন কি না, তার স্বাস্থ্য ঠিক আছে না, যেগুলো স্যার বললেন যে কি কি তাকে ব্যবস্থা নিতে হবে, তো সেইগুলো
0: খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, তার কোনো সংক্রমণ হয়েছে কিনা,
2: হ্যাঁ সেইগুলো যাতে সেগুলো হচ্ছে কিনা সেগুলো তার ভিজিট করে দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে গর্ভনিরোধক পদ্ধতি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার গর্ভপাতের পরে যেন মহিলা গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করেন সেটা তাকে বোঝাতে হবে, এবং সে ব্যবহার করছে কিনা সেটাও তাকে ভিজিট করে একটু দেখতে হবে। তো আরেকটা জিনিস, যেটা ধরুন অবিবাহিত মহিলা আসেন, কম বয়সী মহিলা আসেন, কিশোরী, যুবতী বা যে কোনো মহিলার গর্ভপাতের প্রয়োজন হলে তাকে সঠিকভাবে পরামর্শ দিতে হবে এবং সুরক্ষিত গর্ভপাত প্রদানে তাকে
0: সহযোগিতা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন একেবারে কি গ্রামীণ স্তরে পরিষেবা আছে, মানে যে কোথায় যাবেন সে তিনি কি একেবারে আমাদের, এটা কি জেলা স্তরের হাসপাতাল বা এইরকম নির্দিষ্ট জায়গা আছে যে তিনি সেটা আশাকর্মী বলে দেবেন, নাকি সব জেলা স্তরেই হাসপাতালে এই ব্যবস্থা আছে?
2: হ্যাঁ, সব জেলা স্তরে হসপিটালে আছে, সাব ডিভিশন হসপিটালে আছে, এবং গ্রামীণ হসপিটালে যেটা আমরা করি যে সরকারি কিছু প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, সেই ট্রেনিং প্রাপ্ত ডাক্তারদের যেখানে আছেন যে ডাক্তাররা, সেখানে আপনারা সেই পরিষেবাগুলো পেতে পারেন।
0: অর্থাৎ আশা দিদির সাথে যোগাযোগ করাটা ভীষণ জরুরি। এমনিও তো এই সময় আমরা জানি যে আশা দিদিরা গর্ভবতী মায়েদের ভীষণভাবে খেয়াল করেন, একটা নিয়ম করে তারা তাদের ভিজিট করেন, তো সেই জায়গা থেকেই যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তারা বলে দেবেন যে কোথায় যেতে হবে এবং কিভাবে কার হাতে, এই অত্যন্ত একটি জরুরি কাজ। এবং আপনি যে কথাটা বললেন যে ইচ্ছে না তো নয়, ইচ্ছেতে হবে না, যে প্যারামিটারগুলো আছে অর্থাৎ কোন কোন কারণে, যদি হ্যাঁ আইন স্বীকৃত কোনো কারণ ঘটে তবেই সেক্ষেত্রে এই গর্ভপাতের বিষয়টা আসছে। তো এই ক্ষেত্রে আমরা বিপদের কথাও তো শুনলাম, এবং আরও একটা বিষয় যে এই যে সামাজিক যে ট্যাবুগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যখন আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা প্রতি মুহূর্তে চর্চা করছেন, কীরকম সমস্যা দেখেন বা মানুষের মধ্যে কী প্রবণতা দেখছেন এই আজকের এই সময় দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে বা প্রতিনিয়ত কাজ করছেন, কী দেখছেন? আমি দুজনের কাছেই এই প্রশ্নটা রাখবো যে কোথায় এখনো পর্যন্ত কোথাও কি যে না মানুষের এখানে বোঝার জায়গাটা সমস্যা আছে, বা নাকি আমাদের আজকের এই পরিসংখ্যান বলছে যে

0: অসুরক্ষিত গর্ভপাতের সংখ্যা বেড়েছে নাকি সেই জায়গাটাকে রোধ করা গেছে, কি পরিস্থিতি?
1: এখন অবস্থাটা অনেক ভালো হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের আশাকর্মীরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন এবং মানুষের মধ্যে যে ভয় ভীতি বা লজ্জা ছিল সেটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, যার ফলে আর আমাদের পরিষেবাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকারি হাসপাতালগুলো অনেক সুসজ্জিত হয়েছে, যেখানে যন্ত্রপাতিও অনেক পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পেরেছি, যার ফলে যে মানুষের মধ্যে যেটা আতঙ্ক ছিল, যেটা আশঙ্কা ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরে যারা সুরক্ষিত গর্ভপাতের পরিষেবা তারা নিতে পারছেন।
0: আপনার কাছে এবারে আসি, যে কি দেখছেন, কি মনে হয় আশার আলো, সত্যি আশার আলো কতটা?
2: হ্যাঁ, আশার আলো তো অবশ্যই আছে। তো 1971 সালে প্রথমে আইনটা আমাদের ভারতবর্ষে আনা হয়। তো এখনো অনেক জায়গাতেই দেখা যায় যে এটা যে আইনত করা যায় সেটাই অনেকে এখনো জানেন না, যেটা এটার কোনো আইন আছে।
0: মানে সবসময় মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে গর্ভপাতের দরকার হলে, আপনি যেটা বলছিলেন যে গোপনীয়তা বজায় রাখা, সেক্ষেত্রে বাড়ির লোকই চেষ্টা করেন আগে গোপনে কাজটা সারতে, এবং সেইখানেই বোধ হয় বিপদটা ঘনিয়ে আসে। এই যে গোপনীয়তা বজায় রাখা, যে আশা কর্মীরা আছেন তারা আপনার গোপনীয়তা বজায় রাখবেন, আপনি গোপনীয়তা বজায় রাখতে যাবেন না, কারণ আপনি যদি গোপনীয়তা বজায় রাখেন তাহলে আপনি ওই গোপনে গোপনে সার্চ করে যে ক্লিনিকগুলো পাবেন সেখানে হয়তো আপনার গর্ভপাতটা সুরক্ষিত হবে না, সেইখান থেকে আপনি যে গোপন রাখতে চাইছেন সেখান থেকে হয়তো দেখা গেল গোপনে গোপনে আরো অনেক বেশি বিপদ আগামীর জন্য ঘনিয়ে গেল। তাই এই জায়গাটা আজকে যারা শুনছেন তাদের কাছে খুব জরুরি বার্তা, যে প্রয়োজন হতেই পারে, বারবার যে প্যারামিটারগুলোর কথা আসছে আমাদের, যে যদি মনে হয় যে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, যদি মনে হয় যে মায়ের প্রাণের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে যে 24 সপ্তাহের পর যখন গর্ভপাত করানোর দরকার হয় হতে পারে, তাহলে আর এই জায়গাটায় আরেকটু আমাদের মনে হয় যে আমরা অনেকটা এগিয়েছি, যে বোধহয় দেখার পরিধিও বাড়ছে, গর্ভপাত করালেই বোধ হয় সব শেষ নয়, আবারও পরবর্তীতে তিনি গর্ভ সেই মহিলা গর্ভবতী হতে পারেন, এবং ক্ষেত্রে আগে যেটা আরেকজন শ্রোতাবন্ধু জিজ্ঞেস করে এবং আরো একজন শ্রোতাবন্ধু হ্যান্ডসেটে এসেছিলেন, তিনিও জানতে চাইছেন যে গর্ভপাত হলেই কি তারপর আর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না? এই একটা ট্যাবু আমাদের সামাজিকের মধ্যে, বাড়ির মধ্যে চলে যে না একবার এরকম হয়ে গেছে আর হবে না, এবং এইখান থেকে কোথাও একটা মানসিক চাপও তৈরি হয়। এই জায়গাটাতেও কি আশা দিদিরা সাপোর্ট দেয়, যে তাদেরকে যেটা আপনি বলছিলেন যে সংবেদনশীল, আপনার দুজনের কথাতেই উঠে এসছে সংবেদনশীলতাটাও বোধহয় এই ক্ষেত্রে খুব জরুরি। যে সংবেদনশীল হয়ে আমাদের দেখা যে তারা কিভাবে সুরক্ষিত গর্ভপাতের করানোর সঙ্গে সঙ্গে তাদের কোনো, দেখুন কেউই চায় না, আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা আমরা রেখেইছি যে মানুষের মধ্যে সচেতনতা এবং আমাদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোকে ভেঙে ফেলা। যদি আজকে একটি অসুস্থ বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখে, তাহলে হয়তো তাকে নিয়ে আগামী দিনে আরও অনেক সমস্যা বাড়তে পারে, বা সেখান থেকে যিনি মা তার কোনো শারীরিক সমস্যা আসতে পারে। সেই জন্যই চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে এবং সরকার স্বীকৃত যখন, তখন এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, তাই আপনাদের দুজনের কাছ থেকে বার্তা কিছু শুনে নেব আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য। প্রথমে কুনাল কান্তি স্যার,
1: আমাদের বার্তা এইটুকুই যে গর্ভপাত সম্পর্কে যেন অযথা কোনো ভয় ভীতি না থাকে, কোনো সংস্কার না থাকে, আমি সঠিক চিকিৎসা সুরক্ষিত চিকিৎসা গ্রহণ করব না, এই ধরনের কোনো বাধা যেন আমাকে দমিয়ে না রাখতে পারে। আর আশাদের আমরা বলি যে আপনারা সমব্যথী হন এবং সংবেদনশীল হন, কেননা এই গর্ভপাত সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে ম্যানেজ করতে হলে কিন্তু সংবেদনশীলতার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। মানুষ কিন্তু এই জন্যই কিন্তু আপনাদের ভরসা করবে, যারা আশা যারা দিদিমণি আপনাদের উপরই তারা আশা রাখবে, ভরসা রাখবে, এখানে কিন্তু তাহলে আপনাদের কিন্তু সংবেদনশীল হতেই হবে। এবং আপনারা কিন্তু রোগীর যে গোপনীয়তা যেটা, তার পরিচয় কিন্তু কোনো প্রকাশ্যে আনবেন না, এটা কিন্তু আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ।
0: আরেকটা কথা আপনি আপনার কাছে জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে একটা আর্থিক খরচের দিক থাকে, এক্ষেত্রে সরকার পরিষেবা কি দেন?
2: সরকারি কোনো আর্থিক, সরকারি জায়গায় গেলে কোনো আর্থিক খরচের ব্যাপার নেই,
0: অর্থাৎ একদম বিনামূল্যে,
2: বিনামূল্যে
0: একদম। এবং সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সম্পূর্ণ পর্যন্ত প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত, তো
2: ডেলিভারির ক্ষেত্রে যেরকম অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়
0: সেটা, অর্থাৎ আশা দিদিরা একদম

0: শুরু থেকে জরুরি অবস্থা থেকে একদম শেষ পর্যন্ত আপনার সঙ্গে আছে, সর্বোপরি সরকার আপনার সঙ্গে আছে। তাই বিনামূল্যে প্রয়োজন অনুসারে ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি দরকার হয় গর্ভপাত করানোর, তাহলে সুরক্ষিত গর্ভপাত জরুরি, সেটা সুস্থ থাকার জন্য, আপনার জন্য এবং সুস্থ সমাজের জন্য। আপনারা শুনছিলেন আশার কথা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা, প্রত্যেক বুধবার রাত 8টা থেকে 8:30। আজকের বিষয় ছিল সুরক্ষিত গর্ভপাত। অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন ADHS অ্যাডলেসেন্স হেলথ ডাক্তার কুনাল কান্তি দে এবং আমাদের CAC কনসালট্যান্ট ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে। দুজনকেই আন্তরিক স্বাগত, ধন্যবাদ। এবং আপনাদের সঙ্গে আবারও হয়তো কথা হবে অনেক পরে। দুজনকেই আগাম শারদ শুভেচ্ছা, উৎসব খুব ভালো কাটুক। যদিও আমাদের পিতৃপক্ষ চলছে, এখনো দেবী পক্ষের সূচনা হয়নি, তাও সবাই যেন ভালো থাকে, এটাই আমাদের আশার কথা। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।
1: ধন্যবাদ।

শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা। আকাশবাণী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, এখন সময় বাংলা ব্যান্ডের গানের। আমাদের বাৎসরিক শারদোৎসব আসন্ন। অনেক মেঘ অনেক বৃষ্টির ফাঁক দিয়ে যেটুকু আলো চোখে পড়ে আকাশে, সেখানেও উৎসব উৎসব গন্ধ। আর আজকের ব্যান্ডের গানের আসরের প্রথম গানটি সোনালি চাঁদের আলো, সঙ্গে ভূমি ব্যান্ড।

বাঁশি, সেতার, পিয়ানো, তবলা, হারমোনিয়াম বোধহয় এমন কোনো যন্ত্র ছিল না যা সুধীনের হাতে কথা বলে উঠত না। এমন অনেকবার হয়েছে কোনো শিল্পী অনুপস্থিত থাকলে তার বাজনাটা তিনিই বাজিয়ে দিতেন। আর শুধু গান বাজনাই বা বলি কেন, খেলাধুলোতেও ছিলেন সমান দক্ষ। হকি কিংবা ব্যাডমিন্টন খেলতেন চমৎকার। দার্জিলিং থেকে কলকাতায় যখন চলে এলেন, তখন প্রথম সঙ্গীত পরিচালনার সহযোগী হিসেবে কাজ শুরু করলেন সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের সঙ্গে। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়লেন ভারতীয় গণনাট্য সংঘের আন্দোলনের সঙ্গে। তখনই তৈরি হল ওই উজ্জ্বল ডিন ডাকে স্বপ্ন রঙিন, কিংবা স্বর্ণঝরা সূর্য রঙে, অথবা ছায়া ঘেরা কালো রাতের মতো অসংখ্য গান। পরের যে গানটি আমরা শুনব, শিল্পী মৃণাল চক্রবর্তী।

সুর তিনি সেঁচে নিতেন চারপাশ থেকে, প্রকৃতি থেকে, জীবন থেকে। পূব পশ্চিম মেলানোর পাশাপাশি তার গানের সুরে মিলেছিল বাউল সুর। এভাবেই কত আশ্চর্য অসামান্য সৃষ্টি কথায় গানে করে গেছেন তিনি। এর পরে যে গানটি আমরা শুনব, এই গানটি আকাশবাণীর রম্যগীতির জন্য সৃষ্ট সুধীন দাশগুপ্তর একটি গান, কণ্ঠে আরতি মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। কিভ সহ ইউক্রেনের ১২টি জায়গায় রাশিয়ার হামলায় ৪ শিশুসহ ১৯ জনের প্রাণহানি।
1: কৃষ্ণসাগরে ড্রোন হামলায় টোগোর পতাকাবাহী জাহাজে সলিল সমাধি, পালাউয়ের পতাকাবাহী জাহাজে আগুন।
0: ইয়েমেনে সংঘর্ষের মধ্যেই ইয়েমেন সরকার এবং সৌদি আরবের অধিকৃত বেশ কিছু জায়গায় হামলা চালালো হুথি বিদ্রোহী গোষ্ঠী।
1: শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ তীব্রতর।
0: ঋণের ভার কমানো এবং আর্থিক বৈষম্য মোকাবিলায় ধনী দরিদ্র নির্বিশেষে সব দেশকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।
1: তিন বছরেরও বেশি সময় পর মূল সুদের হার বাড়ালো ভারতের রিজার্ভ ব্যাংক।
0: সাধারণ মানুষের আস্থাই তার মূল পাথেয়। সরকার প্রধান হিসেবে নিজের ২৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
1: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের অঁরি বিকাগন এবং জাপানের কেনসো সোয়াই।
0: ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন লিওনেল মেসি। আসছি বিস্তারিত খবরে। কিভ সহ ইউক্রেনের প্রায় ১২টি জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৪ শিশুসহ ১৯ জন সাধারণ নাগরিক নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন সেদেশের উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয়ে যায় এবং ৪ শিশুসহ ১৩ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হন। এছাড়া কিভ ও অন্যান্য শহরেও প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্রেমেনচুকে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া গতরাতে একটি ব্যাপক ও পরিকল্পিত হামলা চালিয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কেন্দ্রগুলি এবং ওডেসা অঞ্চলের বন্দর ও জাহাজ মেরামতের কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে। তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে ইউক্রেন। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
1: রাশিয়ার দক্ষিণ উপকূলের অদূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজে থাকা বিপর্যস্ত ২৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কারটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এর ফলে সোচির আকাশে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। মন্ত্রক জানিয়েছে আগুনের তীব্রতা কিছুটা কমলে দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। হামলার পর ২৩ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কিছুদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনের শস্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে রাশিয়া।
0: বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ জানিয়েছেন কৃষ্ণসাগরে সেদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাহাজ চলাচলের উপর দুটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। রাদেভ এই হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক ও সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি জানান টোগোর পতাকাবাহী আলফা ওয়াতান জাহাজটির ওপর মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়ে সেটি ঘটনাস্থলেই ডুবে যায়। জাহাজটির নাবিক ও কর্মীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয় জাহাজটি পালাবের পতাকাবাহী এবেলে হামলার পর অগ্নিকাণ্ডের কবলে পড়ে। বুলগেরিয়ার একটি ফেরি জাহাজটির ১৮ জন নাবিক ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়। বুলগেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোনগুলি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন ওই এলাকায় ইউক্রেনের সেনাবাহিনী কোনো অভিযান চালায়নি এবং তিনি এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। রাশিয়ার আধিকারিকরা তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
1: ইউক্রেন সংঘাত সমাধানে সদর্থক প্রচেষ্টার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন এই সমস্যা নিরসনে

0: নতুন দিল্লির বিভিন্ন প্রস্তাবকে রাশিয়া সাধুবাদ জানায়। এই সংঘাত সমাধানে ভারতের পাঠানো তিন দফা চুক্তির বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি আজ একথা বলেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেস সিবিহা ভারতের প্রস্তাবকে সবথেকে গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করার পরেই রাশিয়ার এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ছাড়াও তুরস্ক, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ সংঘাত সমাধানে নিজেদের প্রস্তাব উত্থাপন করেছিল। যুদ্ধক্ষেত্র ছাড়াও বিভিন্ন শক্তিকেন্দ্র ও কৃষ্ণসাগর বন্দর পরিকাঠামোকে অন্তর্ভুক্ত করে একটি যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করতে কি প্রস্তুত বলে জানিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার প্রশংসা করেছিলেন। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে চলা এই রুশ ইউক্রেন যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত প্রায় কয়েক লক্ষ। যদিও এ বিষয়ে ভারত ক্রমাগত আলোচনা ও কূটনীতির পক্ষেই সওয়াল করে এসেছে।
1: আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলায় ভারতের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত মস্কো ও কিভ উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতিই যে একমাত্র পথ, ভারত তা পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তি ফিরিয়ে আনার আহ্বানের কথাও উল্লেখ করেন শ্রী জয়সওয়াল। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ও সামুদ্রিক বাণিজ্যপথ সুরক্ষিত রাখা এবং সংঘাতের ফলে সৃষ্ট ব্যাপক অর্থনৈতিক প্রভাব যথাসম্ভব কমিয়ে আনার লক্ষ্যেও নতুন দিল্লি ওই দুই দেশের সঙ্গে কাজ করে যাচ্ছে।
2: On the issue of Ukraine conflict, India has consistently maintained that dialogue and diplomacy are the way forward. You very well are aware of our position. Prime Minister on multiple occasions has expressed that this is not an era of war and no solution lies in the battlefield. In Bishkek, as you would recollect, when he met President Putin, he did note and underline that time has come for endless war to now give way to end of war.
1: রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়ে তিনি জানিয়েছেন, রুশ সেনাবাহিনীতে এখনও যারা রয়েছেন তাদের মুক্ত করার বিষয়ে ভারত রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 259 জন ভারতীয় নাগরিককে রুশ সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ভারতের প্রচেষ্টায় 139 জন ভারতীয় নাগরিককে আগেই ফিরিয়ে আনা হয়েছে। রুশ সেনাবাহিনীতে 69 জন ভারতীয় নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ভারত রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে তা থেকে দূরে থাকার জন্য ভারত সরকার আবারও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
0: কৃষ্ণসাগর অঞ্চলে পরপর হামলার ঘটনার ভারত তীব্র নিন্দা জানিয়েছে। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এ ধরনের হামলা বাণিজ্যিক নৌ চলাচল ও সমুদ্রগামী মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে।
2: We have seen a string of attacks in the Black Sea region and then condemned such attacks. The commercial vessel MV Royal Mamadov came under attack while it was flying in the Black Sea. There were 3 Indian nationals on board. All of them are safe, but one of them got injured. We thank the Romanian authorities who lent us a helping hand. The second ship that came under attack was Togo flagship. The fate of its crew is unknown at this point. We once again reiterate our call for dialogue and diplomacy to de-escalate tensions and enable early return of peace to the region. The targeting of commercial shipping, seafarers in the region must end.
1: মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, ন্যাটোতে এক্ষুনি ইউক্রেনের যোগদানের কোনো সম্ভাবনা নেই। তিনি জোর দিয়ে বলেন, সামরিক জোটের সম্প্রসারণের চেয়ে যুদ্ধ বন্ধ করাই ওয়াশিংটনের কাছে এখন তাৎক্ষণিক অগ্রাধিকার। আইসল্যান্ডের বিদেশমন্ত্রী থরগেদ্রুর কাত্রিন গুনারসদত্তির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে রুবিও একথা জানান।
0: ইয়েমেনে যুদ্ধ সংঘর্ষের মধ্যেই হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরব ও ইয়েমেনের সরকার অধিকৃত বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইদ সেনাঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে হুথি গোষ্ঠী জানিয়েছে। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বে থাকা সেনাজোট জানিয়েছে, তারা খামিস মুশাইদ সেনাঘাঁটি ও রিয়াদের উত্তরাঞ্চলে এক জায়গায় হামলা প্রতিহত করেছে। এছাড়াও ইয়েমেনের রাজধানী সানার আকাশে তারা নিয়মিত নজর রাখছে বলেও জানিয়েছে। ইয়েমেনের আডন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র সহ বিস্ফোরকযুক্ত একাধিক ড্রোন হামলা চালানো হয় বলে সেদেশের পরিবহন মন্ত্রক জানিয়েছে। ইয়েমেন এয়ারওয়েজের একটি বিমান মিশরের কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার ঠিক আগেই একটি বিস্ফোরণ হয়। বিমানবন্দরে সৌদি আরবের বদর সেনাঘাঁটি লক্ষ্য করেই এই হামলা বলে বিভিন্ন হুথি ঘনিষ্ঠ সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশের বিদেশমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা করেছেন ও সবরকমভাবে সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছেন।
1: আল কায়দা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল ইসলাম এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা দখল করার 5 মাস পর মালির সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় শহর কিদাল পুনরুদ্ধার করেছে। সরকারি মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার আধাসামরিক বাহিনী আফ্রিকা কোরের সহায়

0: সহায়তায় যৌথ বিমান ও স্থল অভিযানের মাধ্যমে মালির বাহিনী তুয়ারেকদের এই কৌশলগত ঘাঁটিটি পুনরুদ্ধার করে। আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জঙ্গিদের হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের কারণে মালিকে এক দশকেরও বেশি সময় ধরে এই সংঘাতের মোকাবিলা করতে হচ্ছে।
1: জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের মন্তব্যে ভারত প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, যারা এই ধরনের মন্তব্য করছেন তারা ভুক্তভোগী অপরাধীর মধ্যে পার্থক্য করতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের দেশের মানুষকে রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। শ্রীদেব জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ও আইসির উল্লেখ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সদস্য সংগ্রহ, উগ্রপন্থা ছড়ানো, অপপ্রচার, অভিযানের পরিকল্পনা এবং অর্থ মদতের কাজে নিত্য নতুন প্রযুক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। এছাড়া ভারত কমপ্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ক সামগ্রিক চুক্তি দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে।
0: ফ্রান্সে শিক্ষার জন্য তহবিল বৃদ্ধির দাবিতে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে শুরু তুমুল দেশব্যাপী বিক্ষোভ। প্যারিস এবং ফ্রান্সের অন্যান্য অংশে গণবিক্ষোভকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ পুলিশের। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, প্যারিসে 56,000 সহ গতকাল সারা দেশে প্রায় 2,66,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। প্রায় 500 জনকে আটক করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেছেন, অবস্থা পর্যালোচনা করেই পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেছেন, সরকার ও স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে এবং সমাধানের জন্য কাজ করতে হবে। দু সপ্তাহেরও বেশি সময় ধরে ক্লাস বয়কট এবং স্কুল অবরোধের পাশাপাশি পুলিশি অভিযানের ফলে 6,500 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
1: পুষ্টির মান উন্নয়ন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসজনিত স্থূলতা ও অন্য অসংক্রামক রোগ হ্রাসের জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরশায় নির্দিষ্ট কিছু প্যাকেটজাত খাদ্যপণ্যে সোডিয়াম, প্রক্রিয়াজাত চিনি ও চর্বির পরিমাণের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর করেছে। খাদ্য প্রতিষ্ঠানগুলিকে প্রথম পর্যায়ের পণ্যগুলির ক্ষেত্রে 9 মাস এবং প্রক্রিয়াজাত পনিরের ক্ষেত্রে 2 বছর 3 মাসের মধ্যে নির্ধারিত সীমা মেনে চলতে হবে।
0: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 10টি এয়ারবাস বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সেদেশের সরকার। 2030 সালের মধ্যে এই বিমানগুলি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সেদেশের অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত রুডিগার লর্ডসের নেতৃত্বাধীন লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বিমান চলাচল ক্ষেত্রে সহযোগিতা, আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নের বিষয়গুলির উপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী লুফথানসাকে বাংলাদেশের বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত সংক্রান্ত সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও দরিদ্র উভয় ধরনের দেশকেই ঋণ কমানো এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে হতে চলা IMF বিশ্বব্যাংক বৈঠকে প্রাক্কালে সিঙ্গাপুর এক বক্তৃতায় তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় হাতিয়ার সরকারগুলির হাতে রয়েছে, তবে অবিলম্বে তাদের যথাযথ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পশ্চিম এশিয়া ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে এবং অত্যধিক ঋণের বোঝা উন্নত ও স্বল্প আয়ের উভয় ধরনের অর্থনীতির ওপরই চাপ সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে সৃষ্ট ঝুঁকিগুলির কথাও তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল সব দেশে সমানভাবে পৌঁছচ্ছে না। এছাড়া তিনি AI এর জন্য উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মীদের প্রশিক্ষণ, শ্রমবাজারের অধিকতর নমনীয়তা, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।
0: মূল সুদের হার বা রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক। তা দাঁড়ালো 5.5%। এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট বাড়ানো হয়েছিল, সেই সময় তা 0.25% বাড়িয়ে 6.50% করা হয়েছিল। এরপর 2023-24 অর্থবর্ষ জুড়ে এই হার অপরিবর্তিত থাকে এবং 2025 সালে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় 3.5 বছর পর মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে মূল সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই বলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা।
2: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions, and high volatility in international oil.

0: prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component, apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
1: চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার 5.2% এবং প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.1% হবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাংক।
2: আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব কেবল বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ঘানার আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কূটনীতির উদ্দেশ্যই হল পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া। গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিদেশমন্ত্রী। ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুডসেতো আবলাকুয়ার সঙ্গে ডক্টর এস জয়শঙ্কর বৈঠক করেছেন। কৃষি, গবেষণা এবং বিজ্ঞান ক্ষেত্রে দুদেশের মধ্যে চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার পরিসর আরও বাড়িয়ে তোলার পক্ষে সওয়াল করেছেন ভারতের বিদেশমন্ত্রী।
3: Certainly, other than the two agreements we signed today on agricultural research and training and on biodiversity, we are looking at more cooperation, definitely in pharmaceuticals and health, in mining, in defense, in railways, in digital. And I'm also very pleased to see that the Indian business has been very active in this country. We have a long-standing, very vibrant Indian community, and the business part of that community, I think, has been really a living bridge between us.
1: বাতাসের মান সূচকের নিরিখে ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ সকালে ঢাকার বাতাসের মান সূচক AQI ছিল 173, যা বেশ অস্বাস্থ্যকর। 210 AQI স্কোর নিয়ে কুয়ালালামপুর তালিকার শীর্ষে এবং 176 স্কোর নিয়ে সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে রয়েছে। AQI 151 থেকে 200 মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর এবং 201 থেকে 300 মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয়।
2: ফিজিতে আয়োজিত প্রাক কপ 31 বৈঠকে ভারত জলবায়ু পরিবর্তন রোধে আরও জোরালো পদক্ষেপ এবং প্যারিস চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সেখানে বলেছেন, বোঝাপড়া, প্রতিশ্রুতি পূরণ করা এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ প্রয়োজন।
4: We have seen that there can't be one size fits all pathway to climate action. As we move towards COP31, India believes that adaptation, mitigation and means of implementation must receive equal attention and the key principle of equity, common but differentiated responsibilities and respective capabilities upheld in the letter and spirit for meaningful and sustained climate action across countries.
2: মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: G7 ও G20 গোষ্ঠীর নির্দেশক, ইতালির আন্তর্জাতিক হামলা ও সমন্বিত কৌশল, বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী পাওলো মারিকে আজ নতুন দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে ভারত ইতালি যৌথ কর্মগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, উভয়েই দ্ব্যর্থহীন ভাষায় সন্ত্রাসবাদের বিরোধিতা করেন। বৈঠকে সন্ত্রাসবাদ ও এতে আর্থিক মদতের বিরুদ্ধে দুদেশের সহযোগিতা বাড়ানোই অন্যতম উদ্দেশ্য।
2: নতুন দিল্লিতে আজ দ্বিতীয় ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি EFTA সমৃদ্ধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ভারত ও EFTA এর ঊর্ধ্বতন আধিকারিক, বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেরেন। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিটেনস্টাইন ও নরওয়েকে নিয়ে গঠিত EFTA এবং ভারতের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি TEPA বাস্তবায়ন এক বছর পূর্তি হল। সম্মেলনে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর ফলে সব মিলিয়ে প্রায় 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
5: এফটা কে এগ্রিমেন্ট সে জিস তরহ সে করিব করিব আব তক 1,60,000 লোকোঁ কো রোজগার ইসমে মিল চুকা হ্যায়। নয়ি কম্পানিজ জো ভারত আয়ি আপনা প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং বেস, ডিজাইন বেস, রিসার্চ বেস ভারত কো বনা রহি হ্যায় অর আনে ওয়ালে সময় মে ইসসে করিব করিব 1 মিলিয়ন ইয়ানি 10 লাখ কে আসপাস টোটাল নয়া রোজগার পেদা হোগা, যুবাওঁ কে লিয়ে নয়ি অপরচুনিটিজ পেদা হোগি অর ভারত কে MSMEs কে সাথ জিস তরহ সে সুইজারল্যান্ড কে, নরওয়ে কে, লিখটেনস্টিন কে MSMEs জুড় রহে হ্যায় ওহ আপনে আপ মে এক বহুত বড়ি গ্রোথ কি নয়ি জার্নি বনেগা।
1: হায়দ্রাবাদে একটি নতুন ক্যাম্পাস চালু করার জন্য ইউনিভার্সিটি অফ কলোরাডো ডেনভার বা CU ডেনভার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

0: ইউজিসির কাছ থেকে একটি লেটার অফ ইন্টেন্ট পেয়েছে। চালু হলে ভারতে ডিগ্রি প্রদানের ক্ষমতা সম্পন্ন ক্যাম্পাস স্থাপনের অনুমোদন পাওয়া প্রথম মার্কিন সরকারি বিশ্ববিদ্যালয় হবে এটি। এছাড়া এটি তেলেঙ্গানার প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্যাম্পাস হবে। সিইউ ডেনভার জানিয়েছে, তাদের হায়দ্রাবাদ ক্যাম্পাসে বাণিজ্য, কম্পিউটিং, প্রকৌশল এবং অ্যানালিটিক্সের মতো উচ্চ চাহিদা সম্পন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
1: নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবা তীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। প্রযুক্তির গণতন্ত্রীকরণ, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাকে সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন।
0: সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আজ নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, মানুষের আস্থা এবং লক্ষ লক্ষ দলীয় কর্মীর নিষ্ঠাই তার প্রধান উৎস।
2: দেশ নে মুঝে বহুত কুছ দিয়া ইসলিয়ে দেশ কে লিয়ে মেরা দায়িত্ব ভি সবসে অধিক হ্যায় আর মে হৃদয় সে ইয়ে মানতা হু কি দেশ কে হর নাগরিক কা মুঝ পর সবসে বড়া হক হ্যায় ইয়ে 25 বর্ষ কা জনবিশ্বাস বহুত বড়ি পুঁজি হ্যায় আর ইয়ে পুঁজি দেশ কি হ্যায় মা ভারতী কি হর সন্তান ইস পুঁজি কি অধিকারী হ্যায়।
1: প্রশাসক হিসেবে 25 বছর পূর্ণ করায় বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সানেতা কাইচি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়ার, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি উইভার, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা বোকো তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।
0: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফরাসি রসায়নবিদ অরি বি কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই। অপ্রতিসম জৈব সংশ্লেষণে অসরলরৈখিক প্রভাব এবং স্ব অনুঘটন বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, কাগান এবং সোয়াই প্রকৃতিতে কিভাবে আণবিক অপ্রতিসমতা বা হোমোসিরিয়ালিটি স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হতে পারে সেই শতবর্ষ প্রাচীন রহস্যের সমাধান করেছে। ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে এই গবেষণা ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই দুই পুরস্কার জয়ী 12 মিলিয়ন সুইডিশ ক্রোনারের পুরস্কার ভাগ করে নেবেন। এখন খেলার খবর।
1: একুশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বুয়েনোস এয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি, আরেকটি গোলে সহায়তা করেন তিনি। মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনা বেনিনকে 3-0 গোলে হারিয়েছে। মেসি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে গোটা স্টেডিয়াম পরিণত হয়েছিল আবেগের মঞ্চে। এখন দৃষ্টিকোণ।
0: সঙ্গীতশিল্পী বেগম আক্তারের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

মাত্র 15 বছর বয়সেই তার জনসমক্ষে গান গাওয়া, শ্রোতারা এক নিমেষেই মুগ্ধ হন তার কণ্ঠস্বরে, শোনা যায় তার গজলে অভিভূত হন সরোজিনী নাইডু।

1930-এর দশকটিতে তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ও করেন, আমিনা, মমতাজ বেগম, জওয়ানি কে নশা, নসিব কা চক্কর। তিনি নিজেই সেখানে গান গেয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাঘর দিয়েই তাঁর ছবির জগৎ

এক অনন্য সাধারণ ধারা ও ভঙ্গিতে সেই গায়কের প্রকাশ। বেশিরভাগ গানই রাগভিত্তিক। হিন্দুস্থানি মার্গীয় সঙ্গীতে গজল, দাদরা ও ঠুংরি ঘরানার শিল্পীদের মধ্যে বিশেষ স্থান আখতারি বাই ফৈজাবাদী ওরফে বেগম আখতার।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কিভ সহ ইউক্রেনের 12টি জায়গায় রাশিয়ার হামলায় 4 শিশু সহ 19 জনের প্রাণহানি।
1: কৃষ্ণসাগরে ড্রোন হামলায় টোগোর পতাকাবাহী জাহাজের শরীর সমাধি, পালাউয়ের পতাকাবাহী জাহাজে আগুন।
0: ইয়েমেনের সংঘর্ষের মধ্যে ইয়েমেন সরকার এবং সৌদি আরবের অধিকৃত বেশ কিছু জায়গায় হামলা চালালো হুথি বিদ্রোহী গোষ্ঠী।
1: শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ তীব্রতর।
0: ঋণের ভার কমানো এবং আর্থিক বৈষম্য মোকাবিলায় ধনী দরিদ্র নির্বিশেষে সব দেশকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।
1: 3 বছরেরও বেশি সময় পর মূল সুদের হার বাড়ালো ভারতের রিজার্ভ ব্যাংক।
0: সাধারণ মানুষের আস্থাই তার মূল পাথেয়। সরকার প্রধান হিসেবে নিজের 25 বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
1: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের অরি বি কাগান এবং জাপানের

0: কেনসো সোয়াই।
1: 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন লিওনেল মেসি। বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজ। এখন সিনেমা জগৎ।
1: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। আজকের অনুষ্ঠান পুজো ও সিনেমা। প্রতিবেদক সায়ন মাঝি। সিনেমা জগতে স্বাগত সবাই। আবার বছর ঘুরে চলে এলো বাঙালি জীবনের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। মাঠের কাশফুল, আকাশে পেঁজা তুলোর ভেলা, প্রত্যেক বাঙালি মনেই এখন পুজোর আমেজ। বছরের 5টা দিন প্রতিমা দেখা, মণ্ডপে মণ্ডপে ঘোরা, বন্ধুদের সঙ্গে প্রাণ ভরে আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আর অতি অবশ্যই সিনেমা দেখা। সিনেমা দেখাটাও আমাদের কাছে পুজোর আর 5টা কাজের মতোই জরুরি। সারা বছর যারা হয়তো হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পান না, তারাও অপেক্ষা করে থাকেন পুজোর সময় অন্তত একটা সিনেমা সপরিবারে বা বন্ধুদের সঙ্গে গিয়ে দেখবেন। অবশ্য একাধিক সিনেমা দেখার লোকেরও অভাব নেই। দর্শক অপেক্ষা করেন পুজোয় কোন সিনেমা আসছে। ছবি নির্মাতারাও কোমর বেঁধে লেগে পড়েন এমন একটা ছবি দর্শককে উপহার দেওয়ার যা তার পরিবার বন্ধুবান্ধব নিয়ে উপভোগ করবেন। বাঙালির চর্যা কৃষ্টির সঙ্গে জুড়ে রয়েছে পুজোর সিনেমা। আজ আমরা শুনে নেব সিনেমা জগতের বিভিন্ন মানুষের থেকে এই পুজো ও সিনেমার অভিজ্ঞতা। প্রথমেই বিশিষ্ট অভিনেতা নট নাট্যকার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
2: পুজোর বাংলা সিনেমার আকর্ষণ, এই আকর্ষণের ট্র্যাডিশন বহুদিন ধরে চলে আসছে, সেই স্বর্ণযুগ থেকে। বহু পূর্ব থেকেই পুজোয় যখন গ্রামীণ সভ্যতা অনেক বেশি ছিল, তখনও পুজো উপলক্ষে সেই এলাকার মানুষ, উদ্যোক্তা যারা ছিলেন বা যে বাড়ির পুজো, সেই পরিবার এবং প্রতিবেশীরা মিলে পুজোর বিজয়া হয়ে যাওয়ার পর একাদশী, দ্বাদশী, তারা একটা থিয়েটার করতেনই। অভিনয়টা বাঙালির একেবারে অঙ্গীভূত। তারা ডিএলআর শাহজাহান, গিরিশবাবু প্রফুল্ল, চন্দ্রগুপ্ত করতেন, এমনকি আরও গ্রামে সেখানে রাজা হরিশ্চন্দ্র, কালকেতু ফুল্লরা, এসব যাত্রাভিনয় হতো। পুজো একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই শ্রেষ্ঠ উৎসবে অভিনয়টা একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। সেই ট্র্যাডিশন ধরেই কিন্তু পুজোর সিনেমার আকর্ষণ বাঙালির কাছে বেড়ে যায় যখন বাংলা সিনেমার প্রাদুর্ভাব বাড়ে। উত্তম কুমার হচ্ছেন বাংলা সিনেমার, বাণিজ্যিক বাংলা সিনেমার একেবারে শ্রেষ্ঠ আকর্ষণ, সেটা প্রায় 20-25 বছর ধরে। বহু কালজয়ী সিনেমা যা আজও মানুষের কাছে জীবন্ত, সেই সব সিনেমা সব পুজোয় রিলিজ। সম্ভবত সপ্তপদী, দুই ভাই, সূর্যশিখা, দেয়া নেয়া, সূর্যতপা, শঙ্খবেলা, নিশিবদ্ধ তো বটেই, অ্যান্টনি ফিরিঙ্গি, হারানো সুর, সম্ভবত মন নিয়ে, তিনোধ্যায়, ছিন্নপত্র, অমানুষ, সন্ন্যাসী রাজা, এই সব ছবি পুজোয় রিলিজ করে মাসের পর মাস চলেছে। এবং পুজোতেও দর্শকরা অনেক আগে থেকে এইসব সিনেমার টিকিট কাটতেন, তাদের কাছে তখন প্যান্ডেল হপিংটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। কারণ থিম পুজো বিশেষ করে, তার মধ্যে যে শিল্প, শিল্পের বৈচিত্র্য, এগুলো এত ছিল না, ফলে

0: পুজোয় ঠাকুর দেখার সকাল বিকেল হলো, সন্ধেবেলায় অবশ্যই একটা সিনেমা, একটা কি একাধিক সিনেমা দেখতে হবে। এবং কখনো কখনো উত্তম কুমারের সিনেমা তারা দুবার করে দেখেছেন পুজোয়, তো পুজোয় সিনেমা রিলিজ করার জন্যে এখনো প্রযোজক পরিবেশকরা মুখিয়ে থাকেন। তবে এখন চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে, কারণ আকর্ষণের দিকগুলো অনেক বেড়ে গেছে। বয়স্ক মানুষরা বাড়িতে বসেই দূরদর্শনে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পুজো তারা দেখতে পান, পুজো পরিক্রমা। আর যারা তারা পুজোর বেরিয়ে পড়েন এবং সেখানে নানা রকম থিম, সমসাময়িক থিম, সামাজিক থিম, ফলে আকর্ষণটা অনেক বেড়ে গেছে। সিঙ্গল প্লেক্সগুলো উঠে যাচ্ছে, অভিনয় তো খুব দুর্দিন, কিন্তু তবু যে সব সিঙ্গল প্লেক্স এখনো আছে, স্টার, প্রিয়া এবং মফস্বলেও এবং সিঙ্গল প্লেক্সেও, যে পুজোয় সিনেমা দেখার একটা চল এখনো রয়েছে, যার জন্য পুজোয় রিলিজ করা নিয়ে বিভিন্ন প্রযোজকের মধ্যে কিছুদিন আগেও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেগুলো হয়তো মিটে গেছে। কেন না, পুজোটা তাদের কাছে একটা প্রাইম ব্যাপার এবং স্বর্ণযুগের বিখ্যাত সব ছবি পুজোতেই রিলিজ করেছে, এবং সেগুলো সবই উত্তম কুমার কেন্দ্রিক। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবিও আছে, সত্যজিৎ রায়ের ছবিও আছে। তো পুজোতে সিনেমা দেখার একটা সাংঘাতিক আকর্ষণ এখনো আছে এবং আগে তো একেবারে মানে অবিচ্ছেদ্য ছিল।
1: অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলাম পুজোর সময় শুটিং এর গল্প।
2: আমি যেহেতু একজন অভিনেত্রী, সেহেতু সিনেমা বা সিরিয়ালের মধ্যে দিয়ে আমার দুর্গাপুজো উদযাপন হয়। খুব ছোটবেলায়, যেহেতু আমি উত্তর কলকাতার মেয়ে এবং একান্নবর্তী পরিবারের মেয়ে ছিলাম, সেই জন্য আমরা সব ভাই বোনেরা মিলে রাত্রিবেলায় পুজো দেখতে বেরোতাম, দুর্গাপুজো দেখার সেই আনন্দ। তারপর আর ব্যস্ততার কারণে অনেক বছর মানে ওই ভিড় প্যান্ডেলে যাওয়া হয়নি, দুর্গাপুজো দেখাও হয়নি। বহু বছর বাদে সিনেমাতে, বিশেষ করে সৃজিৎ মুখার্জির উমা সিনেমাটিতে দুর্গাপুজোর সময়ে দুর্গাপুজোর শুটিং হয়েছিল, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে, সেই সময়কার অভিজ্ঞতা আমার কাছে অমলিন হয়ে থাকবে। এছাড়া সিরিয়ালে আমি তো মানে যে কোনো উৎসব হলেই সেই উৎসবটি অভিনয়ের মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে আমি পালন করি। এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন। মানে আমি দুর্গাপুজোয় মা দুর্গাকে কতবার যে বরণ করেছে আমার নিজেরও মনে পড়ে না, সিরিয়ালের ক্ষেত্রে আবার হয়তো সিরিয়ালে মা দুর্গাকে বরণ করতে হবে। আমার অভিনেত্রী হওয়ার একটা প্রাপ্তিযোগ বলতে পারি যে অভিনয়ের মাধ্যমে আমি উৎসবগুলোকে উদযাপন করতে পারি, আমার আনন্দই হয়, ভালো লাগে। আমি অবশ্য অনেক আগেই করে ফেলি সেটা, পুজো আসার আগেই। হ্যাঁ, আর যে কথাটা বলছিলাম যে সিনেমায় আমার ওই একবারই অভিজ্ঞতা হয়েছিল দুর্গাপুজোর সময় শুটিং করার, রাত্রিবেলায় কলকাতায় ঘুরে ঘুরে আমরা শুটিং করেছি, সেই আলোকিত শহরকে আমরা দু চোখ ঘুরে দেখার সুযোগ পেয়েছি। কারণ সৃজিৎ মুখার্জির উমা সিনেমাটির একটা মুখ্য ব্যাপার ছিল দুর্গাপুজো, তাই জন্য দুর্গাপুজোটাকে সেইভাবেই দেখাতে হতো। সেই দেখানোর তাগিদে আমরা রাত্রিবেলায় প্যান্ডেলে প্যান্ডেলে ঢুকে, এবং সেটা যে প্যান্ডেলগুলো ঢুকতে পারা যায় না সচরাচর, প্রচণ্ড ভিড় হয়, সেই সব প্যান্ডেলে ঢুকে আমরা পুজো দেখেছিলাম। মা দুর্গাকে আমরা সেইভাবেই শ্রদ্ধাঞ্জলি দিই, সেইভাবেই ভালোবাসা জানাই, যেহেতু আমরা অভিনেত্রী, অভিনয়ের মাধ্যমেই জানানো ছাড়া তো আর কোনো রাস্তা নেই। তাই অভিনয় আমার কাছে পুজো, আর মা দুর্গা আমার কাছে দেবী, সুতরাং একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আমার জীবনে।
1: বিশিষ্ট অভিনেতা নাট্য নির্দেশক সুজন মুখোপাধ্যায় শোনালেন পুজো ও সিনেমা নিয়ে তার কথা।
3: পুজো আর সিনেমা ওতপ্রোতভাবে জড়িত প্রায় কম বয়স থেকেই, তখন তো প্রফেশনাল অভিনেতা ছিলাম না বা আমি সিনেমায় পার্ট করব জানতাম না। ছোটবেলায় পুজো এলে পাড়ায় অঞ্জলি দেওয়া, খেলাধুলোর সঙ্গেও ঠাকুর দেখতে যাওয়া খুব একটা আমার পছন্দ ছিল না যাগে, কিন্তু সিনেমা দেখা একদিন বা দুদিন মাস্ট ছিল, ওই ম্যাটিনি শো দুপুরের দিকটা, সন্ধ্যাবেলা তো ঘুরে বেড়াতে হবে নতুন জামা কাপড় পরে। এই হচ্ছে ছোটবেলার স্মৃতি হিসেবে বলা যেতে পারে কম বয়সের, যে পুজোর সঙ্গে সিনেমা এইভাবে আমার সঙ্গে জড়িত ছিল। আমি সিনেমার ভক্ত সবসময়, থিয়েটার তো বটেই, কিন্তু বড়বেলায় যখন প্রফেশনাল অ্যাক্টর

0: ওই 30 বছরের আমার ক্যারিয়ার বলা যেতে পারে টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে। সেইখানে আস্তে আস্তে দেখলাম যে পুজোয় সিনেমা রিলিজ একটা বিরাট আকর্ষণ হয়ে উঠছে মানুষের কাছে, বা বা সিনেমার মানুষের কাছে, মানে আগের বছরই বলে দিচ্ছে পরের বছর পুজো এগুলো রিলিজ হবে। এইভাবে আমরা দেখেছি বহু ছবি পুজোতে রিলিজ হয়েছে বিগত 10 বছরে, পুজোর সময় বিশেষত, প্রায় 6টা, 7টা, 5টা, এই বছর বোধহয় 4টে। কিন্তু 2016 সালের পুজোটা আমার কাছে বিশেষভাবে স্মরণীয়, কারণ ওই বছর আমার দুটো অভিনীত ছবি ছিল, জুলফিকার এবং ব্যোমকেশ ও চিড়িয়াখানা, অঞ্জন দত্তের ব্যোমকেশ ও চিড়িয়াখানা, সৃজিত মুখার্জির জুলফিকার, এই দুটি ছবিতে আমি অভিনয় করেছিলাম। কিন্তু আমার পরিচালিত ছবি প্রথম রিলিজ করে ওই পুজোতেই, যার নাম চকলেট। তো সেই হিসেবে দেখলে 2016 পুজোটা আমি 3টি চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলাম, সেটা একটা অভিনব ব্যাপার। সে নিয়ে লেখালেখিও হয়েছিল অনেকে, অনেক কাগজ পত্রিকায়। চকলেট একটু ডার্ক হিউমার ছিল, সেটা একভাবে পুজোতে রিলিজ করেছিল। আবার অন্যদিকে জুলফিকার মাল্টি স্টার কাস্ট একটা ছবি, শেক্সপিয়ার থেকে সৃজিতের বঙ্গীয়করণ, আবার ব্যোমকেশ ও চিড়িয়াখানা, শরদিন্দু বাবুর ব্যোমকেশ সিরিজের একটা অন্যতম গল্প, সব মিলিয়ে ওই, তাই এই পুজোটা, ওই 2016 সালের পুজোটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ এবং অভিনেতা হিসেবেও। তারপরে পুজোতে বহুরূপী পার্ট 1 রিলিজ করেছে আমার, এছাড়া পুজোতে আরো কিছু ছবি, টেক্কা রিলিজ করেছে। আর একটা যেটা জরুরি মনে হয় যে পুজো উপলক্ষে মানুষের সিনেমা দেখাটা সত্যিই বেড়ে যায়, যেটা আমি বলছি মানে আমার ছোটবেলা থেকে ছিল। এখন হয়তো সিনেমা, আমার সিনেমা লোকে দেখতে আসে, ছোটবেলায় আমি দেখতে যেতাম, মূলত হিন্দি ছবি বেশি দেখেছি, বাংলা ছবিও দেখিনি তা নয়, কিন্তু হিন্দি ছবি বেশি দেখতাম। এখন বাংলা ছবি মানুষ বেশ দেখেন পুজোর সময়, এবং সেগুলি ভালো ব্যবসা করে। আমি চাই মানুষ দেখতে যাক আমার ছবি, এখন আগে আমি দেখতে যেতাম অন্যদের ছবি। এইভাবেই পাল্টে যায় হয়তো মানুষের জীবন কোথাও যাত্রাপথে। তো পুজো আর সিনেমা এভাবেই জড়িত, ছোটবেলার কথা, কম বয়সের কথা একভাবে বললাম। পুজোতে আমি বহু সিনেমা দেখেছি এক সময়, মানে সেটা মিঠুন চক্রবর্তী সিনেমাও দেখেছি, অমিতাভ বচ্চনও দেখেছি, যদ্দূর স্মৃতিতে মনে পড়ছে আর কি।
1: বিশিষ্ট চিত্রনাট্যকার অভিনেতা পদ্মনাভ দাশগুপ্ত শোনালেন তার পুজো রুটিন।
2: পুজোর সিনেমা বলতে, আমাদের তো পুজোয় একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়, থিয়েটার, সিনেমা, বই, শারদ সাহিত্য সব কিছু নিয়ে। পুজোর সিনেমার ক্ষেত্রে যেটা মনে হয় যে মানুষ সিনেমা দেখতে যান সেই সময়টায়, একটা আনন্দ পান, আলাদা করে ছুটির সময় থাকে, অনেকে সপরিবারে দেখতে যেতে পারেন, তো সেই কারণে পুজোর সিনেমার একটা আলাদা গুরুত্ব আছে। তবে আমি যে খুব একটা পুজোয় সিনেমা দেখতে যাই তা নয়, বলতে গেলে আমি একেবারেই পুজোয় সিনেমা দেখি না। আমি মূলত একটু বই টই পড়ি, আর সব থেকে বেশি আমার আনন্দ হয় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, যাদের সঙ্গে দীর্ঘদিন আমার দেখা সাক্ষাৎ হয় না, আমরা আলাদা করে একসঙ্গে জড়ো হই, আড্ডা মারি, এইভাবে পুজোর দিনগুলো কাটে। কিন্তু হ্যাঁ, অফকোর্স পুজোর সিনেমা তো বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, যেরকম পুজোর থিয়েটারও জড়িয়ে আছে।
1: পুজো ও সিনেমা নিয়ে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। সিনেমা জগতের প্রখ্যাত মানুষেরা শোনালেন তাদের কথা। আগামী পর্বে ফিরে আসব আরও কিছু বিশিষ্ট মানুষের কথা নিয়ে। আজকের সিনেমা জগৎ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোর আমেজে মাতুন পুজোর সিনেমা নিয়ে। ধন্যবাদ। শুনলেন সিনেমা জগৎ। পুজো ও সিনেমা প্রতিবেদনটি তৈরি করেছেন সায়ন মাঝি, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশ।

0: 아니 모이트리
1: আকাশবাণী মৈত্রী একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোন প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, এক সময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। গত 12 বছরে পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে যেখানে আমদানি বাড়ানোর চেষ্টা করা হতো, আজ ভারত সেখানে রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: ভারত কে রেজিলিয়েন্স কি চর্চা হতি, পলিসি প্যারালাইসিস কি চর্চা হতি থি, আর আজ রিফর্মস এক্সপ্রেস কি চর্চা হতি। তব ইম্পোর্ট বাড়ানে কে রাস্তে খোঁজে জাতে থে, আর আজ এক্সপোর্ট কে নয় রেকর্ড বন রহে হ্যায়। তব হাম আপনি জরুরত কে মোবাইল ফোন ভি ইম্পোর্ট করতে থে, আর আজ মেড ইন ইন্ডিয়া মোবাইল ফোন কা জলবা হ্যায়। তব পুরে ভারত মে ব্ল্যাকআউট ये ग्लोबल हेडलाइन बनती थी, और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
0: ভারতের এই রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে তাদের মূল ঘাঁটিতে আঘাত হানা হচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। জিএসএমএ হল বিশ্বজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026 এর আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। বিকাশশীল দেশগুলির রূপান্তরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া ক্রমবর্ধমান ডিজিটাল ও সাইবার জালিয়াতি মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধানের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে অবিচ্ছিন্নভাবে 25 বছরে জনসভা পূর্ণ করেছেন। এই মাইল ফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডোমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার নেতৃত্বে প্রশংসা করে বলেছেন যে তাঁর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বাড়িয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের অবিচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। কৃষ্ণসাগরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ধরনের আক্রমণ বাণিজ্যিক জাহাজের চলাচল এবং নাবিকদের উপর বড় ধরনের হুমকি ডেকে আনছে। তিনি বলেন,
2: कल से लेके आज तक हमने देखा है कि 4 जहाजों पर अटैक हुई है। इस हमले की हम घोर निंदा करते हैं।

0: इससे हमारे जो वाणिज्य की नौ परिवहन है, साथ में जो हमारे नाविक समुदाय के लोग हैं, उनको खतरे के दायरे में लाया जा रहा है। पहला जहाज MV रायोद मामादोफ, ये भी ब्लैक सी में इस पर अटैक हुई, जिसमें 3 भारतीय नागरिक थे, उसमें से 1 भारतीय नागरिक को चोट पहुंची और उनको वहां पर अस्पताल में उनका उपचार चल रहा है।
1: এছাড়া টোগোর পতাকাভাই আলফা ওয়াতান নামের আরও একটি জাহাজও গতকাল আক্রমণের শিকার হয়েছে। উত্তেজনা প্রশমিত করতে এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলাপ আলোচনা ও কূটনীতির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 এবং আন্তর্রাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। বৈঠকে দুই দেশের পক্ষ থেকে সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে যাবে। ঋণের গতিতে সামান্য ওঠানামা অর্থনীতিকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও জানান তিনি। গভর্নর বলেন রিজার্ভ ব্যাংকের সমস্ত সিদ্ধান্ত মূলত দেশের বিকাশ ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির উপর নির্ভর করবে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নজর রাখা হবে। শ্রী মালহোত্রা আরও জানান পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়ানো, অপরিশোধিত খনিজ তেলের আন্তর্জাতিক দামে ওঠানামা, উন্নত দেশগুলিতে বন্ডের সুদের হার বৃদ্ধি এবং মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলিও তাদের সুদের নীতি আরও কড়া করতে পারে বলে তিনি জানান। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। খরিফ মরশুমে উৎপাদন বৃদ্ধি, অনুকূল আবহাওয়া এবং বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু হওয়ায় দেশে পেঁয়াজের যোগান আরও বেড়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যোগান বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের মতো প্রধান উৎপাদনকারী রাজ্যগুলি থেকে যেমন নতুন খরিফ পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, তেমনি মজুত পেঁয়াজ থেকেও বাজারের চাহিদা মেটানো হচ্ছে। আগামী সপ্তাহগুলিতে এই রাজ্যগুলি থেকে পেঁয়াজের যোগান আরও বাড়ার সম্ভাবনায় উৎসবের মরশুমে বাজারে পেঁয়াজ উপযুক্ত মূল্যে মিলবে বলে আশা করা হচ্ছে। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং আজ বলেছেন ভারতীয় বিমানবাহিনী এখন নির্দিষ্ট যুদ্ধ সরঞ্জাম বা প্ল্যাটফর্ম কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে সক্ষমতা কেন্দ্রিক কৌশলের দিকে মনোযোগ দিচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন কার্যক্রম উপাদানগুলোর মধ্যে সমন্বয় সাধনের উপর বিশেষ জোর দিচ্ছে। নতুন দিল্লি সুব্রত পার্কে বিমানবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। উল্লেখ্য, আগামীকাল বিমানবাহিনী দিবস উদযাপিত হবে। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকৃতিতে প্রাণের সৃষ্টির সময় কেন শুধু নির্দিষ্ট কিছু অণু তৈরি হয়, বিজ্ঞানীরা এতদিন এর উত্তর খুঁজছিলেন। এই দুই বিজ্ঞানী রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গবেষণাগারে নিখুঁতভাবে নির্দিষ্ট অণু তৈরির পদ্ধতি আবিষ্কার করে সেই রহস্য সমাধান করেছেন। ওষুধ তৈরি এবং আধুনিক রসায়নে এই আবিষ্কারের বিরাট ভূমিকা রয়েছে। পুরস্কারের 1,20,000,000 সুইডিশ ক্রোনা এই দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। ইয়েমেনে সংঘর্ষও তীব্র হয়েছে। হুথি বিদ্রোহীরা আজ সকালে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আভা বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সৌদি জোট দাবি করেছে তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দিয়েছে। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক হিসেবে নেতৃত্ব দেবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগুয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র এশিয়ার অ্যাথলিটরা এতে অংশ নিচ্ছেন। প্যারা ব্যাডমিন্টন তারকা প্রমোদ ভগত 2014-2023 সালের মধ্যে এশিয়ান প্যারাগেমসে 2টি সোনা এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জিতেছেন। অন্যদিকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেল 2018-2023 সালের মধ্যে 1টি রূপো এবং

0: ব্রোঞ্জ সহ দুটি এশিয়ান প্যারা গেমস পদক জয় করেছেন। ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথিবী কৃষ্ণমূর্তি রায়ের জুটি ফিনল্যান্ডের ভান্তা আর্কটিক ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। খবর শেষ হল, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ফিরে এলাম আবারও। আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল 8 অক্টোবর বৃহস্পতিবার মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন, আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো শুনবেন সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশনে রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব ও গান্ধারী, 6:30 এই মহাজীবন শুনবেন মুন্সী প্রেমচন্দের জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনে মৌসুমি বাগচি, 6:55 কৃষক বন্ধুদের জন্য রাসায়নিক সার ও অনুখাদ্যের ব্যবহার এই নিয়ে বলবেন সঞ্জয় ভট্টাচার্য, 7:05 লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, অরুণাচল প্রদেশের তেজু উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প প্রতিমা শিল্পী চায়না পালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, 8:45 যুব মনে গানে গানে উপস্থাপনায় ঋতব্রত দে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশনে ওস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ মিয়া কিটোড়ি, 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি পরিবেশনে উদয় বন্দ্যোপাধ্যায়, এরপর দোতারা বাজিয়ে শোনাবেন কৃষ্ণকান্ত নন্দী, 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়, 11:15 শুনবেন দ্বিজেন্দ্র গীতি পরিবেশনায় ইন্দ্র সরকার, 11:30 রম্যগীতির অনুষ্ঠান, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় সৃজনী পাল, 12:30 রবীন্দ্রসঙ্গীত, বেলা 1:00 নাটক অন্নপ্রাশন রচনা সুনীত কুমার মুখোপাধ্যায় প্রযোজনা রুবি বাগচি, বেলা 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 পথের বাঁকে গল্পের ডাকে উপস্থাপনায় রমা ঘোষ, বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় রমা ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, 6:20 ক্ষেত খামারের কথা অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় এ বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মণি, 7:00 যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় তৃষিতা সাঁতরা, 8:30 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসর, এই অনুষ্ঠানে

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শরৎবাদন, পরিবেশনে অভিষেক লাহিড়ী, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনাম, ইউক্রেন সংঘাত দূর করতে ভারতের উদ্যোগকে কুর্নিশ জানাল মস্কো ও কিভ।
1: কৃষ্ণসাগর অঞ্চলে পরপর হামলার ঘটনার তীব্র নিন্দা করল ভারত।
0: তিন বছরেরও বেশি সময় পর মূল সুদের হার বাড়ালো ভারতের রিজার্ভ ব্যাংক।
1: সাধারণ মানুষের আস্থাই তাঁর মূল পাথেয়, সরকার প্রধান হিসেবে নিজের 25 বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
0: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের অঁরি ডি কাগন এবং জাপানের কেনসো সোয়াই।
1: আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি।
0: আসছি বিস্তারিত খবরে। ইউক্রেন সংঘাত সমাধানে সদর্থক প্রচেষ্টার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, এই সমস্যা নিরসনে নতুন দিল্লির বিভিন্ন প্রস্তাবকে রাশিয়া সাধুবাদ জানায়। এই সংঘাত সমাধানে ভারতের পাঠানো তিন দফা চুক্তির বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি আজ কথা বলেন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রে সেবিহা ভারতের প্রস্তাবকে সবথেকে গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করার পরেই রাশিয়ার এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ছাড়াও তুরস্ক, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশ সংঘাত সমাধানে নিজেদের প্রস্তাব উত্থাপন করেছিল। যুদ্ধক্ষেত্র ছাড়াও বিভিন্ন শক্তিকেন্দ্র ও কৃষ্ণসাগরে বন্দর পরিকাঠামোকে অন্তর্ভুক্ত করে একটি যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করতে কি প্রস্তুত বলে জানিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাত সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার প্রশংসা করেছিলেন। উল্লেখ্য, প্রায় 5 বছর ধরে চলা এই রুশ ইউক্রেন যুদ্ধে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত প্রায় কয়েক লক্ষ। যদিও এ বিষয়ে ভারত ক্রমাগত আলোচনা ও কূটনীতির পক্ষেই সহল করে এসেছে।
1: আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলায় ভারতের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত মস্কো ও কিভ উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি যে একমাত্র পথ, ভারত তা পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ও সামুদ্রিক বাণিজ্য পথ সুরক্ষিত রাখা এবং সংঘাতের ফলে সৃষ্ট ব্যাপক অর্থনৈতিক প্রভাব যথাসম্ভব কমিয়ে আনার লক্ষ্যেও নতুন দিল্লি ওই দুই দেশের সঙ্গে কাজ করে যাচ্ছে।
2: On the issue of Ukraine conflict, India has consistently maintained that dialogue and diplomacy are the way forward. You very well are aware of our position. Prime Minister on multiple occasions has expressed that this is not an era of war and no solution lies in the battlefield. In Bishkek, as you would recollect, when he met President Putin, he did note and underline that time has come for endless war to now give way to end of war.
0: কৃষ্ণসাগর অঞ্চলে পরপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এ ধরনের হামলা বাণিজ্যিক নৌচলাচল ও সমুদ্রগামী মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে। তিনি জানান, কৃষ্ণসাগরে চলাচলের সময় এমভি রায়ত মামাদভ নামে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। জাহাজটিতে 3 জন ভারতীয় নাগরিক ছিলেন এবং তারা সবাই নিরাপদে থাকলেও তাদের মধ্যে 1 জন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। এছাড়া গতকাল টোগোর পতাকাবাহী আলফা ওয়াতার নামে আরেকটি জাহাজও হামলা হয়।
2: We have seen a string of attacks in the Black Sea region and we condemn such attacks. The commercial vessel MV Royad Mamadov came under attack while it was flying in the Black Sea. There were 3 Indian nationals on board. All of them are safe, but one of them got injured. We thank the Romanian authorities who lent us a helping hand. The second ship that came under attack was Togo flagship. The fate of its crew is unknown at this point. We once again reiterate our call for dialogue and diplomacy to de-escalate tensions and enable early return of peace to the region. The targeting of commercial shipping, seafarers in the region must end.
1: রাশিয়ার দক্ষিণ উপকূলের অদূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজে থাকা বিপর্যস্ত 23 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার পরিবহন মন্ত্রক জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ওই ট্যাঙ্কারটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। আগুনের তীব্রতা কিছুটা কমলে দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। হামলার পর 23 জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কিছুদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনের শস্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে রাশিয়া।
0: জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মন্তব্য ভারত প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, যারা এই ধরনের মন্তব্য করছেন তারা ভুক্তভোগী অপরাধের মধ্যে পার্থক্য করতে পারেননি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের দেশের মানুষকে রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। শ্রীদেব জম্মু কাশ্মীর প্রসঙ্গে ওআইসির

0: প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সদস্য সংগ্রহ, উগ্রপন্থা ছড়ানো, অপপ্রচার, অভিযানের পরিকল্পনা এবং অর্থ মদতের কাজে নিত্য নতুন প্রযুক্তির অপব্যবহার অব্যাহত রেখেছে। এছাড়া ভারত কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ক সামগ্রিক চুক্তির দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে।
1: কানাডার প্রধানমন্ত্রীর বরিষ্ঠ কূটনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডেভিড মরিসন আজ তার ভারত সফর শেষ করে সেদেশে ফিরে গেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে তিনি তিন দিনের সফরে ভারতে এসেছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে চলা দ্বিপাক্ষিক নিরাপত্তা আলোচনারই একটি অংশ। উভয় পক্ষ দ্বিপাক্ষিক নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে। এর মধ্যে রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে গৃহীত যৌথ নিরাপত্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি।
0: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 10টি এয়ারবাস বিমান সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সেদেশের সরকার। 2030 সালের মধ্যে এই বিমানগুলি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের অসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রুডিগাল লর্ডসের নেতৃত্বাধীন লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বিমান চলাচল ক্ষেত্রে সহযোগিতা, আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নের বিষয়গুলির উপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী লুফথানসাকে বাংলাদেশী বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত সংক্রান্ত সুবিধা গড়ে তোলার ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান। এছাড়া কার্গো ও ডাক পরিবহন পরিষেবা নিয়েও আলোচনা হয়।
1: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও দরিদ্র উভয় ধরনের দেশকেই ঋণ কমানো এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে হতে চলা IMF বিশ্বব্যাংক বৈঠকের প্রাক্কালে সিঙ্গাপুরে এক বক্তৃতায় তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় হাতিয়ার সরকারগুলির হাতে রয়েছে, তবে অবিলম্বে তাদের যথাযথ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পশ্চিম এশিয়া ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে এবং অত্যধিক ঋণের বোঝা উন্নত ও স্বল্প আয়ের উভয় ধরনের অর্থনীতির ওপরেই চাপ সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে সৃষ্ট ঝুঁকিগুলির কথাও তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল সব দেশে সমানভাবে পৌঁছচ্ছে না। এছাড়া তিনি AI এর জন্য উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মীদের প্রশিক্ষণ, শ্রমবাজারের অধিকতর নমনীয়তা, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করার উপরেও গুরুত্ব আরোপ করেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: মূল সুদের হার বা রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক, তা দাঁড়ালো 5.5%। এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট বাড়ানো হয়েছিল, সে সময় তা 0.25% বাড়িয়ে 6.5% করা হয়েছিল। এরপর 2023-24 অর্থবর্ষ জুড়েই এই হার অপরিবর্তিত থাকে এবং 2025 সালে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়। বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় 3.5 বছর পর মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে মূল সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার 5.2% এবং প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 7.1% হবে বলে রিজার্ভ ব্যাংক পূর্বাভাস দিয়েছে।
1: আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব কেবল বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ঘানার আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কূটনীতির উদ্দেশ্যই হল পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া। গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিদেশমন্ত্রী। ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুটজেতো আবলাকোয়ার সঙ্গে ডক্টর এস জয়শঙ্কর বৈঠক করেছেন। কৃষি, গবেষণা এবং বিজ্ঞান ক্ষেত্রে দুদেশের মধ্যে চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার পরিসর আরও বাড়িয়ে তোলার পক্ষে সওয়াল করেন বিদেশমন্ত্রী।
2: Certainly, other than the two agreements we signed today on agriculture research and training and on biodiversity, we are looking at more cooperation definitely in pharmaceuticals and health, in mining, in defense, in railways, in digital. And I'm also very pleased to see that the Indian business has been very active in this country. We have a long-standing, very vibrant Indian community, and the business part of that community, I think, has been really a living bridge between us.
0: বাতাসের মান সূচকের নিরিখে ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ সকালে ঢাকার বাতাসের মান সূচক AQI ছিল 173, যা বেশ অস্বাস্থ্যকর। 210 AQI স্কোর নিয়ে কুয়ালালামপুর তালিকার শীর্ষে এবং 176 স্কোর নিয়ে সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে রয়েছে।
1: ফিজিতে আয়োজিত

0: প্রাক কপ 31 বৈঠকে ভারত জলবায়ু পরিবর্তন রোধে আরও জোরালো পদক্ষেপ এবং প্যারিস চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব সেখানে বলেছেন, বোঝাপড়া, প্রতিশ্রুতি পূরণ করা এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ প্রয়োজন।
1: We have seen that there can't be one size fits all pathway to climate action. As we move towards COP 31, India believes that adaptation, mitigation and means of implementation must receive equal attention and the key principle of equity, common but differentiated responsibilities and respective capabilities upheld in the letter and spirit for meaningful and sustained climate action across countries.
2: নতুন দিল্লিতে আজ দ্বিতীয় ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি ইএফটিএ সমৃদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ভারত ও ইএফটিএর ঊর্ধ্বতন আধিকারিক, বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিখটেনস্টাইন ও নরওয়েকে নিয়ে গঠিত ইএফটিএ এবং ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ বাস্তবায়নের এক বছর পূর্তি হল। সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এর ফলে সব মিলে প্রায় 10 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
3: এফটা কে এগ্রিমেন্ট সে জিস তরহ সে করিব করিব আব তক 1,60,000 লোগো কো রোজগার ইসমে মিল চুকা হ্যায়। নই কম্পানিজ জো ভারত আই আপনা প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং বেস, ডিজাইন বেস, রিসার্চ বেস ভারত কো বনা রহি হ্যায় অর আনে ওয়ালে সময় মে ইসসে করিব করিব 1 মিলিয়ন ইয়ানি 10 লাখ কে আসপাস টোটাল নয়া রোজগার পেদা হোগা, যুবাও কে লিয়ে নই অপরচুনিটিজ পেদা হোগি অর ভারত কে এমএসএমইস কে সাথ জিস তরহ সে সুইজারল্যান্ড কে, নরওয়ে কে, লিখটেনস্টাইন কে এমএসএমইস জুড় রহে হ্যায় ওয়ো আপনে আপ মে এক বহুত বড়ি গ্রোথ কি নই জার্নি বনেগা।
0: নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। প্রযুক্তির গণতন্ত্রীকরণ, বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলির জন্য প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন।
2: সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে আজ নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, মানুষের আস্থা এবং লক্ষ লক্ষ দলীয় কর্মীর নিষ্ঠাই তাঁর শক্তির প্রধান উৎস। প্রশাসক হিসেবে 25 বছর পূর্ণ করায় বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।
0: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফরাসি রসায়নবিদ আরি বি কাগান এবং জাপানের রসায়নবিদ কেনসো সুয়াই। অপ্রতিসম জৈব সংশ্লেষণে অসরলরৈখিক প্রভাব এবং স্ব-অনুঘটন বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়েছে। এই দুই পুরস্কার বিজয়ী 12 মিলিয়ন সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন।
2: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে। আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15।
0: যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের ম্যাচে ভারত রাশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে সন্ধে 6:00।
2: 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ইতি টানলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বুয়েনোস এয়ারসের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি থেকে গোলও করেন তিনি।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউক্রেন সংঘাত দূর করতে ভারতের উদ্যোগকে কুর্নিশ জানালো মস্কো ও কিভ।
2: কৃষ্ণসাগর অঞ্চলে পরপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করল ভারত।
0: 3 বছরেরও বেশি সময় পর মূল সুদের হার বাড়াল ভারতের রিজার্ভ ব্যাংক।
2: সাধারণ মানুষের আস্থাই তাঁর মূল পাথেয়। সরকার প্রধান হিসেবে নিজের 25 বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
0: রসায়নে এবছরের নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের আরি বি কাগান এবং জাপানের কেনসো সুয়াই।
2: আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি।

আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান। আপনাদের সঙ্গে রয়েছি কেয়া মুখোপাধ্যায়।

প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের রাতের বৃন্ত থেকে যখন কমল দলের মতো ফুটে ওঠে মহালয়ার আলোয় আশ্চর্য সকাল, তখন আমাদের স্মৃতির সুতোয় টান পড়ে। শারদীয় পিতৃতর্পণ তো আছেই, তার পাশাপাশি মহালয়ার ভোরে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী আমাদের সব বাঙালির এক চিরকালীন সাংস্কৃতিক তর্পণ। এই অমর সৃষ্টির নেপথ্যে যে মানুষটির কলম আমাদের সকলের, সব বাঙালির শারদ চেতনাকে শব্দ দিয়েছিল, দিয়েছিল ভাষা, তিনি বাণী কুমার। কিন্তু তার সৃষ্টির যে জগৎ, তা শুধু এই মহিষাসুর মর্দিনীতেই সীমাবদ্ধ ছিল না। বাণীকুমার এক অসামান্য গীতিকার, অসংখ্য আলেখ্য নাটক রচনা করেছেন, গল্প লিখেছেন, ছোটদের জন্য লিখেছেন, এবং তিনি বেতার শ্রুতি বিনোদন জগতের এক পুরোধা পুরুষ। আজ হারানো দিনের গানে মহালয়ার কয়েকটি দিন আগে আমরা ফিরে দেখব, স্মরণ করব আকাশবাণীর শ্রুতি বিনোদনের সেই অসামান্য সৃজনশীল মানুষটিকে, যার শব্দ আমাদের স্মৃতিতে অনুরণিত অনুক্ষণ। আর শুরুতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বাণীকুমারের কলম নিঃসৃত সেই অপূর্ব গান, তাই দিয়েই হোক পথ চলা শুরু।

বৈদ্যনাথ ভট্টাচার্য, না এই নামটিতে একবারে চিনে ফেলা সম্ভব নয়। আমরা সকলে তাকে চিনি তার ছদ্মনামে। আসলে বলা ভালো, তার ছদ্মনামটাই আসল নাম বা পরিচয় হয়ে উঠেছিল ক্রমে ক্রমে, বাণীকুমার। আর বাণীকুমার বললেই আমাদের মনে অবধারিতভাবে অনিবার্যভাবে একটি শব্দ ভেসে ওঠে, মহালয়া। আর মহালয়ার ভোরে বাঙালির ঘরে ঘরে বেতারের ইথার তরঙ্গ বেয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমোঘ উচ্চারণে, পঙ্কজকুমার মল্লিকের সুরসৃজনে যে আশ্চর্য আলেখ্যের অনুপ্রবেশ ঘটে, তার রচনা সংকলন বাণীকুমার, যার আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্যের। সে সময়ের আকাশবাণীর স্টেশন ডিরেক্টর দিলীপ কুমার সেনগুপ্ত বলেছিলেন, বাণীকুমার যদি আর কোনো কাজ না করতেন, আর কিছু নাই লিখতেন, তাহলেও শুধু মহিষাসুরমর্দিনের জন্যই মানুষ তাকে মনে রাখত। শাহজাহান যেমন তাজমহল করেছিলেন, যা পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি হয়ে আছে, আমাদের বাণীদা হাওয়ায় তাজমহল গড়ে গেলেন, যা মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ যে কত বড় সত্যি বাঙালি মাত্রেই আমরা জানি। আর এও জানি পঙ্কজকুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণীকুমার এই ত্রয়ীর স্পর্শে যে মহিষাসুরমর্দিনী, তা দিয়েই আমাদের শারদ উৎসবের সূচনা। সে কথায় আমরা আসব, কিন্তু তার আগে কিভাবে বাণীকুমার এসে পড়লেন বেতারে, আরও কি অসামান্য কাজে ছড়িয়ে গেছিল তার প্রতিভা, সেদিকটাও আজ ফিরে দেখার পালা। বৈদ্যনাথের লেখালেখি শুরু একেবারে ছোটবেলা থেকে, যখন তিনি ছাত্র ছিলেন সেই সময়। তার জন্ম হাওড়ার কানপুর গ্রামে, পড়তেন হাওড়া জেলা স্কুলে। আর সেই সময়ে হাওড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। ততদিনে করুণানিধান বন্দ্যোপাধ্যায় কবি হিসেবে পাঠক মহলে সুপরিচিত। তার অনেকগুলি বই বেরিয়েছে, জনপ্রিয় হয়েছে, এবং বৈদ্যনাথের যে কাব্যপ্রীতি, সেটি তার মনে নাড়া দিয়েছে। তাই তার পৃষ্ঠপোষকতায় বৈদ্যনাথের কাব্যপ্রীতি একেবারে তত্তরিয়ে এগিয়ে চলল। আর বাংলা ভাষার পাশাপাশি চলল সংস্কৃত চর্চা, তার কারণ বাবা এবং ঠাকুরদা দুজনেই সেই ভাষাতে সুপণ্ডিত। বাবা ছিলেন ইতিহাসবেত্তা পণ্ডিত বিধুভূষণ ভট্টাচার্য, আর মা অপর্ণা দেবী। বিধুভূষণবাবুও সাহিত্য চর্চা করতেন। এরপর কলেজ, এবং আশ্চর্যের বিষয়, এই বৈদ্যনাথ যখন অসম্ভব কাব্যপ্রীতি এবং সংস্কৃত প্রীতি নিয়ে পড়তে গেলেন প্রেসিডেন্সি কলেজে, সেখানে বেছে নিলেন বাংলা কিংবা সংস্কৃত নয়, ইংরেজি সাহিত্য। ততদিনে কবি হিসেবে তার পরিচয় মানুষের কাছে পৌঁছে গেছে, এবং সংস্কৃতে কাব্য রচনা করে নিয়মিত কাব্য সরস্বতী উপাধিও জুটেছে। তিনি যখন বেতারে এলেন, বেতারের জন্য বসন্তেশ্বরী রচনা করেছিলেন। এবার আমরা পঙ্কজকুমার মল্লিকের কণ্ঠে বসন্ত বন্দনার একটি গান শুনি।

ত্রিশের দশক, প্রেসিডেন্সি কলেজে পড়ছেন বাণী কুমার। পরিচয় হল অশোকনাথ শাস্ত্রীর সঙ্গে। একই সঙ্গে কলেজে ম্যাগাজিনে লেখা চলছে, মহাকবি ভাস রচিত নাটকের বাংলা অনুবাদ হচ্ছে, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য, একসঙ্গে সবগুলিরই চর্চা। এভাবে চলতে চলতে কলেজের সময় এবং কাব্যের নিভৃতিতে নিমগ্ন থাকার দিন শেষ হয়ে এল। কলেজ শেষ, টাকশালে কেরানির চাকরি, কিন্তু সে তো ভারী রসকসীন হিসেবের চাকরি। সেখানে কাব্য সরস্বতী উপাধি পাওয়া কবির মন সে কি উতলা না হয়ে থাকতে পারে? কবির মন মুক্তির পথ খুঁজতে চাইত। সে পথ মিলে গেল 1927 সালে। তার আগে একটু বলে নি, সে মুক্তির পথ ঠিক কিভাবে পাওয়া গেল। 1927 সালে কলকাতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তাদের আপিস খুলল। 1 নম্বর গার্স্টিন প্লেসের একটা ভাড়া বাড়ি থেকে চালু হল রেডিও সম্প্রচার। ব্রডকাস্টিং কোম্পানির অধিকর্তা তখন ছিলেন স্টেপলটন সাহেব, আর কলকাতা কেন্দ্রের স্টেশন ডিরেক্টর সিসি ওয়ালিক, ভারতীয় অনুষ্ঠানের পরিচালক নিযুক্ত হলেন ক্লারিনেট বাদক নৃপেন্দ্রনাথ মজুমদার। এই রেডিও সম্প্রচার সংস্থাতেই রাইটার স্টাফ আর্টিস্ট পদে যোগ দিয়েছিলেন 21 বছরের

সন্ধানের তাড়া। কিভাবে ভারতীয় অনুষ্ঠান যা তিনি পরিচালনা করছেন তাকে আরও সমৃদ্ধ করা যায়, তার জন্য নতুন নতুন প্রতিভার সন্ধানে তিনি আসতেন। সেখানেই এক ঝাঁক গুণী তরুণের সঙ্গে তার পরিচয় হল এবং একে একে সকলকেই তিনি রেডিওতে নিয়ে গেলেন। বাণী কুমারের বড় ছেলে নৃসিংহ কুমার ভট্টাচার্যের লেখা থেকে আমরা জানতে পারি, পরশুরামের চিকিৎসা সংকট গল্পের নাট্যরূপ দিয়েছিলেন বাণী কুমার, আর বেতারে তা সম্প্রচার হয়েছিল। এই নাটক শুনেই নৃপেন্দ্রনাথ মজুমদার বাণী কুমারকে রেডিওতে পাকা চাকরির প্রস্তাব দিলেন। আর এই যে ১৯২৭-২৮ সাল, এই সময় কারা এলেন রেডিওতে? বাণী কুমার ছাড়াও একে একে এলেন রাইচাঁদ বড়াল, হীরেন বসু, নলিনীকান্ত সরকার, বীরেন রায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বিজন বসু, পঙ্কজ কুমার মল্লিক, যাকে বলে একেবারে চাঁদের হাট। আমরা পরের গানটি শুনব বাণী কুমারের লেখা, এবং আবারও আমাদের শারদ বন্দনার আশ্চর্য একটি গান, যে গানেই আমাদের দেবীপক্ষের সূচনা হয়ে থাকে।

রেডিওতে যোগ দেওয়ার পর রামনারায়ণ তর্করত্নের লেখা কুলীন কুল সর্বস্ব এই নাটকটির বেতার নাট্যরূপ দিলেন বাণী কুমার। এটি বেতারে তাঁর প্রথম কাজ। এখানে অভিনয় করলেন পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর নটীর ভূমিকায় উমাপতি। এভাবেই সূচনা, আর তারপর একটির পর একটি বেতার নাটক আর গান রচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এদের অনেক কাহিনীতে বেতার নাট্যরূপ দিলেন বাণী কুমার। ১৯৩১ সালে তার হাত ধরেই বেতার বিচিত্রা অনুষ্ঠানের সূচনা হল। তারপর টানা ২১ বছর চলেছিল সেই অনুষ্ঠান, ছেদ পড়েনি। আর ১৯৩২ সাল, বাণী কুমার নিজেও জানতেন না, সেই বছরেই তার জীবন্ত কিংবদন্তিতে পর্যবসিত হবার সূচনা ঘটবে, সে কথায় পরে আসব। চলে আসি একটু অন্য প্রসঙ্গে। মহিষাসুর মর্দিনী তো আছেই, কিন্তু বাণী কুমার মানেই শুধু মহিষাসুর মর্দিনী নয়, এছাড়াও তার কর্মক্ষেত্র ছিল বহুধা বিস্তৃত। নাটক লেখা, গান লেখা, নানা পত্রপত্রিকায় লেখা, একসঙ্গে সবই চলেছে। পাশাপাশি আরেক দিকে প্রতিভা বিকাশের সুযোগ এল। ১৯৩৫ সাল নিতিন বসুর পরিচালনায় ভাগ্যচক্র ছবির কাজ শুরু হল। এই ছবিরও একজন গীতিকার ছিলেন বাণী কুমার। এই ছবিটি দিয়েই বাংলা প্লেব্যাকের জয়যাত্রার সূচনা। এখানে তিনটি গান ছিল তাঁর লেখা। সখীদের গান, মোরা পুলক যাচি তবু সুখ না মানি, ব্যথায় দোলে তব হৃদয়খানি, ছিল পাহাড়ি সান্নালের কণ্ঠে একটি গান, কেন পরাণ হল বাঁধনহারা, আর কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে একটি গান। আসুন, কৃষ্ণচন্দ্রদের কণ্ঠে ভাগ্যচক্র ছবির গানটি এবার শুনি।

সেই যে ১৯৩০-৩১ সাল, সে সময় নানা আশ্চর্য ঘটনা ঘটছিল এই বেতার কেন্দ্রকে ঘিরে। একদিন পঙ্কজ কুমার মল্লিক দেখলেন যে এক দীর্ঘদেহী তরুণ পায়চারি করছে বেতার কেন্দ্রের সামনে। কথা বলে বুঝতে পারলেন সে এসেছে পাঞ্জাব থেকে এবং জানতে পারলেন সে গান করে। গান তার কণ্ঠে, অন্য কেন্দ্র থেকে সম্প্রচারিত গান পঙ্কজ কুমার মল্লিক ততদিনে শুনেছেন। এরপর তাকে পঙ্কজ কুমার মল্লিক নিয়ে গেলেন নৃপেন্দ্রনাথ মজুমদারের কাছে এবং তিনি পঙ্কজ কুমার মল্লিককেই বললেন সেই তরুণের অডিশন নিতে। এই তরুণী কুন্দনলাল সাইগল। তিনি গান করতে শুরু করলেন কলকাতা বেতার কেন্দ্রে এবং একই সঙ্গে বাংলা ছবির প্লেব্যাক। ১৯৩৫-এ মুক্তি পেল নিতিন বসুর ভাগ্যচক্র, তার গান আমরা শুনলাম। ১৯৩৬ সালে প্রমথেশ বড়ুয়ার দেবদাস, সেখানে সাইগল সাহেবের গলায় দুটি গান একেবারে সুপারহিট হল। সেই গানেরও রচয়িতা বাণী কুমার। এবার তার একটি গান আমরা শুনবো।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্মরণে বাণী কুমার। পরের অংশে যাবার আগে আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গান সম্পর্কে। লঘু সঙ্গীতকে মেরুদণ্ড দেয়, বাহার দেয় শাস্ত্রীয় সঙ্গীত। সিনেমার বহু গানে ধরা পড়ে এই রসায়ন। কুশলী সুরকার চয়ন করে নেন উপযুক্ত রাগটি, সরগমের ওঠানামাকে অনায়াসে বুনে দেন গানের বাণীর সঙ্গে, বাকিটা তো ইতিহাস। সিনেমার গানে সাত রং ফোটানোর এই চেনা পথ বেয়ে খানিক অনুসন্ধান চালাবে আগামীকালের হারানো দিনের গান। সফরসঙ্গী পাপড়ি ভট্টাচার্য। শ্রোতাবন্ধু, প্রেমেন্দ্র মিত্রের কথা ধার করে বলতে ইচ্ছে করে, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমন আজ শুনে এ কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন একার আগমনী। আগমনীর আলো নরম আলো, যখন ইথার তরঙ্গে ভেসে আসা গান বেয়ে আমাদের মনে ছড়িয়ে পড়ে, সে এক আশ্চর্য ভোর, মহালয়ার ভোর। আর সেই কলম যার, তিনি বাণী কুমার, কণ্ঠে শিপ্রা বসু।

নৃপেন্দ্রনাথ মজুমদার যখন একে একে প্রতিভাদের সন্ধান করে নিয়ে আসছেন, তার কাছাকাছি সময়ে এলেন প্রখ্যাত ঔপন্যাসিক চলচ্চিত্রকার প্রেমাঙ্কুর আতর্থী ওরফে বুড়োদা। তিনি এলেন রেডিওর নিজস্ব পত্রিকা বেতার জগৎ সম্পাদনার জন্য। রেডিওর অনুষ্ঠানকে আরও সৃজনশীল, আরও জনগ্রাহী করার জন্য প্রায়ই সকলে আলাপ আলোচনায় বসতেন। সেরকমই এক আলোচনায় বুড়োদা মত প্রকাশ করলেন, অনুষ্ঠান যা যা চলছে চলুক, কিন্তু কিছু অভিনবত্ব আনা দরকার। বললেন, এই তো বাণী রয়েছে, সংস্কৃতের তো আদ্যশ্রাদ্ধ করেছে, ওই কতগুলো বৈদিক শ্লোক জোগাড় করে ফেলুক, আর গান লিখুক, রাই সুরদিক বীরেন শ্লোক আওড়াক, ভোরবেলায় লাগিয়ে দাও, লোকের লাগবে ভালো। কথাটা ভারী মনে ধরল নৃপেন্দ্রনাথ মজুমদারের, এবং ওই আলোচনাই আমাদের চিরকালীন যে মহালয়ার ভোর, আর আমবাঙালির যে সাংস্কৃতিক তর্পণ সেই ভোরে তার সূচনা করে দিল। এই অনুষ্ঠান থেকেই স্বর্গ থাক বা না থাক, কোথা থেকে যেন অপার্থিব আলোর বেণু বেজে উঠত। মা দুর্গাকে পঙ্কজকুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণী কুমার, মহিষাসুরমর্দিনীর এই ত্রয়ীর উপকার যেন একেবারে স্বর্গ থেকে আবাহন করে নিয়ে আসতেন, সঙ্গে আসত নীলকণ্ঠ পাখি শারদপ্রাতে। শারদপ্রাতের এই অনুষ্ঠান শীত রইলই, কিন্তু পাশাপাশি বাণী কুমার যখন রেডিওতে এলেন, তিরিশের দশক, চল্লিশ থেকে পঞ্চাশ দশক জুড়ে তার মন প্রাণ অধিকার করেছিল আরও অনেকগুলি অনুষ্ঠান। রবীন্দ্রনাথের নাটককে রূপদান করলেন, গল্পকে নাট্যে রূপদান করলেন, ১৯৪৭ বাঁশুরির নাট্যরূপ দিলেন, ১৯৪৯ ঘরে বাইরে আর দুই বোন, ১৯৫০ যোগাযোগ। রবীন্দ্রনাথের অসংখ্য ছোট গল্প, মালঞ্চ, গুপ্তধন, মাস্টারমশাই, পরিত্রাণ, কঙ্কাল, সুয়রানিষাদ, কালের যাত্রা, রামকানায় নির্বুদ্ধিতা, এই সবগুলিকেই বেতার নাট্যরূপ দিয়েছেন বাণী কুমার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, সীতারাম, আনন্দমঠ, শরৎচন্দ্রের অরক্ষণীয়া, মেজদিদি, তাও প্রাণ পেয়েছে তারই নাট্যরূপে। আর রবীন্দ্রনাথের কবিতারও নাট্যরূপ দিয়েছেন তিনি, শ্রোতাদের মধ্যে কবিতাকে নাট্যরূপে জনপ্রিয় করে তুলেছিলেন। দেবতার গ্রাস, হুরি খেলা, ফাঁকি, পুরস্কার, এমন অজস্র কবিতার সার্থক নাট্যরূপ দিয়েছিলেন বাণী কুমার। পরের গানটি আসুন শ্রোতাবন্ধু আবারও শুনি দেবদাস ছবি থেকে কেল সাইগালের কণ্ঠে।

1961 সাল, রবীন্দ্র জন্ম শতবর্ষ। সে সময় ছটি রবীন্দ্রসঙ্গীতের সংস্কৃতে অনুবাদ করলেন বাণীকুমার। শুধু কথার অনুবাদ নয়, ছন্দ প্রায় অক্ষুণ্ণ রেখে অনুবাদ করেছিলেন। লেখার পর সঙ্গীত পরিচালক বিমল ভূষণের সঙ্গে বসে পরিমার্জনা করলেন, গাইবার উপযুক্ত করলেন, আর তারপর এই পাঁচটি আকাশবাণীর হয়ে রেকর্ড করলেন পঙ্কজকুমার মল্লিক ও বিমল ভূষণ। 1961 রবীন্দ্র জন্ম শতবর্ষ, তখন কবি প্রণাম নামে বন্দনা গীত লিখলেন বাণীকুমার, সুর দিয়েছিলেন পঙ্কজকুমার মল্লিক। পুরব গগন জাগ্রত করি নব উদয়ন সঙ্গীতে, দিলে এনে তুমি প্রাণ রসধারা বিশ্বে ললিত ভঙ্গিতে। কাজী নজরুলের সঙ্গেও ছিল তার ভারী সুন্দর সম্পর্ক, তাকে নিয়েও কবিতা লিখেছিলেন বাণীকুমার। 40-এর দশকে নজরুলের রুবায়ত ইখমর অমর খৈয়াম এটির নাট্যরূপ দিলেন বাণীকুমার, আর সেই সময় কবির সঙ্গে তার আত্মিক যোগ তৈরি হল। এই নাটকে সঙ্গীত পরিচালনা করেছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলাম, কিন্তু 40-এর

সেই রেকর্ডিংয়ের পরে বছরখানেকের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন কবি। বাকশক্তি হারালেন, স্মৃতিশক্তি চলে গেল, যন্ত্রণায় অত্যন্ত কাতর হয়েছিলেন বাণীকুমার। তার কলম দিয়ে বেরোল প্রিয় কবির জন্য সুস্থতা কামনায় আরতি। আজিকে সহসা কেন নিয়তির নিষ্ঠুর শাসন, বাধা দেয় প্রকাশ আগ্রহ তব দৃপ্ত সম্ভাষণ, সাধনার মহাক্ষণ ধুলিতে কি হইবে বিলীন, পরম চৈতন্য বরে জাগিবে না তব জন্মদিন। নাট্যরচনা, আলেখ্য রচনা, বেতার নাট্যরূপ দেওয়া, এর পাশাপাশি অজস্র ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন বাণীকুমার। সে সময়ের বিখ্যাত পত্রিকা প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, বসুমতী, সাহানা, এছাড়াও ছোটদের জন্য লিখেছেন শিশুসাথী, শুকতারা, মৌচাক নিয়মিতভাবে। আর তখন কিন্তু তার ছদ্মনাম আর বাণীকুমার নয়, কখনো তিনি বই না ভ, বৈদ্যনাথ ভট্টাচার্য থেকে সংক্ষিপ্ত করে, কখনো তার নাম আনন্দবর্ধন, আবার কখনো লিখছেন বিষ্ণুগুপ্ত ছদ্মনামে। বেশ কিছু বইও লিখেছেন। আসলে এই মানুষটি আমৃত্যু বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি তার সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কবিতা, নাটক, গান, সাহিত্য, এই সব কিছুই ছিল তার একান্ত ভালোবাসার জায়গা। পরের গানে তার কলমে কণ্ঠ দিলেন পঙ্কজ কুমার মল্লিক, বাণীকুমারের আধুনিক গান।

বেতারে অসংখ্য নতুন নতুন অনুষ্ঠান তিনি পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন। বেতার বিচিত্রা তো ছিলই, এরপরে রেডিও ফিচারের নাম দিয়েছিলেন রূপক অনুষ্ঠান। সেই 30-40-এর দশকে টেলিফোন, টেলিগ্রাফ, মুদ্রাযন্ত্র, আকরিক সম্পদ, এরকম নানা টেকনিক্যাল দিক তুলে ধরে বাণীকুমার তথ্যভিত্তিক নানা অনুষ্ঠানে বিনোদনের সঙ্গে শিক্ষাকেও অত্যন্ত সুচারুভাবে মিলিয়ে দিয়েছিলেন। হয়তো এই প্রথম বেতারে চেষ্টা হয়েছিল বিজ্ঞান কিংবা টেকনোলজি তাকে শ্রুতিমাধ্যমে রূপকের মোড়কে মুড়িয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেবার। নিরন্তর তিনি এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চালিয়ে গেছেন। মুখর নগরী বলে একটি অনুষ্ঠান করতেন, সেখানে ভোরবেলায় কাকের ডাক, ট্রামের ঘণ্টি, রাস্তায় জল দেওয়ার আওয়াজ, শালিকের কিচিরমিচির, ধীরে ধীরে জেগে ওঠা নগরবাসীর হাঁক ডাক, যান চলাচলের শব্দ, রিকশার ঠুনঠুন, ফেরিওয়ালার ডাক, সন্ধ্যায় শাঁখের আওয়াজ, আরতির কাঁসর ঘণ্টার ধ্বনি, কলকাতা জীবনযাত্রার অপূর্ব সব চিত্রধ্বনি বেতার শ্রোতার কল্পনাকে একেবারে প্রত্যক্ষ গণ্ডির মধ্যে এনে দিয়েছিল তার উদ্ভাবন শক্তির মধ্যে দিয়ে। পরে যে গানটি শুনব এবার, এটি তার অসামান্য যে আলেখ্য মহিষাসুরমর্দিনী, তার শেষে আমরা শুনে থাকি যখন এই গানের সুরে গানের কথায় মনে হয় বিশ্ব চরাচরে শান্তি ছড়িয়ে গেল কণ্ঠে উৎপলা সেন।

মাঝে আর মাত্র কয়েকটি দিন, শিউলির গন্ধ মাখা মিহি হিমে ভেজা শরৎকালের ভোরে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা হবে। রেডিও থেকে ইথার তরঙ্গে ভেসে আসবে ঘোষণা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উচ্চারণে সংস্কৃত।

অনন্ত স্তোত্র পাঠে ঘোষিত হবে দেবীর আগমন বার্তা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠবে আলোক মঞ্জির, আকাশের অন্তর্হিত মেঘমালা, সেখান থেকে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তার ঘোষণা হবে। আর এই আশ্চর্য ভোরে শরতের আলো হয়ে হিমছোয়ানো বাতাস হয়ে আমাদের অন্তরে ফিরে আসবেন বাণী কুমার তার অসামান্য সৃজনশীল মহাকাব্যিক মহিষাসুরমর্দিনী নিয়ে। শরতের আলোতে সবাই ফিরে, আর এই ফেরাই বোধহয় মহালয়া। কদিন বাদে সেই দিনটি যখন আসবে, তখন যে ত্রয়ী রূপকারকে আমরা স্মরণ করব, তাদের অন্যতম বাণী কুমার, তাঁকেই স্মরণ করে আজকের হারানো দিনের গান শেষ করছি। মিহির কুমার বন্দ্যোপাধ্যায়, দীপক কুমার সেনগুপ্ত, নৃসিংহ ভট্টাচার্যের লেখা থেকে এই অনুষ্ঠানের তথ্য সংগৃহীত। শেষ গানটির সুরে আলোকের বেণু বেজে উঠুক।

শেষ হলো হারানো দিনের গান, আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শেষ হলো আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন ভারতীয় সময় 5:59:55, বাংলাদেশ সময় 12:30:12।

এবারের গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এবারের গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর রবীন চট্টোপাধ্যায়, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

এবারে শিল্পী বাবুল সুপ্রিয়, গানটির গীতিকার শ্যামল সেনগুপ্ত, সুরকার বাবুল বসু।

সেমি আসে ডাইনে বাইয়ে দুইটা সেমি পইরা আসে থাকায় সারি আসে ডাইনে বাইয়ে দুইটা সেমি পইরা আসে থাকায় সারি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারি।

এবারের গানটির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গানটির গীতিকার আনন্দ মুখোপাধ্যায়, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুর দিয়েছেন সলিল চৌধুরী।

বাবার মাঠে আমার কাটে, কেউ ছোটে কেউ পাশে হাঁটে, মাঠের মাটি রোদ্রে ফাটে, পালকি।

এবারের গানটি গেয়েছেন শুভমিতা, গানটি লিখেছেন সঞ্জয় বণিক, সুর দিয়েছেন শ্রীকান্ত আচার্য।

এবারের গানটি গিয়েছেন লোপামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী। গানটি লিখেছেন রাজীব চক্রবর্তী, সুর আশির চক্রবর্তী।

এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ওয়াই এস মল্কী।

আজ সারাদিন আকাশে মেঘে মেঘে সাজলো ভাসে, বলো মোর কাছে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন ছায়াছবির গান, প্রথম ছবি প্রতিবাদ। গানটি গেয়েছেন বিশ্বজিৎ ও সহশিল্পীরা।

এবারের গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা ও অন্যান্যরা। ছবির নাম রক্তজবা।

0: ছবির নাম অনুসন্ধান, গানটি গেয়েছেন কিশোর কুমার ও সহশিল্পীরা।
1: এই গানটা কি হলো রে?

0: 乐地茶啦。
1: এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর ও অন্যান্যরা। ছবির নাম একদিন রাত্রে।

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্যামল মিত্র ও আশা ভোঁসলে, ছবির নাম রাজকন্যা।

0: ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গে, গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অধীর বাগচি ও মান্না দে।
1: শুন হে অ্যান্টনি, তোমার একটি কথা কই, এ

0: দেখি দিস কেমন হে বাপ।
1: ওরে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি,
1: পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি।
2: ও খ্রিস্টে আর খ্রিস্টে

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। একটু পরেই শুনবেন নানা রঙের গান।

এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে অতুল প্রসাদের গান, শিল্পী নীলা মজুমদার।

এতক্ষণ বিজেন্দ্র গীতি শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: ডিটিএইচ বাংলা পরিষেবা এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এখন লোকগীতি ভূমি ব্যান্ডের।
1: ওরে পসাবে
2: Nazam, nazam, nazam, nazam, nazam, nazam.

나선 나선 나선 나선 나선 나선

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে 107 FM রেইনবো এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাস খানিটোড়ি।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য, রাগ বিলাসখানি টুরি। এরপরে শুনব একক তবলাবাদন, শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল।

আমরা শুনলাম একক তবলা বাদন, শিল্পী ছিলেন অনুব্রত চট্টোপাধ্যায়, ঝাপতাল। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, পীযূষকান্তি সরকারের কণ্ঠে শুনলাম উদাসীনী বেশে, এরপর পূরবী মুখোপাধ্যায়।

তুমি তো সেই যাবেই চলে, শিল্প ছিলেন শ্রীকান্ত আচার্য। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র। এরপর বিশ্বরূপ রুদ্র